কোনো ঘটনায় কেউ হয়তো দুঃখ পেল, কেউ হয়তো রেগে গেল, কেউ হয়তো শান্তই রইল যে ঠিক আছে হতেই পারে। এইভাবে প্রতিটি মানুষ তার নিজের নিজের অনুভূতি, নিজের নিজের আধার অনুযায়ী সেই ঘটনার প্রতিফলন নিজের মধ্যে দেখতে পাবে বা তৈরি হবে তার মধ্যে। যখন আমরা আমাদের কোনো অপ্রীতিকর অবস্থা দেখি, অপ্রিয় অবস্থা দেখি, তখন মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্ব কখনো রাগ, কখনো ভয়, কখনো অসহায়তা। বুদ্ধের মনের মধ্যেও তৈরি হয়েছিল, বুদ্ধ নয় তখন অবশ্য সিদ্ধার্থের মনের মধ্যেও তৈরি হয়েছিল। প্রথম তিন দিন যখন দেখলেন জরা, ব্যাধি এবং মৃত্যুকে, চতুর্থ দিন যখন দেখলেন সেই প্রশান্ত মূর্তি সৌম্য দর্শন সন্ন্যাসীকে, তার মনের মধ্যে কোথাও একটা ধারণা বা বোধ তৈরি হল, ইনি এত আনন্দময়, প্রফুল্লময়, তাহলে কি এই বৈরাগ্যের মধ্যে দিয়েই সত্যি সত্যি মুক্তির উপায় কিংবা দুঃখ বিনাশের উপায় পাওয়া যাবে, যার জন্য তিনি বেরিয়ে পড়েছিলেন। প্রথম যখন তিনি বেরিয়েছিলেন, তিনি কিন্তু সত্যের সন্ধানে বেরোননি, তিনি বেরিয়েছিলেন জরা, ব্যাধি, মৃত্যু, এই দুঃখে কষ্ট জগৎ থেকে পরিত্রাণের জন্য, ভয় থেকে পরিত্রাণের জন্য, দ্বন্দ্ব থেকে, অসহায়তা থেকে পরিত্রাণের জন্য। তারপর হাঁটতে হাঁটতে তিনি পৌঁছলেন আলোর দেশে, জ্বালিয়ে তুললেন নিজের মধ্যে প্রদীপ, সবাইকে বললেন আত্মদীপ ভব। সেই প্রদীপ জেলে সবাইয়ের মধ্যে সেই প্রদীপের আলো বিতরণ করলেন। আসলে এই যে প্রদীপ হয়ে জ্বলে ওঠা, সেটা কিন্তু সত্যি সত্যি খুব সহজ কাজ নয়। অনেক জ্বালা, অনেক যন্ত্রণা সহ্য করে কিন্তু এই প্রদীপ হয়ে উঠতে হয়। যখন আমরা এটাকে মনে রাখতে পারি, বুঝতে পারি, তখনই কিন্তু আমাদের আসল কথা তৈরি হয়। সেটা হচ্ছে অনেকটা এরকম, আমি একটা সময় রুমির একটা কবিতার পড়ে মনে হয়েছিল যেভাবে যদি লেখা যায়, প্রদীপ হয়ে জ্বলে ওঠা সহজ কথা নয়, আলো ছড়াতে গেলে আগে জ্বলার জ্বালা সইতে হয়। এই জ্বলার জ্বালা যখন সইতে হবে, তখনই কিন্তু প্রদীপ হয়ে জ্বলে উঠতে পারা যায়। আর প্রদীপ হয়ে যখন জ্বলেই উঠলে, তখন সেই আগুন থেকে আরো দশজনের প্রদীপ জ্বালিয়ে দাও না কেন। সুতরাং এই যে মনোভাব, এই যে আমাদের জীবনের যাত্রা, সেটাই তো আত্মদীপ ভব। আমরা ফিরে আসবো আবার হয়তো যদি সময় পাই গল্পে, এবং তাছাড়াও কবিতা দিয়ে যেহেতু শুরু করতাম, এখন একটু পাল্টে নিয়েছি, যেহেতু সময়টা বড্ড কম পাওয়া যায়, আপনারা প্রচুর বার্তা পাঠান, কবিতাটা শেষের দিকে রাখি। হয়তো একটা কবিতাও শোনানোর ইচ্ছা আছে বুদ্ধ সংক্রান্ত, ঠিক আছে, দেখা যাক। এই মুহূর্তে যারা যারা বার্তা পাঠিয়েছেন, তাদের বার্তাগুলো একটু চট করে পড়ে দেওয়ার চেষ্টা করি। লিখছেন কে, অনেক বার্তা, প্রচুর বার্তা এসে গেছে, চটপট চটপট চটপট করে খোলার চেষ্টা করি। হ্যাঁ, প্রথমে পাঠিয়েছেন, গুড মর্নিং চিরন্তনী, এই অনুষ্ঠান খুব ভালো ছিল, কিন্তু এই অনুষ্ঠানের গুরুত্ব হারিয়ে গেছে, মেসেজ এবং হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ার জন্য এত, এটা এখন মেসেজ পড়ার অনুষ্ঠানে পরিণত হয়েছে, তাই বিষয়ের গুরুত্ব দিয়ে দেখার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। আনন্দ কুমার কর, ধরমপুর, ইন্দুপুর, বাঁকুড়া থেকে লিখেছেন। আসলে দেখুন, আমি বুঝতে পারছি যে আপনারা আরও গল্প, আরও আলোচনা শুনতে চান, কিন্তু আমাদের প্রচুর বন্ধু আছেন যারা নিজেদের ভালো লাগাটুকু প্রকাশ করেন। আপনি যদি একটু মানে সহানুভূতিশীল হয়ে যদি দেখেন বা ভাবেন যে সেই বার্তাগুলো তারা কিন্তু পাঠান অনেক কষ্ট করে, যেমন আপনিও পাঠিয়েছেন অনেক সকালে উঠে ফোন নিয়ে মেসেজ করে, আমাদের কি একটু ভালো লাগা মানে কোথাও একটা দায়বদ্ধতা থাকে না সেগুলো করে দেওয়ার? আপনি কি বলেন? অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা যে ভাবে ভেবেছেন জিনিসটাকে তার জন্য। এরপরে শর্মিষ্ঠা মুখার্জি লিখছেন, দাদা ভাই, চিরন্তনীর নতুন গল্প শোনার জন্য অপেক্ষা করে আছে। আচ্ছা, একদম শুরুতে লিখেছেন, অনেক ধন্যবাদ, একটু স্পিডে পড়ি, তারপর গল্পটা একটু পড়ব। এরপর লিখছেন,

চিরন্তনীতে আবার এলাম গল্প শুনতে। গল্পগুলো জীবনের জন্য খুব দামি। সৌভিক সরকার কসবা হালতু থেকে অনেক ধন্যবাদ সৌভিক। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, সেজুতি বিবেকনগর তেমাথানিস এবং পশ্চিম মেদিনীপুর থেকে বৈশাখী শনির প্রাতে চিরন্তনীর আসরে গৌতমের কথার ডালিতে শুভ এই বাসরে ভালো থাকার নানান কথন উজ্জ্বলবাবুর সাথে ছন্দক ও যুবরাজের ভাবনা শুভ এই প্রাতে জরা জীবনে অবশ্যম্ভাবী শুনে ছন্দক বাণী প্রমোদ ভ্রমণ রেখে দূরে ভাবনার সাগর মানি দেহ থাকলে ব্যাধি থাকবে মৃত্যু জরার জ্বালা ক্রমে ক্রমে গৌতমের হচ্ছে বোধি লাভের পালা পিতা জায়া পুত্র রাহুল সবার মায়া সরিয়ে বাঁচার আলো আনলেন জিনে আপনায় নিবেদন করিয়ে গৌতম সিদ্ধার্থ বিশ্বের তুমি ভগবান বুদ্ধ জনজীবনের মুক্তিদানে হলে তুমি সিদ্ধ পরমার্থিক পথের খোঁজে বাধার বাধা তুচ্ছ বাবার বাধা তুচ্ছ মনের কোণের শুভ চিন্তায় জীবনের মুক্তি খুঁজছ প্রভু পদে প্রাণ সপিনু আলোর পরশ চাই অসাধারণ এই নিবেদনে আলোর দিশা পাই। অনেক ধন্যবাদ আপনাকেও অরিজিৎ বাবু, প্রতিদিনের মতো আজকেও লিখেছেন খুব সুন্দর করে। এরপর লিখছেন, প্রিয় উজ্জ্বলতা ভাই, সুপ্রভাত জানে আপনাকে সকল শ্রোতা বন্ধুদের। বুদ্ধের কাহিনী মন ছুঁয়ে গেল, খুব ভালো লাগলো উপস্থাপনা। প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখেছেন। এরপর লিখছেন কে, সুপ্রভাত উজ্জ্বল ভাই, বুদ্ধের স্তুতি দিয়ে শুরু হলো শনিবারের চিরন্তনী। গৌতম বুদ্ধের গল্প শুনছি, খুব ভালো লাগছে, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন। এরপরে লিখছেন শ্রবণসাথী উজ্জ্বল, সুপ্রভাত, দুনয়নে মেলে দি নবরবি কিরণে, এ দুনয়ন মেলে দি নবরবি কিরণে, শ্রবণ সুখে তৃপ্ত হই চিরন্তনী শ্রবণে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। সুপ্রভাত চিরন্তনী, স্নেহের ভাই উজ্জ্বলবাবু। উজ্জ্বলবাবু, ভোর চারটে উঠে যখন পদচারণা করতে বেরোই তখন পশ্চিম আকাশ ঢলে পড়া চাঁদ স্মরণ করিয়ে দিল আজ বুদ্ধ পূর্ণিমা। রাতে একটু ঝড় বর্ষা হওয়াতে রাস্তার ওপরে সজনে ডাঁটা নানা আর শুকনো ডাঁটা ছড়িয়ে আছে, কারণ এবছরে ডাঁটা বিক্রি হয়নি। তার মাঝে দেখি চোখ না ফোটা দুটি পাখির শাবক। প্রভু বুদ্ধকে সব জানালেম, বুদ্ধাং সারনাম গাচ্ছামি। তিনি নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। আপনি প্রতিদিনের সকালে যে বেরোন এবং এত সুন্দর করে লেখেন আপনার প্রত্যেক দিনের অনুভূতিগুলো, খুব ভাল লাগে। সুপ্রভাত। এরপরে লিখছেন, আজ মোহিত হয়ে উজ্জ্বল দাদার অপূর্ব সুন্দর উপস্থাপনায় বুদ্ধদেবের জীবনকথা শুনছি। বুদ্ধাং সারনাং গাচ্ছামি, অপূর্ব তার জীবনকথা। এবার আমার ভাবনা একটু ভাগ করে নি। নদীর বুকে নৌকো আমার চলে ভাটার টানে, সাগর পথে মিলিয়ে যাব কখন কে বা জানে। অসময়ে ডাকছে মাঝি বলছে কাছে আয়, ভাঙা নায়ের বৌঠাট বৈঠা ঠেলে উজান যাওয়া যায়। ভাটি দেশের গাছগাছালি নোনা দেশে নোনা হাওয়ার গন্ধ, উজান দেশে মাঠে বনে সবুজ কোমল ছন্দ। কোথায় আমার মনের বসত বুঝতে আমি নারী, দু চোখ ভরে দেখছি জগৎ নেই তো আমার বাড়ি। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি। আসলে এই কবিতার মধ্যেও কোথাও একটা সেই বৈরাগ্যের ছোঁয়া আছে, যে বৈরাগ্য বুদ্ধ বা সিদ্ধার্থ অবলম্বন করেই গৌতম বুদ্ধ হয়ে উঠেছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। সুখেন্দু ঘোষ শান্তিনিকেতন থেকে লিখছেন, সুপ্রভাত, ঘুম ভেঙেছে রাত দুপুরে, ঘুম আসেনি আর চাঁদের আলোয় ভাসছে ধরা দেখছি রূপ তার, যার আলোয় আলোকিত তার গায়ে কেন দাগ, বুদ্ধ পূর্ণিমার চাঁদের মুখে দেখি নাই কোনো রাগ। দিতে পারো যদি আলো দিতে পারো ভালোবাসা, জানবে তখনই তোমার বুকে শোক তাপ মাধবে বাসা। সামান্য মানুষ সামান্য জন নাই জ্ঞান সাগর সম, বুদ্ধ কথা শুনি শুধুই দূর হোক অজ্ঞান মম। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, নমস্কার, শুভ সকাল চিরন্তনী কথায় সাজানো চিরন্তনীতে খুব প্রাসঙ্গিক গান গল্পে সকালটা ভালো লাগায় ভরিয়ে দেওয়ার জন্য উজ্জ্বলদাকে আন্তরিক ধন্যবাদ। গানগুলো সত্যি অসাধারণ, জীবনের এক গভীর উপলব্ধি, মুক্তির পথ খুঁজে দেওয়ার অনুপ্রেরণা আজকের অনুষ্ঠানে। উজ্জ্বলদার পরিবেশনায় বারবার মুগ্ধ হই, শুভ বুদ্ধ পূর্ণিমা। মুকুল সর্দার তিলডাঙ্গাং কাছারিপাড়া দাকব খুলনা বাংলাদেশ থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ। প্রতিবেশী দেশ থেকে আপনি লিখেছেন। ভবানী শঙ্কর রায় চক ঝাউডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দা, আকাশবাণী চিরন্তনী অনুষ্ঠানে আজকে বিশ্ববরণ্য গৌতম বুদ্ধের জীবন কথা গানে গল্পে জমে উঠেছে। বিশ্ব মানবতা ও অহিংস আদর্শের প্রবক্তা তিনি। এ বিশ্বে মানুষই শ্রেষ্ঠ, কাল্পনিক অন্ধবিশ্বাস দূর করতে চেয়েছিলেন তিনি। ঐশ্বর্য ভোগ বিলাস বিসর্জন দিয়ে তিনি বোধি লাভ করেন। ভবানী শঙ্কর রায়, অনেক ধন্যবাদ আপনাকে ভবানীবাবু। আজ সকালে শ্রবণ বন্ধু উজ্জ্বল দাদা, বুদ্ধাং সারনাং গাচ্ছামি, গৌতম বুদ্ধের কাহিনী অবলম্বনে গল্পের কিছুটা শুনলাম, খুব ভালো লাগলো, বাকিটা শোনার অপেক্ষায় আছি। অজিত কুমার আদক উত্তর বাওয়ালি আদকপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত দাদা ভাই, শনিবারের গল্প শুনছি, খুব ভালো লাগছে। অর্জুন সিং লিখেছেন, অনেক ধন্যবাদ অর্জুন। এরপর লিখছেন, শনিবারের প্রাতে রয়েছি আমি চিরন্তনীর সাথে, বুদ্ধাং সারনাং গাচ্ছামি, ধাম্মাং সারনাং গাচ্ছামি, সংঘাং সারনাং গাচ্ছামি।

মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে। এরপর লিখছেন ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, বাহ কি চলন, অনেক ধন্যবাদ, মনে হয় প্রথম পেলাম আপনার বার্তা, ভাল লাগলো। এরপরে লিখছেন সাগিনা মাহাতো সিন্দ্রি চাষ রোড পুরুলিয়া থেকে, চিরন্তনী শুনছি ভগবান বুদ্ধের গল্পটা, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত ভাই উজ্জ্বল, বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে গৌতম বুদ্ধ কেন্দ্রিক উপাখ্যান চয়ন পরিবেশন অবশ্যই প্রশংসনীয়। আপনার পাঠের গুণে ও কণ্ঠের কারুকার্য ভিজুয়ালাইজ করছি যেন পুরো ঘটনাটা। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখছেন, অনেক ধন্যবাদ সাধনবাবু। এরপর লিখছেন সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, শুনছি ভীষণ ভালো লাগছে, আপনার কথাগুলো আরও সুন্দর লাগে, অসাধারণ উপস্থাপনা। ধীরেন পাল মিরবাজার মেদিনীপুর শহর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ ধীরেন। এরপরে লিখছেন গুড মর্নিং দাদা, গল্প ও কথায় ভোর সকালে ঘুম ভেঙেছে আজকে আমার, মেঘলা আকাশ ঠান্ডা হাওয়া পাখির ডাকে, মেঘলা সকালবেলা সঙ্গে আছে পুবের মেলা, দারুণ সুন্দর আনন্দ আজ, বহুদিনের পরে আবার আপনার উপস্থাপনায়, চিরন্তনী অনুষ্ঠানে ফেরা, ভালো থাকবেন, নমস্কার নেবেন এস এন মণ্ডল বাপি কেরা কোড়াকাটি সন্দেশখালী থেকে, অনেক ধন্যবাদ বাপি আপনাকেও। এরপরে লিখছেন শুভ সকাল চিরন্তনী, আজ ছোটোবেলায় ফিরে গেলাম গল্পটা শুনে, জরা ব্যাধি মৃত্যু অপূর্ব অপূর্ব পরিবেশন চিরন্তনীর মাধ্যমে, মনটা ভরে খেলো, সকলে ভালো থাকুন, শুভ সকাল ও সকলে ভালো থাকুন, পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দীঘি মুর্শিদাবাদ থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। নিবেদিতা সেন লিখছেন শাওড়াপুরি থেকে, উজ্জ্বলদা আজ শনিবারে চিরন্তনীতে শুনছি গান গল্পই চিরন্তনী, আজ সবটা শুনতে পাইনি, ঘুমিয়ে পড়ার জন্য খুব দুঃখ লাগছে, বুদ্ধদেবের কথা কিছুই শুনতে পেলাম না। হ্যাঁ, বুদ্ধদেবের একটা গল্প শুনিয়েছি, আবার কিছুটা শোনানোর ইচ্ছে আছে, দেখা যাক যদি সময় পারমিট করে। কমলেন্দু দাস বাগাজুদ্দিন পাক শিলিগুড়ি থেকে লিখছেন শুভ সকাল দাদা ভাই, বুদ্ধের গল্প খুব ভালো লাগলো, ধন্যবাদ চিরন্তনী। শুভ সকাল দাদা ভাই। এরপরে লিখছেন রানীগঞ্জ থেকে মিনতি চট্টোপাধ্যায়, তথাগত বুদ্ধের গল্প শুনতে শুনতে ছোটোবেলার পাঠ্যপুস্তকের একটা ছবি মনের মধ্যে ভেসে উঠল, মুচ্ছমান সিদ্ধার্থ রথের ওপর বসে, ছন্দক রথের সারথী, রাস্তায় জরা ব্যাধি মৃত্যুর দৃশ্য, গল্প পাঠ খুব ভালো লাগছিলো, ভালো থেকো ভালোবাসা নিও, মিনতি চট্টোপাধ্যায়, অনেক ধন্যবাদ আপনাকেও। সিদ্ধার্থের জীবন কাহিনী অনেক কিছু বুঝতে পারলাম, তার সঙ্গে তিনি দিগদর্শন করান, এই রকম মহারাজ ধৃতরাষ্ট্রের সঙ্গে সঞ্জয় কাছ থেকে সব কিছু জানতে পারে, এরকম উজ্জ্বলতাভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারছি আজ। আজ তরাই ডুয়ার্সে সারারাত্রি বৃষ্টি হচ্ছে, দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে। সেই আপনাদের ওখানে গতবারও খুব বৃষ্টি হয়েছিল বলেছিলেন অবশ্য, যাই হোক। এরপরে যারা যারা বার্তা পাঠিয়েছেন সে বার্তাগুলো একটু পড়ে দিই চট করে, পাঠিয়েছেন অনেকে। কুণাল বারুই বেনিয়াপাড়া বাওয়ালি বড়পুল থেকে পাঠিয়েছেন, সুন্দাই সুন্দর গান আর গল্প, থ্যাংকস উজ্জ্বলদা, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে পাঠিয়েছেন গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ গৌতম বুদ্ধ বাই ইয়োর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু স্যার সরসুনা থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে পাঠিয়েছেন মে মাসের প্রথম শনিবারের মিষ্টি ভরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল উজ্জ্বল ভাই, বুদ্ধদেবের জীবনের মূল্যবান গল্পের পরিবেশনা খুব ভাল লাগলো, আজ ইন্টারন্যাশনাল হ্যাপি হ্যারি পটার ডে, হ ম খ বারে আজ শনি, রূপকথা গল্পে ভরা মিষ্টি সোনার খনি, অপরূপা অনন্যা নয়নের মণি, প্রিয়তমা তুমি চেনা চিরন্তনী। সবাই ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, বিশ্ববরণ্য সত্যজিৎ রায়ের জন্মদিনে অন্তরের শ্রদ্ধা। ঠিক আজকে সেই মহারাজের জন্মদিন, মহারাজকে সেলাম আমরা জানাই। আমরা একটু ছোট্ট করে গল্পের পরবর্তী কিছু পর্বে ফিরে আসছি।

0: মহারাজ শুদ্ধোধন সিদ্ধার্থের মহান উদ্দেশ্য বুঝতে পারলেন। সিদ্ধার্থ বললেন, আমাকে আগাম অনুমতি দিন পিতা, আমি জীবের মুক্তির সন্ধানে যাই, জগৎবাসী যাতে জরা ব্যাধি মৃত্যুর হাত থেকে পরিত্রাণ লাভ করে তারই সাধনায় আমি আমার জীবন উৎসর্গ করতে চাই। মহারাজ বললেন, আমি তোমাকে অনুমতি দিলাম বৎস, আর আশীর্বাদ করি তুমি তোমার সাধনায় সিদ্ধি লাভ করো। পিতার অনুমতি লাভ করে সিদ্ধার্থ নিশ্চিত হলেন। এবার আর তার কোনো বাধা রইল না, কিন্তু গোপা, শিশু রাহুল, এদের কি করে ত্যাগ করবেন? তিনি গভীর চিন্তায় নিমগ্ন হলেন। সিদ্ধার্থ স্থির করলেন, এদের কাছ থেকে গোপনে সরে যেতে হবে তাকে। ডেকে পাঠলেন তার প্রিয় সুহৃদ সারথি ছন্দককে। সব কথা শুনে ছন্দক তো কেঁদেই আকুল। সিদ্ধার্থের সামনে সচল চোখে দাঁড়িয়ে বললেন, না না যুবরাজ, এ হতে পারে না, আপনি আপনি সংকল্প ত্যাগ করুন যুবরাজ। তুমিও কি শেষে আমার শত্রু হলে ছন্দক? শত্রু? চমকে উঠলেন ছন্দক, তারপর ধীরে ধীরে বললেন, শত্রু, তবে তবে তাই হোক যুবরাজ, এ জীবনে কোনোদিন আপনার আদেশ অমান্য করিনি, আজও করব না। তবে আজই মধ্যরাত্রে রাজপ্রাসাদের গুপ্ত দ্বারে রথ প্রস্তুত রাখবে, আর আমার প্রিয় অশ্ব কণ্ঠকে সে রথে যোজনা করো। ছন্দক ধীরে ধীরে চলে গেল। রাত্রিক্রমে গভীর হয়ে এলো। রাহুলকে বুকে জড়িয়ে গোপা শুয়ে আছে নিজের ঘরে। অতি সাবধানে সিদ্ধার্থ প্রবেশ করলেন। গবাক্ষ দিয়ে চাঁদের আলো এসে পড়েছে কুমন্ত গোপা রাহুলের মুখের ওপর। কি সুন্দর মুখখানি রাহুলের! সিদ্ধার্থ বার বার দেখতে লাগলেন। ক্ষণিকের জন্য বুঝে মন দুর্বল হয়ে গেল, কিন্তু তখনই তিনি নিজেকে সামলে নিলেন। তার খুব ইচ্ছে করছিল রাহুলকে একবার একবারের জন্য কোলে নিতে, কিন্তু পাছে গোপা জেগে ওঠে সে কাজ তিনি করতে পারলেন না। নীরবে গোপা রাহুলের কাছ থেকে শেষ বিদায় নিয়ে তিনি গুপ্ত পথে প্রাসাদের বাইরে এলেন। ছন্দক রথ নিয়ে অপেক্ষা করছিলেন। সিদ্ধার্থ রথে উঠতেই তিনি ধীরে ধীরে রথ চালনা করলেন। ঘুমন্ত কপিলাবস্তু তখন নিদ্রামগ্ন। কেউ জানতে পারল না যুবরাজ সিদ্ধার্থ রাজ্য ছেড়ে মহানিষ্ক্রমণের পথে এগিয়ে গেলেন। ক্রমে তিনি অনেকখানি পথ অতিক্রম করলেন। উষার আলো দেখা দিল পূব দিকে। তিনি জিজ্ঞেস করলেন, বলতে পারো ছন্দক, আমরা কোথায় এলাম? মৈনীয় প্রদেশের বেনুবনে যুবরাজ। তবে রথ থামাও, আর তোমার যাবার প্রয়োজন নেই। রথ থেকে নেমে সিদ্ধার্থ তার অঙ্গের বহুমূল্য উত্তরীয় অলঙ্কার সব খুলে দিলেন ছন্দকের হাতে। নিয়ে যাও ছন্দকে সব, কি হবে আমার আর উত্তরীয় অলঙ্কারে? তোমাকে শুধু আমার একটা অনুরোধ, আমার বৃদ্ধ পিতার দিকে একটু লক্ষ্য রেখো, আর তাকে তাকে প্রবোধ দিও। ছন্দক অশ্রু সজল চোখে রথ ফিরিয়ে নিয়ে গেলেন। এবার সিদ্ধার্থ অগ্রসর হতে লাগলেন বেনুবনের মধ্যে দিয়ে। তার মনে হলো, যাক, আভিজাত্যের সব বন্ধন খসে গেল, আজ আমি অতিদিন, আজ আমি ভিক্ষুক। বনের মধ্যে খানিক দূর যেতেই তার চোখে পড়ল এক ব্যাধ, পরনে তার ছেঁড়া ময়লা কাপড়। সিদ্ধার্থ ভাবলেন, এর সঙ্গে কাপড় বদলে নেওয়াই ভালো। তিনি ডাকলেন ব্যাধকে কাছে। ব্যাধ কাছে আসতেই তিনি জিজ্ঞেস করলেন, দেবে তুমি আমাকে তোমার ওই ছেঁড়া কাপড়? আমি আমার এই কাপড়খানা তোমাকে দিচ্ছি? ব্যাধ তো অবাক, এ লোকটা বলে কি, এমন সুন্দর চেহারা, চোখে মুখে মধুর ভাব, ছলনা করতে কোনো দেবতা এলো না তো? ব্যাধ প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না। শেষে সিদ্ধার্থ অনেক বুঝিয়ে তার ছেঁড়া কাপড়খানি নিজের বহুমূল্য কাপড়ের সঙ্গে বদলে নিলেন। ব্যাধ চলে যাচ্ছিল, সিদ্ধার্থ আবার তাকে ডাকলেন, শোনো। কেন দেবতা? আমি দেবতা নই, তোমারই মতন একজন মানুষ। তোমার হাতের অস্ত্রখানা আমায় দাও তো। ব্যাধ চমকে উঠলে, কি করবে তুমি এ নিয়ে?
1: দেখোই না কি করি, দাও।
0: অস্ত্র দিল বেদ। সে অস্ত্র হাতে নিয়ে যুবরাজ সিদ্ধার্থ তার মাথার চমৎকার সব চুল কেটে ফেললেন। মুন্ডিত মস্তক, চিরবাস পরা, এ যে একদম সন্ন্যাসীর বেশ।

সেই মানুষটা তারপর বেরিয়ে পড়লেন আলোর সন্ধানে, যে আলো তিনি প্রজ্বলিত করেছিলেন আজ এত হাজার বছর পরেও সে আলো আমাদের আলোকিত করে। আর তাই রবীন্দ্রনাথের একটি কবিতার কথা মনে পড়ছে এই মুহূর্তে, মূল্যপ্রাপ্তি, অবদান শতকের একটি গল্প অবলম্বনে রবীন্দ্রনাথ এই কবিতাটি লিখেছিলেন। শোনাই আপনাদেরকে শেষ নিবেদন হিসেবে। অঘ্রাণ শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া, সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া, তুলি লয়ে পেঁচিবারে গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন হেনকালে হেরি ফুল আনন্দে ফুল কাকুল, পথিক কহিল একজন অকালের পদ্মতব আমি এটি কিনি লব, কত মূল্য লইবে ইহার, বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাঝ তাঁর পায়ে দিব উপহার, মালিক কহে এক মাসা স্বর্ণ পাব মনে আশা, পথিক চাহিল তাহি দিতে, হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘ লোহে নৃপতি বাহিরে আচম্বিতে, রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গল গীত চলেছেন বুদ্ধ দর্শনে, হেরি অকালের ফুল শুধালেন কত মূল, কিনে দিব প্রভুর চরণে, মালিক কহে হে রাজন স্বর্ণমাশা দিয়ে পণ কিনেছেন এই মহাশয়, দশ মাসা দিব আমি, কহিল ধরণী স্বামী, বেশ মাসা দিব পান্থ কয়, দোহে কহে দেহ দেহ হার নাহি মানে কেহ, মূল্য বেড়ে ওঠে ক্রমাগত, মালি ভাবে যার তরে এ দোহে বিবাদ করে তারে দিলে আরো পাবো কত, কহিল সে কর জোরে দয়া করো ক্ষম মোরে, এ ফুল বেচিতে নাহি মন, এত বলে ছুটিল সে যেথা রয়েছেন বসে বুদ্ধদেব বুজালি কানুন, বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে, নিরঞ্জন আনন্দ মূরতি দৃষ্টি হতে শান্তি ঝরে, স্ফুরিছে অধর ধরে করুণার সুধা হাস্য জ্যোতি, সুধাস রহিল চাহি নয়নে নিমেষ নাহি, মুখে তার বাক্য নাহি স্বরে, সহসা ভূতলে পড়ি পদ্মটি রাখিল ধরি, প্রভুর চরণ পদ্ম পরে, বরষি অমৃত রাশি বুদ্ধা সুধলেন হাসি, কহ বৎস কি তব প্রার্থনা, ব্যাকুল সুদাস কহে প্রভু আর কিছু নহে, চরণের ধুলি এক কণা। যার জন্য নৃপতি এবং পথিক এত দাম দিতে চেয়েছে তাকে দিলে না জানি আরো কত বেশি কিছু পাবো, সেই বেশি কিছু রয়েছে সেই পদধূলির মধ্যে, এক কণা পদধূলির মধ্যে, শান্তি, মনের শান্তি। আমরা যা কিছু করি না কেন যদি মনের শান্তি না থাকে তাহলে জীবনে কিন্তু কিছুই থাকবে না, যার ফলে সেই শান্তি পেয়ে সুদাস মালি সেই একটি পদ্ম হয়েছিল সেই রাজ্যে সে পদ্মটি উৎসর্গ করলেন। রবীন্দ্রনাথ কি সুন্দর করে ছন্দের মধ্যে গেঁথে আমাদের সেই গল্পটি বলে গেছিলেন। একদম প্রায় শেষ মুহূর্তে এসে পড়েছি আজকে, আরও কিছু বার্তা এসেছে, সে বার্তাগুলো যদি সম্ভব হয় একটু চট করে পড়ে দেওয়ার চেষ্টা করছি, আমি জানি না কতটা পড়া যাবে কিভাবে। পাঠিয়েছেন উজ্জ্বলবাবু, অনবদ্য আপনার উপস্থাপনা শুনছি মন দিয়ে মুগ্ধ হলাম তাই আর কিছু লিখলাম না। অখিল বন্ধু মহাপাত্র লিখছেন, পুরনো জানা গল্প নতুন করে শুনলাম আপনার অপূর্ব বাচন শৈলীতে, শৈশবের শোনা সেই গল্প নতুন হয়ে ফিরে এলো, খুব ভালো থাকবেন উজ্জ্বলবাবু। রামকৃষ্ণ দাস, দেবী পারুলিয়া, খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে।

ধন্যবাদ আপনাদের সবাইকে। শনিবারের সপ্তাহের দ্বিতীয় দিনে চিরন্তনীকে ঝড় বৃষ্টি কুয়াশা ভেজা সকালের শুভেচ্ছা। আজকের গল্পটা খুব ভালো লাগছে। বুদ্ধের আমি শিব শঙ্কর সাঁত পুয়াগড় হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। লিখছেন এরপরে চন্দন কুমার মাল দমদম কলকাতা থেকে, খুব ভালো লেগেছে জানিয়েছেন। লিখছেন নবদ্বীপ থেকে কার্তিক দাস, তিনিও ভালো লেগেছে জানিয়েছেন। তপতিদি লিখেছেন, তারও খুব ভালো লেগেছে। সত্যজিৎ রায়ের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। একদম শেষ মুহূর্তে সমক অপেক্ষা করছে আপনাদের জন্য আজকে এরপরে, আর আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, রবিবারের চিরন্তনী। সামনের সপ্তাহে আবার আমি ফিরে আসবো আপনাদের কাছে চিরন্তনীতে। আর আজকের এই শেষ মুহূর্তে বঙ্কিমচন্দ্রের সেই অবিস্মরণীয় গানটি, সেই গানটি দিয়েই শেষ করব। তবে তার আগে আরও দু একটা কথা বলি, যে এই যে বুদ্ধের গল্প বা

0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுஃபலா மலய ஜ சீதலா.

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আজ শনিবার, 2রা মে 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 36 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:31 হয়ে 42 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া, যা কখনও কখনও বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার উপকূল অঞ্চল বরাবর আগামী 4 মে পর্যন্ত। মৎস্যজীবীদের আগামী 4 মে পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলে সমুদ্র যাত্রায় নিষেধ করা হচ্ছে। আরও একবার বলছি, মৎস্যজীবীদের আগামী 4 মে পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল বরাবর সমুদ্র যাত্রায় নিষেধ করা হচ্ছে। শুনলেন মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা।

0: আকাশবাণী মৈত্রী, এখন সুচিন্তন। আজ শুনবেন মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ।
1: শিক্ষা বিষয়টাকে একটু বিশেষ করে তলিয়ে দেখতে হবে। শিক্ষা না পেলে মানুষের কার্যকরী শক্তি জেগে উঠতে পারে না, মানুষ সমাজের সেবায় লাগবার উপযুক্ত হয় না। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা যেরূপ শিক্ষা চাচ্ছি সেরূপ দিচ্ছে না বা দেবার তাদের সাধ নাই। কিন্তু শুধু কতগুলো ছেলে ভাঙিয়ে একটা জাতীয় বিদ্যালয় খাড়া করলেই আমাদের কর্তব্য শেষ হলো না। আশা করি আমার কথাটা কেহ ভুল বুঝবেন না। জাতীয় বিদ্যালয় একটা মস্ত কাজ করছে, সেটা হচ্ছে একটা মোরাল রেভলিউশন বা আদর্শের বিপ্লব। যেসব ছেলে জাতীয় বিদ্যালয়ে ঢুকেছে তাহাদিগকে প্রথম হতেই গভর্নমেন্টের চাকুরি প্রলোভন ছাড়তে হচ্ছে, স্বাধীন বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে হবে, এই জেনে শুনে তাদের জীবন আরম্ভ করতে হচ্ছে। এমন লোক যদি স্বাধীন বৃত্তি অবলম্বন করে, মাসে 15 টাকাও রোজগার করে, তাহলে সে যে লোক এমএ পাশ করে মুচিরাম গুড়ের ন্যায় স্যালাম করতে করতে গভর্নমেন্টের চাকুরির এক ধাপ হতে অন্য ধাপে উঠছে, তাদের চেয়ে ঢের বেশি দেশের কাজে লাগবে। এই নৈতিক আদর্শটা খুব বড়, কিন্তু শুধু এই আদর্শই চলবে না। শিক্ষার আদর্শের আর একটা দিক আছে, মানুষের প্রচ্ছন্ন শক্তিকে জাগিয়ে তোলা এবং দেশের সর্বপ্রকার কর্মকেন্দ্রকে পরিচালিত করার মতো শক্তি সংগ্রহ করা। যে শিক্ষাতে আমাদের বৃহত্তর পৃথিবীর সাথে পরিচিত হওয়ার সুযোগ না ঘটে সে শিক্ষা অসম্পূর্ণ। শুধু অতীতের জ্ঞানে কুলাবে না, অতীতে যাহা জ্ঞান বলে গণ্য হতো এখন তাহা অসম্পূর্ণ। আমাদের যুবক কর্মীদের শুধু দারিদ্র ব্রত গ্রহণ করলেই কর্তব্য শেষ হল না, তাদের কর্তব্য আরম্ভ হল মাত্র। তাহাদিগকে বর্তমান সভ্য জীবনের সকল রকম কর্মকেন্দ্রের নেতৃত্ব করবার ও সকল কেন্দ্র চালাবার মতো শক্তি সংগ্রহ করতে হবে। 2000 বছর পূর্বে চীনবাসীগণ তাদের দেশের উত্তরে প্রকাণ্ড দেওয়াল তুলে মনে করেছিল যে তারা বৈদেশিক আক্রমণ হতে চিরকালের জন্য নিরাপদ হল, কিন্তু তা সত্ত্বেও মোগল, মাঞ্চু প্রভৃতি জাতি তাদের পুনঃপুন দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করেছে। আমাদের সনাতন হিন্দু ধর্মের সংরক্ষকগণ মনে করেছিলেন যে আচার ধর্ম ও কুসংস্কারের একটা চীনা প্রাচীর তুলে ভারতের নিম্নবর্ণদিগকে চিরকাল পদতলে রাখবেন, কিন্তু তার ফল হল যে হাজার বছর যে বর্তমানে সরল অনাড়ম্বর জীবনের একটা আদর্শ তুলে আমাদের জাতিকে পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতার স্রোতের প্লাবন হতে রক্ষা করতে পারব, তাহলে একটা মস্ত ভুল হবে। মানব সভ্যতা যতই প্রাচীন হয় ততই সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বাড়ে, ততই বিজ্ঞানের সুসংবদ্ধ জ্ঞানকে মানুষের কাজে লাগাবার প্রয়োজনীয়তা বাড়ে। এমন এক ভবিষ্যতের কথা কেউ ভাবতে পারে না যখন রেল, স্টিমার, টেলিগ্রাফ, পোস্ট অফিস দেশ হতে উঠে যাবে, যখন কয়লা বা লোহার খনি আর মানুষের কাজে লাগবে না। সুতরাং আমাদের কর্তব্য এই সমস্ত হতে দূরে না থেকে যাতে এই সমস্ত ব্যাপারে পারদর্শিতা লাভ করতে পারি, দেশের সকল রকম বাণিজ্য, শিল্প ও কৃষিকে বিদেশির কবলমুক্ত করে নিজেদের হস্তগত করতে পারি। ত্যাগ খুবই বড় জিনিস, কিন্তু শক্তি ও কর্ম তার চেয়ে কম বড় জিনিস নহে। আমরা অনেক সময় আমাদের অযোগ্যতাকে ত্যাগ বলে প্রচার করি। বর্তমান সভ্যতার মূল মন্ত্র হচ্ছে বিজ্ঞান। বেঁচে থাকতে হলে আমাদের প্রকৃতির সাথে সংগ্রাম করতে হবে, এবং প্রকৃতির সাথে সংগ্রামে জয়ী হতে হলে আমাদের বিজ্ঞানের সেবা করতে হবে।
0: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ।

আকাশবাণী মৈত্রী, এখন প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। প্রথমে রাগ আহিরি ও তারপর

0: 7 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার 2 বিধানসভা কেন্দ্রের 15টি বুথে আজ পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী মগরাহাট পশ্চিম 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে ফের ভোট হবে। সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই নির্দেশ জানায়। গত 29 এপ্রিল দ্বিতীয় দফা ভোটের সময় এইসব কেন্দ্রগুলি থেকে অশান্তি এবং নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর খবর আসে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে রিপোর্ট পাঠান। সেখান থেকে ফের ভোট নেওয়ার সুপারিশে নতুন দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনে পাঠানো হয়। তা খতিয়ে দেখার পরই কমিশন আপাতত এই 15টি কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার কথা জানিয়েছে। এই বুথগুলিতে 29 এপ্রিলের ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ফলতার 30টি বুথ নিয়েও রিপোর্ট পাঠানো হয়েছে। সে সংক্রান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত জানা যায়নি। উল্লেখ্য, ফলতার 170 এবং 189 নম্বর বুথে ইভিএমে বিজেপির প্রতীকে টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসার পরই তৎপর হয় নির্বাচন কমিশন। ভোট গণনার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে একাধিক জেলায় পরিদর্শন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী গণনা কেন্দ্রগুলির পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, স্ট্রং রুম সংলগ্ন নজরদারি এবং গণনার দিন প্রোটোকল ঠিকমতো মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখাই এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। গতকাল বিকেলে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় গণনা কেন্দ্রের স্ট্রং রুম পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
1: আচ্ছা, 2-3 জায়গা

0: পশ্চিমবঙ্গে সোমবারের ভোট গণনার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রের আওতাধীন 77টি গণনা কেন্দ্রের স্ট্রংরুমগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রায় 1,050 জন কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে। সিসিটিভি নজরদারির সহায়তায় একটি ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা কেন্দ্রগুলির 100 মিটারের মধ্যে কোনো যানবাহন প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গণনা কেন্দ্রের চত্বরের বাইরের নিরাপত্তার দায়িত্ব থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর উপর। গণনা কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশপথ এবং গণনা কক্ষের দিকে যাওয়ার পথগুলির নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী উভয়ই। তবে গণনা কক্ষের ভেতরে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাই উপস্থিত থাকবেন। রিটার্নিং অফিসার এবং সরকারি পর্যবেক্ষক ছাড়া অন্য কারোর জন্য মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। কলকাতা পুলিশ শহরের 7টি জায়গায় স্ট্রংরুমের সামনে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করেছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, হেস্টিংস হাউস, যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ, সেন্ট টমাস বয়েজ স্কুল, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ও বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের 200 মিটারের মধ্যে 5 জন বা তার বেশি জমায়েত করা নিষিদ্ধ। পুলিশ কমিশনার অজয় নন্দ এক নির্দেশিকায় জানিয়েছেন, এই এলাকায় কোনো মিটিং, মিছিল, সমাবেশ বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর হয়েছে। গণনা শুরু হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। নির্দেশ অমান্য করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে উল্লেখ করা হয়েছে।
1: জনমত 2026,
2: জনমত 2026,
1: কারা জিতছে,
2: কারা হারছে,
1: কারা করবে নতুন সরকার, জানতে হলে কাল পাতুন আকাশবাণীতে।
2: 4 মে সোমবার ভোট গণনার গতি প্রকৃতি ফলাফল জানতে শুনুন জনমত 2026।
1: 4 মে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠান।
2: থাকবে নির্বাচনী সংবাদ, বিশেষজ্ঞদের ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত।
1: রাত 8টা

0: 2026-এর দ্বিতীয় পর্ব,
1: দুটি পর্বই রিলে করবে আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র।
0: শোনা যাবে ডিটিএইচ পরিষেবাতেও,
1: ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও শুনতে পাবেন জনমত 2026।
0: চৌঠা মে সোমবার সকাল 10টা থেকে শুনুন
1: জনমত 2026।
2: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারত বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম পরিশোধিত ও অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ। পরিবহন খাতে খরচ বৃদ্ধি পেলেও সরকার খুচরো বাজারে জ্বালানির দাম স্থিতিশীল রেখেছে। এর মধ্যে দিয়ে নাগরিকদের প্রতি সরকারের দায়বদ্ধতা প্রমাণিত হয়। ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তির কথাও তিনি তুলে ধরেন।
3: The government absorbed the shock at the fiscal system level rather than passing it immediately on to the consumer's wallet. And because preparations made over the last decade, we diversified our sources. Crude sourcing has now expanded from 27 countries to 41. And we increased our domestic production by 60%. And also because we are incentivizing the movement to natural gas.
2: 2027 সালে জনগণনার আওতায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে হাউস লিস্টিং বা গৃহ তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। এর আগে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 15 দিনের সেলফ এনিউমারেশন বা স্বগণনার সময়সীমা নির্ধারিত ছিল, যা গতকালই শেষ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশ সহ যে রাজ্যগুলিতে তৃণমূল স্তরে কাজ শুরু হয়েছে, সেখানে আগামী 30 মে পর্যন্ত প্রশিক্ষিত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে তৈরি সমস্যা সমাধানের সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। উল্লেখ্য, ইরান গতকাল পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে সংশোধিত শান্তি প্রস্তাব জমা দেয়। ট্রাম্প বলেছেন, নতুন শান্তি প্রস্তাবে ইরান এমন কিছু শর্ত আরোপ করেছে যা মেনে নেওয়া ওয়াশিংটনের পক্ষে সম্ভব নয়। ইরানের সরকারি সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, সে দেশের নেতৃত্ব পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় রয়েছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় 2 শিশুসহ 30 জন মারা গেছে বলে খবর। মধ্যপ্রাচ্যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতে পারে এমন যে কোনো রকমের কর্ম তৎপরতা এড়িয়ে চলার জন্য রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সব পক্ষের কাজে আবেদন জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় গুতেরেস বলেন, 3 মাস ধরে মধ্যপ্রাচ্যে সংকট চলছে এবং এর ফলে সমগ্র মানবজাতিকে মূল্য চোকাতে হচ্ছে। আইপিএল ক্রিকেটে গতকাল জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস 7 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে দিল্লি পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এলো। অন্যদিকে 10 ম্যাচের মধ্যে 6টিতে জিতে রাজস্থান রয়্যালস চতুর্থ স্থানে রয়েছে। জয়ের জন্য 226 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস 19 ওভার 1 বলে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দিল্লির হয়ে KL রাহুল 40 বলে 75 রান করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের মগরাহাট পশ্চিম বিধানসভা আসনের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে আজ পুনর্নির্বাচন। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধে 6টা পর্যন্ত। ভোট গণনার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের একাধিক জেলা পরিদর্শন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও দেশীয় বাজারে জ্বালানির দাম স্থিতিশীল রয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
4: আকাশবাণী মৈত্রী, শাশ্বত ভারত। আজ শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।

বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন বিদেশ থেকে ফেরবার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র, ভারতের বাতাস আমার কাছে পবিত্র, ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। আমরা সকলেই ভারতের অধঃপতন সম্বন্ধে শুনে থাকি, একসময় আমিও তা বিশ্বাস করতাম, কিন্তু আজ অভিজ্ঞতার দৃঢ় ভূমিতে দাঁড়িয়ে

সংস্কার মুক্ত দৃষ্টি নিয়ে সর্বোপরি সাক্ষাৎ সংস্পর্শে এসে অন্য দেশের অতিরঞ্জিত চিত্রগুলির বাস্তব রূপ প্রত্যক্ষ করে সবিনয়ে স্বীকার করছি, আমার ভুল হয়েছিল। হে পবিত্র আর্যভূমি, তোমার তো কখনো অবনতি হয়নি। কত রাজদণ্ড চূর্ণ হয়ে দূরে নিক্ষিপ্ত হয়েছে, কত শক্তির দণ্ড হস্তান্তরিত হয়েছে, কিন্তু ভারতবর্ষে রাজা ও রাজসভা অতি অল্প লোককেই প্রভাবিত করেছে। উচ্চতম থেকে নিম্নতম পর্যন্ত বিশাল জনসমষ্টি আপন অনিবার্য গতিপথে ছুটে চলেছে। জাতীয় জীবনস্রোত কখনো মৃদু অর্ধচেতনভাবে, কখনো প্রবল জাগ্রতভাবে প্রভাবিত হয়েছে। শত শতাব্দীর সমুজ্জ্বল শোভাযাত্রার সামনে আমি স্তম্ভিত বিস্ময়ে দণ্ডায়মান। সে শোভাযাত্রার কোনো কোনো অংশে আলোকরেখা স্তিমিত প্রায়, পরক্ষণেই তা আবার দ্বিগুণ তেজে ভাস্বর। আর তারই মাঝখানে আমার দেশজননী রানীর মতো পদবিক্ষেপে পশু মানবকে দেব মানবে রূপান্তরিত করবার ব্রত নিয়ে মহিমময় ভবিষ্যতের দিকে অগ্রসর। স্বর্গ বা মর্তের কোনো শক্তিরই সাধ্য নেই এ জয়যাত্রার গতিরোধ করে। হে আমার স্বদেশবাসীগণ, আমার বন্ধুগণ, আমার সন্তানগণ, আমাদের এই জাতীয় অর্ণব পথ বহু শতাব্দী যাবৎ লক্ষ লক্ষ মানুষকে জীবন সমুদ্রের অপর পারে অমৃতধামে বহন করে নিয়ে গেছে। আজ হয়তো তোমাদের নিজের দোষেই সেই জাহাজে দু একটা ছিদ্র হয়েছে, সেই জাহাজ হয়তো একটু খারাপও হয়ে গেছে, তাই বলে তোমরা কি এখন তার নিন্দা করবে? জগতের সমস্ত জিনিসের চেয়েও যে জিনিস আমাদের অধিক কাজে এসেছে, এখন কি তার উপর অভিশাপ বর্ষণ করা উচিত? যদি এই জাতীয় জাহাজে আমাদের এই সমাজে ছিদ্র হয়ে থাকে, তথাপি আমরা তো এই সমাজেরই সন্তান, আমাদেরই তো ওই ছিদ্র বন্ধ করতে হবে। এসো সানন্দে হৃদয়ের রক্ত দিয়ে আমরা এই কাজ সম্পন্ন করি। আর যদি আমরা তা না পারি, এসো আমরা মরবার জন্য প্রস্তুত হই। আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে ওই ছিদ্র বন্ধ করব, কিন্তু কখনোই এর নিন্দা করব না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছে। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7।

0: 00001 পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mai.twk@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 kHz ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: বলে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়ামন, বিচিত্র এক মানবের করিব বর্ণন। একাধারে সাহিত্যিক, সুরকারও বটে, পরিচালক হিসেবেতে বিশ্বে নাম রটে। দোসরা মেয়ে কলিকাতা, ব্রিটিশের রাজ, জন্মিল এই শিল্পী মাথায় নিয়ে তাজ। শিক্ষা থেকে সমাজের আছে যত দিক, দেবী বা মহানগরে উঠে আসে ঠিক। অদ্ভুত লেখনী তাঁর রহস্য জমাট, শঙ্কু বা ফেলুদার গল্পেতে ভরাট। গঙ্গা জলে গঙ্গা পুজো ঠিক যেমন হয়, জন্মদিনে সত্যজিৎ মনোমাঝে রয়। শুনলেন আজকের হারানো দিনের গানের বিষয় মহারাজা তোমারে সেলাম। উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। শুনতে ভুলবেন না হারানো দিনের গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক আজ রাত ভারতীয় সময় 11:00, বাংলাদেশ সময় রাত 11:30। শুনলেন আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে আকাশবাণী মৈত্রী। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীনন্দা মুখোপাধ্যায়।

0: শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পাট চাষ, এই বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত কৃষি অধিকর্তা ডক্টর রামপ্রসাদ ঘোষ।
2: বপন করার এটাই আদর্শ সময়। আপনি পাট চাষ করার আগে পাটের বীজ সংগ্রহ করুন। পাটের অনেকগুলি নতুন নতুন জাত উদ্ভাবিত হয়েছে যেগুলোর ফলনের সাথে সাথে আঁশের গুণগত মান অনেক ভালো, যেমন JRO 204, যেটা সুরেন নামে পরিচিত, JRO BA 2, JRO BA 3, এগুলো কিন্তু আমাদের যে প্রচলিত যে জাতটি অর্থাৎ JRO 524 বা নবীন, তার থেকে ফলন এবং আঁশের গুণগত মানে অনেকটা এগিয়ে। স্বাভাবিক কারণে আপনাদেরকে আমরা পরামর্শ দেবো যে এই সমস্ত জাতের বীজ সংগ্রহ করার চেষ্টা করুন। অবশ্যই সংশিত বীজ সংগ্রহ করার কথা ভাববেন। সংশিত না পেলে আমাদের যে ট্রুথফুল লেভেল বীজ সেটা সংগ্রহ করবেন। বীজ সংগ্রহ করার পরে এই বীজকে একদিন অন্তত রৌদ্রে রেখে তারপরে বীজটাকে ভালো করে শোধন করে তারপরে বীজ বপন করবেন। শোধন করার জন্যে আমাদের ট্রাইকোডার্মা ভিডিডি যে জৈব ছত্রাকনাশক আছে সেটা 5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য ব্যবহার করতে পারেন, অথবা ম্যানকোজেব বা কার্বেন্ডাইজিম 2 গ্রাম প্রতি কেজি বীজের জন্য এটা ভালো করে মিশিয়ে আপনি সেই বীজ বপন করা কাজে ব্যবহার করবেন। বীজ বপন করার সময় আমরা আপনাদেরকে পরামর্শ দেব যে যদি সম্ভব হয় ক্রাইজাপের যে উদ্ভাবিত মাল্টিরো সিড ড্রিল সেটা যদি আপনার কাছে থাকে বা কাছাকাছি পাওয়া সম্ভব হয় তাহলে ওই বীজ বপন যন্ত্র দিয়ে লাইনে বীজ বুনুন। এতে আপনার ফলন এবং আঁশের গুণগত মান দুটোই কিন্তু উন্নত হবে। যদি সেটা আপনার কাছে সহজলভ্য না হয় বা না পান সেক্ষেত্রে বীজ আপনারা সচরাচর যেটা করেন বীজ ছিটিয়ে বোনেন। আমাদের এখানে পরামর্শ আপনারা যদি বীজ ছিটিয়ে বোনেন বীজের পরিমাণটা চাষিরা যা দেন তার থেকে বীজের পরিমাণটা অনেকটাই কমানো দরকার। কারণ আমরা দেখেছি যে যদি বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা ঠিকঠাক থাকে 1 বিঘা জমিতে 300 গ্রাম বীজই যথেষ্ট। তো এই বীজ বপন করার আগে জমির খুব ভালোভাবে চাষ দিয়ে নাঙল দেওয়ার পরে বা চাষ দেওয়ার পরে আপনাকে ভালো করে মই দিয়ে লেবেলিং করতে

0: হবে, যাতে করে আপনার জল নিকাশি এবং সেচ দেয়া এই দুটোরই ব্যবস্থা করে রাখা যায়। আজকে প্রাকৃতিক বিপর্যয় যেভাবে আসছে, আমাদের কিন্তু এটা আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে প্রতিটা পাটের জমিতে সেচ দেওয়ার সুবিধা যেমন করে রাখা দরকার, সাথে সাথে তার জল নিকাশির ব্যবস্থাটা কিন্তু সুনিশ্চিত করা দরকার। আর আমরা ইদানিং কয়েক বছর দেখছি যে আবহাওয়ার খামখেয়ালিপনা, এইটা কিন্তু আমাদের কৃষিক্ষেত্রে অনেক বড় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের কৃষকদের। তো এবার বীজ বপন করার পরে আমরা যদি জমিতে রস থাকে, তাহলে আমরা বীজ বপন করার পরে আগাছানাশক দিয়ে আগাছা নিয়ন্ত্রণ করতে পারি, বা যদি বীজ বপন করার পরে আমাদের জলসেচ দিতে হয়, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যে পেটিলাক্লোর যে আগাছানাশক, সেটা 3 মিলিমিটার প্রতি লিটার জলে গুলে জল দেওয়ার 48 ঘন্টা মাথায় যদি আপনি দেন, তাহলে অধিকাংশ আগাছা কিন্তু নিয়ন্ত্রিত হবে। এবং আগাছা নিয়ন্ত্রণের জন্য সব থেকে ভালো যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ক্রাইজাবের উদ্ভাবিত ক্রাইজাব নেল উইডার, এটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে ওই 4 থেকে 8 দিনের মাথায় রোয়ার 4 থেকে 8 দিনের মাথায় ক্রাইজাব নেল উইডার দিলে আমাদের 80-85% আগাছা নিয়ন্ত্রণ হবে। একবার হাত নিড়ানি দিলেই আমাদের এই আগাছা মুক্ত আমরা জমি পাব। এবং অতিরিক্ত চারা আমাদের কিন্তু তুলে দিতে হবে, সুষম সার প্রয়োগ করতে হবে, আমাদের যে পাটের ফলন বৃদ্ধির সাথে সাথে গুণগত মান বৃদ্ধি করতে পারবো, এবং পাট চাষ থেকে কিছুটা হলেও আমরা লাভজনক এটা আরো ভালোভাবে করতে পারবো।
1: শুনলাম পাট চাষ এই বিষয় নিয়ে বললেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত কৃষি অধিকর্তা ডক্টর রামপ্রসাদ ঘোষ।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 7:16, বাংলাদেশ সময় সকাল 7:30 হয়ে 21 সেকেন্ড। এখন আজ অর্থাৎ শনিবার 2 মে 2026-এর মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 লোকগীতি, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, আজকের স্থান সাজেক উপত্যকা, 7:35 সকালের আড্ডা, 8:30 পথ চলতে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়, 8:45 কীর্তন, শিল্পী ব্রজরানী বেশকারি বেরা, সকাল 9:00 ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় জয়দেব সাহা, তর্জা গান শুনবেন 10:30, সকাল 11:00 শিল্প প্রাঙ্গণ, প্রথমে কাঁথা স্টিচ, এ বিষয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, এরপর তেলেঙ্গানার হস্তশিল্প, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সোমা রায়, প্রযোজনা দুর্বাদে। রম্যগীতি 11:30, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় ঋত্বিক শিকদার, 12:30 বেতার নাটক কাঞ্চনজঙ্ঘা, কাহিনী সত্যজিৎ রায়, বেতার নাট্যরূপ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়, বাংলা ব্যান্ডের গান দুপুর 1:40, দুপুর 2:30 মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বেলা 3:30, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয়ে মঞ্চকথা, উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি, 4:35 আরোগ্য নিকেতন, হাঁপানি এ বিষয়ে একটি অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়, 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় জুথিকা নাজির, 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, বোরো ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, ডক্টর চন্দন কুমার ভুইয়ার সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যা 6:50 আপনার স্বাস্থ্য। পশু পাখি থেকে অসুখ বিসুখ, এ বিষয়ে বলবেন ডাক্তার বিভূতি সাহা। শুনবেন দ্বিতীয় পর্ব, সন্ধ্যা সাতটায় তরজাগান, 7:45 নস্টালজিয়া, স্বপ্নময় চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় দেবাশিস বসু, 8:15 শ্রবণী, 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে, ডাউন সিনড্রোমে আক্রান্ত মানুষের পরিবারের সংগ্রাম, এ বিষয়ে বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আজ এই অনুষ্ঠানে শুনবেন গিটার, শিল্পী প্রদীপ নাগ। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। ভারতীয় সময় 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে। শুনলেন আজ অর্থাৎ শনিবার 2 মে 2026 মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি।

আমাদের দেশ ভারতবর্ষের পূর্বে অবস্থিত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ও তাদের বর্ণনামূলক এই নিয়মিত অনুষ্ঠান সপ্তাহান্তের দুইটি দিন, শনিবার ও রবিবার, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে প্রচারিত হয় বাংলাদেশের দর্শনীয় স্থান।

আর শুধুমাত্র প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা ভ্রমণ ঠিকানার কথাই নয়, এমনকি বাংলাদেশের বহু প্রাচীন স্থাপত্য, যেমন সুপ্রাচীন মসজিদ, প্রাচীন অট্টালিকা কিংবা জমিদার বাড়ি, এই সকল ইতিহাস বিজড়িত স্থানেরও বিশেষত্ব ও ঐতিহ্যের গুরুত্ব আপনারা জানতে পারেন এই প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে, যার নাম বাংলাদেশের দর্শনীয় স্থান।

আজ এই অনুষ্ঠানে বাংলাদেশের যে দর্শনীয় স্থানটির কথা আপনাকে বলবো সেটি হল বাংলাদেশের সাজেক উপত্যকা, অর্থাৎ সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকার অবস্থান বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাতে।

উপত্যকা বা সাজেক ভ্যালি, বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র তথা দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। ভ্যালি অফ ক্লাউডস অর্থাৎ মেঘেদের উপত্যকা এবং কুইন অব দ্য হিলস অর্থাৎ পাহাড়ের রানী নামে খ্যাত এই সাজেক উপত্যকা। বাংলাদেশের এই সাজেক উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 থেকে 2000 ফুট ও তার কিছু বেশি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী কাসালং পর্বতশ্রেণীর অন্তর্গত একটি অঞ্চল হল এই সাজেক ভ্যালি। চোখ জুড়ানো সবুজের সমাহার তথা ঘন ও নিবিড় বনানীর নিস্তব্ধ সৌন্দর্য উপভোগ করার এক আদর্শ ঠিকানা হল সাজেক উপত্যকা।

আপনি শুনছেন বাংলাদেশের দর্শনীয় স্থান। আজ আপনাকে বলছি বাংলাদেশের সাজেক উপত্যকার কথা। চট্টগ্রাম পাহাড় রেঞ্জের উত্তরাংশে অবস্থিত হওয়ার ফলে ভৌগোলিক দিক থেকে দেখলে এই উপত্যকার পূর্ব দিকে রয়েছে ভারতের মিজোরাম রাজ্য এবং মিজোরামের পাহাড়ি অঞ্চল, আর সাজেক ভ্যালির উত্তর দিকে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য।

আর এই কারণেই সাজেক উপত্যকার উচ্চ পাহাড় চূড়া বা এখানকার স্থানীয় হেলিপ্যাড ও অন্যান্য ভিউ পয়েন্ট থেকে মিজোরামের পাহাড়ি অঞ্চল ও ত্রিপুরার কিছু অংশ দৃশ্যমান হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে কর্ণফুলী নদী থেকে উৎপন্ন হওয়া সাজেক নদী, হ্যাঁ এই সাজেক নদী থেকেই এই উপত্যকার নামকরণ করা হয়েছে। সাজেক নদী ছাড়াও মাসালং ও আরও কয়েকটি ছোট ছোট নদী এই উপত্যকার মধ্যে দিয়ে বয়ে চলেছে, যাদের দৃশ্য ভীষণই সুন্দর। খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালির দূরত্ব প্রায় 70 কিলোমিটার। খাগড়াছড়ির দিঘি নালা অঞ্চল থেকে বেশিরভাগ ভ্রমণার্থীরা এক ধরনের চার চাকার গাড়ি বা চাঁদের গাড়ি বা চাঁদের গাড়ি নামে স্থানীয়দের কাছে পরিচিত সেই গাড়িতে করেই সাজেক উপত্যকায় পৌঁছন। পথে বাঘাইছড়ি সেনা ছাউনি থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। এই সেনা ছাউনি থেকে দিনে দুবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে অর্থাৎ আর্মি এসকর্টের সাহায্যে ভ্রমণার্থীরা সাজেক ভ্যালির উদ্দেশ্যে যাত্রা করতে পারেন। সাজেক ভ্যালির আকর্ষণীয় স্থানগুলির মধ্যে রয়েছে এখানকার সর্বোচ্চ পাহাড় চূড়া কাংলাক, স্থানীয় হেলিপ্যাড, এই দুটি জায়গা থেকেই প্রায় সমগ্র উপত্যকার মনোরম দৃশ্য আর বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখা এক অনন্য অভিজ্ঞতার জন্ম দেয়।

স্থানীয় চাকমা ও লুসাই জনগোষ্ঠীর মানুষদের সঙ্গে পরিচিত হওয়া ও তাদের খাদ্য, বস্ত্র ও সংস্কৃতির বিভিন্ন দিকগুলির পরিচয় পাওয়ারও একটি মনোজ্ঞ সুযোগ পাওয়া যায় সাজেক ভ্যালি বেড়াতে এসে। পার্বত্য বা পাহাড়ি পথে হাইকিং বা ট্রেকিং, স্থানীয় খাদ্য গ্রহণের মাধ্যমে রসনার তৃপ্তি ও এখানকার আলুটিয়া গুহা ঘুরে দেখা এক আকর্ষণীয় বিষয় দর্শনার্থীদের কাছে। যদি ভাগ্যক্রমে বৃষ্টির সময় আপনি এখানে আসেন, তাহলে বৃষ্টির আগে মেঘেদের জমা হওয়া আর বৃষ্টির ঠিক পরে পাহাড়ের উপরে রামধনুর আবির্ভাব আপনাকে বিস্ময়ে বাকরুদ্ধ করবেই করবে। স্থানীয় লুসাই গ্রামের কাছেই রয়েছে পাহাড়ের চূড়ায় অবস্থিত সুদৃশ্য দারুস সালাম মসজিদ, যেটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত মসজিদ। এই মসজিদটিও অবশ্যই দর্শনীয়।

তাহলে বাংলাদেশের সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকার বর্ণনা আজ এই পর্যন্ত। এই সঙ্গেই শেষ করছি বাংলাদেশের দর্শনীয় স্থান।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গের মগরাহাট পশ্চিম বিধানসভা আসনের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে আজ পুনর্নির্বাচন। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অপরিশোধিত তেলের আমদানি এখন 27টি দেশের পরিবর্তে 41টি দেশ থেকে করা হচ্ছে। পারমাণবিক শক্তির নিয়ন্ত্রণ পর্ষদ AERB কুরানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রধান সরঞ্জামগুলি স্থাপনের অনুমতি প্রদান করেছে। 2027 সালের জনগণনার আওতায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে হাউস লিস্টিং বা গৃহ তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। IPL ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার 2 বিধানসভা কেন্দ্রের 15টি বুথে আজ পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী মগরাহাট পশ্চিমে 11টি এবং ডায়মন্ড হারবারে 4টি বুথে ফের ভোট হবে। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই নির্দেশ জানায়। গত 29 এপ্রিল দ্বিতীয় দফা ভোটের সময় এই সব কেন্দ্রগুলি থেকে অশান্তি এবং নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর খবর আসে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে রিপোর্ট পাঠান। সেখান থেকে ফের ভোট নেওয়ার সুপারিশে নতুন দিল্লিতে নির্বাচন কমিশনে পাঠানো হয়। তা খতিয়ে দেখার পরই কমিশন আপাতত এই 15টি বুথে পুনরায় ভোট নেওয়ার কথা জানিয়েছে। ওই বুথগুলিতে 29 এপ্রিলের ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কলকাতা হাইকোর্ট গত বৃহস্পতিবার এই মামলা খারিজ করে দেয়। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছিলেন, কাউন্টিং সুপারভাইজার হিসেবে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, সে বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না। কোনোরকম পক্ষপাতিত্ব হলে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে ইলেকশন পিটিশন দায়ের করা যেতে পারে বলে হাইকোর্ট জানায়। এরপরই শীর্ষ আদালতের আবেদন জানায় তৃণমূল কংগ্রেস। জরুরি ভিত্তিতে শুনানির অনুরোধ জানানো হলে তা মঞ্জুর হয়। আজ সুপ্রিম কোর্টে ছুটির দিন হলেও মামলার শুনানির জন্য 2 বিচারপতি PS নরসিমহা ও জয়মাল্য বাগচির বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। সকাল 10:30 নাগাদ শুনানি শুরু হতে পারে। ভোট গণনার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে একাধিক জেলায় পরিদর্শন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী গণনা কেন্দ্রগুলির পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, স্ট্রংরুম সংলগ্ন নজরদারি এবং গণনার দিন প্রোটোকল ঠিকমতো মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখাই এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। আজ গতকাল বিকেলে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় গণনা কেন্দ্রের স্ট্রং রুম পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। সেখান থেকেই শ্রী আগরওয়াল বিষ্ণুপুরে KG ইঞ্জিনিয়ারিং কলেজ স্ট্রং রুম ঘুরে দেখেন। পশ্চিমবঙ্গে সোমবারের ভোট গণনার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের আওতাধীন 77টি গণনা কেন্দ্রের স্ট্রংরুমগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রায় 1,850 জন কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে। CCTV নজরদারির সহায়তায় একটি ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা কেন্দ্রগুলির 100 মিটারের মধ্যে কোনো যানবাহন প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গণনা কেন্দ্রের চত্বরের বাইরের নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর উপর। গণনা কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশপথ এবং গণনা কক্ষের দিকে যাওয়ার পথগুলির নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী উভয়ই। তবে গণনা কক্ষের ভেতরে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাই উপস্থিত থাকবেন। রিটার্নিং অফিসার এবং সরকারি পর্যবেক্ষক ছাড়া অন্য কারোর জন্য মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। কলকাতা পুলিশ শহরের 7টি জায়গায় স্ট্রংরুমের সামনে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করেছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, হেস্টিংস হাউস, যাদবপুরের APC রায় পলিটেকনিক কলেজ, সেন্ট টমাস বয়েজ স্কুল, বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ও বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের 200 মিটারের মধ্যে 5 জন বা তার বেশি জমায়েত করা নিষিদ্ধ। পুলিশ কমিশনার অজয় নন্দ এক নির্দেশিকায় জানিয়েছেন, ওই এলাকায় কোনো মিটিং, মিছিল, সমাবেশ বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর হয়েছে। গণনা শুরু হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। নির্দেশ অমান্য করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করা হয়েছে।
আগামী 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অপরিশোধিত তেল এখন 27টি দেশের পরিবর্তে 41টি দেশ থেকে আমদানি করা হচ্ছে। দক্ষিণ গুজরাটে অনুষ্ঠিত ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনে তিনি বলেন, এই সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির বিষয়ে তিনি জানান, শোধনাগারগুলিতে এলপিজি উৎপাদন প্রায় 60% বৃদ্ধি পেয়েছে। এর ফলে দৈনিক উৎপাদন 36,000 মেট্রিক টন থেকে বেড়ে বর্তমানে 54,000 মেট্রিক টন হয়েছে। জ্বালানির ক্রমবর্ধমান দামের প্রভাব থেকে সাধারণ গ্রাহকদের সুরক্ষা দিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি। পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ পর্ষদ AERB কুরানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের 5 ও 6 নম্বর ইউনিটে প্রধান সরঞ্জামগুলি স্থাপনের অনুমতি প্রদান করেছে। এই অনুমোদনের ফলে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এখন রিয়্যাক্টর প্রেশার ভেসেল, স্টিম জেনারেটর এবং কুল্যান্ট পাম্পের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলি স্থাপনের কাজ শুরু করতে পারবে। AERB-র নির্ধারিত নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী নকশা যাচাই এবং 2021 সালের এপ্রিল মাসে দেওয়া ফার্স্ট পোর অফ কংক্রিট অনুমতির পর থেকেই নির্মাণ কাজের অগ্রগতি মূল্যায়নের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ইউনিটগুলি AERB-র নিরাপত্তা বিধি অনুযায়ী অত্যাধুনিক সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তামিলনাড়ুর তিরুনেলভেলিতে অবস্থিত কুরানকুলাম প্রকল্পটি রাশিয়ার সহযোগিতায় নির্মিত হচ্ছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে, বাজারে প্রচলিত 2,000 টাকার নোট প্রত্যাহারের ঘোষণার পর এখনও পর্যন্ত 98% বেশি নোট ফেরত নেওয়া হয়েছে। উল্লেখ্য, 2023 সালের 19 মে RBI 2,000 টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করেছিল। 2027 সালে জনগণনার আওতায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে হাউস লিস্টিং বা গৃহতালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। এর আগে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 15 দিনের সেলফ এনুমারেশন বা স্বগণনার সময়সীমা নির্ধারিত ছিল, যা গতকালই শেষ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশ সহ যে রাজ্যগুলিতে তৃণমূল স্তরে কাজ শুরু হয়েছে সেখানে আগামী 30 মে পর্যন্ত প্রশিক্ষিত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে তৈরি সমস্যা সমাধানের সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। উল্লেখ্য, ইরান গতকাল পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে সংশোধিত শান্তি প্রস্তাব জমা দেয়। ট্রাম্প বলেছেন, নতুন শান্তি প্রস্তাবে ইরান এমন কিছু শর্ত আরোপ করেছে যা মেনে নেওয়া ওয়াশিংটনের পক্ষে সম্ভব নয়। ইরানের সরকারি সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, সে দেশের নেতৃত্ব পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় রয়েছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় 2 শিশুসহ 30 জন মারা গেছে বলে খবর। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে উদ্বেগ বেড়েছে। দক্ষিণ লেবাননের টায়ার শহরের অসামরিক পরিকাঠামোতে ইসরায়েল হামলা চালিয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হোয়াইট হাউস কংগ্রেসের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় মার্কিন সশস্ত্র বাহিনীর উপস্থিতি সত্ত্বেও ইরানের সঙ্গে শত্রুতার অবসান ঘটেছে। প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নেওয়ার 1 মের সময়সীমাকে এড়িয়ে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত। চিঠিতে ট্রাম্প বলেন, যুদ্ধ এখন পুরোপুরি শেষ নাও হতে পারে। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী যুদ্ধ শুরু করার 60 দিনের মধ্যে কংগ্রেসের যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। IPL ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে 7:30। অন্যদিকে গতকাল জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস 7 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে দিল্লি পয়েন্ট তালিকায় 6ষ্ঠ স্থানে উঠে এলো। অন্যদিকে 10 ম্যাচের মধ্যে 6টিতে জিতে রাজস্থান রয়্যালস 4র্থ স্থানে রয়েছে। ব্যাডমিন্টনে 2026 টমাস কাপ সেমিফাইনালে ভারতের পুরুষ দল আজ ডেনমার্কের হরসেন্সে ফ্রান্সের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে চীনা তাইপেইকে 3-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের মগরাহাট পশ্চিম বিধানসভা আসনের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে আজ পুনর্নির্বাচন। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে 6টা পর্যন্ত। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অপরিশোধিত তেলের আমদানি এখন 27টি দেশের পরিবর্তে 41টি দেশ থেকে করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী সকালের আড্ডা।

সকালের আড্ডায় আপনার সঙ্গে আছি আমি অরিজিৎ ঘোষ। আজ বলবো জন্মদিন উপলক্ষে কয়েকজন কৃতি মানুষের কথা, শীততাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র অর্থাৎ এসি মেশিন সংক্রান্ত কিছু তথ্য, সঙ্গে থাকবে দৃষ্টিকোণ ও জানা অজানা। শুনুন প্রথম গান।

অনুপ ঘোষালের কণ্ঠে শুনলেন গুপি গাইন বাঘাবাইন ছবির গান। এই অবিস্মরণীয় ছবিটির পরিচালক, সুরস্রষ্টা তথা গীতিকার, যে অসামান্য গুণী মানুষটি, তাঁর জন্ম হয়েছিল 1921 সালের আজকের দিন অর্থাৎ দোসরা মে। পিতা সুকুমার রায়, মা সুপ্রভা রায়। অত্যন্ত মেধাবী সেই ছেলেটি পরবর্তী সময়ে জগৎবিখ্যাত হয়েছিলেন একজন অত্যন্ত সফল ও প্রবাদপ্রতিম চলচ্চিত্র পরিচালক রূপে। 1955-তে তাঁর পরিচালিত সর্বপ্রথম ছবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পথের পাঁচালী মুক্তি পায়। ভারতীয় চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দেওয়া এ ছবি সম্পর্কে ভারতের একটি বিখ্যাত ইংরেজি দৈনিক সংবাদপত্রে লেখা হয়েছিল, ইট ইজ অ্যাবসার্ড টু কম্পেয়ার ইট উইথ এনি আদার ইন্ডিয়ান সিনেমা, পথের পাঁচালী ইজ পিওর সিনেমা, অর্থাৎ একে অন্য যে কোনো ভারতীয় চলচ্চিত্রের সঙ্গে তুলনা করা অবাস্তব, পথের পাঁচালী হল বিশুদ্ধ চলচ্চিত্র। মার্কিন যুক্তরাষ্ট্রে এ ছবিটি প্রত্যাশা অপেক্ষা আরও অনেক বেশি দিন যাবৎ প্রদর্শিত হয়েছিল। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে চার্লি চ্যাপলিনের পর সেই কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র পরিচালক দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব রূপে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। সাহিত্য স্রষ্টা রূপেও তিনি অতুলনীয়। তাঁর রচনায় সৃষ্ট বিভিন্ন চরিত্র যেমন ফেলুদা, তোপসে, জটায়ু, মগনলাল মেঘরাজ, তারিণী খুড়ো, প্রফেসর শঙ্কু, বাংলা তথা সর্বভারতীয় সাহিত্যের আঙিনায় থেকে শুরু করে চলচ্চিত্রের দুনিয়াতেও অসম্ভব জনপ্রিয়। 2004-এ বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের তালিকায় তিনি 13 নম্বর স্থানে ছিলেন, অর্থাৎ ত্রয়োদশতম স্থানে। তিনি 32টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 1টি গোল্ডেন লায়ন, 2টি সিলভার ওয়েয়ার লাভ করেন। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এছাড়া পদ্মভূষণ সম্মান ও ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন লাভ করেন। 1992-তে পান অনারারি অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তাঁর অবর্তমানে তাঁর হয়ে অভিনেত্রী শর্মিলা ঠাকুর গ্রহণ করেন আকিরা কুরোসাওয়া পুরস্কার। তিনি এক ও অদ্বিতীয় সত্যজিৎ রায়। আজ সত্যজিৎ রায়ের 105তম জন্মজয়ন্তীতে তাঁর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। শুনুন হীরক রাজার দেশে ছবির গান, শিল্পী অমর পাল।

0: এখন সচেতনতার বার্তা।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
0: শুনলেন সচেতনতার বার্তা। এবারে বিলম্বিত লয় ছবির গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: ১৯৩১ সালের দোসরা মে হাওড়ার সালকিয়া নিবাসী বাংলার নির্বাক চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘরে জন্ম নিল তাঁর পুত্র সন্তান। পরবর্তী সময়ে আধুনিক গান আর বাংলা ছায়াছবির গানের কিংবদন্তি গীতিকার রূপে খ্যাতি লাভ করে সেই ছেলেটি। সেই ছেলেটি যখন তার কিশোর বয়সে রয়েছে, তখনই যখন সে ক্লাস টেনের ছাত্র, সেই সময়ে তার গান লেখার অনন্য ক্ষমতা দেখে অবাক হয়েছিলেন বম্বে টকিজের প্রখ্যাত সুরকার রামচন্দ্র পাল, অর্থাৎ আরসি পাল। এই আরসি পালের সুরেই ১৯৪৯ সালে অভিমান ছবিতে সেই ছেলেটির লেখা গান প্রথম রেকর্ড করা হয়েছিল। তার লেখা গান প্রথম রেকর্ড করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও সুপ্রভা সরকার। সেই শুরু। এরপর গীতিকার রূপে সেই ছেলেটির জয়যাত্রা চলে প্রায় ছটি দশক জুড়ে। যে কোনো ঘটনা, হ্যাঁ যে কোনো সাধারণ ঘটনা বা প্রচলিত সাধারণ কথাবার্তার শব্দসূত্র ধরেই অনবদ্য সব গান রচনা করতে পারতেন সেই ছেলেটি। অনায়াসেই লিখে ফেলতেন বিস্ময়কর গান। যেমন এক সুশ্রী ভদ্রমহিলাকে বাড়ির সদর দরজা খুলতে দেখে তিনি লিখেছিলেন, ও কেন এত সুন্দরী হল। এয়ার হোস্টেস বা বিমান সেবিকাকে দেখে লিখে ফেলেছিলেন, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। একটি জমায়েতে এক ভদ্রমহিলার কানের দুল খুলে পড়ে গেল, তা দেখে তিনি লিখলেন, জড়ো আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে। তিনি বহুদিন পর হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন তাঁর সঙ্গে দেখা করতে। তাঁকে দেখেই খুশি হয়ে হেমন্তবাবু তাঁর উদ্দেশ্যে বলেন, পুলক কতদিন পরে এলে, একটু বসো। অমনি তিনি লিখলেন, কতদিন পরে এলে, একটু বসো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি চিরস্মরণীয় গীতিকার এক ও অনন্য পুলক বন্দ্যোপাধ্যায়। কিশোর কুমার তাঁকে ডাকতেন পোলাওবাবু বলে। আজ গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের ৯৫তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল ৮:৩০, বাংলাদেশ সময় সকাল ৯:০০, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। ৫৯৪ কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল ৮:৩০, বাংলাদেশ সময় সকাল ৯:০০।
1: এখন শুনুন পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা পরপর দুখানি গান। প্রথমে মান্নাদের কণ্ঠে একটি আধুনিক গান, তারপর আশা ভোসলের কণ্ঠে মিলনতিথি ছায়াছবির গান।

শুনছেন সকালের আড্ডা। এখন বিশিষ্ট সঙ্গীতশিল্পী মান্না দের স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।

আজও সঙ্গীত প্রেমী বহু মানুষের নিরালার সঙ্গীত আর সুর, বিষাদে বিরহে, প্রেম কিংবা ভাঙা প্রেমে, চটকে হাসিতে স্মৃতিতে রং লাগায় তার গান। অগণিত অনুরাগীর কাছে মান্না দে শুধু এক নাম নয়,

মান্না দে সেই বিরল প্রতিভাদের অন্যতম, যারা লঘু সঙ্গীতের পাশাপাশি সমান পারদর্শী ছিলেন রাগাশ্রয়ী মিশেলে জনপ্রিয় গান উপহার দিতে। বাংলা আধুনিক গানে তার এক আলাদা নিজস্ব ঘরানা গড়ে উঠেছিল বললে

প্লেব্যাকে তার অনন্য বৈশিষ্ট্য প্রতিষ্ঠিত। বাংলা হোক বা হিন্দি, দুয়েতেই তিনি সমান দক্ষ, সমান সাবলীল, সমান জনপ্রিয়। চটকে চমকে মধুর মেদুর আমেজে আবেশ তুলে যায় তার কণ্ঠ।

0: মান্নাদের বিপুল জনপ্রিয়তা পাওয়া গানগুলির মধ্যে কফি হাউসের সেই আড্ডাটা গানটি অন্যতম। এ গানের সুরকার নচিকেতা পুত্র সুপর্ণকান্তি ঘোষ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগকে জানিয়েছিলেন শিল্পীর সঙ্গে তার কাজের অভিজ্ঞতা।
1: বেশ কিছু জিনিস শিখেছি ওনার কাছে। এক নম্বরে বলবো ওনার ডিসিপ্লিন। ওনার দশটায় রেকর্ডিং হলে দশটা বাজে পাঁচে দরজাটি খুলবে,

0: উনি ঢুকবেন সেই চিরাচরিত টুপি পরা মানুষটা ঢুকে বলবে খোকা গড়ি মিলিয়ে নাও। এই ডিসিপ্লিন হঠাৎ মনে পড়ে যাচ্ছে একটি ওনার শেষ রেকর্ডিং উত্তর কলকাতাতেই হচ্ছে। তো আমি বললাম যে কাকু আমি আপনি ফ্লোরে চলে আসবেন, চার লাইন করে দুটো ছড়া আছে। আমাকে বললেন খোকা যত রাত্রিরই হোক ইউ হ্যাভ টু কাম টু মাই হাউস, আমি গান ছড়া দুটো শিখে নেব তোমার কাছ থেকে। কখনো বলতেন না গান তুলিয়ে দেবে দেখিয়ে দেবে, ওনার এই টার্ম কোট আন কোট বলতেন শিখিয়ে দেবে।
1: শিল্পীর শারীরিক উপস্থিতি আজ আর ইহজগতে নেই, কিন্তু সঙ্গীতের রাজমুকুটে এই রত্ন চিরভাস্বর। সুরের মহলে ব্যপ্ত প্রেমের আরেক নাম হয়ে রয়ে যাবে

শুনলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী মান্নাদের স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। এবারে মান্নাদের গাওয়া গান।

0: সত্যজিৎ রায় রচিত ফেলুদার গল্প জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রাতে লালমোহনবাবু ওরফে জটায়ুকে পক্ষীবিদের ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছিল। আর এই কাজটি করার জন্য, ভালোভাবে করার জন্য, তাকে ফেলুদা পাখি সম্পর্কে দুটি বই পড়তে বলেছিলেন। একটি হল সেলিম আলীর লেখা বার্ডস অফ ইন্ডিয়া, অপরটি হল বাংলার পাখি। এই বাংলার পাখি বইটির লেখক হলেন বিখ্যাত অ্যাভিকালচারিস্ট অর্থাৎ পক্ষীপালক তথা পক্ষী প্রজননকারী, অর্নিথোলজিস্ট বা পক্ষীবিদ তথা ন্যাচারালিস্ট অর্থাৎ প্রকৃতিবিদ অজয় হোম। অজয় হোমের জন্ম হয় 1913 সালের আজকের দিনে অর্থাৎ 2 মে তারিখে। পিতা গগনচন্দ্র হোম, মা বসন্তবালা দেবী। অজয় হোম ব্রাহ্ম বয়েজ স্কুল এবং বিদ্যাসাগর কলেজে পড়াশুনো করেছিলেন। তার রচিত অন্যান্য বইগুলি হল বিচিত্র জীবজন্তু, মরণ ঘুম, চেনা অচেনা পাখি। চেনা অচেনা পাখি বইটির জন্য তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন। তার রচিত বাংলার পাখি বইটির প্রচ্ছদ সজ্জা করেন স্বয়ং সত্যজিৎ রায়। অজয় হোম ভারতীয় বন্যপ্রাণ সম্পর্কে বহু প্রবন্ধ রচনা করেন বিভিন্ন পত্রিকার জন্য। এছাড়াও বিভিন্ন বিজ্ঞান পত্রিকায় এবং দৈনন্দিন সংবাদপত্রেও তিনি তার প্রবন্ধ রচনা করেছেন। বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশ অজয় হোমকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের লাইব্রেরিয়ান অর্থাৎ গ্রন্থাগারিক রূপে নিযুক্ত করেছিলেন। অজয় হোম ছিলেন রবীন্দ্রসঙ্গীত অনুরাগী এবং সুরকার প্রভাসদের একজন ঘনিষ্ঠজন। 2 মে 2013 তাঁর জন্মশতবর্ষে বঙ্গীয় বিজ্ঞান পরিষদে তাঁর একটি প্রতিকৃতি উন্মোচিত হয়। বিশিষ্ট পক্ষীবিদ অজয় হোমকে আজ তাঁর 113তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শ্রদ্ধা। এখন সচেতনতার বার্তা।
1: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে। গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর 12 থেকে 3 মধ্যে বাইরে না বেরোনোই ভালো।
0: জানিয়ে দেব আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আগামী 24 আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 এবং 24 আশপাশে। গত 24 সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 স্বাভাবিকের থেকে 6.2 কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 স্বাভাবিকের চেয়ে 4.1 কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন পরিমাণ ছিল 73%। গত 24 বৃষ্টি হয়েছে 0.1 মিলিমিটার। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া, যা কখনও কখনও বেড়ে গিয়ে ঘণ্টায় 60 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল অঞ্চল বরাবর আজ অর্থাৎ 2 মে থেকে আগামী 4 মে পর্যন্ত। মৎস্যজীবীদের আজ অর্থাৎ 2 মে থেকে আগামী 4 মে পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল বরাবর সমুদ্র যাত্রায় নিষেধ করা হয়েছে। শুনলেন মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। আপনি শুনছেন সকালের আড্ডা। গ্রীষ্মের তীব্র দাবদাহের হাত থেকে রক্ষা পেতে বহু বাড়িতে কিংবা কর্মস্থলে এসি মেশিন ব্যবহার করা হয়। এই এসি মেশিন ব্যবহার করার প্রবণতা ক্রমশই বাড়ছে, গ্রীষ্মপ্রধান দেশগুলিতে তো বটেই। এসি মেশিন বা শীততাপ

নিয়ন্ত্রণ যন্ত্র সম্পর্কে এখন কয়েকটি প্রয়োজনীয় তথ্য আপনাকে জানাই। বলা হয় এক টন বা দেড় টন এসি, এর অর্থ কি? একটি এসির ক্ষমতার পরিচায়ক হল টন। এক টন এসির ক্ষমতা বলতে বোঝায় এক টন বা 1000 কেজি বরফ গলতে যে পরিমাণ তাপ শোষিত হয়, ঠিক সম পরিমাণ তাপ প্রতি ঘন্টায় সেই এসি মেশিনটি ঘর থেকে বের করে দিতে সক্ষম। এই এক টন বা 1 টন ক্যাপাসিটি মানে হল 12,000 BTU প্রতি ঘন্টা, অর্থাৎ 12,000 British Thermal Unit তাপ শোষণ করার ক্ষমতা সম্পন্ন এসি। আরও একটি বিষয় হল স্টারের সংখ্যা যত বেশি সেই এসি তত কম বিদ্যুৎ খরচ করবে। যেমন একটি 5-star 1-ton এসি একটি 3-star 1-ton এসির চেয়ে কম বিদ্যুৎ শক্তি খরচ করে, অর্থাৎ সাশ্রয়কারী। আবার ইনভার্টার এসিগুলো নন ইনভার্টার প্রযুক্তিতে তৈরি এসির চেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। মোটামুটি 100 থেকে 120 বর্গফুট আয়তনের ঘরের জন্য 1 টন এসি এবং 150 থেকে 200 বর্গফুট বা তার চেয়ে কিছু বেশি আকারের বা বড় আকারের ঘরের জন্য 1.5 টন এসি ব্যবহার করা উচিত। আপনার এসিকে 24 থেকে 25 তাপমাত্রায় রাখুন, ফলে কম্প্রেসারের উপর চাপ কম পড়বে এবং বিদ্যুতের খরচ কম হবে। নন ইনভার্টার এসির চেয়ে প্রায় 30-40% পর্যন্ত বিদ্যুতের খরচ কম হয় ইনভার্টার এসিতে। আর হ্যাঁ, ভালোভাবে জানালা ও দরজা বন্ধ করে তবেই ঘরে এসি চালান, এর ফলে এসির শক্তির খরচ কম হবে, আপনার বিদ্যুৎ বিলে সাশ্রয় ঘটবে। এবারের গান মোহাম্মদ রফির কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: এখন বিজ্ঞানের কথিকা জানা অজানা।

0: জানাও জানায় আজ এবং কাল শুনবেন প্রফেসর শঙ্কুর বিজ্ঞান অভিযান। আজ প্রথম পর্ব বলছেন শুভেন্দু চট্টোপাধ্যায়।
1: সত্যজিতের প্রথম শঙ্কু কাহিনী বোমযাত্রী ডায়েরি প্রকাশিত হয়েছিল 1368 সালের সন্দেশ পত্রিকার আশ্বিন কার্তিক অগ্রহায়ণ সংখ্যায়, যা কালের বিচারে ফেলুদা কাহিনীরও আগে। শঙ্কু জন্ম তারিখ আমাদের জানা নেই, তবে আত্মপ্রকাশের 63 বছর পরও পাঠকের কাছে তাঁর জনপ্রিয়তা কমেনি। সাগরময় ঘোষ তার হীরের নাকছাবি বইতে লিখেছেন, সত্যজিৎকে দিয়ে ফেলুদা কাহিনী লেখানোর প্ররোচনা তার। কিন্তু সত্যজিৎ কার উৎসাহে শঙ্কু কাহিনী লিখতে শুরু করেছিলেন তা আমাদের অজানা। শঙ্কুর প্রথম ডায়েরিটা লেখক সত্যজিতের হাতে আসে তারক চাটুর্যের কাছ থেকে। এই ঘটনার সূত্রপাত সেই সন্দেশ পত্রিকার অফিসে। লেখকের কথায়, একদিন দুপুরের দিকে অফিসে বসে পুজো সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছি, এমন সময় তারকবাবু এসে লাল খাতা আমার সামনে মেলে দিয়ে বললেন, পড়ে দেখো, গোল্ড মাইন। তারকবাবু মোতাবেক কিছুদিন আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল, সেখান থেকেই উদ্ধার হয় এই ডায়েরি। বলা বাহুল্য, এই ডায়েরি থেকেই উঠে আসে প্রথম শঙ্কু কাহিনী বোমযাত্রীর ডায়েরি। লেখার শেষে ঘটে আবার প্রমাণ লোপের ঘটনা। ডায়েরিটা অবলীলাক্রমে সখানেক বুভুক্ষু ডেঁও পিঁপড়ে লেখকের চোখের সামনেই নাকি উদরস্বাত করে ফেলে। প্রথম আবির্ভাবে প্রফেসর শঙ্কুর চেহারা যেমন ছিল, পরে তাতে অনেক পরিবর্তন এসেছে। ধুতি ছেড়ে আজীবন সাহেবী পোশাকেই তাঁকে আমরা দেখেছি। বোমযাত্রীর ডায়েরি তারিখ 1 জানুয়ারি থেকে 25 জানুয়ারি, সালের উল্লেখ নেই। শঙ্কুর পরবর্তী কাহিনী প্রফেসর শঙ্কু ও ইজিপ্সীয় আতঙ্ক সন্দেশে প্রকাশিত হল 1370 সংখ্যায়। ডায়েরির তারিখ 8ই সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর। আগের ডায়েরিটা পিঁপড়েতে খেয়ে ফেলার পর লেখক সত্যজিৎ এই নতুন শঙ্কু কাহিনী কোথায় পেলেন তা কিন্তু পাঠককে জানাননি। 1371 শারদ সংখ্যার সন্দেশে প্রকাশিত হল শঙ্কুর তৃতীয় কাহিনী, প্রফেসর শঙ্কু ও হাড়। কাহিনী শুরুতেই পাঠকদের জন্য দারুণ আশার খবর শোনালেন সত্যজিৎ, আর সেই সঙ্গে শঙ্কুর ব্যক্তিগত জীবন সম্পর্কে অল্প কিছু তথ্য। বিখ্যাত বৈজ্ঞানিক প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু বেশ কয়েক বছর যাবৎ নিখোঁজ। তাঁর একটি ডায়েরি কিছুদিন আগে আকস্মিকভাবে আমাদের হাতে আসে। বোমযাত্রীর ডায়েরির নাম দিয়ে আমরা তা সন্দেশে ছাপিয়েছি। ইতিমধ্যে আমি অনেক অনুসন্ধান করে অবশেষে গিরিডিতে গিয়ে তার বাড়ির সন্ধান পাই এবং তার কাগজপত্র, গবেষণার সরঞ্জাম সবকিছুরই হদিশ পাই। কাগজপত্রের মধ্যে আরও 21খানা ডায়েরি পাওয়া গেছে, তার কয়েকটি পড়েছি, অন্যগুলো পড়ছি। প্রত্যেকটি কিছু না কিছু আশ্চর্য অভিজ্ঞতার বিবরণে সমৃদ্ধ। 1368 বঙ্গাব্দের আশ্বিনের সন্দেশ পত্রিকায় শঙ্কু কাহিনীর শুরু, আর শেষ শঙ্কু কাহিনী দুটি প্রকাশিত হয় পূজাবার্ষিকী আনন্দমেলা 1399 বঙ্গাব্দে। দুটি কাহিনী অসমাপ্ত, ইন্টেলেকট্রন ও ড্রেক্সেল আইল্যান্ডের ঘটনা। লেখা হয়েছিল 1989 ও 1991 সালে। এই দুটি অসমাপ্ত কাহিনী সহ শঙ্কু কাহিনীর মোট সংখ্যা 40টি। শেষ পূর্ণাঙ্গ শঙ্কু কাহিনী স্বর্ণপর্ণী প্রকাশিত হয়েছিল 1397 বঙ্গাব্দের পূজাবার্ষিকী আনন্দমেলায়। বোমযাত্রীর ডায়েরিতে আবির্ভাবেই প্রফেসর শঙ্কু বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ দক্ষতা দেখিয়েছিলেন। তাঁর উদ্ভাবিত স্নাফ গান বা নশাস্ত্রটা দেখতে পিস্তলের মতোই। এ নস্যির যে তেজ, তাক করে গোফের কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ হয়। 33 ঘন্টার আগে হাঁচি থামে না। তৈরি করেছেন বাইকার্নিক অ্যাসিড, প্যারাডক্সাইডের মতো যৌগ, যাদের সংস্পর্শে তীব্র রাসায়নিক বিক্রিয়া ঘটে। ধ্রুপদী রসায়নের বইতে অবশ্য এসব যৌগের নাম নেই। শঙ্কুর চেষ্টায় তৈরি হয়েছে স্যাকারিনের বড়ির মতো দেখতে একরকম বড়ি, মহাভারতের জিম্হনাস্ত্র থেকে যার আইডিয়া এসেছে। খেলে যে শুধু হাই উঠবে তা নয়, হাইয়ের পর গভীর ঘুম হবে এবং সেই ঘুমের মধ্যে অসম্ভব রকমের স্বপ্ন দেখতে হবে। ফিশপিল তৈরি করেছেন পোষা বিড়াল নিউটনের জন্য, যার একটা খেলেই নিউটনের 7 দিনের খিদে মিটে যায়। মানুষের জন্য বটফলের রস থেকে তৈরি করেছেন বটিকা ইন্ডিকার হোমিওপ্যাথিক বড়ি, যার একটা খেলেই পুরো ২৪ ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায়। এখনকার মহাকাশ যাত্রীরা এইরকমই কোনো বড়ি ব্যবহার করছেন নাকি? সত্যজিৎ বহুদিন আগেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা শুনিয়েছেন প্রফেসর শঙ্কুর মুখ দিয়ে। শঙ্কুর তৈরি রোবট বিধুশেখরের যন্ত্র মস্তিষ্কে কৃত্রিম বুদ্ধিমত্তা এমনকি ভবিষ্যৎবাণী করার ক্ষমতা বোমযাত্রী ডায়েরিতেই প্রকাশ পেয়েছে।
0: প্রফেসর শঙ্কুর বিজ্ঞান অভিযান, জানা অজানায় শুনলেন এই ধারাবাহিক কথিকার প্রথম পর্ব, বললেন শুভেন্দু চট্টোপাধ্যায়।
2: শুনলেন বিজ্ঞানের কথিকা জানা অজানা। ঝাড়খণ্ডের রাঁচির মাত্র সাত বছর বয়সী বালক ঈশান সিং গত 30 এপ্রিল ২০২৬ সাঁতারে বিশ্ব রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি বিপজ্জনক পক প্রণালীর প্রায় 29 কিলোমিটার সাঁতরে পার হয়েছেন। শ্রীলঙ্কার তালাই মান্নার থেকে ভারতের ধনুষকোটি পর্যন্ত সাঁতার কাটতে তার সময় লেগেছে 9 ঘন্টা ৫০ মিনিট। তিনি পক প্রণালী অতিক্রমকারী বিশ্বের সর্বকনিষ্ঠ ও দ্রুততম সাঁতারু হিসেবে ইউনিভার্সাল রেকর্ডস ফোরামের তরফ থেকে একটি বিশ্ব রেকর্ড সনদ অর্জন করেছেন। ১৯৬৯ সালের আজকের দিন অর্থাৎ 2 মে জন্মেছিলেন এক ক্ষণজন্মা ক্রিকেটার। ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে তিনি একজন। তার ডাকনাম দ্য প্রিন্স অব পোর্ট অফ স্পেন, অর্থাৎ পোর্ট অফ স্পেনের রাজপুত্র। ১৯৫৮ সালে স্যার গারফিল্ড সোবার্স টেস্টের একটি ইনিংসে 365 রান করে বিশ্ব রেকর্ড গড়েন। 36 বছর অটুট ছিল সেই নজির। 36 বছর পরে 1994 সালে গ্যারি সোবার্সের সেই রেকর্ড তিনি ভেঙেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে একটি ইনিংসে 375 রান সংগ্রহ করে। ২০০৩ তার এই রেকর্ড আবার ভেঙে দেন অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেডেন জিম্বাবুয়ের বিরুদ্ধে 380 রানের ইনিংস খেলে। সেই রেকর্ডকে তিনি পুনরুদ্ধার করেছিলেন, অর্থাৎ নিজের দখলে এনেছিলেন 2004 সালে ইংল্যান্ডের বিপক্ষে 400 রানের অপরাজিত ইনিংস খেলে। প্রথম শ্রেণীর ক্রিকেটে একটি ইনিংসে কোনো ব্যাটারের করা সর্বোচ্চ 501 রানের ইনিংসটিও তিনিই খেলেছিলেন। তিনি হানিফ মোহাম্মদের 499 রানের ইনিংসটি টপকে গিয়েছিলেন। অর্থাৎ টেস্ট ক্রিকেট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের নজির তাঁর দখলেই রয়েছে। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক 800টি উইকেট শিকারী বোলার শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন এই ব্যাটারকে সবচেয়ে বিপজ্জনক ও কঠিন ব্যাটার রূপে চিহ্নিত করেছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান চার্লস লারা। আজ ব্রায়ান লারার 58তম জন্মদিনে তাঁর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং একরাশ অভিনন্দন। শুনুন আজকের সকালের আড্ডার শেষ গান হংসরাজ ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হয়ে যায় দুফালা।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান পথ চলতে। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান পথ চলতে। উপস্থাপনাটি স্টুডিওর বাইরে থেকে সংগ্রহ করে এনেছেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়।
2: রাতের ডিনারের শেষ পাতে একটা পেল্লাই সাইজের সন্দেশ পেতে কার না ভালো লাগে বলুন তো। না, আমি আজ কোনো মিষ্টির দোকানের গল্প আপনাদের বলবো না। আপনারা তো জানেনই যে পথ চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিই সাধারণের মধ্যে থাকা এমন কিছু অসাধারণের কথা, যেসব না থাকলে হয়তো আমাদের নিত্যদিনের জীবনটা খানিকটা হলেও কঠিন হতো। তাই আজ বরং তাদের কথা বলবো যারা আমাদের খুব প্রিয়, সন্দেশকে করে তোলেন দৃষ্টিনন্দন। তারা হলেন সেই অনামী শিল্পীরা যারা সৃষ্টি করেন সন্দেশের ছাঁচ। কোনো খাবার জিনিস শুধু খেতে ভালো হলেই কিন্তু চলে না, দেখতেও সুন্দর হতে হয়, না হলে আর ষোলকলা পূর্ণ হলো কই। মিষ্টির দোকানে এই ছাঁচের ব্যবহার দেখা গেলেও এই ছাঁচের কিন্তু জন্ম হয়েছিল বাংলার একেবারে অন্দরমহলে। ছাঁচ অবশ্য তিন ধরনের হয়, মাটির ছাঁচ, পাথরের ছাঁচ ও কাঠের ছাঁচ। 1800 শতকের মাঝের দিক থেকে ব্যবহার হতে থাকে এই ছাঁচ। এই কাঠের ছাঁচের গল্প নিয়েই কিন্তু আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়সমা। আজকের পথ চলতে অনুষ্ঠানে সেই সব শিল্পীদের কথাই আপনাদের কাছে তুলে ধরব যারা এই ছাঁচ শিল্পকে বাঁচিয়ে রেখেছে বহুকাল ধরে। বয়স বাড়লেও আধুনিক হচ্ছে তিলোত্তমা, আর আধুনিকতার মাঝেই বাঙালির ঐতিহ্যর বহু জিনিস হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেটা আর না বললেই নয়। সেই হারিয়ে যাওয়ার তালিকায় এবার জুড়েছে সন্দেশের ছাঁচ তৈরির শিল্প। উত্তর কলকাতার গিরিশ পার্কের নতুন বাজার এলাকায় হাতে গোনা কয়েকটি দোকানে বিক্রি হয় সন্দেশ তৈরির নানা রকমের ছাঁচ। তবে সেই ছাঁচ তৈরির শিল্পীরা সংখ্যায় এখন মেরে কেটে 2 কি 3, সেই রকমই একজন শিল্পীর সঙ্গে কথা বলি।

0: চলে গিয়েছিলাম আমি। প্রথমে চলে গিয়েছিলাম জয়ন্ত কুমার দাসের দোকানে। এই ছাঁচ সম্পর্কে বহু জিনিস কিন্তু আমি জানতে পারি, শুধু ছাঁচ নয়, মিষ্টির দোকানে কিন্তু কাঠের তৈরি এমন বহু জিনিস ব্যবহার করা হয় যেগুলো আজ বিলুপ্তির পথে। প্রথমেই আলাপ করে নিয়েছিলাম জয়ন্ত কুমার বাবুর সঙ্গে।
1: নমস্কার, আমার নাম জয়ন্ত কুমার দাস, আমার দোকানের নাম ভারত শিল্প মন্দির। আমাদের দোকানের ঠিকানা হলো 283A রবীন্দ্র সরণি, কলকাতা 706।
0: তার থেকে জেনে নিয়েছিলাম তার দোকানের মোটামুটি বয়স কত।
1: আমাদের দোকান 3 পুরুষ ধরে চলছে।
0: তারপর জয়ন্তবাবুর থেকে জেনে নিয়েছিলাম যে তার দোকানে কি কি ধরনের জিনিস পাওয়া যায় এই মিষ্টি বানানোর জন্য, অবশ্যই কাঠের।
1: আমাদের দোকানের বিশেষত্ব হলো আমাদের এখানে কাঠের সমস্ত কিছু ব্যবহৃত জিনিস, মানে আপনার রান্নাঘরের, আর মেনলি হলো মিষ্টির দোকানের, মিষ্টি তৈরি করতে গেলে যে সমস্ত কাঠের জিনিস প্রয়োজন হয় সেই সব জিনিস পাওয়া যায়। যেরকম সন্দেশের ছাঁচ, বিয়ের তত্ত্ব যে যায় তত্ত্বের ডালার ছাঁচ, বড় বারকোশ, থালা, গ্লাস, বাটি, আমাল দিস্তে, সন্দেশ তৈরি করার জন্য সন্দেশটা ঘাটার জন্য যে জিনিসটা ব্যবহৃত হয় তাকে তারু বলে, সেই তারু, এরকম বিভিন্ন ধরনের জিনিস মিষ্টির দোকানে, বিভিন্ন সামগ্রী আমাদের দোকানে পাওয়া যায়, কিন্তু শুধুমাত্র কাঠে।
0: এখন কি আর কাঠের সন্দেশের ছাঁচের বিক্রি আগের মতো বহাল তবিয়াতে আছে নাকি নেই, সেই বিষয়টাও কিন্তু জয়ন্তবাবু আমাদেরকে বলেছিলেন।
1: না, এখন সেরকম আগেকার মতন আর বিক্রি নেই সন্দেশের ছাঁচের, কেননা সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়েছে, অনেক নতুন চিন্তাধারা মানুষের মধ্যে এসেছে, বিভিন্ন রকম মেশিনপত্র বেরিয়েছে, যার ফলে আমাদের এই হাতে যে তৈরি মিষ্টির ডাইস বিক্রি হয়, স্বল্প বিস্তর হয়ে থাকে, এবং সেই কারণেই এই শিল্পটা আমাদের হারিয়ে যাচ্ছে বলতে একদম হারিয়েই গেছে, মানে আমাদেরই এই শেষ প্রজন্ম, যতদিন আছি ততদিনই চলবে, এরপরে আমাদের যারা উত্তরসূরি আছে তারা কেউই এই শিল্পে আর নিবেশ করছে না বা শিখছে না। আর এটি খুব ভালো, মানে অনেক পরিশ্রমের জিনিস, তো সেই পরিশ্রম আজকালকার জেনারেশনের মধ্যে নেই বা ধৈর্যটা নেই, সেই কারণেই সময়ের সাথে সাথে জিনিসটা অনেকটাই কমে গেছে। এবং এই যে বললাম প্রথমে আমি আপনাকে যে টোটালটাই হচ্ছে শেষের পথে, মানে একদম শেষ হয়েই গেছে। ধরো মিষ্টির দোকানদাররাও যতদিন আছেন পুরনো তারা চালিয়ে যাচ্ছেন আমাদের কাঠের ডাইস দিয়ে স্বল্প বিস্তার নিয়ে, এবং আজকালকার কারিগরে সমস্যার জন্য তারাও সব মেশিনারি জিনিস ইউজ করছে, যেমন রসগোল্লা বলো, সন্দেশ বলো, সন্দেশ তৈরি করা বলো, সবই তারা মেশিনেই তৈরি করছে।
0: এত কিছু তো জানলাম, কিন্তু যে ছাঁচের কথা এতক্ষণ ধরে বলছি সেই ছাঁচ কি ধরনের কাঠ দিয়ে তৈরি হয় সেটাও কিন্তু আমরা জেনেছিলাম, আপনাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। চলুন, কি বলেছিল জয়ন্তবাবু সেটা শুনে নিই।
1: এই সন্দেশের যে ছাঁচগুলো, এগুলো সাধারণত প্রথমে তো যখন আমাদের পিতৃপুরুষরা ছিলেন সেই সময় শুধু বার্মাটিক সেগুনেই তৈরি হতো, কিন্তু বর্তমানে বার্মাটিক সেগুনের অত্যধিক দাম হয়ে যাওয়ার ফলে এখন শুধুমাত্র মেহগনি কাঠ, সেগুন কাঠ এবং পুরুই কাঠ, এই 3টে কাঠেই এগুলো তৈরি হয়ে থাকে, এবং 3টে কাঠই খুব কস্টলি কাঠ, কারণ যে কোনো কাঠে তো আর এই ডাইস তৈরি হয় না, কারণ যন্ত্রের সরু কাজ হয় এর মধ্যে, যতক্ষণ না সেই কাঠের মধ্যে ফাইবারটা টাইট বা শক্ত জমাট থাকবে। তো বর্তমানে এই 3টে কাঠ আমরা ট্রাই করে দেখেছি, এই 3টে কাঠে জিনিসটা হচ্ছে। দেখুন, একটা ডাইস তৈরি করতে মোটামুটি কত সময় লাগে এটা ঠিকভাবে বলে বোঝানো যাবে না, কারণটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন রকম তার সময় লাগে, ঠিক আছে, তো এটা সেভাবে ঠিক বোঝানো যাবে না। ডিজাইনের উপরেই ভিত্তি করে এবং সাইজের উপর ভিত্তি করে জিনিসগুলো তৈরি হয়, তার সময়টা সেইভাবেই লাগে। তাও ধরুন মোটামুটি আমি আপনাকে বলি, অ্যাভারেজ হিসেবে ধরতে গেলে আমরা ধরুন আমি নিজের হাতে সারাদিনে হয়তো 8টা কি 10টা আপনার সন্দেশের ছাঁচ তৈরি হয়।
0: সবশেষে জয়ন্তবাবুর থেকে একটা কথাই জানতে চেয়েছিলাম, আগামী প্রজন্মকে কি আবারও উৎসাহিত করবে এই কাজ?
1: না, আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আগামী প্রজন্ম এই শিল্পে আর কেউ নেই, এবং এই পেশায় আলাদা।

0: করে আর কেউ আসতে চাইছে না বা আসে আসে আর নেই একদম, ঠিক আছে। অতএব এই শিল্পটা সম্পূর্ণরূপে শেষের পথে এবং একে বাঁচিয়ে রাখার জন্য আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা মানে আর্থিক সহায়তা সেইভাবে না পাওয়ার জন্যে বা সেইভাবে সচ্ছল নয় আমাদের এই কাজটা, তার জন্যে এই শিল্পটা আমি শুধু কলকাতা বলবো না, পশ্চিমবঙ্গের বুকে কলকাতা বলবো না, সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী থেকে শুধুমাত্র এই একটি জায়গা ছিল নতুন বাজার যেখানে এই শিল্পটা অস্তিত্ব ছিল, সেই শিল্পটা পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে, গেছে না যাচ্ছে, এবং গেছেও বলতে পারে, আপনি এই শব্দটাও ব্যবহার করতে পারেন।
1: একটা সময় ছিল যখন বাংলার ঘরে ঘরে মা বোনেরা বানাতেন নারকেল সন্দেশ, ক্ষীরের বা ছানার সন্দেশ। তাদের হাতের অবসর সময়টা ওনারা ব্যবহার করতেন বিভিন্ন গার্হস্থ শিল্পকলায়। এর মধ্যেই সৃষ্টি হয়েছিল এই ছাঁচ শিল্পের। এখানে তারা ফুটিয়ে তুলতেন বিভিন্ন সামাজিক ঘটনাকে। পরবর্তীকালে এই ছাঁচের ব্যবহার শুরু হয় মিষ্টির দোকানে। বিভিন্ন সামাজিক রীতিনীতি, সামাজিক ঘটনা, চরিত্র খোদিত হতো এই ছাঁচে। বিয়ের অনুষ্ঠানে গোটা মাছের সন্দেশ, গায়ে হলুদ এবং ফুলসজ্জার সন্দেশ তো এখনও ব্যবহার হয়ই। এছাড়াও জামাই ষষ্ঠী, ভাই ফোঁটা এইসব সন্দেশ তো আছেই। মাঝে এসেছিল পশু পাখির ছাঁচ। আমি নিজেই দেখেছি কালীঘাটের পটচিত্রের আদলে একটা সন্দেশের ছাঁচ। কলকাতাতে যে সাহেবেরা এসেছিলেন তারাও কিন্তু মুগ্ধ হয়েছিলেন এই সন্দেশের ছাঁচ দেখে। তাদের খুশি করতে পাইপ টানা সাহেব আর মেম বসে থাকা ছাঁচের সন্দেশ একসময় খুব জনপ্রিয় ছিল। এত গল্প তো বললাম, কিন্তু গল্প তো এখনো বাকি রয়েছে। কথা বলে নিয়েছিলাম আরও এক শিল্পীর সঙ্গে। চলুন তবে শুনে আসি কি কি কথা হয়েছিল।
2: নিজে যেটা পার্টি চায় এখন পার্টির উপর নির্ভর করছে, তারা যেটা চাইবে। আর এগুলো তো নিজেরা করতে হয়, কিছু কিছু নিজেদের ডিজাইন তৈরি করতে হয়। এখানে একটা কাজ যখন হবে, এটা বড় কাজ, সেখান থেকে তৈরি করে তার মিনিমাম ঘন্টাখানে ঘন্টার থেকে ঘন্টা দুয়েক লেগে যায়। এবার এই ছোটোখাটো বড়গুলো হলে আলাদা ব্যাপার, যে বড় বড় ছাঁচ আছে যেগুলো বিয়ে, হ্যাঁ ওগুলো তো একদিন দেড় দিন দুদিনও হয়ে যায়। এটা পুজোর সময় সারা বছর চলে, পুজোর সময় চলে বেশি, কারণ নতুন বছর বলে তাই না, অনেকে নতুন বছরে আমার সুবর্ণ, হ্যাঁ সুবর্ণ নববর্ষ বা ও নতুন আইটেম করে করলে হয়ে যাবে।
3: শুধু কাঠেরই তৈরি হয়, অন্য মেটেরিয়াল বলতে আমাকে যদি ঢালাই করতে হয় কাঠের ছাঁচ থেকে অ্যালুমিনিয়াম ঢালাই করতে হয়, কিন্তু তার ফিনিশিং করতে পারে না, লোক নাই। আর আমাদের এগুলো মেশিনে কিছু হয় না, যেটা হয় কাঠেই হয়, তার বাইরে কিছু হয় না। আমি আগে কাজ করতাম, 25 বছর হলো কাজ করা ছেড়ে দিয়েছি, হ্যাঁ লোক রেখেছি, যারা করছে তারা আমারই শেখানো। আমাদের এটা 100 বছর, এখানকার সব থেকে পুরনো দোকান এটা। আর সন্দেশের ছাঁচের জন্মদাতা হচ্ছে আমার বাবা, উনি প্রথম সন্দেশের ছাঁচ বানায়। কেসি দাস, গাঙ্গুরাম, ভীমনাগ এরা ওনার খদ্দের ছিল পুরনো, এখন তো সব নতুন এসছে, পুরনো যারা তারা খদ্দের ছিল। গল্প বলতে আমার যখন 1.5 বছর বয়স তখন উনি মারা গেছে। ওই মিষ্টির দোকানদাররাই আসতো, এসে বলতো যে কিছু তৈরি হবে ছাঁচ ফাঁচ। তখনকার দিনে এদের মাথা দেখুন, এখনকার কম্পিউটারে অনেক কিছু দেখা যাচ্ছে, তখন এটা এদের মাথাটাই ছিল কম্পিউটার। যেমনি আগে ক্যালেন্ডার ছাপা হতো কাঠের ব্লকে, প্লাস্টিক ছাপা হতো কাঠের ব্লকে, এখন অফসেট ফফসেট অনেক কিছু বেরিয়ে, তখন কাঠের ব্লক ছাড়াই কিছু হতো না, তো সেগুলোও করতো আমার বাবা।
4: আমাদের আপনি আমার বাবা আগে করতো, আমরা কি মোটামুটি 35 বছর ধরে যুক্ত আছি এই পেশায়। ছাঁচ সময় বলতে তোমার যেমন যেটা যেমন জিনিস হয় সেই হিসেবে সময় লাগে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, যেমন জিনিসের উপর নির্ভর করে। যেমন এইটা এটা আমি করেছি একদিন 5 পিস, তো এটা আমার 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় লাগে। না না ভাই, আর মোটামুটি খারাপ ভালো এইরকমভাবেই চলে যাচ্ছে আর কি, কম বেশি করে চলে। প্রিয় প্রিয় সময় এলে একটু বেশি চলে, তারপর আবার ভাই আর একটু বসে যায়। আমেরিকা তো গেছে আমাদের মাল, ওরকম কোনো ব্যাপার না, আমেরিকা ইংল্যান্ড অনেক পার্টি আসে নিয়ে যায়। তারপর এটা মোটামুটি বাংলাতে বেশি চলে, বাংলার আমাদের বাংলার পশ্চিমবাংলার মধ্যে চলে বেশি। এটা কারিগর বলতে খুব কমই আছে, 5-6 জন কারিগর আছে, বেশি কারিগর নেই। এটা সৃষ্টি করতে হচ্ছে আমার দাদু, আমার বাবার বাবা দাদু, ওরা হচ্ছে সৃষ্টি করে। আগে বাবা মডার্নে বসতেন এবং তারপর নিজে দোকান করার পর আমার দাস কোম্পানি, আমার বাবা এটা দোকানটা করেছিল, তারপর থেকে বাবা নিজে করে। বাবার পর আমরা শিখেছি, তারপর আমরা

0: আমাদের যা আছে মোটামুটি চলে যাচ্ছে, একরকম তো হয় না, আমাদের হাজার রকম আইটেম। অ্যালুমিনিয়ামের বেরিয়েছে, অ্যালুমিনিয়ামটা কস ওঠে, কাঠে কোনো কস ওঠে না। যারা জানে তারা নেবে, যারা অরিজিনাল দোকানদার তারা কিন্তু এই কাঠেরই নিচ্ছে, বড় বড় দোকানদাররা সব কাঠেরই নিয়ে যাচ্ছে। নতুন ভাবে নলিনী সরকার আছে, তারপর কেসি দাস আছে, কেসি দাসও আমাদের আগে মাল নিয়ে গেছে, অনেক দোকানদার আছে। পুজোর সময় বিক্রিটা বেশি, তা বিয়ের লগ্নটার সময় হয়, যেমন মাছ গল্পনে পালকি অনেক রকম আছে। ডাইস দাম একটা, এই ছোটগুলো আছে 50 টাকা, বড়গুলো আছে 80 টাকা।
1: এইভাবে বিভিন্ন সন্দেশের ছাঁচ হয়ে উঠেছিল সেই সময়ের সমাজের এক সমান্তরাল দর্পণ। সেই প্রথা আজও বর্তমান। তাই সবাইকে একটা বিষয় অনুরোধ করব, এই সন্দেশের নেপথ্যে কোনো এক অজানা শিল্পীর কথা। আজকের মতো পথ চলতে অনুষ্ঠান থেকে বিদায় নিতেই হবে। আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়সমা।

0: আকাশবাণী মৈত্রী। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান পথ চলতে। উপস্থাপনাটি স্টুডিওর বাইরে থেকে সংগ্রহ করে এনেছেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়।
1: শুনলেন পথ চলতে আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কীর্তন, শিল্পী ব্রজরানী বেশকারী বেরা। কীর্তনটির পদকর্তা কবি বল্লভ ও কবি জগদানন্দ।

শ্যাম অনুরাগিনী শ্রীরাধা পৃথিবীর সব কিছু ভুলে তাঁর তনু মন দেহ সবই কৃষ্ণ চিন্তায় সমর্পিত। সখীরা বিস্মিত, এমনও কি হতে পারে? ললিতা বললেন, আচ্ছা শ্রীমতী, যে শ্যামের প্রেমে তুই সব ভুলে আছিস, ঘর সংসার সব কিছু, সেই শ্যাম প্রেম কেমন আমাদের একটু বল না সই, একটু বুঝিয়ে দে না। মহাভাবময়ী শ্রীমতী উত্তর দিলেন,

কবি বলছেন, ওগো রাই, তুমি তো জানো শ্যাম প্রেম কত উদার, কত বিস্তৃত, যেন সমুদ্রের মতো অতল স্পর্শ। এই শ্যাম প্রেমে দুঃখ কেবলই সমস্ত মানুষ পায়, তুমিও তাই। তুমি তো মহাভাব স্বরূপিণী, এই কৃষ্ণ প্রেমের শক্তি তোমারই।

প্রথমে কবি বল্লভ বিরচিত ও পরে কবি জগদানন্দ বিরচিত কীর্তন শুনলেন শিল্পী ব্রজরানী বেশকারী বেরা। আকাশবাণী মৈত্রী, পরবর্তী ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী মৈত্রী শুনছেন মৈত্রীর প্রথম অধিবেশন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 9:13, বাংলাদেশ সময় সকাল 9:30 হয়ে 18 সেকেন্ড। এখন ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

দুই বাংলার ছোট্ট বন্ধুদের নিয়ে শুরু করলাম আজকে ছোটদের আসর। বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছো, দিব্যি আছো দেখতে পাচ্ছি তো। তোমাদের হাসি খুশি মুখ আমি সব সময় দেখতে পাই, সবাইকে অনেক আদর করে দিলাম। চলো শুরু করি আজকের আসর। আজকে দেখো না, আজ দোসরা মে, তোমরা তো জানো আজকে বিশ্ববরেণ্য সঙ্গীত পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন। এই দিনটাকে আমরা মনে রাখি, তোমরাও মনে রাখার চেষ্টা করো। তোমরা নিশ্চয়ই তার সব বিখ্যাত ছবি দেখেছ, কিছু দেখেছ, বাকিগুলোর নাম শুনেছ। গুপি গাইন, বাঘা বাইন, হীরক রাজার দেশে দেখেছ না, কি সুন্দর সব ছবি। আর গোয়েন্দা ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, একটার থেকে একটা ভালো। তবে যে কথাটা প্রথমেই বলার দরকার সেটা তার প্রথম ছবি সম্পর্কে, পথের পাঁচালী, যেই ছবি দিয়ে তিনি তার এই যাত্রা শুরু করেছিলেন। সে পথের পাঁচালী একবার হলেও দেখতে হবে, আর একবার যদি দেখা যায় তাহলে বার বার দেখতে ইচ্ছে হয়, এত সুন্দর সেই ছবি। হ্যাঁ, আজকের দিনে তাকে তো স্মরণ করতেই হয়। আর তারপর যে কথাটা তোমাদের বলবো বলে ভেবেছি সেটা হলো, প্রতি বছর মে মাসের প্রথম রবিবারে পালন করা হয় একটা বিশেষ দিন, একটা দিবসের উদযাপন আর কি। সেটা কি বলো তো? সেটা হলো ওয়ার্ল্ড লাফটার ডে। তো এবার আগামীকাল মানে তেসরা মে পালন করা হবে এই ওয়ার্ল্ড লাফটার ডে, বিশ্ব হাসি দিবস আমরা বাংলায় বলছি। এর মূল লক্ষ্য কি? না হাসির উপকারিতা সম্পর্কে সকলকে সচেতন করা। হাসি সত্যি সত্যি আমাদের শরীরের জন্য, আমাদের মনের জন্য খুব উপকারী। হাসির শারীরিক, মানসিক এবং সামাজিক উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এই দিবস উদযাপনের লক্ষ্য। হাসিকে বলা হয় একটা যোগাভ্যাস, লাফটার যোগা। এই যে হাসির যোগ, তার মাধ্যমে সারা বিশ্বে আনন্দ ছড়িয়ে দেওয়াই হলো বিশ্ব হাসি দিবস পালনের লক্ষ্য। 1998 সালের 10ই মে মুম্বাইতে প্রথম বিশ্ব হাসি দিবস উদযাপিত হয়েছিল। একটা জিনিস তো তোমরাও বুঝতে পারো যে হাসি মানসিক চাপ অনেকটা কমিয়ে দেয়, এবং সেটা যখন হয়, যখন আমাদের প্রেসার কম থাকে, মনের উপরে ভার কম থাকে, সেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, আর সামাজিক সম্পর্ক সুন্দর করতে পারে, উন্নত করতে পারে, মানুষে মানুষে সম্পর্ককে সুন্দর করে এই হাসি। মে মাসের প্রথম রবিবারে বিশ্বজুড়ে মানুষ হাসির ক্লাবে একত্রিত হয়, লাফটার ক্লাব, তোমরা নিশ্চয়ই তার নাম শুনেছ, মানে হাসির ক্লাব। সেখানে সবাই একসঙ্গে অনেক রকম করে হাসি প্র্যাকটিস করেন, সেখানে অনেক কৌতুক শোনানো হয়, এবং হাসির যে যোগা, সেই যোগ ব্যায়ামের মাধ্যমে দিনটি উদযাপন করেন সমস্ত মানুষ। তাহলে আগামীকাল এবারও তো বিশ্বজুড়ে বিশ্ব হাসি দিবস উদযাপিত হবে, তোমরাও নিশ্চয়ই খবর পাবে কোথায় কিভাবে এই দিনটি উদযাপিত হলো। এই দিনটার কথা তাহলে একটু মনের মধ্যে রেখে দিও, কারণ হাসির উপকারিতা অনেক, আর হাসি তো আমাদের সবার বন্ধু, খুব কাছের বন্ধু, তাই তো? আমরা স্টুডিওতে আজকে বন্ধুদের নিয়ে বসেছি, সেটা আমার আরও আগে তোমাদের বলা উচিত ছিল। বন্ধুদের সঙ্গে আলাপ পরিচয় হবে, গান বাজনা তো শুনবই, কেউ হয়তো কবিতাও বলবে, তার মানে আমাদের জন্য একটা খুব সুন্দর গান কবিতার আসর অপেক্ষা করে আছে। বন্ধুদের কাছে যাব, ওদের ডেকেই নেব মাইক্রোফোনের কাছে, ওরা নিজেরাই তোমাদের সঙ্গে আলাপ করে নেবে, ওদের নাম টাম বলবে, কে কী করছে সেটাও বলবে। সেই সব নিয়েই আমরা শুরু করে দেব আমাদের আজকের গান কবিতার আসরটা। তবে সবার আগে একটা, সবাই মিলে যদি গান জুড়ে দেওয়া যায় কেমন হয় বলো তো?

0: গান দিয়ে বেশ হই হই করে আসরটা জমিয়ে দিলাম আমরা, কেমন? সবাই মিলে গান ধরলে এইরকমই মজা লাগে শুনতে। এইবারে আমার স্টুডিওর বন্ধুদের এক এক করে ডাকবো, তবে তার আগে আর একটা কথা, মানে দরকারি কথা, এটাও আমার মনে হয় এখনই তোমাদের বলে দেওয়া ভালো। আমরা 3 তারিখের কথা তো বললাম, শুনছিলাম এই বিশ্ব হাসি দিবসের কথা, তেমনি আর কটা দিন পরেই 8ই মে প্রতি বছর বিশ্ব রেড ক্রস দিবস উদযাপন করা হয়। এটি কিরকম ব্যাপার? এটাকে বলা হয় বিশ্ব রেড ক্রস দিবস, রেড ক্রিসেন্ট ডে নামেও এটি পরিচিত। 1828 সালের 8ই মে সংস্থাটির প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের জন্মদিন উপলক্ষে সারা বিশ্বে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। তো রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এই যে সংস্থা, এই সংস্থাটির অনেক অনেক সদস্য, বিশ্বব্যাপী প্রায় 97 মিলিয়ন স্বেচ্ছাসেবী সদস্য এবং কর্মী সবাইকে নিয়ে এটি একটি আন্তর্জাতিক সংস্থা, এবং এদের সবার লক্ষ্য হল মানুষের জীবন রক্ষা, স্বাস্থ্য রক্ষা, সব মানুষের প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিশ্চিত করা, মানুষের দুর্ভোগ প্রতিরোধ করা, দুর্ভোগ লাঘব করাই হচ্ছে এই সংস্থার লক্ষ্য। এবং এটি একটি মানবিক আন্দোলন আমরা বলতে পারি, পৃথিবীকে আরো সুন্দর করার জন্য, শান্তিপূর্ণ করার জন্য, সুরক্ষিত করার জন্য কাজ করে এই প্রতিষ্ঠান বা এই সংগঠন। বলছিলাম এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের কথা, যার জন্মদিন 1828-এর 8ই মে। 1910 সালে তার মৃত্যুর পর থেকে সারা বিশ্বে 8ই মে তার জন্মদিনকে সম্মান দেখিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়ে আসছে। তিনি একজন সমাজসেবক ছিলেন, মানবহিতৈষী ছিলেন, একজন শ্রেষ্ঠ মানব ছিলেন। তার কর্মের জন্য তিনি পেয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কার। তিনি জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষকে একটি পতাকার তলায় একই কর্মসূচিতে সামিল করেছিলেন। এবং কি সেই কর্মসূচি, কি এই সংগঠনের লক্ষ্য, আমি তো তোমাদের একটু আগেই বললাম। তাহলে এই 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস ও রেড ক্রিসেন্ট দিবসের কথাও আমরা মনের মধ্যে গেঁথে রেখে দেব, যে সংগঠন বা যে দিবস সারা বিশ্বের সমস্ত মানুষের কল্যাণের কথা ভাবে, শান্তির কথা ভাবে, সুরক্ষার কথা ভাবে। হ্যাঁ, এবার আমার বন্ধুদের নিয়ে বসে পড়ার পালা, তোমরা তাহলে চলে এসো, সবাই একদম গোল হয়ে বসে পড়ো আমাকে ঘিরে, আর এবারে তোমাদের কথা শুনব। আগে তো নামটাম বলো, তোমাদের নাম বলবে, কে গান করবে, কবিতা বলবে, কি করবে সেটা বলো, তারপর তোমার অনুষ্ঠান শুরু করে দাও। তাহলে চলো আমরা এখন শুনি একটা জমজমাট গান আর কবিতার আসর।
1: দেবপ্রতিম মাইতি, আর আমি জগত জুড়ে উদাস সুরে গানটি গাইতে, জগত।

0: আমার নাম অবধিজা চিকি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লুকোচুরি।
1: বলো,
0: আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মা গো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে, যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে, স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে নাশে তোমার খোকার গায়ের গন্ধ আসে, দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া খড়ের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে, সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা।
2: আমার নাম সিঞ্চিতা অধিকারী, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।

বন্ধুদের জমাটি গান কবিতার আসর আজ এই পর্যন্তই। সবাই খুব সুন্দর করে গান কবিতা শুনিয়েছে আমাদের, কি সুন্দর একটা আসর উপহার দিল নিজেদের, নিজেদের পরিচালনায় উপস্থাপনায় ভারী সুন্দর। যারা শুনলে তোমাদের কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার আগামী শনিবার কথা হবে। খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এই গরমে দেখবে যাতে কোনোভাবেই শরীর অসুস্থ হয়ে না পড়ে, বেশি রোদ্দুরে ঘোরাঘুরি করবে না, ঠান্ডা খাবার খাবে, ঘরের খাবার খাবে, বাইরের কাটা ফল বাইরের জল একদম খাওয়া নয়, চলবেই না, তার থেকে পেটের অসুখ হতে পারে, আরও অনেক রকম শরীরে গণ্ডগোল দেখা দিতে পারে। খুব সাবধানে থেকো, ছাতা ব্যবহার করবে, হালকা সুতির জামা কাপড়

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45-এ বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz-এ অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

প্রিয় শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গান। আজ কথা হবে হৃদয় নিয়ে। হৃদয় চিরকালীন সমস্যা ও তার সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান। হৃদয়ের অনুপ্রেরণা আমাদের গভীর আধারে আলো দেয়, অথবা টান টান স্নায়ুযুদ্ধের পর জটিল প্রশ্নের সহজ উত্তর এনে দেয়। সেই উত্তরে আমরা সবসময় বিজয় না পেলেও স্বস্তি ঠিকই পাই। এই হৃদয়ের যাত্রাপথে যেমন পিছন ফিরে দেখা আছে আছে নস্টালজিয়া, তেমনি আছে দুর্নিবার আকর্ষণ সামনের দিকে চলার। আজ গানে গানে হোক সেই উন্মোচন। আপনাদের সঙ্গে থাকব মৈত্রী স্টুডিওর এপার থেকে জয়দেব, এক ঘন্টা মনের মতো গান নিয়ে।

অনেকেই ভাবছেন সকাল সকাল হৃদয় নিয়ে পড়লাম কেন। আসলে হৃদয় দিয়েই সারাটা দিন চলে, হৃদয়ের কম্পাস ঠিক করে দেয় সারা দিনের গতি। প্রেম হোক বা সাধনা, কর্ম হোক বা ভক্তি, হৃদয় দিয়ে করতে পারলে তবেই তা সার্থক হয়। সেজন্যই আমরা জেতা বাজি হেরে যাই হাসতে হাসতে, কারণ মনের মানুষকে হারতে দিতে কারিবা ভালো লাগে। বৈষ্ণব কবির ভাষায়, তোমার গরবে গরবিনী হাম।

বন্ধুরা, আজকের মনের মতো গানে প্রথম গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, তারপরের গানটি চৈতি মজুমদারের পরিবেশনায়। হৃদয়ের কথা বলতে বলতেই আসে হৃদয় হারিয়ে ফেলার কথা। সত্যি, হৃদয় ঘটিত ব্যাপারে হেরে যাওয়ার দুঃখ তো সকলেরই, তবু সময় পেরিয়ে এসে সেই দুঃখ মধুর স্মৃতিতেও পরিণত হয়। কবি নজরুল ইসলামের সেরকম এক স্মৃতিচারণ পরের গানে আঙুরবালা দেবীর কণ্ঠে ধ্বনিত হোক।

এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা। আহা, গানের কথার রেশ মনে করিয়ে দেয় কত কথা, চিরকালীন, চিরমধুর, কম বেশি সকলের। শিল্পী পুতুল দত্তের কণ্ঠে রইল পরের গানটি।

প্রিয়ার পরশ পাওয়ার পর মন আর বন্ধ ঘরে থাকতে চায় না, সেই স্পর্শ পুনরায় প্রার্থনা করে আকুল চঞ্চল হয় হৃদয়। পরের গানে যাব মোহাম্মদ রফির সঙ্গে।

হৃদয় নিয়ে গান যখন শুনছি, তখন অবশ্যই আমাদের মনে পড়ে যে মন চাইলেই মনের মানুষ কিন্তু পাওয়া যায় না সবসময়। কিছু কিছু প্রস্তুতি পর্ব নিঃসঙ্গ কাটে, তারপর ফুল ফুটলে ভ্রমর আপনি ছুটে যায়, কিংবা বলা যায় পূজার সামগ্রী তৈরি হলে দেবতা এসে পড়েন পূজার আসনে। গানের ক্ষেত্রেও তাই। পরের গানে প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

বেশ কয়েক দশক আগে তার কথোপকথন কাব্যে কবি পূর্ণেন্দু পত্রী লিখেছিলেন, আলাপের দিনে আকাশ ভাসানো মেঘ, পরস্পরের কথা ধুয়ে গেল জলে, প্রথম যেদিন মিললাম নির্জনে সেদিনও বৃষ্টি সারা শহরাঞ্চলে। সত্যি প্রথম দেখার দিন কেউই আমরা বোধহয় ভুলতে পারি না। কবির কবিতা আর সুরকারের সুর হয়ে ওঠে সেই দেখা। পূর্ণেন্দু পত্রীর কবিতার ভাষায় বললে, খুব দূরে যেতে চেয়ে খুব কাছ থেকে ফিরে আসি, নক্ষত্রের চিহ্ন দেখে জাহাজের গতিমুখ বাঁকাতে পারি না, এমন দ্বীপের দিকে যা হবে একান্তভাবে আমাদেরই আদি আবিষ্কার। লতা মঙ্গেশকর, পরের গানে।

0: ใจปราณใจปราณใจ
1: অনুষ্ঠান মনের মতো গানে গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। গান শুনতে শুনতে কত কথাই মনে পড়ে। আমরা দেখেছি হৃদয়ের আবেগ কখনো এক বিশেষ পূজার রূপ গ্রহণ করে, কিন্তু যদি কোনোদিন জানতে পারা যায় যে সে বিশ্বাস একান্ত সত্য ছিল না, মুহূর্তে ধূলিসাৎ হয় স্বপ্নে গড়া সেই মূর্তি, সেসব স্মৃতি নিষ্ঠুর কৌতুক হয়ে প্রাণের বিনায় তোলে সুরের ঝংকার। মান্না দে পরের গানে।

আজ মনের মতো গানে কথা হচ্ছে হৃদয় নিয়ে। হৃদয়ের মত্ততায় সত্যি যেন বোঝাই যায় না কখন মানুষ একসময় নিজের কাছেই নিজের রাজা হয়ে যায়। ভেঙে যাওয়ার ভয় হারালে বেপরোয়া সেই রাজকীয় হৃদয় ধপধপে তাকিয়ায় হেলান দিয়ে অধিকার করে সুরের খাসমহল, ঠিক কিশোর কুমারের এই গানটার মতো।

হারা যে তার ভয়কে তুচ্ছ করে প্রণয়ের পাশা খেলতে খেলতে কখন যে ভালোবাসা পূজার ফুল হয়ে যায় বোঝা যায় না সত্যি। কিশোর কুমার পরের গানেও।

কথায় বলে চোখ মনের আয়না, হৃদয়ের আকাশে শ্রাবণ মেঘ ঘনালে সেই চোখে বৃষ্টি আসে, আবার বিদ্যুৎও খেলে আশা ভোসলের কণ্ঠের জাদুতে। পরের গানে যাব আশা ভোসলের সঙ্গে।

হৃদয় নিয়ে অনুষ্ঠানে যে কথা না বললে অবিচার করা হয়, সেই গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। হৃদয় দিয়ে যার হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল পথে ফেলে। গীতিকার সলিল চৌধুরী ছাড়া এমন মিঠে সুরের ভয়ঙ্কর বাস্তব কেই বা লিখতে পারেন। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রইল সেই গান।

বন্ধুরা, আজ মনের মতন গান এ পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি জয়দেব সাহা। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন তর্জা গান।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন নজরুল গীতি। প্রথম গানটি রামানুজ দাশগুপ্তের পরিবেশনায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন শুনবেন অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।
2: এখন শুনবেন সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।

0: আবহমান কাল ধরে বাংলা সংস্কৃতির সঙ্গে সূচি শিল্পের যোগ অবিচ্ছেদ্য। নকশিকাঁথা সেই সূচি শিল্পেরই এক অনন্য নিদর্শন। কাঁথা শব্দটি সংস্কৃত কন্থা শব্দ থেকে এসেছে। কাঁথার প্রাচীনতম উল্লেখ ঋগ্বেদ, উপনিষদ ও বৌদ্ধ পালি সাহিত্যে পাওয়া যায়। চন্দ্রাবতীর রামায়ণে কন্থা বা কাঁথা সূচি শিল্পে সীতার দক্ষতা ও গুণ প্রসঙ্গ বর্ণিত রয়েছে। কবি ভারতচন্দ্রের লেখনীতে শিবের উপস্থাপনা প্রসঙ্গে তিনি বলেছেন, ঝুলি কাঁথা বাঘছাল সাপ সিদ্ধি লাড্ডু। মেগাস্থিনিসের ভারত বৃত্তান্ত এবং পাণিনির অষ্টাধ্যায়ীতে কাঁথার একাধিক উল্লেখ লক্ষ্য করা যায়। বাংলার লোকশিল্পের গৌরবোজ্জ্বল অধ্যায়ের অনন্য সাক্ষ্য সেই কাঁথা শিল্প সম্পর্কে জানাচ্ছেন সৌরভ গুপ্ত।
1: নকশি কাঁথাটি বিছাইয়া সাজু সারা রাত তাঁকে ছবি, ও যেন তাহার গোপন ব্যথার বিরহিয়া এক কবি। অনেক সুখের দুঃখের স্মৃতি ওরই বুকিয়াছে লেখা, তার জীবনের ইতিহাসখানি কহিছে রেখায় রেখা। পল্লীকবি জসীম উদ্দিনের সৃষ্ট চরিত্র এই সাজুর মতোই একসময় মহিলারা নিজেদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছে স্বপ্ন ফুটিয়ে তুলতেন এই নকশি কাঁথায়। এখন সময় পাল্টেছে, মহিলারাও তাঁদের মনের ভাব প্রকাশ করার জন্য পেয়ে গেছেন নতুন নতুন মাধ্যম, কিন্তু তা বলে এই শিল্পটা কি লুপ্ত হয়ে গেছে? হয়তো নকশি কাঁথার প্রচলন কমেছে, কিন্তু তা বলে এই যে কাঁথার উপর সুঁই সুতোর ব্যবহারে বিভিন্ন আকৃতি তৈরি করা, যাকে আমরা কাঁথা স্টিচ বলি, তার কাজ কিন্তু মোটেই কমেনি। কাঁথা স্টিচ এই নামটা শুনলেই নিশ্চয়ই অনেকের মাথায় চলে আসছে শান্তিনিকেতনের নাম, চোখের সামনে ফুটে উঠছে সোনাঝুরির হাট। তাহলে চলুন সবার আগে এটা জেনে নেওয়া যাক যে শান্তিনিকেতনে এই কাঁথা স্টিচ শিল্পের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল।
2: আমি শ্রীলা বসু, আমি বিশ্বভারতীতে অধ্যাপনা করি বাংলা বিভাগে, আর বাংলার লোকশিল্প নিয়ে কিছু কাজ করেছি, বাংলার মন্দির শিল্প, বাংলার গালার পুতুল এবং অন্যান্য বাংলার পটের উপর। প্রথমে একটুখানি নকশি কাঁথার কথাটা বলতে হয়। আমরা জানি যে বহুদিন ধরে ঘরোয়াভাবে ব্যবহারের জন্য বিভিন্ন কাপড়ের উপর ছুঁচের কাজ করা, মূলত পুরনো সাদা কাপড়ের টুকরোকে ঘন ঘন রান সেলাই দিয়ে জুড়ে তার উপর শাড়ির পাড় থেকে তোলা রঙিন সুতো দিয়ে ছুঁচের নকশা, এইটা করে নানা রকম নকশা করা কাঁথা তৈরি করা হতো, যেটা হালকা ঠান্ডায় হালকা শীতে কাজ করত। আমরা দেখেছি যে গুরু সদয় দত্ত

0: তিনি যখন আইসিএস অফিসার ছিলেন, তিনি বিভিন্ন জেলা থেকে, এখনকার বাংলাদেশ যেটা, যশোর খুলনার বিভিন্ন জেলা থেকে খুব উচ্চমানের কিছু কাঁথা সংগ্রহ করেছিলেন। বা যেমন আমরা বিদেশে আমেরিকায় ফিলাডেলফিয়া মিউজিয়ামে শিল্প ঐতিহাসিক স্টেলা ক্যাম্বিশের সংগ্রহ করা কাঁথার কালেকশনের কথা জানি। এই কাঁথার ইতিহাস থেকে কাঁথা স্টিচের ব্যাপারটা কিছুটা উঠে আসে। যখন রবীন্দ্রনাথ কলাভবন তৈরি করলেন বিশ্বভারতীতে 1919 সালে, কলাভবনের প্রথম দিক থেকেই আমরা দেখছি যে সেখানে সূচি শিল্পের একটা গুরুত্ব থাকছে। এবং বাংলাদেশের গ্রামের একজন শিল্পী সুকুমারী দেবী, তাকে রবীন্দ্রনাথ এই সূচি শিল্পের কাজে লাগাচ্ছেন এবং তিনি নানা ধরনের সেলাই শেখাতেন। প্রাথমিকভাবে বিশ্বভারতীতে তার করা কাঁথা আছে বিশ্বভারতীর কলাভবনের নন্দন সংগ্রহালয়। এবং শান্তিনিকেতনে এই চলটা ছিল যে চারুশিল্প এবং কারুশিল্প, অর্থাৎ আর্ট আর ক্রাফটের মধ্যে পার্থক্যটা কিছুটা ঘুচিয়ে দেওয়ার চেষ্টা নন্দলাল বসু কলাভবনে করেছিলেন। তো সূচি শিল্পের এই যে সমাদর, 1951 সাল থেকে এখানে ক্রাফটের ওপর আলাদা কোর্স চালু হয় বা নন্দলাল বসু শিল্পীদের স্বাবলম্বী করবার জন্য একটি শিল্পী সমবায় গ্রাম তৈরি করার চেষ্টা করেন, কারু সংঘ যার নাম। এইসব জায়গাগুলোতে সূচি শিল্পের একটা গুরুত্ব ছিল এবং এই সূচি শিল্পের মধ্যে বিভিন্ন সেলাইয়ের ফোঁড় যেমন শেখানো হতো, কাশ্মীরি কাজ বা গুজরাটি কাজ, সেই রকম কাঁথার সেলাইও শেখানো হতো। এই থেকেই এই অঞ্চলে কাঁথা সেলাইয়ের একটা চল, কাঁথা ফোঁড়ের সেলাইয়ের চল শুরু হয়। এবং শান্তিনিকেতনের আশেপাশে বিভিন্ন গ্রামে, বিশেষ করে মুসলমান গ্রামে, ইলামবাজার ইত্যাদি এলাকায় কিন্তু এখনো ওই হাতে তৈরি কাঁথার চল আছে। তার সঙ্গে কলাভবনের এই প্রচেষ্টার ফলে কাঁথা স্টিচের উৎপত্তি, যেটা আস্তে আস্তে শুধু আর কাঁথা নয়, কাঁথার ওই ঠোঁটটা শাড়িতে, পাঞ্জাবিতে, ব্যাগ, বটুয়া থেকে সালোয়ার কামিজের পিস, সর্বত্র এই গত 30 বছরে বলা যেতে পারে বা তার চেয়ে একটু হয়তো বেশি এই কাঁথা স্টিচের ব্যবহার খুব বেড়ে গেছে।
1: এমন এক সংস্থার হদিশ পাওয়া গেল যা কাঁথা স্টিচের এই শিল্পকে বিদেশের দরবারে নিয়ে যাচ্ছে। কিভাবে, সেটাই এখন শুনে নেওয়া যাক সেই সংস্থা প্রতিষ্ঠাতা শামলু ডুলেজার থেকে।
2: আমেরিকা অ্যানুয়াল এক্সিবিশন হয়, সেখানে আমি নিয়ে যাই আমার কাঁথার ব্র্যান্ড থেকে 1000 মেয়ে কাজ করেন। লন্ডন আমার বোন থাকে, সেখানে ও অর্গানাইজ করে। অন দ্য ওয়ে টু আমেরিকা উই স্টপ ইন লন্ডন, সেখানে ওই এক্সিবিশন করে। কিছু বছর আগে একটু আমার এক্সিবিশন ছিল, সেখানে একটু ফ্রেঞ্চ লেডি মিট করেছে, উনি কাঁথা দেখে বলছেন কি, শুনো আমার বাড়িতে এসেছেন, সব কাঁথা দেখেছেন এখানে ওই পরে, বলছেন ফ্রান্সে তুমি নিয়ে আসবে প্যারিস। আমি বললাম হ্যাঁ, সেখানে তো খুব বেশি খরচা হবে, বলছি আমি পে করব। সো লন্ডন প্যারিস এক্সিবিশন করে এসেছি। সেই রকম করে আমেরিকাতে একটু আমার বন্ধু থাকতেন, সেখানে বন্ধু ওনার স্বামী আর সেখানকার অ্যাম্বাসেডর একটু বেঙ্গলি ছিলেন, আর ওনার ওয়াইফ দেখলো এইটা সব, ও বলছেন তুমি আমেরিকা নিয়ে এসো, আমি তোমার জন্যে এক্সিবিশনটা অর্গানাইজ করবো। আমেরিকার জন্যে বা ইউরোপ জন্যে কালার স্কিম একটু ডিফারেন্ট চাই আর প্যাটার্ন একটু ডিফারেন্ট চাই, সেইটা করে আমি নিয়ে যাই। ইংল্যান্ড একটু দু চার শাড়ি হয়ে যায়, স্কার্ফ চাই আর জ্যাকেটস। হ্যাঁ, এখনই আমি জ্যাকেটস করছি, সে জ্যাকেটস অনেক যায়। আর এই এইসব ওয়াল হ্যাঙ্গিংস, ভিতরে আপনি দেখবেন রামায়ণ ওয়াল হ্যাঙ্গিং আছে।

0: puro, 20 sites from the Ramayana.
1: এবার এই কাঁথা স্টিচ শিল্পেরই বিভিন্ন দিক নিয়ে কথা হবে এই শিল্পের সঙ্গে যুক্ত কয়েকজন শিল্পীর সঙ্গে।
2: আমি অনিমা সরকার, নদিয়ার আমি গাজনায় থাকি। আমি 35 বছর হয়ে গেল আমি এই কাঁথার সাথে যুক্ত আছি। প্রথমত আমি যখন ছোট ছিলাম তখন আমার মাকে দেখতাম যে কাঁথা স্টিচের কাজ করতো, সেটা মানে পুরনো কাপড়ের উপরে, এবং তখন তাঁতের শাড়িতে মোটা মোটা পাড় থাকতো, সেই পাড়ের সুতো তুলে মা নানান রকমের ডিজাইন করতো কাঁথার উপরে। সেই দেখে দেখে মানে একটু মার জিনিসটা দেখে ভালো লাগতেই আর কি। কিন্তু যখন আমার বয়স 10 বছর তখন আমার মেজদি একটা সেলাই নিয়ে এসেছিলো কাঁথা স্টিচের, তাই সেলাইটা দিদির সাথে আমি করা শুরু করলাম। শুরু করলাম ওই থেকেই আমার শুরু কাজের। কাঁথা স্টিচটা খুবই সময় সাপেক্ষ এবং একটু কষ্টদায়ক, মানে এটা তো মেশিন নয় যে আমরা মেশিনে ভাটভাট করে একটা দিন সেলাই করে দিলাম, ও অনেকটা সময় বসে কাজ করা যায় না, করলে চোখেরও প্রেশার পড়ে, হাতেরও যন্ত্রণা হয়। এই জন্য একটা নির্দিষ্ট সময় 2-3-4 ঘন্টা এর বেশি কাজ করাটা সম্ভব হয় না। এবার কিন্তু কাজের ওপর নির্ভর করে অনেক সময় আর্জেন্ট মাল থাকলে করতে হয় আর কি। এরকম 4-5 ঘন্টা কাজ করলেও একটা শাড়ি শেষ করতে অনেক দিন লেগে যায়। একটা মেয়ে যদি করে মোটামুটি 6 মাস তো লেগেই যাবে।
3: আমার নাম ঈশিতা নাথ, আমি শান্তিপুরের কীর্তনের মাঠ আছে ওইখানে থাকি। কাঁথা শিল্পের সাথে যুক্ত মূলত আমি ছোটোবেলা থেকেই দেখছি আমার মা মাসিরা কাঁথার কাজ করতেন। এবার ওনাকে দেখে মানে মা মাসিরা যেহেতু করতো সেই জন্য আমিও ছোটোবেলা থেকে একটুখানি মানে ওইটার উপরে আমার ন্যাক ছিল যে আমি একটুখানি কিছু খালি সময় পেলে ওই পড়াশোনার মাঝখানে, সবসময় তো পড়া করতে ভালো লাগে না, ওই যখন 9-10 পড়তাম তখন ওই মনে হয় দেখে দেখে আমিও একটু দাও করি, আমি একটু দাও করি, এই করতে করতে মানে দেখতে দেখতে করতে করতে তখন আমারও ন্যাক হলো, আমিও তখন এই কাজ মানে এই কাঁথা সেলাই করতাম।
1: আচ্ছা, তাহলে পরে আপনার তো আনুমানিক তাও কত বছর হয়ে গেল এই শিল্পের সঙ্গে?
3: প্রায় ধরুন 10-15 বছর হবে, 10-15 বছর হবে।
1: আচ্ছা, তো এই 10-15 বছরের মধ্যে আমি যদি এই শিল্পের বাজারটা ধরি তাহলে সেটা কতটা পাল্টেছে বলে আপনার মনে হয়?
3: পাল্টেছে, অনেকটাই পাল্টেছে। আগে যেমন এগুলোতে মানে আমরা ধরুন আগে দেখতে পেতাম না, কিন্তু এখন আমরা দেখতে পাই যে অনেকে পরে কাঁথা কালেকশন, এবং অনেক জায়গায় মেলা হয় সেখানেও দেখতে পারে, বিদেশে যায়, আমরা ম্যাগাজিনেও দেখতে পাই। মানে আগে আমরা যেটা পারতাম না এখন আমরা সেটা মানে যেহেতু উন্নত হয়েছে শিল্পর সব দিক থেকেই উন্নতি হয়েছে সব কিছু, সেই জন্যে মানে এখন আমরা বুঝতে পারি যে এটার এখন চাহিদাটা আগের থেকে অনেকটাই বেশি বেড়েছে।
1: আচ্ছা, সেইখান থেকে আপনাদের জায়গায় যদি বলি, এমনি অনেক সময় দেখা যায় যে অনেক জায়গা যেটা আপনার হেরিটেজ বা ঐতিহ্য থাকে কোথাও গিয়ে নতুন প্রজন্ম সেই জায়গাটায় যেতে চায় না। এবার সেইখান থেকে যেহেতু শান্তিপুরের একটা নিজস্ব একটা ঐতিহ্য আছে শাড়ির সঙ্গেই, তো সেই সূত্রে যেমন আপনি বলেন যে ছোটোবেলা থেকে আপনি দেখছেন এবং পরবর্তীকালে আপনি ওই শিল্পের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, কিন্তু এখনকার তরুণ প্রজন্ম শান্তিপুরের তারা কি এই শিল্পের সঙ্গে যুক্ত হতে চাইছে?
3: তারা মূলত এখন শান্তিপুরেও দেখা যায় কাঁথা কাজের শাড়ি বিক্রি হচ্ছে, কারণ জামদানি হ্যান্ডলুম তা তো আছে, কিন্তু তার থেকেও গত কয়েক বছর ধরে সেখানে কাঁথা মানে কাঁথা স্টিচের শাড়ি প্রচুর মানে চলছে, সুতরাং মানুষও মানে আগিয়েছে, সুতরাং তারা তাঁত হ্যান্ডলুম এইসব থেকে এখন কাঁথা তাদের দেখতে পাচ্ছি এবং দেখতে পাওয়া যায়। কাঁথা মূলত আপনার মানে ওগুলো যেমন সুতোর মানে সুতির হয়, ওগুলো সুতির ওপরে হ্যান্ডলুম জামদানি এগুলো সুতির মসলিনের ওপরে, এগুলো তেমন তসর তারপরে আপনার হচ্ছে ক্রেপ মানে পাতলা এরকম টাইপের হয়, এটাই হচ্ছে তফাৎ। ওটা সুতি হয়, এটা মানে তসর ক্রেপ এইসবের ওপরেই হয় এগুলো। আগে আমরা শামিয়ানা করতাম, মহাভারত রামায়ণ এবং এক একটা ফিগার থাকতো, এখন সেটা মূলত কম হয়, কিন্তু এখন হচ্ছে ওই কাজগুলো বেশি হয়, শেরওয়ানি তারপরে লেহেঙ্গা তারপরে আপনার মানে শাড়ি তো হয় আগাগোড়াই, মানে মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক হয়, স্কার্ট হয় তারপরে টপ হয় মানে বিভিন্ন ধরনের হয়। এখন হচ্ছে আপনার এই মানে বক্স ডিজাইন হয়, বক্সের মতো ধান ছড়ির মতো হয়, আপনার জবা মানে ফুলের ওপরে হয়, এইরকমই হয় বিভিন্ন।
4: আমার নাম দীপালি হালদার, আমি বারুইপুর রেলগেটের পেছনে থাকি, প্রায় 15 বছর 16-17 বছর হয়ে গেছে কাজ করছি। কাঁথা শিল্পের সঙ্গে আমাদের তো স্কুলে এরকম বিভিন্ন, যখন ক্লাস 7-8 পড়ি তখন আমাদের তো স্কুলেই কাঁথা স্টিচের উপরে রুমালের উপরে ই করতে হতো, তাই সেলাইটা আমরা তখন থেকেই আমার সেলাই খুব ভালো লাগতো। মেনলি হাতের, এটা হাতের কাজ, ফ্রেমে করা হয়, ফ্রেমে আটকে আমরা সুচ দিয়ে সেলাইটা করি।
1: ফ্রেমটা কি একটু বলবেন?
4: ফ্রেম হচ্ছে ওই কাঠের হয়, স্টিলের হয়, তারপরে প্লাস্টিকের হয়, ওটা দিয়ে জাস্ট কাপড়টাকে আমরা আটকে নিই, যেটুকু জায়গায় সেলাই করবো আটকে নিয়ে ওটা যে টাইট থাকে, কেন হাতে করলে কী হবে, ফুলে ফুলে ফুলে ফুলে যায়। ধরুন টেনে করলাম, টেনে করার পরে কী হবে, যখন ছেড়ে দেবো তখন ওটা ফুলে যাবে, কিন্তু ওটা ফ্রেমে করলে মানে কাজটা একদম সুন্দর বসে যায়। ওই জন্য ফ্রেম দিয়েই করি, ফ্রেম আর মেন ফ্রেম শুধু শুধু এই হচ্ছে আমাদের কাজ আর আমাদের হাত।
1: সেই জায়গাটা কী কী ডিজাইন মূলত করা হয় সেটা যদি একটু বলি?
4: আমরা ক্রস স্টিচ করি, তারপরে তোলা কাজ, মেন কাজ হচ্ছে হচ্ছে রান, কাঁথা কাঁথা স্টিচ যেটা সেটা হচ্ছে মেন রান। এবার রানটাকেই আমরা ওটা ভ্যারাইটি করি, ওই রানের মাধ্যমেই কোনোটা ছোট বড় করে করছি সেটাকে তোলা বলি, আবার কোনটা ক্রস ক্রস করে করছি সেটাকে আমরা ক্রস স্টিচ বলি, কোনোটা ঘুরিয়ে ঘুরিয়ে করছি সেটাকে আমরা মানে শাটিং করছি সেটাকে সরে শাটিং, তারপরে আরও কাজ আছে ফুল তুলতে গেলে গোল গোল করে করে তুলতে হয়, মানে মেনলি কাঁথাটাকেই ওই রান স্টিচটাকেই আমরা বিভিন্ন ধরনের ভাবে ওইটাকে করি, ডিজাইনগুলো করি।
1: সেই রানটা কি সেটা বলবেন?
4: রানটা হচ্ছে কী বলবো, এটাকে তো জিনিস মানে যদি কাঁথা হয় তোমাকে দেখাতে পারতাম, নাহলে তুমি বুঝবে না, ওই সুচের মাধ্যমে সুতো মানে কম, কাপড় কম, সুতোটা বেশি, এইভাবে তুলতে হয়। যেমনি আগেকার দিনে যে কাঁথা হতো, রান সেলাই যেটাকে বলে, সেই সেলাইটা হয়।
1: আচ্ছা, তাহলে আগেকার সময় আপনি যে প্রসঙ্গটা তুললেন, তো আগেকার সময়ের কাজ আর এখনকার সময়ের কাজের মধ্যে তফাৎ কি কোনো কিছু এসেছে?
4: তফাৎ তো অবশ্যই, এখন তো ডিজাইন নতুন নতুন ডিজাইন এসেছে, আগে তো অত কিছু ছিল না, আগে রানের ওপরেই মানে কাজটা হতো, রানে ভরাট রানেই কিন্তু হতো কম, কিন্তু এখন তো বিভিন্ন ডিজাইনটা যেহেতু যেরকম এক এক রকম, সে এক এক রকমের ডিজাইন হয়, এখন অনেকটাই তফাৎ হয়েছে, অনেক উন্নত হয়েছে কাজের। এখন তো ডিজাইন, আগে যেমনি শুধু কাঁথা হতো তারপরে শাড়ি হতো, এখন যেমনি আমরা রামায়ণের উপর বিশাল কাজ করি, রামায়ণ হয়, মহাভারত আছে, গ্রামের যে সিনারিগুলো, যে বাজার আছে, তারপর কলসি করে মেয়েরা জল ভরছে, তারপরে সে গাছ পাতা ফুল নৌকো জ্বালাচ্ছে, এরকম সম্পূর্ণ আমরা কাঁথার উপরে ওটাকে পুরো ফিগারটাকে তুলি, রামায়ণ দুর্গাপূজা মহালয় এগুলো পর্যন্ত পুরো কাঁথার উপরে তোলা হয়।
1: আচ্ছা, সেগুলো তো নিশ্চয়ই শাড়ি নয় তো?
4: না, ওগুলো বড় বড় কাঁথা, শাড়িও হয়, শাড়ির ওপরেও আমরা করি, শাড়ির ওপরে ফিগার দিয়ে হয় না, ছেলেদের অত তো সময় থাকে না যে ওই কাজের প্রতি আগ্রহ দেখাবে, মেনলি এগুলো মেয়েরাই করে সব। এখানে এই কাঁথা স্টিচে সেই সব মেয়েরাই কাজ করে যারা বাইরে বেরিয়ে কাজ করতে পারবে না, তাদের সংসারও সামলাতে হবে, প্লাস সংসারের সমস্ত, এই একটা সুবিধা আমাদের যে আমরা ঘরে বসে সংসারের সমস্ত কাজকর্ম করছি, ছেলে মেয়েদের দেখছি, সমস্ত কাজ ফুলফিল করে আমাদের যে এক্সেস সময়, সেই এক্সেস সময় আমরা যখন খুশি, সকালে এক ঘন্টা সময় হলো, এক ঘন্টা সেলাই করলাম, দুপুরবেলা পেলাম দু ঘন্টা করলাম, রাত্রেবেলা সমস্ত কাজ সারার পরে সময় পেলাম করলাম, এটাকেই যখন তখন আমরা করতে পারি। এই জন্য বাইরে বেরোতে হচ্ছে না, বাইরে বেরিয়ে কাজ করতে হচ্ছে না যে একটা সার্টেন টাইম যে 3 ঘন্টা করো 4 ঘন্টা করো করতেই হবে তোমাকে, সেটা নয়, যার জন্য আমাদের এটা অনেক সুবিধা, ঘরে বসে আমরা সংসার সামলেও এই কাজটা করতে পারি, তাই মোটামুটি নিজেরা স্বনির্ভরশীল, নিজেদের প্রয়োজনটুকু আমরা মেটাতে পারি, তারপরে ছেলে মেয়েদের আছে তাদের পড়াশোনায় খরচাপাতি চালানো, মোটামুটি আমরা বলতে পারি যে আমরা স্যাটিসফাই।
1: এই যে কাঁথা স্টিচ শিল্প, এটা আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে যেমন সংরক্ষিত ও প্রসারিত করছে, ঠিক তেমনভাবেই এই শিল্প পশ্চিমবঙ্গের প্রত্যন্ত ও অপ্রত্যন্ত জায়গায় থাকা গৃহবধূদের কাছে কর্মসংস্থানের একটা দিক খুলে দিচ্ছে, যার মাধ্যমে তাঁরা আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পাচ্ছেন এক নতুন পরিচিতি, একজন শিল্পীর পরিচিতি।
5: সৌরভ গুপ্ত জানালেন, বর্তমানে নকশি কাঁথা শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও যথেষ্ট সুখ্যাতি লাভ করেছে, পুরোপুরি নতুনভাবে নতুন রূপে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠিত করেছে। জামাকাপড় ছাড়াও জুতো, পার্স, বালিশ ও যন্ত্রপাতির কভার, ওয়াল হ্যাঙ্গিং প্রভৃতি নানাবিধ দ্রব্যের মাধ্যমে বিদেশি মুদ্রা অর্জনেও কাঁথা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ডিজিটাল উদ্ভাবন এবং কৃত্রিম

0: কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিশ্বে ঐতিহ্যবাহী কারুশিল্পে প্রত্যাবর্তন বিরোধপূর্ণ বলে মনে হতে পারে, তবুও বর্তমান যুগে ভোক্তা এবং স্রষ্টা উভয়ই সংযোগ, সততা এবং স্থায়িত্বের সন্ধান করার যে ইচ্ছাশক্তি তাঁদের মধ্যে প্রকাশ পেয়েছে তা কিন্তু এই বিরোধকে নস্যাৎ করেছে। তেলেঙ্গানা রাজ্য হস্তশিল্প উন্নয়ন কর্পোরেশন সেই নবজাগরণের সাক্ষী। এক সময় অতীত যুগের অবশিষ্টাংশ রূপে যে হস্তশিল্পকে দেখা হতো, এক সময় অতীত যুগের অবশিষ্টাংশ রূপে যে হস্তশিল্পকে দেখা হতো তাকে কারিগর এবং উৎসাহী নাগরিকদের প্রচেষ্টায় পুনরুজ্জীবিত করা সম্ভব হয়েছে। তেলেঙ্গানা রাজ্যের হস্তশিল্পের ব্র্যান্ড নেম গোলকন্ডা, ডোকরা, বিদ্রি হস্তশিল্প, নির্মল শিল্পকর্ম, চেরিয়াল চিত্রকর্ম, মুক্তা এবং পিতলের জিনিসপত্র সহ স্থানীয় হস্তশিল্প সম্পর্কে জানাচ্ছেন সোমা রায়।
1: রাজবংশ, সৈন্য এবং ধর্মের প্রভাবের কারণে তেলেঙ্গানা শতাব্দী প্রাচীন শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ। 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে বেরিয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ভৌগোলিক ও রাজনৈতিক স্বীকৃতি পেলেও এর ইতিহাস মুঘল যুগ থেকেই। একসময় সাতবাহন, কাকাতিয়া, চোল এবং দিল্লি সুলতানের মতো শ্রেষ্ঠ রাজবংশ দ্বারা শাসিত এই তেলেঙ্গানার একটি সমৃদ্ধ এবং আকর্ষণীয় সংস্কৃতির জন্ম দিয়েছে। তেলেঙ্গানার রাষ্ট্রের মধ্যেও রয়েছে সেই ছাপ। তেলেঙ্গানা বস্ত্রের গর্ব হল গাদুয়াল শাড়ি, যা 200 বছরেরও পুরনো। দক্ষিণ ভারতের অংশ হওয়ায় তেলেঙ্গানার মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক ভারতের অন্যান্য দক্ষিণাঞ্চলের মতোই। সিল্কের শাড়ি বিশেষ করে নারায়ণীপেট, গাদুয়াল, পোচামপল্লী, কটকি সহ বিভিন্ন শাড়ির সম্ভার রয়েছে। আবার ঐতিহ্যবাহী ক্লাসিক হল ল্যাঙ্গাভনি, মানে লেহেঙ্গা শাড়িও, পুরুষদের ক্ষেত্রে পঞ্চা বা ধুতি। হায়দ্রাবাদী মুক্ত দিয়ে তেলেঙ্গানার অলঙ্কারের জগৎজোড়া নাম। তবে এত কিছু বলার একটাই কারণ, দক্ষিণাপুরের দোতলায় গোলকোন্ডা হ্যান্ডিক্রাফটসে পৌঁছে গিয়েছিলাম আর জেনেছি তেলেঙ্গানার কি কি জিনিস পাওয়া যায় সেই শোরুমে। আমি চলে এসেছি গোলকোন্ডা হ্যান্ডিক্রাফটসে, পেয়ে গেছি এখানে যিনি কর্ণধার, তার সঙ্গে আমরা কথা বলবো।
2: নমস্কার, আমি বৈশাখী মজুমদার। এটা তেলেঙ্গানা গভর্নমেন্টের আন্ডারটেকিং একটা কনসার্ন গোলকোন্ডা, যেটা ব্র্যান্ড নেম। অ্যাকচুয়ালি আমাদের অন্ধ্রার সাথে ছিল, যখন 2014 অন্ধ্রা তেলেঙ্গানা আলাদা হলো তখন আমাদের এই ব্র্যান্ড নেমে আমাদের এই শোরুমটা চালু হয়েছিল। অ্যাকচুয়ালি এই শোরুমটা চালু হয়েছে 2019 থেকে।

0: তো তেলেঙ্গানা স্টেটের এখন প্রচুর ভ্যারাইটি, যে ভ্যারাইটিগুলো কাস্টমারের কাছে খুব পরিচিত, যেমন নারায়ণপেট শাড়ি, এগুলো পার্টিকুলার তেলেঙ্গানার মধ্যেই পড়েছে। ইক্কাত ইক্কাত কটন অ্যান্ড সিল্ক, তারপর আপনার মঙ্গলগিরি তেলেঙ্গানার মধ্যে নয়, কিন্তু মঙ্গলগিরি হচ্ছে আপনার অন্ধ্রার, কিন্তু যেহেতু দুটো স্টেট একসাথে ছিল সেহেতু আমাদের মঙ্গলগিরিরও ভালো স্টক আছে। এছাড়া আপনার গাদওয়াল, যেটা খুব ফ্যাশনেবল শাড়ি এবং খুব পরিচিত শাড়ি কাস্টমারদের কাছে, সেই গাদওয়াল আছে। নারায়ণপেট কটন অ্যান্ড সিল্ক বোথ আছে, খুবই রিজনেবল রেটে। নারায়ণপেট কটন আমরা ডেলি ওয়েয়ারের জন্য, যেটা কাস্টমারের খুব পছন্দ, মোটামুটি 700-800 থেকে আপ টু 1500 এর মধ্যে খুব ভালো রেঞ্জের নারায়ণপেট পাওয়া যায়, যেগুলো ডেলি ওয়েয়ারের জন্য খুব উপযুক্ত এবং খুব কালারফুল। দ্বিতীয়ত, মঙ্গলগিরি পাওয়া যায় মোটামুটি 1700-1800 টাকা থেকে আপ টু 2200 অবধি, মঙ্গলগিরি কটনগুলো। মঙ্গলগিরি সিল্কও আছে, মঙ্গলগিরি সিল্ক মোটামুটি 3000-4000 মধ্যে আফটার ডিসকাউন্ট। তারপর আপনার আছে মাদানাপল্লি সিল্ক, যেটা 5000-10000 মধ্যে। তেলিয়া কটন আছে, যেগুলো ইক্কাত বলে আমরা সাধারণত কাস্টমারের কাছে পরিচিত, সেগুলো কটন আছে, যেগুলো 1900 থেকে আপনার আপ টু 8000 অবধি আছে। এছাড়া তেলিয়া সিল্ক আছে, যেটা ইক্কাত সিল্ক বলে কাস্টমারের কাছে পরিচিত, সেগুলো খুব কম রেঞ্জের আছে, যেমন 6000-7000 থেকে আপ টু 20-25000 অবধি আমরা রাখছি, কারণ এর থেকেও অনেক দামি হয়, কিন্তু কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য আমার মনে হয় একটু রিজনেবল রেট রাখাটা খুব দরকার। এছাড়া নারায়ণপেট সিল্ক আছে 5000-6000 থেকে আরম্ভ করে আপ টু 10000 অবধি আছে। দ্বিতীয়ত, আমাদের হ্যান্ডিক্রাফটসের তেলেঙ্গানার প্রচুর আছে, যেমন আপনার লেসের আইটেম আছে, তারপর ব্রাসের আইটেম আছে, বিদ্রি আছে, গানমেটালের উপর সিলভার ইনলে, তারপর বাটিক পেইন্ট আছে, চিরালা পেইন্ট আছে, যেগুলো ঘর সাজানোর জন্য খুব উপযুক্ত। এছাড়া আমাদের আছে হায়দ্রাবাদি পার্ল, যেটা ওয়ার্ল্ড ফেমাস। হায়দ্রাবাদি পার্ল রয়েছে, সেখানে 200 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের হায়দ্রাবাদি ইয়ার টপস গিফট দেওয়ার জন্য। এগুলো হচ্ছে তেলেঙ্গানা স্টেটের ভ্যারাইটি। আমাদের এই কলকাতা শোরুমটা কিন্তু অনলাইনে আমরা খুব একটা মানে করে উঠতে পারিনি, কারণ আমাদের জায়গার অভাব এবং বিভিন্ন জিনিসের প্রবলেম আছে বলে, কিন্তু আমাদের হেড অফিসের সাথে অনলাইনে যদি কেউ কিনতে চান সেই প্ল্যাটফর্মে কিনতে পারেন। এখন কাস্টমারদের বিভিন্ন চাহিদা রয়েছে, সেই বিজনেস তো আফটার অল এটা বিজনেস, একটা গভর্নমেন্টের বিজনেস, সেই জন্য আমরা অন্যান্য আদার স্টেট ভ্যারাইটিও রাখছি, যেগুলো কাস্টমারের কাছে খুবই রিজনেবল রেটে আমরা বিক্রি করছি। তো আমরা চাই যে কাস্টমারের কাছাকাছি পৌঁছতে, কারণ এই কাস্টমারদের যদি এই হ্যান্ডলুম প্রোডাক্ট সম্বন্ধে আমরা না আগ্রহী করে তুলতে পারি, তাহলে আমাদের আর্টিসান্স যারা করছেন, যারা উইভার যারা করছেন, অনেকেই এই যারা ট্র্যাডিশনাল ওয়েতে করছিলেন তারা অনেকেই ছেড়ে চলে যাচ্ছেন, কারণ সেই মার্কেটটা পাচ্ছেন না। আমরা যদি সবাই ইনিশিয়েটিভ নিয়ে, যে আমাদের ভারতবর্ষের যে সমস্ত হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট, সেটা যদি আমরা সবার কাছে তুলে ধরতে পারি এবং সমস্ত পৃথিবীর কাছে তুলে ধরতে পারি, আমার মনে হয় আমরাও আমাদের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং তার সাথে সাথে আমাদের আর্টিসানদের আমরা অনেকটা তাদের যে শিল্পকর্ম সেটা সবার সাথে পরিচিত করতে পারবো। তাদেরও সব থেকে বড় কথা কি জানেন তো, আমরা সবাই চাই আমাদের আনন্দে থাকতে, জীবনকে এগিয়ে নিয়ে যেতে। সেই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে যে যে কাজগুলো আমাদের জীবনের পক্ষে লক্ষণীয় এবং যেগুলো আমাদের জীবনকে বর্ধন করবে, সেই রকমভাবে আমরা যদি সবাই চেষ্টা করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরাও সন্তুষ্ট থাকবো এবং আমাদের আর্টিসানদেরও সন্তুষ্ট রাখতে পারবো।
1: এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এটা সত্যি কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে অনলাইনে বিভিন্ন বিজনেস শুরু হয়েছে, যেটা ধরুন নারায়ণীপেট, অথেন্টিক নারায়ণীপেটের জায়গায় বিভিন্ন ধরনের লো কোয়ালিটির, ধরুন সিল্ক আমি যদি বলি, সেগুলো খুব কম দামে বিক্রি হচ্ছে। তো মানুষ বুঝতে পারছে না অথেন্টিক শাড়ি কোনটা, তো এটা কোনো দিক থেকে আপনাদের তো বটেই, যারা কারিগর যারা আর্টিশিয়ান বানাচ্ছে তাদের জন্য একটা আর্থিক দিক থেকে একটা ক্ষতি তো বটেই, তো এইটা কিভাবে ওভারকাম করা যায় বলে মনে হয়?
0: একটা গভর্নমেন্ট শোরুমে আসলে আমি কিন্তু দেখে নিতে পারবো।

0: যে এটা কোয়ালিটি ঠিক এবং এটা অথেন্টিক একটা শোরুম থেকে নিয়েছি, যে শোরুমটা সেই গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছে। সুতরাং এটা ডিপেন্ড করে আমাদের ইচ্ছার উপর, আমাদের মানসিকতার উপর। এবার যদি হ্যান্ডলুমকে ভালোবাসতে হবে, হ্যান্ডিক্রাফটসকে ভালোবাসতে হবে, সেই ভালোবেসে আমি যদি মনে করি আমি যেটা ব্যবহার করব বা আমার বাড়িতে যেটা রাখবো সেটার মধ্যে একটা অথেন্টিসিটি থাকতে হবে, তবে তারা নিশ্চয়ই শোরুম ভিজিট করবেন বলে আমার মনে হয়।
1: তেলেঙ্গানা যখন ভাগ হয়ে গেল, একটা নতুন স্টেট তৈরি হলো, তখন স্বাভাবিকভাবেই কারিগরদেরও একটা ভাগাভাগি হলো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে কারিগরদের আর্থিক অবস্থা কিরকম শাড়ি তৈরি করা বা হ্যান্ডিক্রাফটস এর ক্ষেত্রে তেলেঙ্গানা?
0: আন্ধ্রা তেলেঙ্গানার মধ্যে কারিগরদের ভাগ হয়েছে ঠিকই, কিন্তু এটা আমার মনে হয় না আন্ধ্রা তেলেঙ্গানার মধ্যে খুব বেশি ডিফারেন্স তৈরি করছে। গভর্নমেন্ট শোরুমের যে সমস্ত নিয়ম নীতি আমাদের মেনে চলতে হবে, কিন্তু আমাদের গভর্নমেন্টের সেই মানে সেই ইয়ে নেই যে আমরা আন্ধ্রার জিনিস রাখবো না। রাখতেই পারি, আমাদের তেলেঙ্গানা রেখে রাখতেই পারি, কিন্তু আফটার অল এটাই দেখতে হবে, আর্টিসানদের উন্নতি হচ্ছে, একটা আর্টকে আমরা রিপ্রেজেন্ট করছি, সেটা আন্ধ্রা তেলেঙ্গানা নয়, সেটা রাজস্থান হতে পারে, সেটা যে কোনো স্টেট হতে পারে। আমাদের মেন মোটো থাকবে আমরা আর্টিসানদের সবার কাছে পরিচিত করার চেষ্টা করব।
1: প্রত্যেকটি রাষ্ট্রের একটি আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, তেলেঙ্গানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তবে অথেন্টিক তেলেঙ্গানার শাড়ি পরে বা পরিয়ে যদি তেলেঙ্গানার সংস্কৃতির ছোঁয়া নিজের জীবনযাত্রায় আনতে চান, তবে চলে আসুন এখানে। এর পিছনে একটা গভীর কারণও রয়েছে। একজন কারিগর তেলেঙ্গানায় বসে যত্ন নিয়ে পরিশ্রম দিয়ে একটা শাড়ি বানাচ্ছেন বা অলংকার তৈরি করছেন, তাদের শুধুমাত্র আর্থিকভাবে সহযোগিতা নয়, তাদের কাজের প্রতি শ্রদ্ধা এবং উৎসাহ বাড়ানোর দায়িত্ব আমাদের। আর সেই সঙ্গে ভারতবর্ষের যে বৈচিত্র্যময় সংস্কৃতি, সেই ঐতিহ্যকে বহন করে নিয়ে চলার দায়িত্ব কিন্তু আমাদের।
2: সোমারায় জানালেন, এই পুনরুজ্জীবন কেবল অতীতের স্মৃতিচারণ নয়, আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ও সামাজিক মাধ্যমে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রয়ের জন্য অন্তর্ভুক্ত করা। গোলকন্ডা হস্তশিল্প ব্র্যান্ড বিশ্বে কারুশিল্পের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত সম্ভাবনার ক্রমবর্ধমান সচেতনতার প্রতিনিধিত্ব করে। আজ শিল্প প্রাঙ্গণ এই পর্যন্ত।

এতক্ষণ শুনলেন সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ। গ্রন্থনা কৌশিক সেন, প্রযোজনা দুর্বা দে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান রম্যগীতি।

আজকের রমগীতির প্রথম গানের শিল্পী পরেশ দেব, কথা ও সুর প্রচলিত।

0: এক এক সময় রাত্রে শুয়ে শুয়ে আমি ভাবি, এই যে টেস্ট হচ্ছে, নিউক্লিয়ার টেস্ট, আকাশ সব বিন্দু বিন্দু বিষাক্ত রশ্মিতে ভরে যাচ্ছে, একবার হয়তো গিয়ে দেখবো যে পাখিগুলো আর আসেনি, হয়তো মাথার গোলমাল হয়ে গিয়ে পথ ভুলে গেছে, কিংবা হয়তো সেই জ্ঞানটাই হারিয়ে ফেলেছে, কিংবা কি জানি হয়তো মাঝ রাস্তায় মরে গিয়ে টুপ টুপ করে বৃষ্টির ফোঁটার মতো।
1: কোথায় চললেন?
0: চুপ, এই সেই পাখি।

0: তুমি যেদিকেই দেখো কত পুরুষ মানুষ তো কত রকমের কাজ করছে, চাকরি করছে, ডক্টর্স, পলিটিশিয়ানস, ইঞ্জিনিয়ার্স। তাদের স্ত্রীদের ভেতর খোঁজ নিয়ে দেখো, কজন তাদের স্বামীর কাজ সম্পর্কে বিন্দু বিসর্গ জানে বা বোঝে। কিন্তু সত্যি করে কি তাতে কিছু এসে যায়? একজন মেয়ে হয়তো খুব ভালো ছবি আঁকে বা কবিতা লেখে, সে হয়তো ভাবছে আমি যদি একজন ডাক্তারকে বিয়ে করি তাহলে হয়তো আমার সর্বনাশ হয়ে যাবে।
1: হয়তো হবে, আপনি কি করে জানলেন যে তা হয় না? আপনি কি সেরকম মেয়েদের জিজ্ঞেস করে দেখেছেন তাদের মনের মধ্যে কি হয়?
0: মনীষা, তুমি কি তাহলে বলতে চাও যে একজন মেয়ের যদি একজন ছেলেকে বিয়ে করতে হয় তাহলে তাকে একেবারে অঙ্ক কষে ওজন করে দেখে নিতে হবে যে তার নিজের যেসব গুণ আছে ছেলেটিরও ঠিক সেই সব?
1: না, তা নিশ্চয় নয়। তাহলে তো খুব একটা হাস্যকর ব্যাপার হবে।
0: তাহলে তাহলে কি বলবে তুমি মনীষা? তাহলে তুমি কি বলতে চাও মনীষা? কি দেখছো ওদিকে?
1: আমার মনে হয়,
0: কি মনে হয়?
1: কুয়াশা হবে। জানেন, আমার না কুয়াশা ভীষণ ভালো লাগে। আচ্ছা মিস্টার ব্যানার্জি, আমরা যদি কেবল হাঁটি, মানে কোনো কথা না বলে?
0: নিশ্চয়ই, সার্টেনলি, তোমার যা ইচ্ছা।

0: তোমার বাজার করা হয়ে গেল?
1: হ্যাঁ, হঠাৎই পার্কে এসে বসলে।
0: তুমি বসো, কথা আছে।
1: কি কথা?
0: বিবাহ। আচ্ছা, বিবাহ জিনিসটা একটা পবিত্র ব্যাপার, তাই নাকি?
1: কি বলতে চাও তুমি?
0: না, ভাবছি ভাবছি তোমার আমার সম্পর্কের কথা। এত বড় একটা লোক রায় বাহাদুর ইন্দ্রনাথ চৌধুরী, তাঁর জ্যেষ্ঠা কন্যা কল্যাণিয়া শ্রীমতী অনিমার সঙ্গে আমার বিবাহ হলো। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হলো, কাগজে ছবি ছাপা হলো, আর 10 বছরের মধ্যে সে বিয়েতে ঘুম ধরে গেল। এটা কি কোনো কাজের কথা? দোষটা কার? কে দায়ী এটার জন্য? সেটা একবার তুলিয়ে দেখা উচিত নয় কি? আমার তো মনে হয় এটা ওই প্রশস্ত সময়, আর শুধু সময় নয়, প্রশস্ত জায়গাও। কারণ দেয়ালের কান থাকতে পারে, পাহাড়ের তো নেই।
1: তুমি বলো না দোষটা কার?
0: বোকামো, অন্ধবিশ্বাস, অপার সহ্য শক্তি, এসব যদি দোষ হয় তাহলে অবশ্যই দোষটা আমারই।
1: মানে?
0: মানে মানে তোমার যে একটা হৃদয় ঘটিত সমস্যা বিয়ের আগেই ছিল, এবং সে সমস্যার জের যে তুমি বিয়ের পরেও টানবে, সেটা সেটা আমি বুঝবো কি করবে? আমি যে বোকা, আর তুমি আশ্চর্য ভালো অভিনেত্রী। আমি যদি একদিন টাকা পয়সার দিক থেকে দেউলেও হয়ে যাই, তাহলেও অন্য চিন্তা আমাদের হবে না, কারণ ফিল্মি তোমায় লুকিয়ে নেবে আর আমি তোমায় ভাঙিয়ে খাবো।
1: বুঝেছি বুঝেছি।
0: কি বুঝেছো?
1: তুমি আমার চিঠি পড়েছো।
0: ইস, কি ভীষণ অন্যায়!
1: তুমি পড়েছো আমি জানি, আমি অনেকদিন
0: থেকে। এটাকে আইনের কোন ধরায় ফেলবো বলো তো? শট শট কান্না কিসের? আমি তোর কিছু বলছি না তোমাকে?
1: বলবে আর কোন মুখে? তোমার কাছ থেকেই বা কি পেয়েছি আমি? কত সহ্য করেছি মুখ মুখে।
0: ওইখানে তো ভুল, খোলাখুলি সব বলে নিলেই লেঠা চুকে যেত।
1: আমি বললে কি তুমি সব কিছু বন্ধ করতে, তোমার দোষগুলো সব শুধরে নিতে? রেস, জুয়া আর যত সব নেশা তোমার,
0: বন্ধ না করলেও কমাতে পারতাম নিশ্চয়ই। পৈতৃক ইনহেরিটেন্স

0: একবারে ফেলে দেওয়া যায় না তো। আচ্ছা আচ্ছা, তুই কি দেখলি বলতো ওই লোকটার মধ্যে? হ্যাঁ, কি আছে ওর? আমার তো তবু শিক্ষা দীক্ষা আছে, ওটা তো একটা মানুষই না, চেহারাটা কি এতই বড় ব্যাপার?
1: ও ভালোবাসত আমাকে, সত্যি ভালোবাসত।
0: আর তুমি?
1: আমিও ভালোবেসেছিলাম।
0: বুদ্ধি শুদ্ধি সব লোক পেয়েছিল বুঝি?
1: বুদ্ধি দিয়ে এসব হয় না সবসময়।
0: তাহলে আমায় বিয়ে করলে কেন? না করলেই পাতে।
1: কেন করলাম সে তো জানোই, বাবার বিরুদ্ধে কেউ কোনো।
0: আর করলে যদি তো এত ভালোবাসা ভান করলে কেন গোড়ার থেকে?
1: আমি তো কি বলেই ছিলাম বিয়ের পরে আর জন্য।
0: তারপর?
1: তারপর আর কি, কাকে বিয়ে করেছি সেটা তো আর জানতাম না। ভালো যে বাসবো সে তো মানুষকে, সে যদি পাথর হয়।
0: হ্যাঁ পাথর পাথর হয়েছে আমি জেনে, জানার আগে নয়।
2: কি মা?
3: বাবা বাবা, আমি চারবার ঘুরেছি, চারবার ঘুরেছি, আবার ঘুরছি, আবার ঘুরছি।
4: এই যে ছোকরা, শুনছো কি নাম জানো তোমার? অমর নাকি? আরে কি ব্যাপার, পালাচ্ছ কেন? ভয় কিসের? আমি কি কামড়ে দেবো? এসো এখানে। কি নাম জানো তোমার?
5: অশোক।
4: হাইট কত
5: আমার?
4: তা না তো কি কাঞ্চনজঙ্ঘার হাইট জিজ্ঞেস করছে তোমাকে?
5: মাপিনি অনেকদিন।
4: আর শেষ কবে মেপেছিলে তাই বলো না, তুমি তো আর খোকাটি নাও যে এখনো দিনে দিনে বাড়বে।
5: 5'11".
4: বয়স?
5: 24।
4: ক্রিকেট খেলো?
5: খেলেছি।
4: পাহাড়ে চড়তে পারো না হাত ধরে?
5: অভ্যেস নেই, তবে পারি বোধহয়।
4: আচ্ছা দেখো, এই হলো আমার ঘরের চাবি, উইন্ডারমেয়ার হোটেল 7 নম্বর ঘর। চট করে গিয়ে ঘরটা খুলে খাটের উপর থেকে আমার লাল মাফলারটা নিয়ে এসো দেখি। আরে শোনো শোনো শোনো শোনো, আরে আমার হোটেলটা কোথায় সেটা জানা আছে?
5: আগে না,
4: এই রাস্তা দিয়ে সোজা উঠে যাও, ওই দেখো উপরে হোটেল দেখা যাচ্ছে। যাও, একটাই মাফলার আছে, লাল রং, হাতে বোনা। এই কুয়াশায় ঠান্ডা লাগলে পরে সব গন্ডগোল হয়ে যাবে।

0: মনীষা, একটা কথা জিজ্ঞাসা করি।
1: বলুন।
0: তোমার কি আমাকে ভালো লাগে না?
1: হ্যাঁ, কেন লাগবে না, খুব ভালো লাগে।
0: মনীষা, তুমি বোধহয় আমার কাজ বা চাকরি বাকরির ভবিষ্যৎ কি হতে পারে সে সম্বন্ধে বিশেষ কিছু জানো না। আমি নিজের বিষয়ে ঠিক বলতেও চাই না।
1: আমি জানি আপনার ভবিষ্যৎ খুব ভালো, আর আমার মনে হয় আপনিও খুব ভালো লোক, খুব খুব সৎ, আর আর আপনার মনটা খুব
0: মানুষের, একজন পুরুষ মানুষের আর কি কি গুণ থাকলে সুবিধা হয় আমাকে বলতে পারো কি?
1: আর কিছু না থাকলেও চলে নিশ্চয়ই।
0: মানুষের দেন আমাকে বলো প্লিজ।
1: বাবা অপেক্ষা করবেন।
0: মনীষা, মনীষা, স্ট্রেঞ্জ।

0: এই যে আপনার মাফলার।
1: থ্যাংক ইউ। হ্যাঁ, বস নিশ্চিন্তে। আচ্ছা শোনো হে,
0: আগে
1: এই যে এখানে হাওয়া বদল করতে এসেছো, এই যে দার্জিলিং শহর, এই শহরটাকে বানালে জানো?
0: আগে না, ঠিক
1: ছিল তো একটা লেপচাদের গ্রাম, আর তাকে কি করেছে দেখেছো? এইসব ওই একটি মাত্র ব্রিটিশ পুঙ্গবের কারবার। তার নাম কি জানো? ডক্টর ক্যাম্বেল।
0: ও তাই বুঝি।
1: ভারতবর্ষে ব্রিটিশদের অবদান সম্পর্কে ভেবে দেখেছো কোনোদিন? আর ইউ ওয়ান অফ দোজ হু বিলিটল দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া?
0: আগে
1: আরে আজকাল তো দেখি অনেকেই ব্যাপারটাকে ছোট করে দেখাবার চেষ্টা করে, তুমিও কি তাই নাকি?
0: না মানে
1: তার চেয়ে বেশি নেমোখারামি আর নেই, বুঝেছো?
2: মনীষা, মনীষা,
1: খেলার ছলে তো নিতে পারি না কোনো জিনিসটাকে, খেলাটাকেও না। আমরা যে বাঙালি, আমাদের কাছে সবই হলো জীবন মরণের সমস্যা, অথচ এই খেলা জিনিসটাকে কিভাবে নিচ্ছে তার থেকে পরিষ্কার একটা জাতের এলেম বোঝা যায়। বাঙালিদের স্পোর্টিং স্পিরিট নেই, ওদের ছিল, আর তাই ওদের মধ্যে নিচতা ছিল না। একটা ভালো দেখলে তারা সেটার মর্যাদা

0: আর আজকাল সব ফাঁকি, তাই ব্যাকিং ছাড়া এগোবার জো নেই, নিজের পায়ে দাঁড়াবার শক্তি নেই, তাই পরের কাঁধে ভর করে দাঁড়াও। আর একটা নামজাদা লোকের সুপারিশে কাজ হবে তাতে আর আশ্চর্য কি? কিন্তু একটা অকেজো লোককে, একটা বাজে লোককে বলে কয়ে একটা চাকরিতে ঢুকিয়ে দিলে তার পরিবার নয় খেয়ে পড়ে বাঁচতে পারে, কিন্তু একটা আপিসের একটা গোটা ডিপার্টমেন্ট যে ঝরঝরে হয়ে যাচ্ছে তার কি হবে? তোমরা এই সবে তোমরা কেরিয়ার শুরু করতে যাচ্ছ, তোমাদের এই কথাগুলো জানা দরকার। ইউনিয়ন করলাম, স্ট্রাইক করলাম, মিছিল করলাম, মনুমেন্টের তলায় দাঁড়িয়ে কতগুলো গরম গরম কথা বললাম, এতে যেটুকু কাজের স্প্রিয়া থাকে তাও নষ্ট হয়ে যায়। আমাদের সময় একটা সাহেব ঠাঙানোর হেডিক পড়েছিল, আমার তিনজন সহপাঠীর একটি তো গুলি খেয়ে মরলেন আর দুটি পচলেন জেলে। আমি যদি সেই দলে ভিড়তুম তাহলে আর আজ এখানে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলতে হতো না, ওইসব হল্লা হাঙ্গামা থেকে দূরে থেকেছি বলে বেঁচে আছি এখন, আর বেঁচে ছিলাম বলেই তবু দেশের ও দশের জন্য কিছু করে যেতে পেরেছি। দেশ স্বাধীন হলো তাও তো দেখলাম, অবশেষে স্বাধীনতার ফল কাঁচা না পাকা না ডাসা সেটা জানবার আমার কোনো প্রবৃত্তি নেই, বয়সও নেই, সেটা বুঝবে আমার ছেলেরা জামাইরা তোমরা। আমার কথা হচ্ছে আমি বেঁচে আছি, টিঙ্কে আছি, মোট কথা আমি আছি, আর আমার একটি খেতাব আছে আমার প্রাক্তন শাসনকর্তাদের দেওয়া রায়বাহাদুর খেতাবটির জন্য আমি গর্বিত, বুঝলে? কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে তার চাকরি পাওয়া যায় না, কলকাতায় গিয়ে আমার বাড়িতে এসে দেখা করবে, এমনি ঢুকতে দেবে না, কাকাকে বলে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিয়ে ঘড়ির কাঁটায় কাঁটায় আসবে। তোমার কত টাকা হলে চলে?
1: আমার
0: 200-300।
1: আমার?
0: হ্যাঁ হ্যাঁ, তুমি তো বেকার তাই না?
1: না
0: না মানে? তবে আমি ভুল শুনলাম নাকি? কি চাকরি করো তুমি?
1: টিউশন।
0: টিউশন? তাতে কত হয়?
1: 50
0: মাসে, মোট 50 টাকা?
1: আগে হ্যাঁ।
0: তোমার এছাড়া চাকরির দরকার নেই?
1: আছে
0: আছে
1: আছে।
0: তা সেই চাকরিটা তুমি পাচ্ছ কি করে? কি করে পাবে, কি করে?
1: আমার নিজের চেষ্টায়।

0: অনিমা, আমি বলি তোমার যদি আর একটা অবলম্বন থাকে তো তুমি চলে যাও।
1: মানে?
0: ডিভোর্স তো আজকাল আইনসঙ্গত ব্যাপার, অবশ্যই সে লোক বিয়ের দায়িত্ব নেবে কি না নেবে সেটা তোমাকে বুঝে নিতে হবে। আমি তোমাকে মুক্তি দিতে রাজি আছি।
1: কি বলছো তুমি?
0: না না, এভাবে আর চলতে পারে না। তোমার সঙ্গে বিয়েতে গত 10 বছর ধরে আমি অশান্তি ছাড়া আর কিছুই পাইনি।
1: আমি যদি তাকে বারণ করে দিই, সব বন্ধ করে দিই,
0: এতটা ছাড়বে আমার জন্য?
1: ছাড়া ছাড়া বলছো কেন?
0: তবে
1: এ ব্যাপারে আমার সত্যি করে কোনো সুখ নেই। এখন কেবল অভ্যেসের বসে যেটুকু, আমি ওকে চিঠি লিখতে বারণ করেছি অনেকবার, ও শোনে না। অথচ সত্যি এর কোনো মানেই হয় না, যার কোনো শেষ নেই, কোনো পরিণতি নেই।
0: পরিণতি থাকতে পারে, আমি তোমাকে ছেড়ে দিলে তুমি যা খুশি তাই করতে পারো, নতুন করে সংসারও করতে পারো, এরকম তো অনেক হচ্ছে। পরস্পর বোঝাপড়া করে নিলেই হলো, এখন তো আমাদের মধ্যে মিথ্যে ভানের কোনো প্রয়োজন নেই। একটা লিখিত পড়িত ব্যবস্থা, মানে যাকে বলে।
1: না না না, ও আমি চাই না, ও কথা তুমি মুখে এনো না।
0: কেন? বদনামের ভয়? লোক নিন্দের?
1: না।
0: তবে তোমার বাবা?
1: বাবা এখন কিছু না জানলেও ভবিষ্যতে নিশ্চয়ই জানবেন, আর মনিতে জানেই, মাও বোধহয়।
0: তবে আর ভয় কিসের?
1: না ভয় নয়, ভাবনা। যা ভাবলে চোখে অন্ধকার দেখি। আমাদের মেয়ের কথা ভুলে যাচ্ছ? ওর দশা কি হবে ভেবে দেখছ না একবারও? ও তো কোনো দোষ করেনি।
0: কেন দোষ করেনি? ও তো বোকা, ও তো ভুল করেছে, সেটা কি দোষ না? বাবা মায়ের প্রতি এমন সরল বিশ্বাস, তুমি আমি যে তার চোখের মণি, ও দোষ করেনি?

0: লাবণ্য, তুই এখানে বসে?
1: ও দাদা,
0: আজকে কি ভাবছিস বলতো?
1: এরা সব কোথায়?
0: সব ছড়িয়ে আছে।
1: মনি কোথায়?
0: কোথায় থাকলে তুই খুশি?

0: হস?
1: জানি না দাদা।
0: জানিস না?
1: না দাদা, ভয় হয়।
0: কিসের ভয়? এমন মেয়ে, এমন ছেলে,
1: সবই তো বুঝি।
0: তবে
1: এত জিনিস আছে ওর ভেতরে, সব যদি চাপা পড়ে যায়।
0: বুঝেছি রে লাবণ্য, তোর যে কি গানের গলা ছিল সে কি আজ আমার মনে নেই ভাবছিস? তুই কতদিন গান গাসনি বলতো?
1: শোনো দাদা,
0: বল,
1: মনিকে একটা কথা বলতে পারলে ভালো হতো।
0: এখনই?
1: এক্ষুনি।
0: কি উঠছিস কেন?
1: দেরি হয়ে যাবে দাদা।
0: তা তুই কি এখন তোর মেয়েকে খুঁজে বেড়াবি নাকি? আমি বললে হবে না?
1: হবে, কিন্তু আমার নাম করে বলবে।
0: বেশ,
1: বলবে যে সে নিজে যা ভালো বোঝে তাই যেন করে, কোনো জোর জবরদস্তি নেই।
0: কিন্তু জামাইবাবু?
1: সে আমি বুঝবো, ঝগড়া করতে হয় করবো, সবই যদি মুখ বুঝে সহ্য করতে হয় তো বেঁচে থেকে লাভ কী?

0: এ কি মনীষা দেবী, আপনি একা আছে? উনি মানে মিস্টার ব্যানার্জি চলে গেছেন বুঝি? আমি তো ভাবলাম আপনি আর ছাড়াই পাবেন না।
1: বাবার সঙ্গে আপনি দেখা হয়েছে?
0: আপনি কি আমার চাকরির ব্যাপারে খুব চিন্তিত?
1: না।
0: তবে
1: কৌতূহল হতে পারে তো?
0: ও তাই বলুন। আপনাদের এসব ব্যাপার নিয়ে মাথা ঘামানো ঠিক শোভা পায় না মনীষা দেবী। আপনাদের প্রবলেমস তো সব অন্যরকম কি না?
1: কিরকম?
0: এই কখন কোন শাড়িটা পরবো, তার সঙ্গে কোন জুতোটা মানাবে, কোন ব্যাগটা ম্যাচ করবে, কোন কাঁটা ছুরি দিয়ে কোন জিনিসটা খাবো, কখন সরি বলবো, কখন থ্যাংক ইউ বলবো।
1: আপনাকে কি আমাদের মধ্যে কেউ অপমান করেছে?
0: কেন?
1: আপনি গায়ে পড়ে এসব কথা আমায় শোনাচ্ছেন কেন? আমি তো কেবল জিজ্ঞেস করেছি বাবার সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা।
0: সরি, কিছু মনে করবেন না মনীষা দেবী। মানে মানে ব্যাপার হচ্ছে আপনার ধরনের মেয়েদের সঙ্গে তো
1: আমার ধরন মানে
0: মানে আপনাদের ক্লাস আর কি।
1: ক্লাস?
0: এই ধরুন যাদের অনেক টাকা, গাড়ি, বাড়ি, বাগান, গেটে লেখা কুকুর হইতে সাবধান।
1: ও, আমাদের ক্লাস মানে বুঝি খারাপ?
0: আমার চাকরির খবর শুনবেন? আমি বলতে চাইনি, কারণ আমার সম্বন্ধে এমনিতে কি ভাবছেন জানি না, এটা শুনলে হয়তো আরো সব অদ্ভুত ধারণা হবে।
1: কেন?
0: আপনার বাবাকে বোধহয় কেউ অমান্য করেন না, তাই না?
1: আপনি করেছেন বুঝি?
0: ঠিক তা নয়, তবে উনি আমাকে প্রায় একটা চাকরি দিয়েই ফেলেছিলেন। আমি বললাম আমার দরকার নেই।
1: সে আপনার যা খুশি তাই বলবেন আপনি?
0: ঠিক বলেছেন, আমার খুশি তাই নেইনি। অবশ্যই এখন আবার একটু আফসোসই হচ্ছে, আবার সেই দরখাস্ত, সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, সেই ধার করা প্যান্ট পরে ইন্টারভিউ। আমার এই প্যান্টটাও নিজে না জানেন।
1: ও তাই বুঝি।
0: চাকরিটা বোধহয় নেওয়াই উচিত ছিল, কিন্তু কিন্তু হঠাৎ কি যে হয়ে গেল এই জায়গা বলেই বোধহয়। জানেন, এরকম দৃশ্য তো আগে কখনো দেখিনি। এই বিরাট হিমালয়, এই থমথমে ঝাউগাছ, এই রোদ, এই মেঘ, এই কুয়াশা, কেমন যেন অবাস্তব স্বপ্ন রাজ্যের মতো। মাথাটা তো সব কিরম যেন গোলমাল হয়ে গেল। আমি যেন আর আমি নেই, একটা কেউ কেটে, একটা হিরো, একটা বিরাট কিছু। কোথায় এইসব জায়গায় এলে সাহসটা বেড়ে যায়? আচ্ছা আপনার বাড়ি না? আমার তো রক্ত একবারে ধাঁ করে মাথায় চড়ে গেল। এত সহজে হয়ে যাবে চাকরিটা? চাষশালা, নেব না। যেমন চলছে চলুক, লড়ে যাবো, যা থাকে কপালে, হোক না পাঁচটা কোম্পানির চেয়ারম্যান, হোক না রায়বা। আপনি রাগ করলেন না তো?
1: না।
0: ঠিক বলছেন?
1: হ্যাঁ ঠিকই বলছি, আমি আসছি।
0: ও মিস্টার ব্যানার্জি, যে আমি দেখতে পাইনি।
2: মনীষা, আমি তোমাকে অনেকক্ষণ খুঁজছি।
1: জানি, আপনি বোধহয় আমাকে কিছু বলবেন।
2: হ্যাঁ,
1: কিন্তু মিস্টার ব্যানার্জি,
2: প্লিজ প্লিজ আগে আমার কথাটা বলে নি।
1: বেশ।
2: মনীষা, আমার এমনিতে বিয়ে করার খুব একটা তাড়া ছিল না। এখানে এসে তোমার সঙ্গে আলাপ করেই বিয়ের কথাটা ভাবতে শুরু করি, কিন্তু এখন যখন বুঝতে পারছি যে এক আধ বছরের মধ্যে ওটার কোনো সম্ভাবনা নেই, তখন আমি কেবল একটা কথা বলছি, আজকে এই মেঘ, কুয়াশা, কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে মানুষের প্রেমের চেয়ে বড় আর কিছু নেই, কিন্তু তুমি যখন কলকাতায় ফিরে যাবে তোমার নিজের পরিবেশে, স্বাভাবিক পরিবেশে, তখন যদি কখনো মনে হয় যে আমার ডিগ্রি, আমার চাকরি, আমার মাইনে, সিকিউরিটি, আমার ভবিষ্যৎ, এই জিনিসগুলো প্রেমের চেয়েও বড়, কিংবা কারোর এসব থাকা সত্ত্বেও তাকে ভালোবাসা সম্ভব, তাহলে তখন আমাকে জানিও, কেমন?
1: ও, আর এখন?
2: এখন তোমার কোনো দায় রইল না।
1: ও মিস্টার ব্যানার্জি, সত্যি আপনি না ভীষণ।
2: থাক মনীষা, গুড বাই।
3: অনিমা, চিঠিগুলো আছে তোমার কাছে?
4: হ্যাঁ।
3: কোথায়?
4: আছে, সে তো পড়েছো তুমি।
3: তবু দেখি। ওগুলো ছেড়ে ফেলতে পারবে এখনই?
4: পারবো। আর তুমি?
3: হ্যাঁ, আমারও আমারও অনেক কিছু ফেলে দিতে হবে, কিছুটা কষ্ট হবেই, যেমন তোমার হচ্ছে, কিন্তু কিন্তু এছাড়া উপায় নেই অনিমা, কারণ সত্যি ভেবে দেখলাম তোমাকে ছাড়া থাকতে পারলেও।
5: বাবা!
3: টুকলু, টুকলু, টুকলু শোনায়, মাকে বলো মা বাড়ি চলো।
5: মা বাড়ি চলো।
4: চলো মামনি।

0: অশোকবাবু, অশোকবাবু!
1: বারে, আপনি তো বেশ লোক, চলে যাচ্ছেন যে?
2: যাই।
1: কেন?
2: শীতশীত করছে।
1: আপনার মা আশা করি শিগগিরই সেরে উঠবেন।
2: আশা করি।
1: এটা কিন্তু আমি ভদ্রতা করে বলছি না।
2: জানি, সেটা আপনার বলার ধরন থেকেই বোঝা যায়।
1: কলকাতায় আমাদের বাড়িতে আসবেন তো?
3: মনি, মনীষা!
2: আপনার মামা খোঁজ করছেন, আপনি যাবেন না?
1: কলকাতায় আমাদের বাড়িতে আসবেন তো?
2: দেখি।
1: আমাদের বাড়িতে কিন্তু কুকুর নেই।
2: ও আচ্ছা, তাহলে আসবো। আমায় একবার গড়ের মাঠে একটা সাহেবের কুকুর কামড়ে দিয়েছিল, তারপর থেকেই।
1: আচ্ছা চলি, আবার দেখা হবে কলকাতায়।
2: আচ্ছা, নমস্কার। গুড ডে স্যার।
4: গুড ডে। ছোকরার আস্পর্ধ তো কম নয়, আমায় বলে গুড ডে স্যার। কিন্তু মনি বা গেল কোথায়, একটু দেখলাম যেন তাকে। মনি, ব্যানার্জি, কি ব্যাপার? এই তো সেই জায়গাটা, ওগডেনের কাছে, এই তো সেই বেঞ্চ, লাল ঘর। লাবণ্য তো এইখানেই ছিল, গেল কোথায়? মেঘ সরে গেছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু কই, কেউ তো আসেনি। একটি পরিচিত মানুষকেও তো দৃশ্যমানায় দেখছি না, কি ব্যাপার? কি, কোথায় গেল এরা সব? মনি, মনি, জগদীশ, প্রণব, লাবণ্য।

সত্যজিৎ রায়ের চিত্রনাট্য অবলম্বনে রচিত কাঞ্চনজঙ্ঘা নাটকের অভিনয় এখানেই শেষ হল। বেতার রূপ আরোপ করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। অভিনয়াংশে ছিলেন অশোকের ভূমিকায় নির্মল কুমার, অনিমা, কণিকা মজুমদার, জগদীশ, সত্য বন্দ্যোপাধ্যায়, প্রণব, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মনীষা, শর্মিষ্ঠা দাশগুপ্ত, শঙ্কর, প্রদীপ কুমার সেন, শিবশঙ্কর, গোবিন্দলাল গঙ্গোপাধ্যায়, লাবণ্য, সাধনা রায়চৌধুরী, টুকলু, কুমারী লোপামুদ্রা গঙ্গোপাধ্যায় ও ইন্দ্রনাথের ভূমিকায় রূপদান করেছেন বিকাশ রায়। আবহ সঙ্গীত পরিচালনা অলোকনাথ দে। সঙ্গীতাংশে সহযোগিতা করেছেন রবীন গঙ্গোপাধ্যায়, এন সি বড়াল, অ্যান্টো মেঞ্জিস, রবীন মজুমদার, দীনেশচন্দ্র, প্রবীর বক্সী, সত্য মজুমদার, সমরেন্দ্রনাথ শিকদার, স্বপন সেনগুপ্ত। শব্দ সংযোজনা সুমন্ত্র চট্টোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠান

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: একটু পরে শুনবেন বাংলা সংবাদ।
3: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোট গণনার জন্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় হাইকোর্টের রায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। দুপুর 11:00 পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের মগরাহাট পশ্চিম বিধানসভা আসনে 11টি বুথে 38% বেশি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে 35% বেশি ভোট পড়েছে। দুই কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। 2027 সালের জনগণনার অঙ্গ হিসেবে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে হাউস লিস্টিং বা গৃহ তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। লোকসভার অধ্যক্ষ 4টি সংসদীয় কমিটির পুনর্গঠন করেছেন। রাষ্ট্রসংঘের নির্যাতন বিরোধী কমিটি, ইউনাইটেড নেশনস কমিটি এগেনস্ট টর্চার শিশুসহ আফগান শরণার্থীদের পাকিস্তান থেকে বিপুল সংখ্যায় নির্বাসনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ ফুটবলে ভারতের মহিলা দল আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় কমিশনের নির্দেশিকাকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টেও মামলাটি খারিজ হয়ে যায়। তার বিরুদ্ধে গতরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তৃণমূল কংগ্রেস জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানায়। শীর্ষ আদালতে আজ ছুটি সত্ত্বেও এই মামলার জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হয়। শুনানিতে দুই বিচারপতি পি এস নরসিংহা ও জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, নির্বাচন কমিশনের জারি করা নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কাউন্টিং এজেন্ট হিসেবে কাদের নিযুক্ত করা হবে তা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। প্রতিটি টেবিলে কাউন্টিং এজেন্টের পাশাপাশি কাউন্টিং সুপারভাইজার ও একজন মাইক্রো অবজারভার থাকার কথা। তার মধ্যে কেন্দ্র বা রাজ্য যে কোনো সরকারের কর্মীই থাকতে পারেন। সুতরাং গণনাকর্মী নিয়োগ নিয়ে আপাতত কোনো অতিরিক্ত নির্দেশের প্রয়োজন নেই। কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতেও অস্বীকার করেছে সর্বোচ্চ আদালত। দক্ষিণ চব্বিশ পরগনার দুই বিধানসভা কেন্দ্রের 15টি বুথে ভোটগ্রহণ চলছে। সকাল 11:00 পর্যন্ত মগরাহাট পশ্চিমে 38.2 এবং ডায়মন্ড হারবারে 35.92% ভোট পড়েছে। গড়ে ভোট পড়ার হার 36.99%। আগেই জানানো হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে মগরাহাট পশ্চিমের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে ফের ভোট নেওয়া হচ্ছে। চলবে সন্ধ্যে 6:00 পর্যন্ত। এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। মোটের ওপর পরিস্থিতি শান্ত। উল্লেখ্য, নির্বাচন কমিশন গত সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে আবারও ভোট গ্রহণের নির্দেশ দেয়। গত 29 এপ্রিল দ্বিতীয় দফা ভোটের সময় এই কেন্দ্রগুলি থেকে অর্থাৎ সকাল 10:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9:00 পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়াও ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেলে আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের আজ জন্মদিন।

0: Selam, selam, selam, selam.
1: চলচ্চিত্র সমালোচনার প্রত্যুত্তরে একাধিকবার নানা আলোচনায় সত্যজিৎ রায় বলেছেন, সাহিত্য, নাটক, চিত্রকলা, সঙ্গীত ইত্যাদির প্রভাব সত্ত্বেও চলচ্চিত্র শিল্প নিজস্ব বৈশিষ্ট্যে ভাস্বর এবং এই শিল্পের গুণাগুণ বিচারে এক বিশেষ ধরনের সমজদারির প্রয়োজন নেই। তাই ভোটমুখী বাংলায় সমস্ত রাজনৈতিক দল ও রাজ্যবাসীর একটি বড় অংশ মেতে থাকলেও মহান কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিনকে স্মরণে রেখে বেশ কিছু সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, আসানসোলের সিনে ক্লাব, বারাসাত চলচ্চিত্র প্রেমী সংগঠন এবং গল্ফ গ্রিন সিনে ক্লাব আজ সন্ধ্যায় আলোচনা শেষে তার চলচ্চিত্র প্রদর্শনীরও আয়োজন করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, চার বছর আগে কার্যকর হওয়া ভারত সংযুক্ত আরব আমিরশাহী অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ভারতীয় কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং অন্যান্য ব্যবসার ক্ষেত্রে এক যুগান্তকারী সুযোগ তৈরি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়ে $10,000 কোটি বেশি হয়েছে। 2027 সালের আদমশুমারির আওতায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে গতকাল থেকে হাউস লিস্টিং বা গৃহতালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। এর আগে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 15 দিনের সেলফ এনিমারেশন বা স্বগণনার সময়সীমা নির্ধারিত ছিল, যা বৃহস্পতিবার শেষ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গতকাল জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশ সহ যে রাজ্যগুলিতে তৃণমূল স্তরে কাজ শুরু হয়েছে সেখানে আগামী 30 মে পর্যন্ত প্রশিক্ষিত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। অন্যদিকে গতকাল থেকে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা, রাজস্থান, মহারাষ্ট্র, মেঘালয় এবং ঝাড়খণ্ডে স্বগণনা বা সেলফ এনিমারেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এই রাজ্যের বাসিন্দারা আগামী 15 মে পর্যন্ত অনলাইনে নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন। প্রতিবেশী রাজ্য বিহারের ক্ষেত্রে গতকালই 15 দিনের স্বগণনার সময়সীমা শেষ হয়েছে, ফলে আজ থেকে বিহারের সরাসরি তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, যা চলবে 31 মে পর্যন্ত। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্কবার্তা

তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে ভারত সরকার ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সুপারিশ অনুযায়ী এবং সি ডটের সহযোগিতায় তৈরি সচেত নামে ইন্টিগ্রেটেড অ্যালার্ট সিস্টেমটি ইতিমধ্যেই দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর করা হয়েছে। এই সিস্টেমটির পরীক্ষা করার উদ্দেশ্যে নির্দিষ্ট এলাকার মোবাইল গ্রাহকদের কাছে SMS-এর মাধ্যমে আজ মোবাইল ফোনে সাইরেন সহ দুর্যোগের সতর্কবার্তা পাঠানো হয়। তবে নাগরিকরা যাতে চিন্তিত না হয় সেই কারণে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, মোবাইলে এ ধরনের কোনো মেসেজ এলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা 2026-27 সালের জন্য 4টি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার বিজেপি সাংসদ ডক্টর সঞ্জয় জয়সওয়ালকে নিম্নপক্ষের 30 জন সদস্য নিয়ে গঠিত এস্টিমেটস কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। লোকসভার 15 জন, রাজ্যসভার 7 জন সদস্য নিয়ে গঠিত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি সংক্রান্ত কমিটির সভাপতি নিযুক্ত হয়েছে বিজেপির সাংসদ বৈজয়ন্ত পাণ্ডা। এছাড়াও লোকসভার কংগ্রেস সাংসদ KC বেণুগোপালকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করেছেন অধ্যক্ষ। এই কমিটিতে লোকসভার 15 এবং রাজ্যসভার 7 জন সদস্য আছেন। অন্যদিকে তপশিলী জাতি ও উপজাতি কল্যাণ কমিটির নেতৃত্বে থাকবেন লোকসভার বিজেপি সাংসদ ফাগ্গন সিং কুলাস্তে। এই কমিটিতে লোকসভার 20 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য আছেন। রাজ্যসভার সাংসদ সন্দীপ পাঠকের বিরুদ্ধে পাঞ্জাব পুলিশ জামিন অযোগ্য ধারার FIR দায়ের করেছে। পুলিশ সূত্রের খবর, পাঞ্জাবের 2টি জেলায় 2টি FIR দায়ের করা হয়েছে, তবে জেলা দুটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। রাষ্ট্রসংঘের নির্যাতন বিরোধী কমিটি ইউনাইটেড নেশনস কমিটি এগেইনস্ট টর্চার 2023 সালের অবৈধ বিদেশি প্রত্যাবাসন পরিকল্পনার পরিপ্রেক্ষিতে শিশুসহ আফগান শরণার্থীদের পাকিস্তান থেকে বিপুল সংখ্যায় নির্বাসনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তি বিরোধী কনভেনশন বাস্তবায়নে পাকিস্তানের ভূমিকা পর্যালোচনা করে কমিটির রেজিস্টার্ড শরণার্থী সহ নাগরিকদের বিরুদ্ধে ব্যবহৃত জবরদস্তিমূলক পদক্ষেপের বিষয়টিকে চিহ্নিত করেছে। কমিটির পর্যবেক্ষণ, নিপীড়ন, নির্যাতন বা দুর্ব্যবহারের ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের আফগানিস্তানে ফিরতে বাধ্য করার লক্ষ্যেই এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া দফতর আজ আসাম, মেঘালয়, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, কেরালা এবং মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ব্যাডমিন্টনে 2026 থমাস কাপের সেমিফাইনালে ভারতের পুরুষ দল আজ ডেনমার্কের হরসেন্সে ফ্রান্সের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে চীনা তাইপেকে 3-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠেন তারা। ভারত আজ AFC অনূর্ধ্ব-17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলে তাদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। চীনের সুজৌতে খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 5টায়। 21 বছর পর ভারত মহিলাদের অনূর্ধ্ব-17 এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ভোট গণনার জন্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় হাইকোর্টের রায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। দুপুর 11টা পর্যন্ত খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের মগরাহাট পশ্চিম বিধানসভা আসনে 11টি বুথে 38% বেশি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে 35% বেশি ভোট পড়েছে। খবর শেষ হলো, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে শুনবেন গান। কথিত আছে তারা প্রথম বাংলা ব্যান্ড, কিন্তু প্রথম বাংলা ব্যান্ড হলেও তাদের কথার আবেদন এবং সুরের মোহ আজও একইভাবে অমোঘ শ্রোতাদের শ্রবণে। মোহিনের ঘোড়াগুলি থেকে থাকছে প্রথম গান।

গান নয় যেন এক আশ্চর্য মোহময় পরিবেশ। পরের গানটিও বহিনের ঘোড়াগুলির, তবে একটু আলাদা।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান বাংলা ব্যান্ডের গানের। চলে এসেছি অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, তবে এবার শুনব ফসিলস থেকে আরেকটা গান।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:45। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98% এবং সর্বনিম্ন পরিমাণ 73%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.1 মিলিমিটার। 2 মে থেকে 4 মে পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ মাঝে মাঝে 60 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের 2 মে থেকে আগামী 5 মে পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর শেষ হলো।

মৈত্রী পূজার তরঙ্গে এখন জানিয়ে দেব আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর, উপস্থাপনায় থাকবেন যুথিকা নাজির। 4:05 মহিলাদের আসরে মঞ্চ কথা, উপস্থাপনায় থাকবেন আত্রেয়ী সমাজপতি। 4:35 আরোগ্য নিকেতন, হাঁপানি বিষয়ে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 4:50 ঢাকার চিঠি। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন যুথিকা নাজির। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা, বোরো ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ সাক্ষাৎকার, ডক্টর চন্দন কুমার ভূঁইয়ার সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, পশু পাখি থেকে অসুখ বিসুখ এ বিষয়ে বলবেন ডাক্তার বিভূতি সাহা, শুনবেন দ্বিতীয় পর্ব। 7:00 শুনবেন তরজা গান। 7:45 নস্টালজিয়া, স্বপ্নময় চক্রবর্তীর সঙ্গে কথা বলবেন দেবাশিস বসু। 8:15 শুনবেন শ্রবণী। 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 আলোর সন্ধানে, ডাউন সিন্ড্রোমে আক্রান্ত মানুষের পরিবারের সংগ্রাম এই বিষয়ে বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দূর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার, পরিবেশন করবেন শিল্পী প্রদীপ নাগ, রাগ বিহাগ, তবলায় শিল্পীকে সহযোগিতা করবেন দেবাশিস সরকার। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। ভারতীয় সময় 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর আজ দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। ঘড়ির কাঁটা 3:35 ছুঁই ছুঁই, তার মানে এই সময়টা এখন অনুরোধের আসরের। আমরা জানি আপনারা সকলেই অনুরোধের আসর এই অনুষ্ঠানটার জন্য অধীর আগ্রহে বসে থাকেন, তার কারণ এই অনুষ্ঠানেই আপনারা সাধারণত আপনাদের পছন্দের গান আমাদের শোনানোর জন্য অনুরোধ করেন, আর আমরা প্রতিদিন সেই গান সাজিয়ে আপনাদের সেই অনুরোধ রাখার জন্য উপস্থিত হই স্টুডিওতে। আজ অনুরোধের আসর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি যুথিকা। আমাদের মৈত্রী ফেসবুক পেজে আপনারা আপনাদের জন্য, নিজেদের শোনানোর জন্য বা বন্ধুদের শোনানোর জন্য বা প্রিয়জনকে শোনানোর জন্য যে সমস্ত গান অনুরোধ করেছেন, সেই সমস্ত গান থেকেই সাজিয়েছি আজকের অনুরোধের আসর। আজ অনুরোধের আসরের প্রথম গানটি শুনবেন অনুপ ঘোষালের কণ্ঠে, গোপী গাইন বাঘা বাইন ছায়াছবি থেকে। আমাদের শ্রোতা বন্ধুরা সুশান্ত মুখার্জি, পিয়ালি মুখার্জি ও শুভদীপ মুখার্জি, এরা সকলেই বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে আজ এই গানটি শুনতে চেয়েছেন, হেতমপুর বীরভূম থেকে। ওদের জন্য তো বটেই, এছাড়া এই মুহূর্তে যারা মৈত্রী শুনছেন, আকাশবাণী মৈত্রী শুনছেন, আমার সেই সকল শ্রোতা বন্ধুদের জন্য এই গানটি রইল, এবং তার সঙ্গে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের আজ জন্মদিন, এবং তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে গোপী গাইন বাঘা বাইন থেকে অনুপ ঘোষালের কণ্ঠে এই জনপ্রিয় গানটি।

0: আয় রে আয় আয় রে আয় আয় রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায় মিহিদানা পুলি পিঠে দিবে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি আসে দেখো এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি ও রে।
1: ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, গানটি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে গোপী গায়েন বাঘা বায়েন ছায়াছবি থেকে। সুশান্ত মুখোপাধ্যায়, পিয়ালি মুখোপাধ্যায় ও শুভদীপ মুখোপাধ্যায় অনুরোধে হেতমপুর বীরভূম থেকে বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে এই গানটি সকলে শুনতে চেয়েছিলেন। চলে যাব পরের অনুরোধে। পরের অনুরোধে গানটি শুনতে চেয়েছেন ভট্টাচার্যপাড়া গুপ্তিপাড়া হুগলি থেকে। আমাদের শ্রোতা বন্ধুরা হলেন অরুণ বাগচি, অঞ্জন বাগচি এবং মীনা বাগচি। এরা সকলেই লুকোচুরি ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এই জনপ্রিয় গানটি শুনতে চেয়েছেন। এখন রইল আপনাদের অনুরোধের গান আপনাদের জন্য।
2: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

সিং নেই তবু নামতার সিংহ, গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে লুকোচুরি ছায়াছবি থেকে। ভট্টাচার্য পাড়া, গুপ্তিপাড়া, হুগলি থেকে আমাদের শ্রোতা বন্ধুরা অরুণ বাগচি, অঞ্জন বাগচি এবং মীনা বাগচির অনুরোধে গানটি শোনানো হলো। এর পরের অনুরোধটি এসেছে ওপার বাংলা থেকে, আমাদের ওপার বাংলার দুই শ্রোতাবন্ধু কবির আল চপল, জীবননগর চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে, এবং মোহাম্মদ মেহেদি হাসান গোপালপুর বাংলাদেশ থেকে। এরা সকলেই শুনতে চেয়েছেন আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে আল্লাহ মেঘ দে পানি দে এই জনপ্রিয় গানটি। যদি এখন বৃষ্টি হচ্ছে, রোদের তেমন তাপপ্রবাহ নেই, তবু বৃষ্টি তো সবসময় দরকার, তাই এখন আপনাদের জন্য রইল আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে। আমাদের দুই বাংলার শ্রোতা বন্ধুরা কবির আল চপল জীবননগর চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে এবং মোহাম্মদ মেহেদি আসান গোপালপুর বাংলাদেশ থেকে, এদের দুজনের অনুরোধে পরের গানটি শুনবেন সবিতা চৌধুরীর কণ্ঠে। 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে আমাদের দুই শ্রোতা বন্ধু পবিত্র সাহা এবং রুহি সাহা, তারা এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেছেন। এখন রইল আপনাদের সকলের জন্য গানে গানে সবিতা চৌধুরী।

আমাদের সকলের ভীষণ পরিচিত এবং খুব জনপ্রিয় গান সবিতা চৌধুরীর কণ্ঠে হলুদ গাঁদার ফুল দে এনে দে। গানটি শুনলেন পবিত্র সাহা ও রুহি সাহার অনুরোধে 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে আমাদের এই 2 শ্রোতাবন্ধু গানটি শোনানোর জন্য অনুরোধ করেছিলেন। আপনারা এখন শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে অনুরোধের আসর, আর অনুরোধের আসরের পরবর্তী গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং এই গানটিও ভীষণ পরিচিত এবং ভীষণ জনপ্রিয় আর আমাদের সকলের খুব খুব ভালো লাগার গান। অন্তত ছোটবেলায় তো আমার ভীষণ ভালো লাগার গান ছিলই নতুন জীবন ছায়াছবি থেকে। সরসোনা কলকাতা থেকে আমাদের 3 শ্রোতাবন্ধু সুদীপ্ত, সুমিত ও নন্দকুমার সরকারের অনুরোধে হেমন্ত মুখোপাধ্যায়। এখন রইল আপনাদের জন্য।

নতুন জীবন ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে লাজবতী রূপুরের ঋণী ঝিনে ঝিনে, ভীষণ জনপ্রিয় গান। গানটি শুনলেন সুদীপ্ত, সুমিত ও নন্দকুমার সরকারের অনুরোধে।

0: অমর ব্যানার্জী, স্বপন চক্রবর্তী ও স্বপন সরকার, এদের সকলের অনুরোধে গানটি শুনবেন। এরা অনুরোধ করেছেন শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে। এখন আপনাদের জন্য লতা মঙ্গেশকর।
1: কি লিখি তোমায়?

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। কি লিখি তোমায়, তা আপনারা আপাতত আপনাদের অনুরোধ, যে গান আপনারা অনুরোধ করতে চান আমাদের অনুরোধের আসরে, চটপট আমাদের অনুরোধের আসরে ফেসবুকে যে পোস্ট রয়েছে সেখানে চটপট আপনাদের অনুরোধ জানিয়ে ফেলুন। ঘড়ির কাঁটা বলছে এবার বিদায় নিতে হবে, না এখনও হাতে একটু সময় আছে, তাই আমরা আরও একজনের অনুরোধ রাখতে পারব। আজকের অনুরোধের আসরের শেষ গানটি শুনবেন শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে, দমদম ক্যান্টনমেন্ট থেকে আমাদের শ্রোতাবন্ধু সীমা দাসের অনুরোধে।

যান্ত্রিক গোলযোগের জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আপনাদের জন্য রইল আজকের অনুরোধের আসরের শেষ গান শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

অনুরোধের আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন মহিলাদের আসরে মঞ্চ কথা। উপস্থাপনায় থাকবেন আত্রেয়ী সমাজপতি।

সকলকে স্বাগত জানাই আজকের মহিলাদের আসরে। আজ আপনাদের সঙ্গে মঞ্চ কথা নিয়ে রয়েছে আপনাদেরই বন্ধু আত্রেয়ী সমাজপতি। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আপনাদের পাঠানো চিঠিও আমরা পাচ্ছি, তা পেয়ে আমরাও বেশ ভালো আছি। তাই শুরুতেই আজকে যেটা আপনাদের বলবো, যে যেমন বলি প্রত্যেক মাসের দুই বিভাগে চিঠি পাঠানোর কথা, সেই এক কলমে দুই নারী এবং আমার কলমের বিষয়। প্রথমে বলি আমার কলমের কথা। মে মাসের আমার কলমের বিষয় কোলাহল পেরিয়ে। মেয়েদের মনের অনেক ইচ্ছে ইচ্ছেই থেকে যায়, বাস্তবে রূপ পায় না, সমাজ বা পরিবারের কথা ভেবে। সেরকমই একটা ইচ্ছার মধ্যে কখনো মনে হয় পালিয়ে যায়, আমারও খুব মনে হয়, বুঝলেন তো? কয়েকদিনের জন্য ঠিক নিজের মতন করে নিজের সঙ্গে ঘুরে আসি, যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি বেশি থাকবে, যেখানে ভালোবাসা অফুরান। নিজেদের সেই ছুটির ঠিকানার গল্প আমাদের জানাতে লিখে পাঠান কোলাহল পেরিয়ে শিরোনামে 150 শব্দের মধ্যে। মেল করুন আমাদের মহিলামহল @kolkata@gmail.com। এছাড়া চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা মহিলামহল, আমার কলম মহিলামহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 মে। আর এই মাসেরই এক কলমে দুই নারীর বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের খেলা নাটকের শান্তা এবং প্রমোদা চরিত্র। এই দুই নারী ঘিরে রাখে তাদের প্রিয় পুরুষকে, আর সেই পুরুষের মনের তল পেতে অপেক্ষা, বিরহ এবং ভুল বোঝা সব কিছুর মধ্যে দিয়ে চরিত্রগুলো পরিণতিতে পৌঁছয়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি নিয়েই লিখে পাঠান 150 শব্দের মধ্যে mohilamahol@kolkata@gmail.com এই মেল আইডিতে। এছাড়া চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলামহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এক্ষেত্রেও মেল পাঠানোর শেষ তারিখ 23 মে। তাই বন্ধুরা দেরি না করে চটপট চিঠি পাঠিয়ে ফেলুন এই দুই বিভাগেই আমাদের কাছে। আপনাদের চিঠির অপেক্ষায় রয়েছি আমরা।

আজ দোসরা মে, বাঙালিদের কাছে এটা একটা বিশেষ আবেগের দিন। কারণ আজ যার জন্মদিন, তার সিনেমার কথা, তার কাজের কথা মানে বললেই আমরা বেশ আবেগঘন হয়ে পড়ি। তিনি একাধারে যেমন চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক, শিল্পী, সঙ্গীত পরিচালক, এবং শিল্পের সব ক্ষেত্রে, সঙ্গীত পরিচালনার সঙ্গে সঙ্গে শিল্পের যা যা ক্ষেত্র আছে, যে যে ক্ষেত্র আছে, সব ক্ষেত্রেই তার অবাধ বিচরণ। ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বের দরবারে সম্মানের আসরে তিনি বসিয়েছিলেন। আকিরা কুরোসাওয়ার মতো বিশ্বখ্যাত পরিচালক তার সম্পর্কে বলেছিলেন, সত্যজিতের চলচ্চিত্র না দেখা আর পৃথিবীতে বাস করে চন্দ্র সূর্য না দেখা একই কথা। আজ সত্যজিৎ রায়ের জন্মদিন। 1921 খ্রিস্টাব্দের 2 মে উত্তর কলকাতার গড়পাড় রোডের বিখ্যাত রায়চৌধুরী পরিবারে তাহার জন্ম। তাঁর ধবনীতে ছিল শিল্প এবং সাহিত্যের রক্ত। তার পিতা ছিলেন সুকুমার রায়, মা ছিলেন সুপ্রভা দেবী। যদিও মাত্র 2.5 বছর বয়সে বাবাকে হারিয়ে মায়ের কঠোর সংগ্রাম এবং আদর্শে বড় হয়ে ওঠেন তিনি। শিক্ষাজীবন শুরু হয় তার বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলে। তারপর সেখান থেকে ম্যাট্রিক পাশ করে তিনি চলে যান প্রেসিডেন্সি কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে। স্নাতক হওয়ার পর মায়ের ইচ্ছাতেও এবং রবীন্দ্রনাথের ইচ্ছায় তার প্রতি গভীর শ্রদ্ধা বশত হয়ে চলে যান শান্তিনিকেতনের কলা ভবনে ভর্তি হতে। সেখানে সান্নিধ্যে আসেন তিনি, নন্দলাল বসু এবং বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের সান্নিধ্যে আসেন। তাদেরই সান্নিধ্যে তাঁর শিল্পচেতনা নতুন রূপ পায়। যদিও প্রাতিষ্ঠানিক পাঠ শেষ না করেই ফিরে আসেন এবং তাঁর জীবনে শান্তিনিকেতনের প্রকৃতি এবং শিক্ষার গভীর প্রভাব ফেলেছিল। কথা হবে সত্যজিৎ রায়কে নিয়ে, কিন্তু তার আগে একটা গান শুনে নেওয়া যায় তাঁরই পরিচালিত একটি সিনেমার।

রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক,

অনুপ ঘোষালের কণ্ঠে গানটি শুনতে শুনতে বন্ধু ফিরে এলাম আজকের মঞ্চকথা নিয়ে। মঞ্চকথায় আজকে আমাদের সঙ্গে বিশেষ একজন ব্যক্তিত্ব রয়েছেন, তার কথা হবেই, কিন্তু সত্যজিৎ রায়ের কথা বলছি। তার সিনেমার কথা বললে সেই পথের পাঁচালির কথা বলবো না তাকে, হয় সেই 1955 সালে বহু বাধা পেরিয়ে মুক্তি পায় তার সেই বিখ্যাত সিনেমা যা বাংলা তথা ভারতীয় সিনেমার ইতিহাস এবং গতিপথ বদলে দিয়েছিল। প্রথাগত স্টুডিওর বাইরে গিয়ে নতুন মুখ নিয়ে তৈরি এই ছবির ফটোগ্রাফি এক নতুন চিত্রভাষার জন্ম দেয়। আর তার জন্যই 1957 সালে কান চলচ্চিত্র উৎসবে ছবিটি বেস্ট হিউম্যান ডকুমেন্ট পুরস্কার লাভ করেন। এরপর পথের পাঁচালির পর তিনি সৃষ্টি করেছেন অপরাজিত এবং অপুর সংসার, যাকে আমরা একসাথে অপুর ট্রিলজি বলি। এছাড়া জলসাঘর, মহানগর, সীমাবদ্ধ, প্রতিদ্বন্দ্বী, শাখা প্রশাখা, জন অরণ্য, মানে অনবদ্য, এছাড়া চারুলতার কথা তো বলতেই হয়, রবীন্দ্রনাথের নষ্টনীড় অবলম্বনে। আর ছোট্টদের মধ্যে এই যে এত ভালো লাগার জায়গা, বাচ্চাদের ছবি বলতে যারা অমোঘ আকর্ষণে আমরা ছুটে বেড়াই এখনও অবধি, সেই গোপীগায়ন বাঘাবাইন এবং হীরক রাজার দেশের সেই সৃষ্টি সত্যজিৎ রায়ের। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের দুটি অন্যতম জনপ্রিয় চরিত্র ফেলুদা এবং প্রফেসর শঙ্কু, এই দুটিও সৃষ্টি করেছেন। মানে ছোটোবেলাটা অনেকটাই সত্যজিৎ রায়ের লেখনী, সিনেমা সবটা নিয়েই কিন্তু আমরা বেশ মশগুল থাকি। তাই তার সৃষ্টিকে কুর্নিশ জানাতে তিনি পেয়েছেন 1985 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন, 1987 সালে ফ্রান্স সরকার তাকে দিয়েছেন লিজিয়ন অফ অনার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে দিয়েছেন ডিলিট সম্মান, এবং 1992 সালে পেয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট, ভারত সরকার তাকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করেছেন। সৃষ্টি তো চলছেই, স্রষ্টার মাধ্যমে আমরা তার সৃষ্টিকে আজ, শুধু আজ বলে না, বাঙালি সবসময় সত্যজিৎ রায়কে মনে রাখেন এবং তার সৃষ্টি নিয়েই আমরা এগিয়ে যেতে চাই বাকিটা জীবন। আজ মঞ্চকথায় আমাদেরই এক বন্ধু চিত্রা মুখোপাধ্যায় নিয়েছেন তূর্ণা দাসের, মঞ্চশিল্পী তূর্ণা দাসের সঙ্গে কথা বলেছেন। এবার সরাসরি তাদের মঞ্চের কথা, মানে বাক আলাপ আলোচনা শুনবো আপনাদের জন্য, রাখলাম এখন, সরাসরি শুনে নেওয়া যাক তাদের কথা।

0: আজ মঞ্চ কথায় আমরা পেয়ে গেছি মঞ্চের বীরঙ্গনা অভিনেত্রী, শক্তিশালী অভিনেত্রী তূর্ণা দাসকে। তূর্ণা, মহিলা মহলের মঞ্চ কথায় আপনাকে স্বাগত।
1: অনেক ধন্যবাদ, নমস্কার।
0: আচ্ছা তূর্ণা, বর্তমান প্রজন্মের এগিয়ে থাকা যদি পাঁচজন অভিনেত্রীর নাম করতে বলি, অবশ্যই আপনার নাম ঘুরে ফিরে আসবেই। এখন যেটা জানার বিষয় সেটা হলো, এই যে মঞ্চে তূর্ণা দাসকে আমরা পেলাম এত অল্প বয়সে, তূর্ণার ছোটবেলাটা কি এইভাবেই বড়বেলা হয়েছে যে কোনো না কোনো দিন আমি মঞ্চকেই বেছে নেব আমার প্ল্যাটফর্ম হিসাবে?
1: ছোটবেলায় আমি যখন স্কুল লেভেলে, একদম প্রাইমারি স্কুল লেভেলে, তখন থেকেই আমার বাড়ির পরিবেশের জায়গা থেকে আমি অনেক গাইডেন্স পেয়েছি, কারণ আমার বাবা মা দুজনেই একেবারে নাট্যজগতের বাইরের লোক, শিল্প সংস্কৃতি জগতের বাইরের লোক, কিন্তু অত্যন্ত উৎসাহী দুজন মানুষ। বিশেষত আমার বাবা, তিনি একদমই আমার জন্মলগ্ন থেকেই বোধহয় স্বপ্ন দেখে ফেলেছিলেন যে, আমার বাবা যেহেতু বিজ্ঞানী এবং মা স্কুল টিচার, দুজনে একেবারে মেন স্ট্রিম জীবনের মধ্যে দিয়ে কাটিয়েছেন, সেই কারণে কোথাও একটা আমার বাবা মনেই করেছিলেন যে ওই মেন স্ট্রিম জীবনের বাইরের যে জীবনটা, যেটা তাদের দেখা হয়নি, সারা জীবন দায়িত্ব করতে করতে এবং শুধুমাত্র অন্যের শর্ত পূরণ করতে করতে যে জীবনটা কাটি দিতে হয়েছে তাদেরকে, তাদের কোথাও একটা মনে হয়েছিল যে না, মেয়েকে একটা অন্যরকম জীবনের স্বাদ দেব। একেবারে প্রাইমারি স্কুল লেভেল থেকেই আমার থিয়েটার শেখা শুরু। নিরঞ্জন গোস্বামীর কাছে আমি ছোটবেলায় থিয়েটারের ওয়ার্কশপ করতে যেতাম, তারপরে আমি সোহাগ সেনের কাছে থিয়েটার শেখা শুরু করি। এইভাবেই আমার ছোটবেলাটা লেখা হয়েছে, মানে লিখেছেন আমার বাবা মায়েরা।
0: আচ্ছা, শুনেছি টিভি ধারাবাহিকের প্রস্তাব অবলীলায় ছেড়ে দিয়ে আপনি মঞ্চকে বেছে নিয়েছিলেন, এত শক্তি পেলেন কি করে?
1: টেলিভিশন বা ক্যামেরার কাজ, সিনেমার সঙ্গে আমার বিরোধ কখনো ছিল না, কিন্তু যখন থেকে আমি কলেজ লেভেল থেকে যখন আমি সোহাগদির সঙ্গে কাজ শেখা শুরু করি, কাজ করা এবং মূলত শেখা, সেটা যখন শুরু করি, তখন আস্তে আস্তে আমি থিয়েটার করতে শুরুও করেছি, স্বাদ পেতে শুরু করেছি, এবং থিয়েটার করতে করতে অসুবিধে হয়নি আর কি, জীবন কাটাতে অসুবিধে হয়নি। আমার অর্থনৈতিক জায়গাও বলি, তাহলে তার নিজেরটুকু রোজগার করা এবং নিজের জীবন চালানোর মতন পায়ের মাটি শক্ত করা, এটাতে খুব অসুবিধে হয়নি। চাওয়া পাওয়া কম রাখতে হয়েছে, তার জন্য একটু দৃষ্টিভঙ্গি অন্যদের থেকে আলাদা রাখতে হয়েছে।

0: নিঃসন্দেহে আমার জীবন চলনটা একটু অন্যরকম রাখতে হয়েছে। কিন্তু থিয়েটারের বাইরে দুটো কারণ থাকতে পারে, থিয়েটারের বাইরে কাজ করার ক্ষেত্রে উৎসাহ আমার দুটো কারণে হতে পারতো। এক হচ্ছে আমি মাধ্যমটাকে যদি খুব ভালোবাসতাম, ক্যামেরার মাধ্যমটাকে, সেটা আমার ছোটবেলা থেকে খুব যে আকর্ষণ তৈরি হয়েছে এমন নয়, কারণ আমি খুব যে স্বাদ পেয়েছি সেই মাধ্যমটার তা নয়, মানে থিয়েটার করতে থেকেছি তাই থিয়েটারই করে গেছি এরকম। আর দ্বিতীয় কারণ থাকে যেটা অর্থনৈতিক একটা জায়গা থাকে, যে অনেকটা বেশি অর্থ উপার্জনের জায়গা হয়ে ওঠে ক্যামেরার কাজ। সেক্ষেত্রে আমি বলবো যে সেটা আমার কাছে, সেটাও খুব আগ্রহজনক হয়ে ওঠেনি, যেহেতু আমার জীবন চলন খুব সাধারণ তারে বাধা ছিল খুব ছোট থেকেই, অর্থনৈতিক চাহিদা খুব কম ছিল। সেভাবে থিয়েটারটা চালিয়ে যেতেও পেরেছি এবং সেভাবেই মজা লাগতে থেকেছে, সেই মজাতেই এখনো মুগ্ধ হয়ে জীবনের এতটা কাটিয়ে দিয়েছি।
1: মঞ্চ জুড়ে প্রচুর কাজ আপনার, তবু ফরমাইশি কাজ তো কিছু থাকেই, অনুরোধের কাজ বা কিছু ক্ষেত্রে প্রয়োজনের কাজ, কিন্তু নিজের ভালো লেগেছে বা চরিত্রটা করার পর আপনার অন্যরকম সন্তুষ্টি এসেছে, এরকম আপনার ভালো লাগা চরিত্র কি কি আছে?
0: সব চরিত্রের ক্ষেত্রেই নিজের একটা উত্তরণের জায়গা আমি পেয়েছি বেশিরভাগ চরিত্রের ক্ষেত্রে। ফরমাইশি কাজ যে আমাকে খুব করতে হয়েছে থিয়েটারে তা নয়, সব চরিত্রের ক্ষেত্রেই আমি কোনো না কোনোভাবে আমার জীবন যে জায়গায় দাঁড়িয়েছিল একটি প্রযোজনা তৈরি হওয়ার আগের মুহূর্তে, প্রযোজনাটি যখন মঞ্চস্থ হয়ে যাচ্ছে এবং বারবার মঞ্চস্থ হতে থেকেছে, কোনো না কোনোভাবে আমি দেখেছি সেটা আমার জীবনে একটা উত্তরণের পথ তৈরি করে দিয়েছে। ফলে ওরকম আলাদা করে একটা দুটো চরিত্রের কথা বললে বাকি চরিত্রগুলোকে হীন করা হয়, কোথাও হয়তো ভালোবাসা কম দেওয়া হয়, সেরকম কোনো প্রশ্নই নেই। প্রতিটা চরিত্র আমারই চরিত্র, আমি তাদের সঙ্গে সময় কাটিয়েছি, সময় কাটানোর সুযোগ পেয়েছি, কথোপকথনের সুযোগ পেয়েছি, এই আমার জীবনে বড় প্রাপ্তি।
1: দেখুন, এটা একটা বাস্তব কথা, মেয়েরা যখন মঞ্চে কাজ করে তখন প্রচুর পিছু টান থাকে, আর্থিক দায়ও থাকে। শুধু ভালো লাগার জন্য মধ্যবিত্ত মেয়েদের থিয়েটার করার সুযোগ সত্যি বোধহয় কম থাকে, মানে অন্তত আমার অভিজ্ঞতা তো সেটা বলছে। সময় হয়তো পরিবর্তিত হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই সময়ে আমরা পুরোপুরি পৌঁছাতে পারিনি। তাই জানতে চাইব, আর্থিক বা পারিবারিক দিকটা আপনি নিজে কি করে সামলান?
0: আর্থিক দিকটা কিভাবে ছোট থেকে আমি গড়ে তুলেছি, যেহেতু থিয়েটারের সঙ্গেই যুক্ত থাকবো মোটামুটি সেরকম ভাবনা ছিল, সেই কথা নিয়ে আমি এর আগে কথা বললাম, তাই সেই আলোচনায় যাচ্ছি না। হ্যাঁ, যেটা পারিবারিক পিছুটানের জায়গাটা আসছে, সেটা আমার ওই আবার বলছি যে অভিনয় করতে করতে, থিয়েটার জীবন চালাতে চালাতে এবং ব্যক্তিগত জীবনের সংঘর্ষের মুখোমুখি হতে হতে, সেটাও একটা উত্তরণের জায়গা। এটা খুব জটিল একটা জায়গা, এটা নিয়ে বোধহয় আলাদা করে মানে 4 ঘন্টা আলোচনা করা যেতে পারে, টুকরো আলোচনার বিষয় এটা নয়। এটা খুব জটিল জায়গা, খুব কঠিন জায়গা, যে কোনো সেক্টরে যখন মহিলারা কাজ করেন তাদের বেশ কিছু জটিলতার মুখোমুখি হতে হয়, আমাকে তেমনটাই হতে হয়েছে। আমার সন্তান আছে, আমার সংসার আছে, তার সঙ্গে আমার থিয়েটার আছে, এবং থিয়েটারটাই প্র্যাকটিক্যালি মূল ছিল আমার কাছে। কিন্তু যে মুহূর্তে আমার মেয়ে হলো এবং আমার বাবা মা বৃদ্ধ হলেন এবং আমার সংসার আমার মুখোমুখি এসে দাঁড়ালো, তখন আমাকে বলতে হলো যে হ্যাঁ, আমার সন্তান আছে, সংসার আছে, রোজগারের অন্য মাধ্যম খুঁজে বার করার দায় আছে এবং থিয়েটার আছে। এইরকম একটা জটিল জায়গায় এসে দাঁড়ালো, সেটা নিয়ে আরো বিস্তৃত আলোচনা পরে করা যেতেই পারে। কিন্তু এটাও সত্যি যে মানে থিয়েটার ছাড়া বাঁচবো না, থিয়েটার ছাড়া বাঁচিনি কখনো। আর যেটা ভালো লাগা থেকে থিয়েটারের কথা আপনি বললেন, আমি শুধুমাত্র ভালো লাগা ভালোবাসা থেকে থিয়েটার

0: করেছি তা নয়, থিয়েটার আমার পেশাও বটে। সেই কারণে হয়তো আপনি যেই কথাটাকে ইঙ্গিত করার চেষ্টা করছেন যে প্যাশনের থিয়েটার, শুধু প্যাশন দিয়ে আমি যে থিয়েটার করেছি তা নয়, থিয়েটার যেমন আমার প্যাশন সেরকমভাবে আমার জীবনযাপনও চলে থিয়েটারের মধ্যে দিয়েই। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, হয়তো অন্য জীবনের থেকে আমার জীবনের চলনটা সে কারণেই একটু আলাদা।
1: পারফর্মিং আর্ট নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট। আচ্ছা, এবার জানার যেটা বিষয় সেটা হলো যে এই বিষয়ে পড়াশোনা করা এবং নিজেকে নাট্যকর্মী হিসাবে গড়ে তোলা, এই যে একটা যাত্রা, এটা কি আমাদের বাংলার ছেলেমেয়েরা কেরিয়ার হিসাবে বেছে নিতে পারে? আর সেটা কতটা কেরিয়ার হিসাবে বেছে নেওয়াটা যুক্তিসঙ্গত হবে বা কিভাবে তারা বেছে নিতে পারে সেটাও যদি আমাদের একটু বলেন।
0: এই বিষয়টা পারফর্মিং আর্টস, সেটা হতে পারে নাটক, গান বা নাচ, এই বিষয়টা নিয়ে মনোযোগ দিয়ে জীবন চালানোর ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় জীবন চালানোর ধরনটা, যে তুমি জীবনের কাছ থেকে কি চাইছো, তুমি কি কয়েক কোটি টাকার গাড়ি বাড়ি সম্পত্তি এটা চাইছো, নাকি তোমার জীবনের কাছ থেকে একটু মূল্যবান সুখ খুঁজে নেওয়ার দায় আছে, বিনিময়ে তুমি হয়তো তেমন কিছু পুঁজি, মানে আমি বলছি টাকা পয়সা বাড়ি গাড়ি এই ধরনের পুঁজি তোমার হয়তো হলো না, কিন্তু কিছু বৌদ্ধিক পুঁজি তুমি অর্জন করতে পারলে এবং জীবনের শেষে এই পৃথিবীকে কিছু দেওয়ার চেষ্টা করে যেতে পারলে, চেষ্টা করলে, তুমি দিতে পারলে কি পারলে না সেটা ইতিহাস বিচার করবে, কিন্তু অন্তত শুধুমাত্র জীবনে টিকে থাকা নয়, আমি জাস্ট জন্মালাম এবং মৃত্যুর পথে এগিয়ে গেলাম, মাঝে শুধু দিনগুলো টিকিয়ে গেলাম, কাটিয়ে দিলাম আর পাঁচজনের মতো করে বেশ ভালোই তো চললো, শুধু সেটা নয়, তুমি যদি মনে করো যে না টিকে থাকবো না, আমি বাঁচার মতো করে বেঁচে থাকবো, সেটার জন্য যত মানে আমার কথাগুলো যতই অবাস্তব বা আবেগপ্রবণ ইত্যাদি মনে হোক না কেন, খুব যুক্তিপূর্ণ জীবন ধারণ করেই আমি বলছি যে এই আবেগেরও একটা যুক্তি আছে, এই জীবন চালনার একটা সামাজিক প্রয়োজনীয়তাও আছে। যত মানুষ এরকম শিল্প সংস্কৃতির সঙ্গে যেভাবে হোক সংযুক্ত থাকবে, প্রাণপণে সংযুক্ত থাকবে, আর পাঁচটা কাজের মধ্যেও এই শিল্প সাহিত্যের জীবনের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করে রাখবে, আখেরে এই সমাজ এই পৃথিবীর অত্যন্ত প্রয়োজনীয় একটা কাজে লাগবে।
1: এবার একটা কঠিন প্রশ্ন, ঘরে আগুন লাগিয়ে দেওয়ার মতন প্রশ্ন, সেটা হলো যে মঞ্চে লিঙ্গ রাজনীতি কতটা থাকে, আপনার কি মনে হয় এত বছরের অভিজ্ঞতায়?
0: ঘরে আগুন লাগানোর প্রশ্ন এটা নয়, এটা সমাজে আগুন লেগে রয়েছে। খুব ভালো জিনিস যে সমাজে আগুনটা লেগেছে, সে কারণে ইদানিংকালে আমি যেখানে কথা বলতে যাই, যেটুকু কথা বলার সুযোগ পাই, সেখানে এই প্রশ্নটা থাকছে, যেটা আমাদের ছোটবেলায় থাকতো না। আমি যে কোনো ছোটবেলার যে কোনো, যখন আমাদের থিয়েটারের বই পড়তে হয়েছে, থিয়েটারের ইতিহাসের আলোচনা করতে হয়েছে, তখন কিন্তু আমি লক্ষ্য করেছি যে এই বিষয়টা, এই প্রশ্নটার মুখোমুখি আমাদের সমাজ খুব বেশি হতে চাইতেও না, সচেতনতাও ছিল না, আর সমাজে বিশেষ ঘরে বিশেষ আগুন টাগুন লাগার সম্ভাবনাও ছিল না। এখন খুব ভালো দিক যে এই প্রশ্নটা অবধারিতভাবে আমাকে করা হয়, এবং থিয়েটারে কেন, পুরো সমাজেই লিঙ্গ রাজনীতির জায়গাটা ছিল, আছে, থাকবে, নায়ের দিকে আমরা এগোচ্ছি, কারণ এই যে প্রশ্ন উঠছে, এই যে আলোচনা হচ্ছে, এবং আমরা থিয়েটারে কাজ করতে গিয়েও বন্ধু বান্ধবরাও যখন কাজ করি, আমার আগের জেনারেশনের মানুষদের মধ্যে এই সচেতনতা, এই আলোচনা অনেকটাই কম ছিল, এখন তারাও সচেতন হচ্ছে, কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে যখন আমরা কাজ করি, দুজন আলাদা লিঙ্গের মানুষের মধ্যে যখন থিয়েটার নিয়ে তর্ক বিতর্ক হয়,

0: তখন তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে তাদের সীমাবদ্ধতা দেখানোর সুযোগটা যে এসেছে এবং তারাও যে মন দিয়ে সেই আমাদের কথাগুলো শুনছেন, মানছেন কিনা জানি না, গ্রহণ করছেন কিনা জানি না, অন্তত শুনছেন এবং শুনতে কোথাও একটা বাধ্যতাও এসেছে সমাজে, এটা তো আমরা এগিয়েই যাচ্ছি, আমরা এগোচ্ছি, আমাদের সমাজ এগোচ্ছে। ফলে লিঙ্গ রাজনীতি থাকবে নায়ের দিকে আমরা এগোতে চাইছি।
1: নিশ্চয়ই তুন্না দাস মঞ্চে এত শক্তিশালী একজন অভিনেত্রী এবং তার কোনো পরিকল্পনা সামনে থাকবে না, ভবিষ্যৎ নিয়ে নতুন কিছু এক্সপেরিমেন্ট থাকবে না, সেটা তো হতেই পারে না। তাই একেবারে শেষ প্রশ্ন জানতে চাইব, নতুন কি কাজের পরিকল্পনা এখন আছে, আর সেটা যদি থাকে সেই পরিকল্পনা কিভাবে তুন্না দাস আগামী দিনে আমাদের গরম গরম মঞ্চে পরিবেশন করবেন সেটাও জানতে চাইব।
0: নতুন নাটক এই মুহূর্তে আমাদের যেটা প্রসেসের মধ্যে রয়েছে, রিহার্সাল চলছে, আগামী 13ই মে সেই নাটকটির প্রথম মঞ্চস্থ হবে, মঞ্চায়ন হবে। সেটা হচ্ছে বুদ্ধদেব বসুর কাব্য নাটক প্রথম পার্থ, পরিচালনা করবেন দেবেশ চট্টোপাধ্যায়, সংস্কৃতি নাট্য দল থেকে এটি হবে। সেই নাটকটিতে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি, অন্যান্য চরিত্র মূল চরিত্রে অভিনয় করছেন সেজুতি মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, অর্ণ মুখোপাধ্যায়, শ্যামাশিস দা করছে, অভ্র অভ্র মুখার্জি অভিনয় করছে। তো আমরা সবাই মিলে একটা নাটক তৈরি, এই নাটকটা তৈরি করার প্রসেসের মধ্যে আছি, খুব ইন্টারেস্টিং একটা প্রসেসের মধ্যে দিয়ে কাব্য নাট্য, ফলে সেটা নিয়ে কাজ করার দেবেশ তার একটা নির্দিষ্ট প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে দিয়ে আমরা কাব্য নাটকের অভিনয় করার একটা চেষ্টা করব, এক্সপেরিমেন্টাল কাজ। 13ই মে সেটা প্রথম মঞ্চস্থ হবে, সেটা নিয়ে আমি খুবই উত্তেজিত হয়ে রয়েছি, এটা এক। দ্বিতীয়, যেটা আমরা লিঙ্গ রাজনীতির আলোচনা করলাম, সেই বিষয়ে আমার একটা দীর্ঘ অবজারভেশন, প্রায় 10-12 বছরের একটা অবজারভেশন। সেই পর্যবেক্ষণের ভিত্তিতে আমার একটা দীর্ঘ লেখা লেখার ইচ্ছে আছে, দীর্ঘ রচনা, সেটি এক জায়গায় কথা চলছে, পাবলিশড হবে, একটু ইন্টারন্যাশনালি পাবলিশ হওয়ার কথা। সেই লেখাটার জন্য খানিক পড়াশোনা, খানিক পর্যালোচনা, এই কাজটা চলছে। এই এটা মূল দুটো বড় কাজ যেগুলোতে, যেগুলো নিয়ে আর কি আমি খানিক উত্তেজিতই রয়েছি।
1: অসম্ভব ভালো একটা আলোচনার মধ্যে আমরা থাকলাম, অনেক ধন্যবাদ অভিনেত্রী তুন্না দাসকে আমাদের মহিলা মহলের মঞ্চ কথায় এতটা সময় দেওয়ার জন্য এবং তার নিজের অভিজ্ঞতা দিয়ে আমাদের সকলকে সমৃদ্ধ করার জন্য।
2: অসংখ্য ধন্যবাদ জানাই তুন্না দাসকে, এবং এর সঙ্গে শেষ হলো আজকের মহিলাদের আসর।

0: মৈত্রী পূজার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসরে মঞ্চ কথা উপস্থাপনায় ছিলেন আত্রেয়ী সমাজপতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী পূজার তরঙ্গে এখন আরোগ্য নিকেতন।
1: বাংলার শ্রোতা বন্ধুদের আরোগ্য নিকেতন অনুষ্ঠানে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। শ্বাস নেওয়া মানে শুধু বেঁচে থাকা নয়, শ্বাস নেওয়া মানে হল স্বাধীনতা। আমাদের ফুসফুস একটি বিশাল গাছের মতো, যার ব্রঙ্কিওল বা ডালপালাগুলো ছড়িয়ে আছে চারদিকে। আমরা যখন শ্বাস নিই, বাতাস এই ডালপালা দিয়ে অনায়াসে যাতায়াত করে। কিন্তু যাদের অ্যাজমা আছে, তাদের ক্ষেত্রে এই শ্বাসনালীগুলো বড্ড বেশি সংবেদনশীল। ধুলোবালি, ফুলের রেণু বা খুব সামান্য ঠান্ডার ছোঁয়া পেলেই এরা কুঁচকে ছোট হয়ে যায়। অ্যাজমা আক্রান্ত মানুষের বুকের ভেতর থেকে যে শাঁসা শব্দটা আসে, সেটা কেবল অসুস্থতার লক্ষণ নয়, সেটা আসলে ফুসফুসের এক করুণ আর্তনাদ। একটু বাতাসের জন্য শরীরের প্রতিটি কোষ তখন হাহাকার করে ওঠে, মনে হয় পৃথিবীটা যেন ক্রমেই সংকুচিত হয়ে আসছে। আরোগ্য নিকেতনে শুনবেন অ্যাজমা বা হাঁপানি নিয়ে ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডাক্তার অজয় কৃষ্ণ সরকারের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।
2: নমস্কার ডক্টর সরকার, আরোগ্য নিকেতনে আপনাকে স্বাগত।
3: নমস্কার।
2: হাঁপানি রোগটি সম্পর্কে সাধারণত সকলেই পরিচিত, আপনার কাছে জানতে চাইবো যে এই হাঁপানি রোগটি বা অ্যাজমা রোগটি বলতে আসলে কি বোঝায়?
3: হাঁপানি বলতে আমরা যেটা বুঝি যে এটা এক ধরনের অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, মানে আমাদের শ্বাসনালীটা ন্যারো হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে শ্বাসনালীটা একটু ফুলে যায়, ফলে অনেক সময় মিউকাস সিক্রেশনস হয় এবং তখন এটা ন্যারো হয়, যার ফলে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং এটা সাধারণত কিওর করা যায় না, কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায় এবং পেশেন্টরা নর্মাল লাইফ লিড করতে পারে উইথ ট্রিটমেন্ট।
2: বেশ, কি কি কারণে এই অ্যাজমা বা হাঁপানি রোগটি হয়ে থাকে?
3: কারণ তো অনেক আছে, এগুলো একটা ট্রিগারিং কিছু ফ্যাক্টর থাকে, কিছুটা জেনেটিক বা ফ্যামিলিতে রান করে এরকম কিছু ফ্যাক্টর আছে এবং সেই কারণে দেখা যাচ্ছে যে অ্যাজমা সাধারণত দুরকমে আমরা ক্লাসিফাই করি, একটা ইনফ্যান্ট বা আর্লি এজে চাইল্ডহুড অ্যাজমা, আরেকটা আমরা লেট অনসেট অ্যাজমা দেখি যেটা পরের দিকে হয়। সাধারণত যাদের চাইল্ডহুড অ্যাজমা দেখা যায় যে এটা মোস্টলি অ্যালার্জেন ইন্ডিউস, কিছু কিছু কমন অ্যালার্জি থাকে, সেই অ্যালার্জি গুলো যখন তারা এক্সপোজড হয় তখন তাদের এই অ্যাজমা প্রেসিপিটেট করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা আপার এয়ারওয়েজ, যেটা আমাদের নেজাল নস্ট্রিল থেকে শুরু হয়ে একদম ল্যারিংস বা ট্রেকিয়া পর্যন্ত যায়, সেখানেও ইনফ্লামেশনটা হয়, যার ফলে এদের ল্যারিঞ্জাইটিস হয়, এদের সাইনোসাইটিস হয় এবং নাক থেকে জল পড়া, সকালে উঠে অনেকগুলো হাঁচি দেওয়া, এগুলো এই লক্ষণগুলো দেখা যায়।
2: ডক্টর সরকার, আমাদেরকে এই অ্যাজমা বা হাঁপানি রোগটির যেই উপসর্গগুলো আছে বা লক্ষণগুলো আছে সেই নিয়ে একটু বলুন, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে কিরকম কিরকম লক্ষণ বা উপসর্গ নিয়ে হাঁপানি হাজির হয়।
3: হাঁপানি শ্বাস ছাড়ার সময় অবস্ট্রাকশনটা, তখন একটা হুইজিং পাওয়া যায় এবং এটার সঙ্গে অনেকে আবার কাশি হয়, কাশিটা বেশিরভাগ ক্ষেত্রে রাতের দিকে বা ভোর রাতের দিকে হয়, তার সঙ্গে শ্বাসকষ্ট, একটা চেস্ট টাইটনেস হয়। এখন বাচ্চারা তো চেস্ট টাইটনেস বলতে পারে না, তাদের দেখা যায় যে প্রচন্ড কাশি হচ্ছে এবং হুইজিং, কিছু কিছু ক্ষেত্রে আমরা ওই অ্যাক্সেসরি রেসপিরেটরি মাসলস বলি সেইগুলো প্রমিনেন্ট হয়, নর্মাল ব্রিদিং আমরা ওগুলোকে প্রমিনেন্ট বা অ্যাক্টিভ হতে দেখি না, কিন্তু যখনই শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় তখন ওগুলো অ্যাক্টিভ হয়, তা থেকে আমরা ধরে নিই বাচ্চাদের ক্ষেত্রে যে এর একটা শ্বাসের কষ্ট হচ্ছে, তারপরে আমরা স্টেথোস্কোপ লাগিয়ে ওই সাউন্ড গুলো যেটাকে পরিভাষায় বলা হয় রং গায়, সেইগুলো পাওয়া যায়। অ্যাডাল্টে যেটা সেটা বেশিরভাগ বলেন একটা কষ্ট ঢুকে চাপ মতো মনে হচ্ছে, নর্মাল যে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং সেগুলো করতে গিয়ে একটু কষ্ট হচ্ছে বা সিঁড়ি ভাঙতে গিয়ে একটু হাত লাগছে, তখন আমরা সাসপেক্ট করি যে একটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ হতে পারে। সেখানে কিছু ফাইন্ডিংস থাকতে পারে, অনেক সময় ফাইন্ডিংস থাকে না, তখন আমরা একটা স্পাইরোমেট্রি বলে টেস্ট করা হয়, লাং ফাংশন টেস্ট। সেই লাং ফাংশন টেস্টে অনেক সময় আর্লি অ্যাস্থমাতে নর্মাল আসতে পারে, সেক্ষেত্রে আমরা অনেক সময় পিক ফ্লো মিটার দিয়ে একটা টেস্ট করি। সেই পিক ফ্লো মিটারে আমাদের ডায়ার্নাল ভেরিয়েশন হয় না নর্মালি, কিন্তু অ্যাজমা থাকলে দেখা যায় যে এই ডায়ার্নাল ভেরিয়েশনটা মোর দেন 50-100 ml হচ্ছে। যাদের স্পাইরোমেট্রি নর্মাল তাদের ক্ষেত্রে এইটা করে আমরা অ্যাজমা আইডেন্টিফাই করি। ফেনো বলে একটা টেস্ট হয়, তাছাড়া যেখানে স্ট্রং সাসপিশন হচ্ছে কিন্তু আমরা কিছু পেলাম না, এগুলো সব অ্যাডাল্টের ক্ষেত্রে, তখন আমরা একটা চ্যালেঞ্জ করি যেগুলো এয়ারওয়েকে কনস্ট্রিকশন করতে সাহায্য করে। এগুলো ছাড়া বড়দের ক্ষেত্রে অনেক সময় আমরা সাসপেক্ট করি ক্রনিক কাশ, কাশিটা হয়েই চলেছে আর কিছু নেই, সে খালি কনস্ট্যান্ট কাশি বলছে, তখন আমরা ওই স্পাইরোমেট্রি করে ওটা ধরা পড়ে।
2: হাঁপানি এবং সিওপিডি, এই দুটো রোগের মধ্যে কতটা মিল এবং কতটা পার্থক্য রয়েছে?
3: অনেক ক্ষেত্রে আপনারা শুনবেন যে অ্যাজমা সিওপিডি মোটামুটি একই সিমটম বলে অ্যাজমাকে সিওপিডি বলা হয় বা সিওপিডি কে অ্যাজমা বলা হয় অনেক সময়, কিন্তু একটা জিনিস মনে রাখার যে অ্যাজমাটা কিন্তু রিভার্সিবল ডিজিজ, ব্রঙ্কোডাইলেটরে রিভার্সিবিলিটি থাকে, যেখানে আমরা একটা পরিমাপ করা আছে যে এত পার্সেন্ট এর উপর ইম্প্রুভমেন্ট হবে রিডিংটা, তখন আমরা বলি রিভার্সিবিলিটি পজিটিভ, মানে অ্যাজমার চান্সটা বেশি। অবশ্য কিছু কিছু সিওপিডি তো রিভার্স

0: বলে একটু খাপ কেটে আবার আমরা দুটোকে এক করে একটা দিয়ে যখন বলি যে অ্যাজমা সিওপিডি সিন্ড্রোম একসঙ্গে একও বলে বলা হয়, ট্রিটমেন্টটা মোরালে সেম, সেই জন্য এটাকে একই গ্রুপে ফেলায় অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। কিন্তু অ্যাজমা অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণে রাখা যায় এবং তারা নর্মাল লাইফ লিড করতে পারে। সিওপিডি বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রোলে রাখা যায়, কিন্তু কিছু সংখ্যক সিওপিডি ইভেন উইথ ট্রিটমেন্ট তারা কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্লাইন করতে থাকে লাং ফাংশন, এবং একটা ক্রনিক স্টেজে গিয়ে তাদের ইনক্যাপাসিটেট হয়ে যায় এবং মোটামুটি হোম বাউন্ড অর বেড বাউন্ড হয়ে যায়।
1: অ্যাজমা বা হাঁপানি রোগটি বংশগতভাবে হতে পারে, কিন্তু হাঁপানি রোগটি কি ছোঁয়াচে?
0: না, এটা একদমই ছোঁয়াচে নয়। হ্যাঁ, বংশগত আমি আগেও একবার বলেছি যে এটা কিছুটা বংশগত আছে এবং দেখা যাচ্ছে যে মায়ের দিকের ফ্যামিলির মধ্যে থাকলে সেটা বেশি ট্রান্সমিটেড হয় রাদার দেন বাবার দিকের ফ্যামিলি বাচ্চাদের ক্ষেত্রে, একটা অবজারভেশনে দেখা গেছে।
1: আমাদের পরিবেশে দিন দিন এত পলিউশন বাড়ছে, এত ধুলোবালি, আপনার কাছে আমি জানতে চাইবো যে এই ধুলোবালি এবং অ্যালার্জি কিভাবে হাঁপানির সমস্যাকে বাড়িয়ে দিতে পারে?
0: ধুলো বালি বা অ্যালার্জি এগুলো একটা ইনফ্লামেশন প্রদাহ তৈরি করে আমাদের ব্রঙ্কিয়াল ট্রি বা রেসপিরেটরি সিস্টেমে যে এয়ারওয়েজ গুলো আছে, আমাদের এয়ারওয়েজ গুলো গাছের শাখা প্রশাখার মতো, এই প্রত্যেকটাতে ইনফ্লামেশন হয়ে সেখানে ফুলে যায় মিউকাস মেমব্রেনটা, তারপরে প্যাসেজটা ন্যারো হয়ে যায়, তখন হাওয়াটা ঢুকতে কোনো অসুবিধা হয় না, বেরোনোর সময় হাওয়াটা আটকে যায়, তখনই তাদের কষ্ট হয় এবং জোর করে হাওয়া বের করতে হয়। এইখানে অনেক সময় দেখা যায় যে লাংটা ফুলছে আস্তে আস্তে, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি আমরা বলি সেটা বেড়ে যায়। এটা যদি বাড়তে থাকে তখন অ্যাজমাটায় ক্রনিকের দিকে চলে যায়, সেই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট হাওয়াটা পুরোটাই যেন বেরিয়ে আসে এবং তার জন্যই চিকিৎসাটা দেওয়া হয় যাতে ব্রঙ্কো ডাইলেটেশন হয়ে থাকে অ্যাডিকুয়েট এবং ইনফ্লামেশনটা কমে যায়। দুটো, একটা সিমটোমেটিক ট্রিটমেন্ট আর একটা ডিজিজটাকে মডিফাই করার ট্রিটমেন্ট, দুটো ডিফারেন্ট আছে, দুরকম আমরা ওষুধ সেই জন্য দিয়ে থাকে অ্যাজমায়।
1: ডক্টর সরকার, যিনি হাঁপানিতে আক্রান্ত সেরকম কোনো ব্যক্তি যদি হঠাৎ করে তীব্রভাবে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কি হওয়া উচিত?
0: হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলেই তখন তাদের আমরা সবসময় বলে রাখি অ্যাজমা পেশেন্টকে যে ইনহেলার ক্যারি করবেন, ইনহেলার যদি সে নিতে পারে প্রপারলি তাহলে রিলিভার আমরা বলি সেই ইনহেলার গুলো, যে সালবুটামল লিভো সালবুটামল ইনহেলার পরপর ব্যাক টু ব্যাক পাস নিতে হয়, সেটা বিভিন্ন এখন ডিভাইস বেরিয়ে গেছে সেগুলো আমরা চয়েস করি পেশেন্টের নেওয়ার ক্ষমতার উপর, কাউকে ড্রাই পাউডার দেওয়া হয়, কাউকে ইনহেলার দেওয়া হয়, এগুলো তো আছে। তার সঙ্গে অনেক ক্ষেত্রে যারা অনেকদিন ধরে অ্যাজমা আছে আমরা একটা কোর্স অফ স্টেরয়েড ক্যারি করতে বলি, কেননা এই যে রিলিভার তার সঙ্গে আমরা ডিজিজ মডিফাইং এজেন্ট হিসেবে অ্যাজমাতে স্টেরয়েড ভীষণ ভাবে কাজ করে এবং যখন অ্যাকিউট হয় তাদেরকে আমরা ওয়াইসোলন যেটা প্রেডনিসোলন দিয়ে থাকি, এবং সাধারণত এদের বলা হয় সবসময় বাড়িতে একটা কোর্স অফ ওয়াইসোলন 5-7 days রেখে দেবেন, তারপরে যদি বাড়িতে নেবুলাইজার থাকে ইনহেলার না নিতে পারলে নেবুলাইজেশন নিতে বলা হয় সেম সালবুটামল বা লিভো সালবুটামল, আর তার সঙ্গে স্টেরয়েড ইনহেলারও শুরু করা হয়। এবার যদি পেশেন্ট খুব ড্রাউজি হয়ে যায় এবং একদম কথা বলতে পারছে না ঝিমিয়ে যাচ্ছে এরকম হলে তখন হসপিটালাইজ করা উচিত।
1: ইনহেলার ব্যবহার করবার নির্দিষ্ট কি কোনো নিয়ম রয়েছে?
0: আপনি যদি ড্রাই পাউডার ইনহেলার যেগুলো ক্যাপসুল ইনহেলার সেটা ডিভাইসটা চুজ করতে হয় ঠিকঠাক করে, তা সোজা টানতে হয় টেনে এবং ধরে রাখতে হয় 5-10 seconds করে, আবার টানা যতক্ষণ না পাউডারটা চলে যাচ্ছে, বা একটা এমডিআই ইনহেলার যেগুলো ইউজ করি সেগুলো একটা স্পেসার একটা চোঙের মতো পাওয়া যায় সেইগুলোকে তার মধ্যে দিয়ে প্রথমে একটা পাফ দিয়ে তাকে টানতে বলা হয়, প্রথমে ব্রিদ আউট করে লম্বা ব্রিদ ইন নিতে হয় 5-10 seconds ধরে রাখতে বলা হয়, এবার তারপরে ব্রিদ আউট করলো বা ছাড়লো আবার টানলো ধরে রাখলো ছাড়লো, এরকম 4-5 বার করলে পুরো স্পেসারের ভিতরে যে ইনহেলেশন প্রোডাক্টটা রইলো সেগুলো চলে যাবে লাঙের মধ্যে, দুটো করে পাপ ইউজুয়ালি আমরা দিয়ে থাকি, এইভাবে করতে হয়। এবং স্টেরয়েড ইনহেলার নেওয়ার পরে কিন্তু মুখটা ভালো করে ধুয়ে নেওয়া উচিত, নাহলে ফাঙ্গাল ইনফেকশন হয় এবং এটা খুব কমনলি হয় যারা এই প্র্যাকটিসটা করেন না তাদের জন্য। আর ইনহেলারটার একটা সার্টেন পিরিয়ডে এই স্পেসারটা একটু ধুয়ে নিতে হয়, এটা কিন্তু রোজ

0: করবার কোন প্রয়োজন নেই, সাধারণত সপ্তাহে একদিন ধুলেও হয়ে যায়, এবং দেখে নেবেন যেন ইমেল একটা ঠিকঠাক কাজ করছে। আজকাল কিছু কিছু সিঙ্ক্রো বিদার বলে বেরিয়েছে, এইটা সিঙ্ক্রোনাইজ করার জন্য, ইমেলার টেকনিকটাকে আরো ইজি করার জন্য, জাস্ট ঝাঁকিয়ে মুখে নিয়ে জোরে শ্বাস নিলেই ওটা অটোমেটিক চলে যাবে। তো ইমেলার টেকনিক গুলো সবসময় আমরা চেক করে নিই যে পেশেন্টরা ঠিকঠাক ইউজ করছে কিনা।
1: ইনহেলার নাকি নেবুলাইজার, হাঁপানির ক্ষেত্রে কোনটি বেশি কার্যকর এবং এদের মধ্যে পার্থক্য কি?
0: দেখুন, একটা সাধারণ লোকের ধারণা আছে যে নেবুলাইজার মানেই বেটার টেকনিক অফ ইনহেলেশন করছি, একদমই নয়। নেবুলাইজারে 10% অফ ড্রাগ ডিপোজিশন হয় লাঙে, ইনহেলার উইথ স্পেসার সেটা প্রায় 20-25% ড্রাগ ডিপোজিশন হয়। অতএব ইনহেলারে টেকনিক যদি প্রেশার দিয়ে ইউজ করা হয় তাহলে ড্রাগ ডিপোজিশন বেটার হবে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে ইনহেলার নিতে পারে না, তাদের ভাইটাল ক্যাপাসিটি কম, বা বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্ক লোকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের নেবুলাইজেশন করতেই হয়। এবং নেবুলাইজেশনে ইমিডিয়েট এফেক্ট আমরা কেন পাই, আমি ইনহেলারে যে ডোজটা দিচ্ছি মাইক্রোগ্রামে, নেবুলাইজারে সেটা 20 times ডোজ দেওয়া হচ্ছে। যারা ইনহেলার টেকনিক অ্যাডিকুয়েট নয় বা পাচ্ছে না তাদের জন্য, বা ডিউরিং অ্যাকিউট সিচুয়েশন যখন সে এতই হাঁপাচ্ছে যে জোরে শ্বাসই নিতে পারবে না এবং থাকতে পারবে না, সেক্ষেত্রে নেবুলাইজার দিলে যতটুকু টাইডাল ভলিউম জেনারেট করছে তার মধ্যেই ওষুধটা ঢুকে যায়, কিন্তু নেবুলাইজারের সাইড এফেক্ট ইনহেলারের থেকে অনেক বেশি।
1: দীর্ঘদিন ধরে যদি হাঁপানির চিকিৎসা না করা হয় তাহলে কিরকম জটিলতার সম্মুখীন হতে পারেন রোগীরা?
0: আমাদের প্রবলেমটা কিন্তু শ্বাস নেওয়ার ক্ষেত্রে নয়, শ্বাস ছাড়ার ক্ষেত্রে। ডাইনামিক হাইপার ইনহেলেশন বলে আমরা একটা টার্ম ইউজ করি, ধরুন ফাংশনাল রেসিডুয়াল ভলিউম যেটা একটা লাঙে থাকবে অ্যালভিওলাই গুলোকে ওপেন রাখার জন্য, তার থেকে অনেক বেশি মাত্রায় থাকে এবং লাংটা এক্সপ্যান্ডেড হয়ে যায়, তখন আমাদের ডায়াফ্রামটা অনেকটা ফ্ল্যাট হয়ে যায়। এবার ডায়াফ্রাম ফ্ল্যাট হলে ডায়াফ্রামের এই ডোমের মতো ক্যারেক্টার থাকার জন্য এটা হাঁপড়ের মতো কাজ করতে পারে এবং লাংটা ইন্সপিরেশন এক্সপিরেশন অনেক ইজি হয়ে যায়, সেটাতে কোনো এফোর্ট দিতে হয় না। কিন্তু যখনই ফ্ল্যাট হয়ে যায় ডায়াফ্রাম, তখন আমাদের ব্রিদিংটা এফোর্ট ফ্রি হয় না, আমাদের শ্বাস এক্সেসারি রেসপিরেটরি মাসল কাজ করতে শুরু করে এবং তখন শ্বাসকষ্ট হয়। আমরা প্রত্যেকেই শ্বাস নিই কিন্তু আমরা কষ্ট ফিল করি না, কেননা আমাদের এই প্রসেসটা এত স্মুথ হয়। কিন্তু আমরা যখনই শ্বাসকষ্ট ফিল করি তখনই বুঝে নেবেন যে আপনার প্রসেসটা ফ্রি হচ্ছে না, এখানে কোথাও একটা প্রবলেম হচ্ছে, সেই জন্য আপনি শ্বাসকষ্ট ফিল করছেন। এবং এই অ্যাজমার ক্ষেত্রে ট্রিটমেন্ট না করলে, ব্রঙ্কোডাইলেটরটা প্রপারলি ইউজ না করলে, ইনফ্ল্যামেশনটা কন্ট্রোল না করলে, এটা পারসিস্টেন্ট থেকে অনেকটা সিওপিডির দিকে চলে যায়। সিওপিডি মানে ওটা ভালোর দিকে যায় না।
1: ডক্টর সরকার, হাঁপানি বা অ্যাজমার যে সমস্ত রোগীরা রয়েছেন যারা আজকে আমাদের অনুষ্ঠান শুনছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন?
0: প্রথমেই বলে দেবো যে অ্যাজমা এমন রোগ নয় যে এর কোনো চিকিৎসা নেই, এর এখন ভালো চিকিৎসা আছে, আবার তারা নর্মাল লাইফে ফিরে যেতে পারে এবং তাদের জীবনযাত্রার কোনো স্যাক্রিফাইস করতে হয় না। এবং কিছু কিছু অ্যাজমা দেখা গেছে জায়গা পরিবর্তন করলে, তাদের অ্যালার্জির এক্সপোজারটা কমে গেলে তাদের হয়তো আর ওষুধপত্র নিতেও হচ্ছে না। আর আমি বলবো যে যাদের অ্যাজমা আছে তারা কিন্তু রেগুলার ওষুধগুলো নেবেন, এবং এটা কিন্তু আমি ভালো আছি শ্বাসকষ্ট নেই বলে বন্ধ করে দেবেন না। যতক্ষণ না আপনি ফিল করছেন যে এখন একদম আমি ফ্রি, তখন আস্তে আস্তে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে ওষুধটা কমিয়ে আনুন। এখন ওয়ান্স এ ডে ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, জাস্ট দিনে একবার নিলেই হয়, ঝট করে বন্ধ করার জায়গায় যাবেন।
2: মজিবুজার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন আরোগ্য নিকেতন, অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন ঢাকার চিঠি।
3: আকাশবাণী মৈত্রী, ঢাকার চিঠি পাঠিয়েছেন প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা নভল সাং পারমার। বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন দীনেশ ত্রিবেদী। বিদেশ মন্ত্রক সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দীনেশ ত্রিবেদী শীঘ্রই তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নেতৃত্বাধীন সরকারে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রবীণ এই রাজনীতিবিদ। দীনেশ ত্রিবেদী রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষেই পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। শ্রী ত্রিবেদী 2009 থেকে 2019 সাল পর্যন্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ ছিলেন। এর আগে তিনি রাজ্যসভায় একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন। 2016-17 সালের জন্য সেরা সাংসদ পুরস্কারে ভূষিত শ্রী ত্রিবেদী ভারত ইউরোপীয় ইউনিয়ন সংসদীয় মঞ্চ সহ বেশ কয়েকটি সংসদীয় মঞ্চের পৌরোহিত্য করেছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগের পর 2021 সালে তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগ দেন। বাংলাদেশের রূপপুর পারমাণবিক শক্তিকেন্দ্রের 1 নম্বর ইউনিটে বৃহস্পতিবার ইউরেনিয়াম সরবরাহ শুরু হয়েছে। পরমাণু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের এটি এক ঐতিহাসিক পদক্ষেপ। বিশ্বের 33তম দেশ হিসেবে বাংলাদেশ পরমাণু কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। কয়েক সপ্তাহ পরীক্ষার পরে কেন্দ্রগুলি সম্পূর্ণ কার্যকর হবে বলে ওই ইউনিটের আধিকারিকরা জানিয়েছেন। ওই কেন্দ্র থেকে আগামী 10 মাসের মধ্যে সম্পূর্ণ বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। রাশিয়ার সহায়তায় বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন এই রূপপুর প্রকল্প তৈরি করেছে। এই প্রকল্পের অধীনে 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন 2টি ইউনিট স্থাপন করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় রাশিয়ার সংস্থা রোসাটমের প্রধান আলেক্সি লিকাচেভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং রূপপুর প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিদ্যুৎ কেন্দ্রটি বাস্তবায়নে রাশিয়ার সহায়তার প্রশংসা করেছেন। অন্যদিকে রোসাটম বাংলাদেশের পারমাণবিক শক্তির যাত্রায় সমর্থনের আশ্বাস দিয়েছে। উল্লেখ্য, রূপপুর কেন্দ্রটি বাংলাদেশের 10-12% বিদ্যুতের চাহিদা মেটাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে হাম প্রাদুর্ভাবের ক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে যে সকল ঘাটতি রয়েছে সে ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে এই রোগের সংক্রমণের সম্ভাবনা আরও বেড়ে যাবে। 23 এপ্রিল প্রকাশিত একটি মূল্যায়নে রাষ্ট্রসংঘে হু জানায়, সংক্রমণের হার আচমকা বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্যের ক্ষেত্রে এটি চিন্তার বিষয়। ইতিমধ্যে বাংলাদেশের 64টি জেলার 58টিতে এই প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যায় বেশি, যাদের বয়স 5 বছরের কম। হুয়ের রিপোর্টে সংকটের ইঙ্গিত দেওয়া হয়েছে। চলতি বছরে বাংলাদেশে প্রায় 240 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আরও বহু সংক্রমিত। মূলত টিকাদানের হার কম বলেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অনুমান। 2024 থেকে 2025 সালের মধ্যে বাংলাদেশ জুড়ে হাম এবং রুবেলা টিকার সংকট, নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়াও এর অন্যতম কারণ। এছাড়া ভারত এবং মায়ানমার সীমান্তবর্তী এলাকায় মানুষের ঘন ঘন যাতায়াত সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে বলেও হু জানিয়েছে। বাংলাদেশের অন্তত 95% মানুষের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত এলাকায় প্রাদুর্ভাব রুখতে র্যাপিড রেসপন্স টিম মোতায়েনের প্রস্তাব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে সরকারের গৃহীত পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়ের অভাব এবং গুরুত্বপূর্ণ সুপারিশের বিলম্বিত বাস্তবায়নের সমালোচনা করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশে গত রবিবার কালবৈশাখীর দাপটে 7টি জেলায় বজ্রপাতে অন্তত 14 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও বেশ কয়েকজন। 1 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র তাপপ্রবাহের পর ওই দিন বৃষ্টি হয়। গাইবান্ধায় 5 জন প্রাণ হারান। সিরাজগঞ্জ, জামালপুর এবং ঠাকুরগাঁওয়ে 2 জন করে প্রাণ হারিয়েছেন বলে খবর। অন্যদিকে বগুড়া, নাটোর এবং পঞ্চগড়ে 1 জন করে প্রাণ হারিয়েছেন। বজ্রপাতে কিছু গবাদি পশুরও মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। বাংলাদেশের ঢাকা, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন অংশে বজ্রপাত সহ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি চলতি তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি এনে দিয়েছে। বাংলাদেশের কক্সবাজারের খুরুশকুলে নিখোঁজ হওয়ার 3 দিন পর হিন্দু মন্দিরের সেবায়তকারী নয়ন দাসের পচা গলা মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সেদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, গত 22 এপ্রিল খুরুশকুলের এক পাহাড়ি বনাঞ্চলের গাছে ঝুলন্ত অবস্থায় নয়ন দাসের দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, নিখোঁজ হওয়ার দিনই তার মৃত্যু হয়। নয়ন দাসের পরিবারের সদস্যরা এই ঘটনার পেছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তাঁর স্ত্রী অঞ্জনা শীল দাবি করেছেন যে গত 19 এপ্রিল রাতে 2 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি নয়ন দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর ঘরে ফেরেননি। পরদিন মন্দিরের পাশে পাহাড়ি জঙ্গলে তার পরনের কাপড় পাওয়া যায় বলেও জানান তিনি। সোমবার তিনি কক্সবাজার সদর থানায় জিডি করেন। এই ঘটনায় দ্রুত ন্যায় বিচার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আরও শক্তিশালী আইনি সুরক্ষার দাবি জানিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় বিক্ষোভকারীরা প্রতিবাদ করেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনি ধর বলেন, ঘটনাটি অত্যন্ত

0: মর্মান্তিক। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ঢাকার চিঠি শেষ হল। এটি পাঠিয়েছেন প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা নভেল সাং পারমার।
1: এতক্ষণ শুনছিলেন ঢাকার চিঠি। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্যবর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitrweebandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitrweebandhu maitribandhu23@gmail.com।
2: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে

ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় যুথিকা নাজির।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই শুভ বিকেল এবং একই সঙ্গে স্বাগত আজকের আজ সন্ধ্যার আড্ডাতে। না, এখনও সন্ধে হয়নি, সন্ধে হব হব করছে, এখনও বিকেল রয়েছে। আসলে আমরা মনে হয় একটা বিকেল আর সন্ধের মাঝখানে, অর্থাৎ ওই গোধূলি লগ্নে রয়েছি, আর কিছুক্ষণ পরেই ঝুপ করে সন্ধে নাপবে, আর সেই সঙ্গে সঙ্গে জমে উঠবে আমাদের আজকের আজ সন্ধ্যার আড্ডা। আপনারা জানেন যে আজ সন্ধ্যার আড্ডাতেই আমরা নানান রকম বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি, আর আজকে সেটা তো করবই, এবং তার সঙ্গে অবশ্যই আছে সুন্দর সুন্দর গান এবং সঙ্গে আছে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা, আর এই সব মিলিয়ে সাজিয়েছি আজকের আজ সন্ধ্যার আড্ডা। আজ সন্ধ্যায় আড্ডা দিতে স্টুডিওতে রয়েছি আপনাদের সঙ্গে আমি জ্যোথিকা। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। জানি কয়েকদিন খুব খারাপ ছিলেন, বিশেষ করে ওই গত মাসের শেষ কয়েকটা দিন, কারণ এত এত রৌদ্রের দাবদাহ ছিল, তাপপ্রবাহ ছিল, যে আমাদের একেবারে সকলের ওষ্ঠাগত প্রাণ। আর সেই সময় আমরা অনেকেই নিজের শরীর খারাপ করেছি, নানান রকমভাবে শরীরটা খারাপ হয়েছে। তবে এখন তো ঝড় বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, এবং তাতে আবহাওয়া মনোরম, মানে অন্তত সেই জ্বালাপোড়া থেকে অনেকটা রেহাই মিলেছে। হ্যাঁ, আবহাওয়ার খবরও থাকবে এবং সেখানে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। তবে আজ নানান বিষয়ের মধ্যে একজনের কথা বলতেই হবে, যিনি আমাদের মননে রয়েছেন, যিনি আমাদের স্মরণে রয়েছেন।

আছেন যিনি বাংলার আবেগ। আজ সত্যজিৎ রায়ের জন্মদিন, তাই আমাদের আড্ডার প্রথম অংশ বা কিছুটা বা একদম প্রথমেই তাকে আমরা একটা শ্রদ্ধা নিবেদন করব অবশ্যই, এবং তারপর আমরা যেরকম নানান বিষয় রয়েছে সেরকম এগিয়ে যাব। আমরা কথা বলবো আমাদের একেবারে ছোট্ট ক্রিকেট তারকা বা ক্রিকেট ঝড় বলতে পারি বৈভব সূর্যবংশীকে নিয়ে কথা বলবো। এছাড়া আমরা কথা বলবো আবহাওয়ার বিষয় নিয়ে কথা বলবো, এবং আবার যদি প্রচণ্ড দাবদাহ তৈরি হয় তাহলে নিজেকে কী করে ভালো রাখবেন সেই বিষয়ে কথা বলবো। তাই এই সমস্ত কিছু নিয়েই আমাদের আড্ডা একেবারে জমজমাট হবে। তবে শুরুতেই গান, আর যেহেতু আজকে একটা বিশেষ দিন, আজ বিশ্ববরণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিন, তাই ভেবেছি যে

সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে। আর গানের পর ফিরে আসছি আড্ডায়, সঙ্গে থাকুন। এখন গানে গানে আমরা উদযাপন করব বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিন।

আজ সত্যির বাঙালির আনন্দের দিন। মহারাজা তোমার এসেলাম আজ দোসরা মে, শুধুমাত্র একটি তারিখ নয়, বরং বিশ্ব চলচ্চিত্রে বাঙালির রাজকীয় উপস্থিতির এক অনন্য স্মারক। আজ বাঙালির আবেগের জন্মদিন, আজ সত্যজিৎ রায়ের জন্মদিন, যার সম্পর্কে চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসভা বলেছিলেন, সত্যজিৎ রায়ের চলচ্চিত্র না দেখার অর্থ হল এই পৃথিবীতে বাস করেও সূর্য বা চাঁদকে না দেখা। ১৯২১ সালের এই দিনে তিলোত্তমা কলকাতায় জন্ম নিয়েছিলেন এমন এক মানুষ যিনি ক্যামেরা আর কলমকে এক সুতোয় বেঁধে তৈরি করেছিলেন এক আধুনিক মহাকাব্য। সত্যজিৎ রায় মানেই শুধু পথের পাঁচালীর সেই অপুর অবাক দৃষ্টি নয়, সত্যজিৎ মানে এক হাতে চলচ্চিত্রের ফ্রেম সাজানো আর অন্য হাতে ফেলুদার মগজাস্ত্রকে শানিত করা। তিনি ছিলেন আদ্যপান্ত একজন রেনেসাঁ ম্যান। যখন তিনি স্ক্রিপ্ট লিখতেন, তিনি আসলে ছবি আঁকতেন। যখন তিনি সুর বাঁধতেন, তিনি আসলে গল্পের আত্মা বুনতেন। তার সিনেমা আমাদের শিখিয়েছে যে আন্তর্জাতিক হতে গেলে মাটির টান থাকা জরুরি। তাই তো অপুর গ্রামীণ জীবন বিশ্বের দরবারে পৌঁছে চলে গিয়েছিল অস্কারের মঞ্চ পর্যন্ত। আজকের এই যান্ত্রিক ডিজিটাল যুগেও সত্যজিৎ রায় প্রাসঙ্গিক তার পরিমিতি বোধ আর পরিচ্ছন্ন রুচির কারণে। বিশপ লেফ্রয় রোডের সেই বিশাল জানা

জানলার পাশে বসে থাকা মানুষটি শিখিয়ে গেছেন, সম্পদ সীমিত হলেও কল্পনা শক্তি যদি অসীম হয় তবে বিশ্ব জয় করা অসম্ভব নয়। জন্মদিনে এই বিশ্ববরেণ্য স্রষ্টাকে জানাই বিনম্র শ্রদ্ধা। গোপীবাঘার সুরির জাদুতে আর ফেলুদার তীক্ষ্ণ বুদ্ধিতে আপনি আমাদের চিরকাল আবিষ্ট করে রাখবেন। আপনি চিরকাল বাঙালির মননে স্মরণে থাকবেন। পরের গানটি শুনবেন অনুপ ঘোষাল এবং রবি ঘোষের দ্বৈতকণ্ঠে গোপী গাইন বাঘা বাইন চলচ্চিত্র থেকে।

গানটি শুনলেন গোপী গাইন বাঘা বাইন ছায়াছবি থেকে অনুপ ঘোষাল এবং রবি ঘোষের দ্বৈত কণ্ঠে। সত্যজিৎ রায়ের রেশকে বাঙালি কাটিয়ে যাওয়া সম্ভব নয়, এই রেশ আমাদের সঙ্গে থাকুক, আজকে আড্ডা জুড়ে থাকুক। হয়তো অন্য অনেক বিষয় নিয়ে কথা হবে ঠিকই, কিন্তু তারপরেও সত্যজিৎ রায় থেকে যাবেন। আর আমরা এখনও যারা গান ভালোবাসেন, যারা একটু অন্যরকম, একটু ফিউশন বা একটু অন্যরকম গান শুনতে ভালোবাসেন, পরের তথ্যটা তাদের জন্য। কারণ কলকাতা শহরে এই কদিন আগেই প্রকাশিত হয়েছে এমন একটি অ্যালবাম, যারা গান ভালোবাসেন, যারা নিয়মিত এই ধরনের মানে ফিউশন ধরনের গান ভালোবাসেন, তাদের জন্য তো এই খবরটা একেবারে কি বলবো, একদম ভীষণ আনন্দের একটা খবর। বিক্রম ঘোষের ফিউশন মিউজিক অ্যালবাম রিদমস্কেপ 2.0 প্রকাশিত হলো। ইটার্নাল সাউন্ডস ও ক্যালকাটা হেরিটেজ কালেকটিভ টলি ক্লাবের ফার প্যাভিলিয়নে অ্যালবামটি প্রকাশিত হয়। বিক্রম ঘোষের ফিউশন ব্যান্ড রিদমস্কেপের 25 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন, পাশাপাশি এই ব্যান্ডের প্রথম অ্যালবামও 25 বছর পূর্ণ করল। ইটার্নাল সাউন্ডস মিউজিক কোম্পানি থেকে নতুন 7টি ট্র্যাক নিয়ে প্রকাশিত হল রিদমস্কেপ 2.0। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটার্নাল সাউন্ডসের পার্টনার উৎসব পারেক, গৌরাঙ্গ জালান, মায়াঙ্ক জালান, বিক্রম ঘোষ প্রমুখ। এদিন বিক্রম ঘোষ জানান, রিদমস্কেপের জার্নিতে আরও অনেক কিছু সংযোজিত হয়েছে, এখন সিঙ্গলসের যুগ, তবে রিদমস্কেপ মানে অনেক রকম অনুভূতির মিশেল, তাই একটা মাত্র ট্র্যাকে সেটা ধরা সম্ভব ছিল না। ওই যে শুরুতেই বললাম, যারা একটু অন্যরকম গান ভালোবাসেন, একটু ট্র্যাডিশনালের বাইরে গিয়ে একটু ফিউশন বা এই ধরনের পরীক্ষা নিরীক্ষার গান শুনতে ভালোবাসেন, তাদের জন্য রইল আনন্দ সংবাদ এবং প্রকাশিত হয়েছে রিদমস্কেপ 2.0। যাদের শোনার ইচ্ছে তারা একটু খোঁজ খবর করবেন এবং আমার মনে হয় ঠিকই এটা শুনতে পাওয়া যাবে। আর একই সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাবো বিক্রম ঘোষকে, এরকম একটা কাজ, এরকম একটা প্রোডাকশন আমাদের জন্য উপহার দেওয়ার জন্য। আর আপনার কাজ আমাদের আগেও মন্ত্রমুগ্ধ করেছে, আগামী দিনেও করবে, আপনি আরও আরও সুন্দর সুন্দর কাজ করুন। এবার আমরা আবারও গানে ফিরে যাব, কারণ গানের কথা যখন বললাম তখন গান শোনাবো না সেটা তো হতে পারে না, তবে এবার আপনাদের শোনাবো সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আর রবীন্দ্রসঙ্গীতের ওপারে আপনাদের জন্য থাকবে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা এবং তারপর আবারও ফিরে আসবো আমি আবারও অন্য কিছু তথ্য নিয়ে। এখন আপনাদের জন্য গানে গানে সাহেব চট্টোপাধ্যায়, শুনছেন আজ সন্ধ্যায় রয়েছেন মৈত্রী প্রচার তরঙ্গে।

0: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
2: সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত এবং তারপর জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা শুনিয়ে আবারও ফিরে এলাম আড্ডায়। আরও একটি নতুন রেকর্ড ঝুলিতে পড়লেন বৈভব সূর্যবংশী। মাত্র 15 বছর বয়সে প্রতিদিনই নতুন নজির সৃষ্টি করে চলেছেন ভারতীয় ক্রিকেটের এই নতুন সেন্সেশন। বাদ যায়নি পাঞ্জাব কিংস ম্যাচও। আইপিএলের এক সংস্করণে দ্রুততম প্লেয়ার হিসেবে 400 রানে পৌঁছে যান, মাত্র 167 বল নেন 400 রানে পৌঁছে যাওয়ার জন্য। ভাবছেন, মানে আমারও কথা একেবারে মানে গুলিয়ে যাচ্ছে। পাঞ্জাবের বিরুদ্ধে এই নজির গড়েন তিনি, ভেঙে দেন আন্দ্রে রাসেলের রেকর্ড। 2019 সালে এই নজির গড়েছিলেন ক্যারিবিয়ান তারকা, নিয়েছিলেন 188 বল। আর এবার 21 বল আগেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন সূর্যবংশী, যা প্রমাণ করে চলতি আইপিএলে দারুণ ছন্দে আছেন তিনি। অন্যান্য ম্যাচের মতন এই ম্যাচেও তিনি শুরু থেকেই ঝড় তুলেছিলেন। লাকি ফার্গুনসনকে আক্রমণের আগে অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখান। খুব বেশিক্ষণ উইকেটে টিকে না থাকলেও তার ইম্প্যাক্ট ছিল জোরদার, দলের ভিত গড়ে দেন তিনি। এদিন আরও একটি নজির গড়েন বৈভব। 5টি 6-এর মাধ্যমে T20-তে 99টি 6 আঁকান, 511 বলে এই নজির গড়েন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দ্রুততম ছক্কার সেঞ্চুরির রেকর্ড ছিল কাইরন পোলার্ডের, 843 বলে এই নজির গড়েছিলেন তিনি। সূর্যবংশীর সেই রেকর্ড ভাঙাও নিশ্চিত প্রায়, তবে কবে সেটাই এখন দেখার। তবে মন বলছে তার জন্য খুব বেশি সময় নেবেন না 15 বছর বয়সের এই তরুণ তুর্কি। এই নতুন সেন্সেশনকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি এইভাবেই খেলে চলুন, আপনার খেলা আমাদের দেখতে।

ভীষণ ভীষণ ভালো লাগে। আপনার স্বপ্ন এইভাবেই পূরণ হোক, আর তার সঙ্গেই আবারও গানে পরশ পাথর।

পরশ পাথরের এই গান শুনতে শুনতেই আমরা চলে যাব আবারও আজকের পরের তথ্যে। যেমনটা বলেছিলাম যে আবহাওয়ার খবর তো জানাতেই হবে, তার কারণ হচ্ছে যে আমাদের এখন মোটামুটি আগে যখন গরম ছিল তখন কত ডিগ্রি টেম্পারেচার, কখন লু বইবে, কেমন গরম রয়েছে সেটার দিকে চোখ থাকত। আর এখন যখন নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ঝড় হচ্ছে, তখনও আমরা মোটামুটি ব্যাগে ছাতা নেব কি নেব না, আজকে বৃষ্টি হবে কি হবে না, তার জন্য আমরা কখনো কখনো কান পাচ্ছি রেডিও সেটে, আবার কখনো কখনো চোখ রাখছি খবরের কাগজে। এখন যখন আপনাদের সঙ্গে আমি ভাগ করে নেব আজকের আবহাওয়ার খবর কি, আমার স্টুডিওর বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তাই এটা আমি বলতেই পারি যে হাঁসফাঁস গরমে স্বস্তি নিয়ে এসেছে কালবৈশাখীর হাত, হাত ধরে স্বস্তি এসেছে। গত দুদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টি চলছে, সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত। কালবৈশাখীর এই দাপট আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত আরও কিছুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে, সমুদ্র থাকবে উত্তাল। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা,

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি চলবে ওই বৃহস্পতিবার পর্যন্ত। এর মধ্যে কোনো কোনো জেলায় ঝড়ের দাপট বেশি থাকবে। সোমবার কলকাতায় ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। এছাড়া মঙ্গলবার পর্যন্ত প্রায় প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা শহর। ঝোড়ো হাওয়ায় গতি থাকবে ঘণ্টায় 40-50 কিলোমিটারের মতন। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও একই পূর্বাভাস রয়েছে। রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টি বাড়তে পারে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। বঙ্গোপসাগরের উপর উপকূল সংলগ্ন অঞ্চলে এখনও মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া বইছে, ফলে সমুদ্র উত্তাল রয়েছে এবং আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের কথা তো হলো, এবার একটু উত্তরবঙ্গের কথা বলি। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। আগামী রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। উত্তরের এই 5 জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়ার খবর তো শোনালাম, এবারে শ্রীকান্ত আচার্যর কণ্ঠে একটা মিষ্টি গান, তারপর ফিরে আসছি আবারও আড্ডায়।

0: গানটি শুনছিলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। এবার আবারও জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা এবং তারপর আবার ফিরে আসছে আড্ডায়।
1: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
2: ১৮ বছর বয়সের নিচে কোন শিশু কন্যাকে যেন বিয়ে দেওয়া না হয়।
3: একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এলাকায় এই অন্যায় রোধে উদ্যোগী হন,
2: সাহায্য নিন প্রশাসনের।
4: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
0: তাপমাত্রা চড়া মানে শরীরে নানান রকম সমস্যা শুরু। গরমে শরীর ঠান্ডা রাখতে নিয়ম করে আপনি চুমুক দিতে পারেন বেলির শরবতে। এখন বাজারে বেশ ভালো বেল পাওয়াও যাচ্ছে। পাকা বেল ফাইবারে পূর্ণ এবং মিষ্টি, এর ফলে বেলের মধ্যে থাকে ভিটামিন বি, ভিটামিন সি, ফসফরাস, ক্যালসিয়ামের মতন খনিজ। বেলের শাঁস দিয়ে তৈরি শরবত শুধু গরমে স্বস্তিদায়ক নয়, পেটের স্বাস্থ্যের জন্যও ভালো। অনেক উপকারিতা রয়েছে এই শরবতের। প্রথম কথা হচ্ছে, তো আপনি বেলের শরবত যেহেতু ভারী হয় এবং যদি আপনি একটু ঠান্ডা খান তাহলে আপনার পেট ঠান্ডা থাকবে। অনেক সময় গরমে অনেকেরই, মানে প্রচণ্ড গরমে অনেকেরই পেট গরম হওয়ার একটা প্রবণতা থাকে, তাই এই বেলের শরবত খেলে, মানে ঠান্ডা বেলের শরবত খেলে পেট ঠান্ডা হবে। এবং যেহেতু বেলের শরবত ভারী তাই অনেকটা সময় পেটে থাকে, তাই পেটটা অনেকটা ভরেও থাকে। এছাড়াও বেলের শরবত হজমে সাহায্য করে, কারণ প্রচুর পরিমাণে ফাইবার থাকে এতে। ফাইবার খাবার হজমে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। বিশেষত গরমে বদহজমের সমস্যা হলে বা পেটের সমস্যা থাকলে বেলের শরবত খাওয়া কিন্তু বেশ ভালো। পেট পরিষ্কারে বেলের শরবত কিন্তু ভীষণভাবে সাহায্য করে। পেট পরিষ্কার না হলে অম্বল বা গ্যাসের সমস্যা হতে পারে। প্রচুর ফাইবার থাকায় বেলের শরবত পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শরীর থেকে দূষিত পদার্থ বার করে দিতেও এটি কার্যকর। ফাইবার থাকায় এই ফল হার্ট থেকে ডায়াবেটিক, মানে যারা হার্টের পেশেন্ট তারাও খেতে পারেন এবং ডায়াবেটিক রোগীরাও খুব স্বচ্ছন্দে খেতে পারেন। তবে উপকারী হলেও যে কোনো শরবত বেশি খাওয়া কিন্তু ঠিক নয়। মানে এমনটা নয় যে আপনি প্রচুর সারাদিনে শরবত বলে বেলের শরবতই সারাদিনে অনেক গ্লাস খেয়ে ফেললেন, সেটা কিন্তু ঠিক নয়। আর স্বাস্থ্যের কথা ভেবে খাওয়া উচিত, তাই ফলের যেটা নিজস্ব মিষ্টি রয়েছে সেই মিষ্টিটাই পান করার চেষ্টা করুন। আলাদা করে কৃত্রিম চিনি বা এমনি চিনি বা সুগার জাতীয় জিনিস কিন্তু মেশাবেন না, তাহলে কিন্তু স্বাস্থ্যকর ব্যাপারটা থাকবে না। আর যারা ডায়াবেটিক পেশেন্ট তারা তো অবশ্যই খেতে পারেন বেলের শরবত, কিন্তু ওটাই বললাম যে ফলের যে মিষ্টিটা রয়েছে সেই মিষ্টিটাই খান, এতে আলাদা করে কিন্তু চিনি মেশাবেন। আর দেখবেন গরমে আপনি ভীষণ ভালো থাকছেন। আসলে আমরা যে সমস্ত আপনাদেরকে টিপস দিই বা এই যে ভালো থাকার পাসওয়ার্ড ছোটোখাটো যা আপনাদের সঙ্গে ভাগ করে নিই, তার কারণ আমরা আপনাদের বন্ধু বলে। হ্যাঁ, হয়তো আমাদের শোনা যায়, দেখা যায় না, কিন্তু বন্ধুত্বে তো এরকম কোনো বাউন্ডারি থাকতে পারে না, তাই না? তাই যারা আমাদের প্রতিদিন শুনছেন তারা তো আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু বটেই। এছাড়া যারা মাঝে মাঝে মৈত্রী প্রচার তরঙ্গে আসেন তাদের জন্য শুভঙ্কর ভাস্করের কণ্ঠে একটাই কথা বলার, চলে আসুন না আমরা একসঙ্গে বন্ধু হই। পরের গান শুভঙ্কর ভাস্করের কণ্ঠে, ফিরে আসছি গানের ওপারে।

শুভঙ্কর ভাস্কর তো গানে গানে বললেনই চলে আসার জন্য, বন্ধু হওয়ার জন্য চলে আসার জন্য। তবে বন্ধু হবেন কি করে, মানে কিভাবে আমাদের সঙ্গে জুড়ে যাবেন সেটা এবার একটু জানিয়ে দিই। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, আবারও বলছি আমাদের ইমেল আইডি।

maitribondhu23@gmail.com এছাড়াও আপনি জুড়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে আকাশবাণী মৈত্রী, মাঝখানে কিন্তু ভি নয় বি রয়েছে। আর শ্রোতা বন্ধুরা, আপনারা আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, তাই সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে একদম ভুলবেন না। সেখানে গিয়ে আপনি চট করে লিখে ফেলুন আপনাদের কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, আমরা অবশ্যই অপেক্ষায় থাকব। আর এছাড়া আপনারা তো আমাদের চিঠি পাঠাতেই পারেন, আমাদের মেইল করতে পারেন, এই সমস্ত পথ তো খোলাই রইল। আর ঘড়ির কাঁটা বলছে এবার আমাদের বিদায় নিতে হবে আজ সন্ধ্যার আটটা থেকে। আজ সন্ধ্যায় এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জ্যোতিকা, ভালো থাকবেন সকলে, আবারও আটটা হবে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়, ততক্ষণ বরং আমাদের মধ্যেই অপেক্ষাটুকু থাক।

মৈত্রীপূজার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় ছিলেন জ্যোথিকা নাজির, এখন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার।

0: আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস হারালো রাজস্থান রয়্যালসকে আজ চেন্নাই বনাম মুম্বাই। টমাস কাপের সেমিফাইনালে ভারত, কোয়ার্টার ফাইনালে চীনা তাইপেইকে হারিয়ে পদক নিশ্চিত। মাদ্রিদ ওপেনের ফাইনালে মুখোমুখি ইয়ানিক সিনার ও আলেকজান্ডার জেভেরভ। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের ইনিংস শেষ 102 রানে। এই মুহূর্তে নিউজিল্যান্ড 11.1 ওভারে 4 উইকেটে 88 রান। এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপে আজ ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। খেলার দুনিয়ার নানান খবরাখবর আজকের মৈত্রী ক্রীড়াঙ্গনে যথারীতি রয়েছে। থাকছে আজকের দিনের কথা এবং থাকবে একটি বিশেষ কথিকা, বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিনে মৈত্রী ক্রীড়াঙ্গনের বিশেষ শ্রদ্ধার্ঘ্য। আপনাদের বলি কেমন লাগছে আমাদের মৈত্রী ক্রীড়াঙ্গনের আসর, অবশ্যই ইমেল করে আমাদের জানাবেন। আমাদের ইমেল আইডি aircolkatasports@gmail.com। এবার চলে যাব আতশ কাঁচের তলায়।
1: আতশ কাঁচের তলায়,
0: আতশ কাঁচের তলায় আজ আইপিএল ক্রিকেট। ২০২৬ আইপিএল ক্রিকেটে এ মৌসুমে দারুণ ফর্মে আছেন কে এল রাহুল। দিল্লি ক্যাপিটালস গতকাল 7 উইকেটে হারায় রাজস্থান রয়্যালসকে। দিল্লির জয়ে মুখ্য ভূমিকা ছিল রাহুলের। এই মুহূর্তে আইপিএলে ব্যাটিংয়ে সবার উপরে রয়েছেন রাহুল।

এ মৌসুমে দিল্লির হয়ে ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। তিনটি অর্ধশতরান করেছেন, একটি শতরান করেছেন। 34 বছর বয়সী রাহুল গতকাল 40 বলে 75 রান করেন 6টি 4 ও 5টি 6 সাহায্যে। 3 ম্যাচে হারের পর দিল্লি আবার জয় ফিরল। আইপিএলে তাদের সর্বাধিক 226 রান তাড়া করে ম্যাচ জিতে নিল। রাহুল এর আগে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত 152 রান। ম্যাচে দিল্লির হয়ে প্রথমবার মাঠে নেমে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক 3টি উইকেট নেন। সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ 50 বলে 90 রান করেন 8টি 4 ও 5টি 6 সাহায্যে। প্রথম 2 ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান ফর্মে থাকা 2 ওপেনার বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল। দিল্লির হয়ে প্রথম উইকেট জুটিতে 57 বলে 110 রান যোগ করেন রাহুল ও শ্রীলঙ্কান ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা। 33 বলে 62 রান করেন নিশাঙ্কা 6টি বাউন্ডারি ও 3টি ওভার বাউন্ডারির মাধ্যমে। টসে জিতে প্রথম ব্যাট করে রাজস্থান 20 ওভারে 6 উইকেটে 225 রানের একটি বড় ইনিংস করে। ডোনোভান ফেরেরা 14 বলে অপরাজিত 47 রান করেন 30 বলে 42 রান করেন ধ্রুব জুরেল। দিল্লির পক্ষে মিচেল স্টার্ক 40 রানে নেন 3টি উইকেট। 19.1 ওভারে 3 উইকেটে 226 রান তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। 17 বলে 33 রানের একটি উপযোগী ইনিংস খেলেন নীতিশ রানা। 9 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস এখন ষষ্ঠ স্থানে। অন্যদিকে 10 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস রয়েছে চতুর্থ স্থানে। আজ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের খেলা। দুটি দলই 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন, কিন্তু এবার চেন্নাই রয়েছে ষষ্ঠ স্থানে আর মুম্বাই 9ম স্থানে। 8টি ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জিতেছে মুম্বাই। ঘরের মাঠে ওয়াংখেড়েতে এই চেন্নাইয়ের কাছেই তারা 103 রানে হেরেছিল। দেখা যাক আজকের ম্যাচের ফলাফল কোন দিকে গড়ায়। আতশ কাচের তলায় আজ ছিল আইপিএল ক্রিকেটের কথা।

এবারে বলি নিউজিল্যান্ড এবং বাংলাদেশের যে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ চলছে তার কথা। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ দুটি দলের কাছেই, কারণ বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে তারা সিরিজে 1-0 এগিয়েছিল। দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। আজ তৃতীয় ম্যাচটিতে বাংলাদেশ জিততে পারলে তারা সিরিজ জিতবে 2-0 ব্যবধানে। অন্যদিকে নিউজিল্যান্ড যদি আজকের ম্যাচ জিতে নেয় তাহলে তারা সমতায় ফিরবে। এবং এই মুহূর্তের খবর, নিউজিল্যান্ড ম্যাচটি 6 উইকেটে জিতে নিয়েছে। বাংলাদেশ আজ প্রথম ব্যাট করেছিল, নিউজিল্যান্ড টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। বাংলাদেশ 102 রানে তাদের ইনিংস শেষ করে। তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ ঢাকার শের-ই বাংলা স্টেডিয়ামে 6.4 ওভারে ববাংলাদেশের রান যখন ছিল 3 উইকেটে 50 তখন বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়। ওপেনার সাইফ হাসান 16 ও তানজিদ হাসান 6 রান করে আউট হন। প্রথম উইকেটটি নেন বাঁহাতি স্পিনার জেডন লেনক্স, পরের দুটি উইকেট নেন ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার নাথান স্মিথ। পারভেজ হোসেন ইমান 0 রানে প্যাভিলিয়নে ফেরেন। পরপর 2 বলে 2 উইকেট

বলে 33 রান করেন সামিম হোসেন, 3 রান করে আউট হন। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন 0, রিশাদ হোসেন 5, শরীফুল ইসলাম 2, রিপন মণ্ডল 0, মেহেদি হাসান 7 রান করে অপরাজিত থাকেন। 14.2 ওভারে বাংলাদেশের ইনিংস শেষ হয় 102 রানে। নিউজিল্যান্ডের পক্ষে অলরাউন্ডার জোস ক্লার্কসন, তিনি 9 রানে 3টি উইকেট নেন। ইশ সোধি পান 22 রানে 1টি উইকেট। নাথান স্মিথ 14 রানে 2টি, বেন সিয়ার্স 12 রানে 2টি এবং লেনক্স 28 রানে 1টি উইকেট নেন। নিউজিল্যান্ড অবশ্য ইনিংসের শুরুতে কিছুটা সমস্যায় পড়ে, কারণ 33 রানের মধ্যে নিউজিল্যান্ডের কিন্তু 4-4টি উইকেট পড়ে যায়। ক্যাটন ক্লার্ক 1 রানে, ডেন ক্লেভার 1 রানে, টিম রবিনসন 14 বলে 23 রান করে আউট হন। 3টি উইকেটই নেন বাংলাদেশের বাঁহাতি পেস বোলার শরীফুল ইসলাম। এর ফলে নিক কেলি, তিনি 1 রান করে আউট হন। মেহেদি হাসান সেই উইকেটটি নেন। শেষ পর্যন্ত চতুর্থ উইকেট 33 রানে পড়ার পর উইভান জ্যাকবস এবং ডিন ফসক্রফ্ট তারা জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডকে পৌঁছে দেয়। জ্যাকবস 31 বলে 62 রান করে অপরাজিত থাকেন, 5টি 4 এবং 3টি ওভার বাউন্ডারি মারেন। অন্যদিকে ফসক্রফ্ট, তিনি 15 বলে 15 রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান 20 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন আর শরীফুল ইসলাম 19 রান দিয়ে 3টি উইকেট পেয়েছেন। মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন এবং রিপন মণ্ডল তারা বল করলেও তারা কোনো উইকেট ফেলতে পারেননি। অর্থাৎ 20 বল বাকি থাকতে 6 উইকেটে নিউজিল্যান্ড ম্যাচটি জিতে নেয়। 4 উইকেটে 104 রানে তারা পৌঁছে যায় 11.4 ওভারে। মনে রাখবেন, বৃষ্টির জন্য ম্যাচটি কিন্তু 15 ওভারে সীমাবদ্ধ ছিল। এই ম্যাচটি জিতে যাওয়ার ফলে 3 ম্যাচের সিরিজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের 3 ম্যাচের সিরিজ 1-1 ফলাফলে শেষ হল। এবার বন্ধুরা যাব সেই বিশেষ কথিকায়। বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিনে মৈত্রী ক্রীড়াঙ্গনের বিশেষ শ্রদ্ধার্ঘ সত্যজিৎ ও খেলাধুলা, বলছেন শৌর্য চৌধুরী।

0: রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপ্যাট্রা, অতুল্য ঘোষ, হেলেন অফ ট্রয়, শেক্সপিয়ার, মাও জেদং, ডন ব্র্যাডম্যান, অরণ্যের দিনরাত্রির সেই বিখ্যাত মেমরি গেমের দৃশ্যটা মনে পড়ে?
1: আমি বলি রবীন্দ্রনাথ,
2: রবীন্দ্রনাথ, কার্ল মার্কস,
3: রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপ্যাট্রা,
2: রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপ্যাট্রা, অতুল্য ঘোষ।
0: যেখানে একটি আপাত নিরীহ মজাদার খেলার মাধ্যমে সত্যজিৎ রায় সিনেমাটির নানান চরিত্রের মনের গহীনে প্রবেশ করেছিলেন। মেমরি গেমটি যত চলতে থাকে এবং একে একে সবাই নাম তুলে নেন বা ভুল করেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্র অসীম খেলাটি জেতার জন্য মরিয়া হয়ে উঠতে থাকেন, যেন তার ঠুনকো ব্যক্তিসত্তা বা সেলফ ইমেজ নির্ভর করে আছে মেমরি গেমের এই আসরে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার উপর। অপরদিকে শর্মিলা ঠাকুর অভিনীত অপর্ণা সেটি বুঝেই যেন ইচ্ছে করে হেরে যান এই খেলায়।
2: রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপ্যাট্রা, অতুল্য ঘোষ, হেলেন অফ ট্রয়, শেক্সপিয়ার আউট, মাও সেতুং, ডন ব্র্যাডম্যান আউট, আউট, রানী রাসমণি, কেনেডি, টেকচাঁদ ঠাকুর, নেপোলিয়ান, মমতাজ মহল। বলুন এনে দেব।
0: তবে প্রিয় সিনেমার প্রিয়তম দৃশ্যে যে নামগুলি ব্যবহার হয়েছে সেগুলিও অর্থবহ। সঞ্জয় যেমন মার্ক্সবাদের সঙ্গে যুক্ত দুই বিখ্যাত ব্যক্তিত্বের নাম নিল, শেষে বুর্জোয়া মধ্যবিত্ত মানসিকতার পরিচয় দেন সিনেমার একটি গুরুত্বপূর্ণ লগ্নে, সেরকমই ডন ব্র্যাডম্যানের নামটি ব্যবহার করেন অপর্ণা। তার কাছে এর আলাদা অর্থ না থাকলেও ক্যামেরা সেই মুহূর্তেই ক্লোজ আপে ধরে হরির হাসিমুখ, সেই হরি যিনি একজন ক্রিকেটার এবং ক্রিকেটের খবর জোগাড় করতে উতলা। এভাবেই ক্রিকেট খেলাটি কখনো মূল প্লটের খাতিরে, কখনো ন্যারেটিভের শাখা হিসেবে সত্যজিৎ রায়ের সিনেমা ও সাহিত্যে এসেছে।

সত্যজিতের জীবনের সঙ্গেও পরিবার সূত্রে ক্রিকেট জুড়ে ছিল এবং খেলাটির আকর্ষণ স্বাভাবিকভাবেই তাকে গ্রাস করেছিল। সত্যজিৎ রায় ঠাকুরদা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নিজগুণেই প্রবাদ প্রতিম এক ব্যক্তিত্ব। তার দাদা সারদারঞ্জনকে বাংলার WG গ্রেস বলা হয়ে থাকে। তার কারণ, সারদারঞ্জনের দাড়ির সঙ্গে বিখ্যাত ইংরেজ ক্রিকেটারের সাদৃশ্য ছিল। শুধু তাই নয়, সারদা এ দেশে ক্রিকেটের অন্যতম প্রবর্তক ছিলেন বটে। এই খেলাটি নিয়ে একটি বইও লেখেন 1880 সালে, সম্ভবত বাংলায় ক্রিকেট সাহিত্যের বা ক্রিকেট বিষয়ে লেখা প্রথম বা প্রথম বইগুলির অন্যতম এটি। আরেক ভাই মুক্তিদারঞ্জন ও তাঁর পুত্ররাও সকলেই ক্রিকেটার ছিলেন। সারদা, উপেন্দ্র, মুক্তিদারঞ্জন, কুলদারঞ্জন ও বাংলার হয়ে খেলা প্রথম দ্রুত বোলার কনিষ্ঠ প্রমোদারঞ্জন একসঙ্গে ঢাকা কলেজ ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা করেন। পরে কলকাতায় টাউন ক্লাবের প্রতিষ্ঠাও হয় এই ভাইদের হাতে। সারদা একাধারে তুখোর শিক্ষাবিদ, অপরদিকে দাপুটে ক্রিকেটার ছিলেন। পরে তিনি অধ্যাপনা ছেড়ে 1895 সালে এস রয় অ্যান্ড কোম্পানি বলে একটি দোকান খোলেন কলকাতায়, যেখানে বইয়ের সঙ্গে ক্রিকেট খেলার সরঞ্জাম বিক্রি হতো। সত্যজিতের পিসি ঠাকুমা, মৃণালিনীর ছেলেরাও কার্তিক, গণেশ, হিতেন ইত্যাদি সবাই সাফল্যের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন। বাংলার ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকবে। সত্যজিৎ রায়ের বাবা সাহিত্যিক সুকুমার রায়ের কথায় আসি এবার। সুকুমার নিজে না খেললেও তার লেখায় ক্রিকেট এসেছে, তাও আবার মেয়েদের ক্রিকেট, এবং বিলেতে থাকাকালীন তিনি ক্রিকেট খেলা দেখেছেন এ কথা তার চিঠিপত্রে পাওয়া যায়। সত্যজিতের পিসি লীলা মজুমদার ক্রিকেট পরিবারের মেয়ে যেমন ছিলেন, তেমনি তার সাহিত্যেও ক্রিকেটের উল্লেখ পাওয়া যায়। সত্যজিৎবাবু নিজে ইউনিভার্সিটির হয়ে অফসিন বল করতেন, এরকম একটা কথা শোনা গেলেও এর প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। তবে সত্যজিতের অল্টার ইগো প্রদোষ রঞ্জন মিত্র অর্থাৎ ফেলুদাকে ক্রিকেট মাঠে একই ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে লেখক সত্যজিতের কলমের দৌলতে। তর্ক সাপেক্ষে বাংলা সাহিত্যের প্রিয় গোয়েন্দা ফেলুদাকে সত্যজিৎ সৃষ্টি করেছেন একজন প্রায় অতি মানব রূপে। ফেলুদার জ্ঞান ও বুদ্ধির পরিধি অগাধ। তিনি যোগব্যায়ামে পারদর্শী, মার্শাল আর্টসেও সিদ্ধহস্ত। 6'2" ফেলুদা সাধারণ বাঙালির জন্য একজন আদর্শ হয়ে উঠবেন স্বাভাবিকভাবেই। একমাত্র চন্দননগরে জোড়া খুনের কোনো এক মামলা ছাড়া ফেলুদা তার তদন্তে কোনোদিন ব্যর্থ হননি। তার চরিত্রে কোনো লেয়ার রাখেননি সত্যজিৎ, নেই কোনো জটিলতা বা দুর্বলতাও। মনে রাখতে হবে, তিনি সিনেমা প্রাপ্তবয়স্কদের জন্য বানালেও সাহিত্য রচনা করেছিলেন মূলত কিশোরদের জন্য। সেই জন্যই হয়তো ফেলুদার গল্পগুলিতে চরিত্রায়ন সরল রেখায় বয়। তা এ হেন আদর্শ পুরুষ সত্যজিতের প্রিয় খেলা দেখবেন না, এ তো হতে পারে না। এবং ফেলুদা নিয়ে দ্বিতীয় আখ্যান অর্থাৎ বাদশাহী আংটিতেই আমরা তার ক্রিকেট জীবনের উল্লেখ পাচ্ছি। 1966 থেকে 67 সাল অবধি সন্দেশ পত্রিকায় এই উপন্যাসটি ধারাবাহিকভাবে বেরোয়। উপন্যাসের মূল পটভূমি লখনৌ, এবং ফেলুদা গল্পে বলছেন যে তিনি 1958 সালে কলেজের হয়ে সে শহরে ক্রিকেট খেলতে এসেছিলেন। ফেলুদা স্কটিশ চার্চ কলেজে পড়তেন। ধারণা করা যায় যে তিনি তাদের হয়ে অফ স্পিনার হিসেবে খেলতে যান লখনৌতে। পরে জয় বাবা ফেলুনাতে ফেলুদা লালমোহন গাঙ্গুলিকে বলেন তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে খেলতে সে শহরেও এসেছিলেন। ইতিহাসবিদ সুমিত গঙ্গোপাধ্যায় পুরনো ক্রিকেট স্কোর ঘেঁটে দেখেছিলেন 1961 সালে বেনারস বনাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি খেলা সত্যি হয়েছিল এবং তাতে মিটার বলে একজন 4 উইকেট নেন। তবে তিনি ছিলেন RK মিটার, PC নন। পুরো নাম রুক্মিণী কুমার মিত্র। কাকতালীয় ভাবে রুক্মিণী কুমার জয় বাবা ফেলুনাতের একটি চরিত্রের নাম। সত্যি সত্যজিৎ নিজের উপন্যাসের জন্য এই খেলার ডিটেলস বার করেছিলেন না কাকতালীয় ভাবে এই মিল ঘটে গেছিল আজ আর তা জানা যাবে না। তবে তিনি ক্রিকেট খেলা দেখতে ভালোবাসতেন এ কথা তার চিঠিপত্রে পাওয়া যায়। এবং শুধু টেস্ট ম্যাচ নয়, তিনি স্থানীয় স্তরের ভালো খেলাও দেখতেন। তার ডায়েরির কিছু প্রকাশিত অংশে ক্রিকেট খেলার উল্লেখ পাওয়া যায় বেশ কয়েকবার। ফেলুদা থেকে আসি তারিণী খুড়ো। ফেলুদাকে যেমন ভাইপো তোপসের মাধ্যমে আমরা দেখতে পাই এবং স্বাভাবিকভাবেই কিছুটা হিরো ওয়ার্শিপের ছাপ পাই আমরা, তারিণী খুড়োর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা। তিনি নিজেই তার জীবনের নানাবিধ বিচিত্র অভিজ্ঞতা একদল খুদের সঙ্গে গল্পচ্ছলে ভাগ করে নেন। এক্ষেত্রে তাঁর সব কথা সত্যি কিনা এই নিয়ে একটি সংশয় সত্যজিৎ মুন্সিয়ানার সঙ্গে নিজেই সৃষ্টি করেছেন। তারিণী বাংলা সাহিত্যের একটি পুরনো ঘরানার প্রতিনিধি, ঘনাদার সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তাঁর গল্প বলায়। কিন্তু তারিণীর নিজের জবানবন্দি ছাড়া আর কোনো সোর্স নেই তাঁর আখ্যানগুলির, অর্থাৎ সেটাকে নিয়েই এগোতে হবে। তারিণী সারা জীবন বহুবিধ কাজ করেছেন, ঘুরেছেনও বহু জায়গায়। তার বহু কীর্তিকলাপের মধ্যে একটি সম্পূর্ণ ক্রিকেট খেলা নিয়ে। খেলোয়াড় তারিণী খুড়োতে তিনি রঞ্জির পুরনো একটি ব্যাট খুঁজে পান, অর্থাৎ রঞ্জিত সিংজি, এবং তার ফলে প্রায় ঐশ্বরিক একটি ইনিংস খেলে ফেলেন মারতণ্ডপুর ক্রিকেট ক্লাবের হয়ে। প্ল্যান্টার্স ক্লাব 332 রান করে এই দল সাহেবদের। তার জবাবে এই MCC অর্থাৎ মারতণ্ডপুর ক্রিকেট ক্লাব একসময় 92 রানে 5 উইকেট হারিয়ে ফেলে। তখন তারিণী তার জাদু ব্যাট নিয়ে নামেন এবং 243 রানের একটি প্রায় অতি প্রাকৃত ইনিংস খেলে দলকে ইনিংসে জেতান। এখানেও সত্যজিতের অদ্ভুত গবেষণার একটি উদাহরণ আমরা পাই। গল্পে বলা হচ্ছে এই ব্যাটে রঞ্জি 202 রানের একটি অমর ইনিংস খেলেন একবার। রঞ্জি সত্যি সাসেক্সের হয়ে মিডিলসেক্সের বিরুদ্ধে এরকম একটি ইনিংস 1900 সালে খেলেন। ভিজে পিচে খেলা সেই ইনিংস কাউন্টি

0: ক্রিকেটের সেই যুগে শ্রেষ্ঠ ইনিংসের মধ্যে গণ্য করা হয়। সাদেকি রঞ্জিকে ক্রিকেট লিখিয়ে নেভিল কার্ডার্স মিড সামার নাইটস ড্রিম অফ ক্রিকেট আখ্যা দেন। কার্ডাসের কথায় মনে পড়ল, ফেলুদা এই কিংবদন্তি ক্রিকেট লিখিয়ে একটি কাল্পনিক বই সেঞ্চুরিজের খোঁজ করেছিলেন বাদশাহী আংটিতে। এরপর আরেক চরিত্রের সঙ্গে ব্র্যাডম্যান বনাম রঞ্জি নিয়ে তর্কে মাতেন মগজাস্ত্রের মালিক। সত্যজিতের আরেক বিখ্যাত ছবি কাঞ্চনজঙ্ঘাতেও ক্রিকেট আসে। সেখানে ছবি বিশ্বাসের চরিত্র ইন্দ্রনাথ তার ক্রিকেট জীবনের কথা বলেন, বিশেষ করে বালিগঞ্জ ক্লাবের বিরুদ্ধে তার করা 96 রানের ইনিংসটির কথা। এখানেই ছবি বলেন তিনি ফুটবল পছন্দ করেন না, কিন্তু ক্রিকেটে পলিশ আছে, আছে সৌন্দর্য, তাই ক্রিকেট তার প্রিয়। তবে এটা কি সত্যজিৎ রায় নিজেরই কথা? একেবারেই নয়, কারণ সত্যজিৎ রায়ের খেলার মাঠের প্রতি ভালোবাসা শুধু ক্রিকেটে সীমাবদ্ধ ছিল না। ফুটবল, বিশেষ করে ব্রাজিলীয় মহাতারকা পেলের প্রতি তার অনুরাগ ছিল অসীম। তার ছেলে চিত্র পরিচালক সন্দীপ রায় একথা একটি সাক্ষাৎকারে বলেছেন, সে সময় আজকের মতো বিশ্বকাপ দেখা যেত না। 1986 মেক্সিকো বিশ্বকাপের আগে ভারতে এই প্রতিযোগিতার কোনো সম্প্রচার হয়নি, তাই পেলের খেলার খবর রাখতে সত্যজিৎ রায় ভরসা রাখতেন খবরের কাগজ বা রেডিওর ওপর। পেলের কথা এসেছে তার ছবিতেও, আগন্তুকে উৎপল দত্তের চরিত্র ব্রাজিলের কথা বলে রবি ঘোষের জলজলে চোখ দেখে দীপঙ্কর দে বলেন তিনি পেলের স্বপ্ন দেখছেন। বাঙালিদের ফুটবল প্রেমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ব্রাজিলের মোহময় ক্রীড়াশৈলী। এর পেছনে একটি বড় কারণ প্রখ্যাত ফুটবল কোচ অমল দত্তের বিদেশ থেকে আনানো কিছু ফুটবল ফিল্ম, যেগুলো নানান জায়গায় দেখানো হতো সেই সময়। এগুলি দেখি বাঙালিরা শত যোজন দূরের আরেক আপাত গরিব দেশের ফুটবল সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠে। সত্যজিৎ ব্যতিক্রম ছিলেন না স্কিলের এই জাদুময়তাকে আপন করে নেওয়ার ক্ষেত্রে। তিনি সন্দেশ পত্রিকার জন্য পেলে স্কেচ আঁকেন বলেও জানা যায়। তিনি টেনিসের খবর রাখতেন বলেও শোনা যায়। খেলার আঙিনাকে নাটকীয়তা সৃষ্টি বা চরিত্রের অন্তর্নিহিত দ্বন্দ্ব দেখাতেও প্রয়োজনে ব্যবহার করেছেন সত্যজিৎ। কলকাতার উচ্চবিত্ত জীবনের নানান আকর্ষণ দেখানোর সময় সীমাবদ্ধতে শ্যামল শালী টুটুলকে ঘোড় দৌড়ের আসরে নিয়ে যান। সত্যজিতের শট টেকিং ও ক্যামেরার কাজ রেসের মাঠের আপাত উত্তেজনার অন্তঃসার শূন্যতাকে যেন তুলে ধরে। ক্যালকাটা ট্রিলজির অঙ্গ এই ছবিতে টুটুল উচ্চাকাঙ্ক্ষী শ্যামলের বিবেক হিসেবে কাজ করেন, এখানেও তার ব্যতিক্রম হয় না।
1: ইন বাহাদুর সিপাহ সালারোঁ কে হাত তো দেখিয়ে, ভালে হি ইন হাথোঁ নে আসলি হাথিয়ার না উঠায়ে হোঁ, মগর কিস আন্দাজ সে ইস চৌকোর ময়দানে জঙ্গ মে আপনি ফৌজে আগে বাড়া রহে হ্যায়। লেকিন জঙ্গ কৌন সি আসলি হ্যায়, यहां न खून की नदियां बहेंगी, न सरधड़ की बाजी लगेगी और न ही किसी सल्तनत का पांसा पलटा जाएगा।
0: 1977 সালে শতরঞ্জ কি খিলাড়ি মুক্তি পায়। এই ছবিতে দাবার ভূমিকা কিছুটা রূপক হিসেবে উঠে এসেছে, যেখানে দেশ দখলের লড়াইয়ের রাজনীতির রূপ হয়ে ওঠে খেলাটি। আবার কিছুটা জীবনের সমস্যা থেকে পালানোর পথ হিসেবে ব্যবহৃত হয়েছে দাবা, যেখানে দেশ, অদ ও সংসার রসাতলে গেলেও দুই রাজদরবারে দুই প্রখ্যাত সদস্য শতরঞ্জে ডুবে থাকেন। ক্ষমতায় আসীন মানুষদের নির্লিপ্ততার ব্যবহার করে ব্রিটিশরা নিজেদের রাজত্ব কায়েম করে, সেটাই দেখানো হয়েছে এই সিনেমায়। দাবার প্রতি সত্যজিতের নিজেরও ছিল আগ্রহ। শুধু দাবা নয়, নানান বোর্ড গেম খেলতে ভালোবাসতেন তিনি। দাবা ছাড়াও ওয়ার্ড গেমস বা শব্দের খেলা যেমন স্ক্র্যাবল খেলতে পছন্দ করতেন। এছাড়াও শব্দের নানান কাগজ কলমের খেলায় মাততেন তিনি। বিশপ লেফ্রয় রোডের বাড়ি ভর্তি ছিল এই ধরনের পাজল ও বোর্ড গেমের সরঞ্জামে, এবং শব্দ ও নম্বরের ধাঁধা অমর রূপে জায়গা করে নিয়েছিল ফেলুদার গল্পেও। ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো ঘুরঘুটিয়ার ঘটনার এই লাইনটি কোন ফেলুদা ভক্ত ভুলতে পারবে? অন্য সূত্রে জানতে পারা যায় সত্যজিৎ সব রকম খেলার খবর রাখতেই ভালোবাসতেন, নিজে ফিল্ম ইন্ডাস্ট্রির চ্যারিটি ম্যাচেও খেলেছেন। অর্থাৎ ঐতিহ্যশালী ক্রিকেট পরিবার থেকে এলেও কিংবদন্তি শিল্পীর আগ্রহ ঘরোয়া খেলা ধাঁধা ইত্যাদি থেকে শুরু করে মাঠের ও কোর্টের নানান প্রান্ত অবধি পৌঁছে গেছিল।
2: সত্যজিৎ ও খেলাধুলা। বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিনে মৈত্রী ক্রীড়াঙ্গনের বিশেষ শ্রদ্ধার্ঘ নিবেদিত হল, বললেন সূর্য চৌধুরী। আজ অনেক ক্রীড়া ব্যক্তিত্বেরও জন্মদিন, যেমন ইংল্যান্ডের সেই প্রখ্যাত ফুটবলার ডেভিড বেকহাম। 1975 দোসরা মে তার জন্ম হয়েছিল। তার প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার ডেভিড বেকহাম এবং সর্বকালের অন্যতম পারদর্শী সেট পিসে, পাসিং, ক্রস ও সেট পিসে কুশলী মিডফিল্ডার ডেভিড বেকহাম তিনি একমাত্র ইংলিশ ফুটবলার যিনি ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্রতে, মানে চারটি দেশে লীগ খেতাব জিতেছেন। আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে 115 ম্যাচে 17 গোল করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে তার পেশাদার ফুটবল জীবন শুরু হয়। প্রথম দলে আত্মপ্রকাশ মাত্র 17 বছর বয়সে। 6 ম্যান ইউ এর হয়ে

ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব, দুবার এফএ কাপ, একবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। এরপর চার মরশুম খেলেন রিয়েল মাদ্রিদে, শেষ মরশুমে জেতেন লা লিগা। প্যারিস সাজার হয়ে লিগ খেতাব জেতেন এবং এমএলএস সকারে লা গ্যালাক্সির হয়ে এমএলএস কাপ জেতেন। 21 বছর বয়সে তার ইংল্যান্ড দলে অভিষেক, 6 বছর ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক, 3টি ফিফা বিশ্বকাপ, 2টি ইউরোকাপ খেলেছেন। 2013-এ 21 বছরের কেরিয়ারের পরে ফুটবল থেকে অবসর নেন। বর্তমানে মেজর লিগ সকারের দল অর্থাৎ এমএলএসের দল ইন্টার মিয়ামির যুগ্ম কর্ণধার ডেভিড বেকহাম। জন্ম 1975-এর আজকের দিনে। হ্যাঁ, আজকের দিনের কথাই বলছি, আজকের দিনেই জন্ম সেই বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ব্রায়ান লারা। হ্যাঁ, সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। 1969-এর 2 মে তার জন্ম হয়। ক্রিকেট ইতিহাসের অনেক রেকর্ড তার দখলে। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান, আন্টিগুয়া টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত 400 রান, প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড অপরাজিত 501, ওয়ারউইকশায়ারের হয়ে এজবাস্টনে ডারহামের বিরুদ্ধে। দ্য প্রিন্স নামে খ্যাত ব্রায়ান চার্লস লারা 131টি টেস্টে 11,953 রান করেছেন 52.88 গড়ে, তার মধ্যে 34টি শতরান। 299টি একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচে 10,405 রান করেছেন 40.48 গড়ে, করেছেন 19টি শতরান। 2004-এ তার অধিনায়কত্বেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ওয়েস্ট ইন্ডিজ। প্রসঙ্গত, 1979-এর বিশ্বকাপ জয়ের পর এটি ছিল ওয়েস্ট ইন্ডিজের কোনো বড় আইসিসি ট্রফি জয়। 1998 ও 2006-এ ওয়েস্ট ইন্ডিজ ছিল রানার্স আপ, সেই দলেও ছিলেন ব্রায়ান লারা। ব্রিসটাউনে 1999-তে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত 153 রান করে ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দেন। ক্যারিবিয়ান জয়ে যে ভূমিকা নিয়েছিলেন ব্রায়ান লারা, যে ইনিংসটি খেলেছিলেন, তা আইসিসির বিচারে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সেরা ব্যাটিং বলে স্বীকৃত হয়। 1994 এবং 1995-তে তিনি উইস্টেনের সেরা ক্রিকেটার হন। 2012-এ অন্তর্ভুক্ত হন আইসিসি হল অফ ফেমে। ব্রায়ান লারার জন্ম 1969-এর 2 মে। ভারতীয় কুস্তিগীর ঋতু ফোগাতের জন্ম 1994-এর 2 মে তারিখে। 2016-এ কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী এই ভারতীয় কুস্তিগীর এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং অনূর্ধ্ব-23 বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছেন। এম কে কৌশিক, মহারাজ কৃষণ কৌশিক, ভারতীয় হকি খেলোয়াড়, 1955-এর আজকের দিনেই তার জন্ম। তিনি ভারতীয় মহিলা হকি দলের প্রাক্তন কোচ। 1980-এর মস্কো অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ী ভারতীয় হকি দলের সদস্য। অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন। 2002-তে দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত হন। 2002-তে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলা হকি দলের কোচ ছিলেন এম কে কৌশিক। 1955-এর 2 মে তার জন্ম হয়। ভারতীয় হকি খেলোয়াড় নীলকান্ত শর্মার জন্ম 1995-এর এই দিনটিতেই। 2020-এর অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী দলের সদস্য তিনি। 2022 এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী দলের সদস্য নীলকান্ত শর্মা 2022 কমনওয়েলথ গেমসে রূপো জয়ী দলেও ছিলেন। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3 বার স্বর্ণপদক জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। 2016-এ জুনিয়র বিশ্বকাপে স্বর্ণপদক জয়ী ভারতীয় দলে খেলেছেন নীলকান্ত শর্মা। 2015-এ জুনিয়র এশিয়া কাপে স্বর্ণপদক জয়ী ভারতীয় দলেও ছিলেন নীলকান্ত শর্মা। হকি খেলোয়াড় নীলকান্ত শর্মার জন্ম 1995-এর আজকের দিনে। ভারতীয় বিলিয়ার্ডস খেলোয়াড় উইলসন জোন্সের জন্ম 1922-এর এই দিনটিতেই। 2 বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী উইলসন জোন্স তিনি প্রথম ভারতীয় যিনি কোনো খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হন। অর্জুন পুরস্কার, পদ্মশ্রী ও দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত উইলসন জোন্স 1922-এর 2 মে তার জন্ম হয়। ভারতীয় দৌড়বিদ আমোজ জেকবের জন্ম 1998-এর আজকের দিনে। 2020 ও 2024 অলিম্পিক্সে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন। 2022 এশিয়ান গেমসে
জেতেন।

স্বর্ণপদক, এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিতেছেন দুটি সোনা একটি রূপো, এশিয়ান অনূর্ধ্ব কুড়ি চ্যাম্পিয়নশিপে পেয়েছেন একটি সোনা একটি রূপো। ভারতীয় লং জাম্পার নিনা ভারাকিলের জন্ম 1991-এর 2 মে তারিখে। 2018-এর এশিয়ান গেমসে রূপজয়ী নিনা ভারাকিল 2017 এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিতেছেন রৌপ্য পদক। আজকের দিনের কথা বলতে বলতে ক্রীড়াঙ্গন কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, প্রায় শেষের দিকে। আমরা বলি আইএসএল ফুটবলে, গতকাল ঘরের মাঠে জামশেদপুর এফসি কিন্তু 2-0 জয় পেয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে। এএফসি অনূর্ধ্ব 17 মহিলা এশিয়ান কাপে দুদশক পর আজ ভারতের খেলা। স্যাফ অনূর্ধ্ব 19 মহিলা চ্যাম্পিয়নশিপ জিতে এবং মায়ানমারের বিরুদ্ধে দুটি ম্যাচ জিতে তারা চীনে খেলতে নামবে। আজ ভারতের খেলা রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সৌদি আরবে অনূর্ধ্ব 17 এএফসি এশিয়ান কাপের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে। কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ 23 সদস্যের দল ঘোষণা করেছেন। ভারত রয়েছে গ্রুপ ডিতে অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের সঙ্গে। গ্রুপের চতুর্থ দল উত্তর কোরিয়ার নাম প্রত্যাহার করে নেওয়ায় এটি 3 দলের গ্রুপ। এছাড়া আসন্ন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নাম ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর, সহ অধিনায়করা দায়িত্ব পালন করবেন স্মৃতি মান্ধানা। বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় কিন্তু একেবারে শেষ। আবার আগামীকাল ঠিক এই সময় কান পাতুন মৈত্রী ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

0: মৈত্রী পূজা তরঙ্গে এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন শুভজিৎ সরকার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী পূজা তরঙ্গে এখন শুনবেন ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এই যে সময়টা চলছে, মাঠে মাঠে কিন্তু বোরো ধানের পেছনে আমার যে চাষি ভাই চাষি বোনেরা রয়েছেন তারা একেবারে সারাটা দিন পরিশ্রম করে চলেছে। আর এই চাষের ক্ষেত্রে যেটা খুব বড় একটা সমস্যা সেটা হলো যে রোগ এবং পোকা। এবং সেই কথা মাথায় রেখেই আজকে আমরা আলোচনা করব বোরো ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমার সঙ্গে রয়েছেন বাঁকুড়া ধান গবেষণা কেন্দ্রের যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর চন্দন কুমার ভূঁইয়া, আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আমি প্রথমেই আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই ডক্টর চন্দন কুমার ভূঁইয়াকে।
2: ধন্যবাদ, নমস্কার সবাইকে।
1: ডক্টর ভূঁইয়া, আমি যেটা বলছিলাম যে ধরুন যে কোনো সবজি বলুন বা যে কোনো ফসলই বলুন, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা খুব চিন্তার বিষয় হচ্ছে রোগ এবং পোকা। ওই ঠিক যেমন বাড়িতে শিশু সন্তানটি যখন জন্ম নেয় বা সন্তান জন্মের আগে আগে থেকেই আমাদের নানা রকমভাবে চিন্তা করতে হয় যে কি করে সন্তানটিকে আমরা সুস্থ রাখবো, ঠিক একজন চাষি ভাইকেও চিন্তা করতে হয় তার ফসলটিকে একেবারে ছোটোবেলা থেকে একেবারে একদম চারা রোপণের দিক থেকে বা বীজ তোলা শুরু করার সময় থেকেই কিভাবে তাকে সুস্থ রাখবে, এটাই তার একেবারে প্রধান চিন্তা। সেই ক্ষেত্রে যদি আমরা ভাবি যে বোরো ধানের রোগ পোকা, তো সেটা আমরা প্রথমে চিনব কি করে, কারণ শত্রুকে চিনাটা একটা বড় কাজ।
2: দেখুন, আমরা যে আলোচনা করছি বোরো ধান, এখন বোরো ধান কেন, যে কোনো ফসলের ক্ষেত্রে যখন কৃষক বন্ধু মাঠে ফসল তিনি চাষ করেন, এটা নয় কি যে তার জমিতে শুধু রোগ হবে বা পোকা হবে, অনেকগুলো সমস্যা আসতে পারে। যেমন ধরুন জমিতে খাদ্যের সমস্যা হতে পারে, জমিতে জলের সমস্যা হতে পারে, রোগও আসতে পারে, পোকাও আসতে পারে। আমরা সাধারণত মাঠে গিয়ে দেখি ধান বা যে কোনো ফসল যে কিরকম কিরকম লক্ষণগুলো দেখা দেয়। যেমন ধরুন হয়তো এরকম হয়, গাছগুলো বসে গেছে, পাশ কাটি ছাড়ছে না, কিংবা পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিংবা পাতাগুলো পুড়ে পুড়ে গেছে, ঝলসে গেছে, নানা রকমের লক্ষণ দেখা দেয়। এই লক্ষণগুলোর পিছনে কিন্তু একদিকে যেমন রোগ হতে পারে, পোকা হতে পারে, অন্যদিকে তেমনি কোনো খাদ্যের অভাব হতে পারে, মানে সারের অভাব হতে পারে, কিংবা জমিতে জলের অভাব হতে পারে। তো আমাদের প্রাথমিকভাবে কিন্তু

0: নিশ্চিত করতে হবে যে অ্যাকচুয়ালি কি কারণে এটা হচ্ছে, কারণ পরবর্তী পদক্ষেপটা তার বিশেষে আমাদের নিতে হবে। যদি আমরা রোগ হয়েছে, ধরুন পোকার ওষুধ দিলাম বা পোকা হয়েছে সার দিলাম, তাহলে কিন্তু আমাদের খরচটা অনেক বেড়ে যাবে, কার্যক্ষম তো হবেই না, ওদিকে ফসলের উৎপাদনটা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। এখন বিষয় হচ্ছে আমরা যারা গবেষণার সঙ্গে যুক্ত বা বিভিন্ন দপ্তরে আমরা আছি, আমাদের কাছে অনেক বইপত্র যন্ত্রপাতি ইত্যাদি আছে যেটা দেখে আমরা বলতে পারি, কিন্তু কৃষকের কাছে তো সে বিষয়টা নেই, তাকে মাঠে দাঁড়িয়ে ঠিক করতে হবে যে কি হয়েছে। তো আমরা কতগুলো সহজ পদ্ধতির কথা আমি আজকে আলোচনা করি। প্রথমেই, সেটা শুধু ধান নয়, যে কোনো ফসলের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে পারি। কিরকম, ধরা যাক একজন কৃষক তিনি মাঠে গিয়ে দেখলেন যে তার জমিতে ধানের একটা পাঁচ কাঠা জমিতে তিনি ধান লাগিয়েছেন বা পাঁচ বিঘা জমিতে ধান লাগিয়েছেন, তিনি গিয়ে দেখলেন ধানের পাতাগুলো হলুদ হয়ে গেছে। এই হলুদ হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তো প্রথমে উনি দেখুন যে আপনার এই হলুদ হওয়াটা জমির কিছু অংশে হয়েছে এবং ক্রমশ বেড়ে চলেছে, না পুরো জমিতে একসঙ্গে প্রায় সমস্ত গাছে পাতাগুলো হলুদ হয়েছে। যদি পুরো জমিতে সমস্ত গাছে একসঙ্গে প্রায় পাতাগুলো হলুদ হয়ে যায়, তাহলে এক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায় যে আপনার জমিতে কোনো খাদ্যের অভাব হয়েছে। হ্যাঁ, কারণ সাধারণত খাদ্য বা অনুখাদ্যের অভাব হলে এইরকম ঘটনা ঘটে। এখন ধান গাছের ক্ষেত্রে, এখন ধান নয় যে কোনো ফসলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবারে ধান গাছের পাতা হলুদ হয় কিন্তু দুটো কারণে, একটা হচ্ছে নাইট্রোজেন জাতীয় খাওয়ারের অভাব হলে, আর একটা হচ্ছে সালফার জাতীয় খাওয়ারের অভাব হলে। নাইট্রোজেন জাতীয় খাওয়ারের অভাব যদি হয় তাহলে নিচের দিকের পাতাগুলো হলুদ হবে, আর সালফারের যদি খাওয়ারের অভাব হয় তাহলে উপরের দিকের পাতাগুলো হলুদ হবে। তাহলে এই পার্থক্যটা তাহলে কি বললাম, প্রথমে পুরো জমিতে আমার গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, পুরো জমিতে গাছ বসে গেছে, পুরো জমিতেই পাশকাঠি ছাড়ছে না লিকলিকে গাছ, তার মানে খাদ্য বা অনুখাদ্যের অভাব। এবং সেখান থেকে যদি নাইট্রোজেনের অভাব হয় তাহলে নিচের দিকের পাতা, যদি সালফার হয় তাহলে উপরের দিকের পাতা। নাইট্রোজেনের অভাব আমরা সেক্ষেত্রে ইউরিয়া বা ডিএপি সারগুলো প্রয়োগ করতে বলবো। এখন ধরা যাক যে না, এটা হয়নি, কিছু জমিতে কিছু গুছিতে প্রথমে হয়েছে, আস্তে আস্তে সেটা বাড়ছে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় হয় এখানে রোগ আছে না হয় পোকা আছে। এখন এখানে আবার পার্থক্য কি করে বুঝবো, দেখুন এই পার্থক্য নির্ণয় করতে গেলে আপনাকে মাঠে নেমে একটু আমি হাঁটা চালা করুন, একটু ধান গাছের গুচিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দেখুন, দেখলে দেখতে পাবেন আপনি পোকা হয়তো উড়ছে, কিংবা পোকার ডিম, কিংবা পোকার লেদা পোকা ইত্যাদি গুলো দেখতে পাবে। যদি দেখতে পান তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে এখানে পোকা আছে, কিন্তু আপনি দেখলেন যে না এগুলো কিছু নেই, তবু হচ্ছে, তাহলে আমরা তারপরে নিশ্চিত করে বলতে পারি যে এটা রোগ হয়েছে। এইভাবে কিন্তু আমাদের ধাপে ধাপে বিজ্ঞানসম্মত ভাবে নিশ্চিত করতে হবে। আমি চাষীদের প্রথমে এই কথাটা অনুরোধ করব অত্যন্ত গুরুত্ব সহকারে, যে আপনারা জমিতে গিয়ে যা কিছু দেখলেন প্রথমেই সার, প্রথমেই ওষুধ, ভিটামিন ইত্যাদি দেবেন না, আগে একটু নিশ্চিত হয়ে নিন কি হয়েছে। যেমন ধরুন আমরা চাষীদের এই বোরো মরশুম কেন, আমরা আমন ধানেও দেখেছি যে ধানের শীষের ফলে আমরা সেক্ষেত্রে বলি ওই একইভাবে আপনাকে ঠিক করে নিতে হবে, চিটে হওয়াটা পুরো জমিতে একসঙ্গে না অল্প অল্প করে হচ্ছে, যদি অল্প অল্প ধানে চিটে হয় ক্রমশ বাড়তে থাকছে, তাহলে আপনি ছত্রাক নাশক ওষুধ প্রয়োগ করবেন, এটা আমরা পরবর্তীকালে আজকে আলোচনা করবো। আর যদি বোরন হয় তাহলে কিন্তু আপনাকে এই অনুখাদ্যটিকে একেবারে শুরুতে যখন ধান লাগাবেন তখন কিন্তু দিতে হবে। অর্থাৎ আমরা সংক্ষেপে এটাই বলতে পারি, সঠিকভাবে কিন্তু জিনিসটাকে চিনতে হবে আগে আপনাদের।
1: ঠিক, আর সেক্ষেত্রে বোরো ধানের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কি কি রোগ বা কি কি পোকা আমরা পাচ্ছি সেটা যদি একটু বলেন।
0: দেখুন আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি আমরা চিন্তা করি, পশ্চিমবঙ্গে কিন্তু বোরো ধান অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফসল, এবং প্রায় সব জেলাতেই মোটামুটি ভাবে অনেকখানি বোরো ধান চাষ হয়। যদি আমরা রোগের কথা বলি, এবং এখানে আরেকটা কথা আপনাদের আমার মনে হয় কৃষক বন্ধুদের বলে দেওয়া ভালো, এই ফসলের ক্ষতি হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলো থাকে তার অন্যতম একটা হলো এই রোগ এবং পোকা, ফলে এটাকে কিন্তু অত্যন্ত গুরুত্বের সহকারে সঠিকভাবে আমাকে প্রতিরোধ করতে হবে। কি কি রোগ হয়, দেখুন রোগ বলতে আমরা প্রথমেই যেটা আমাদের দেখতে পাই মাঠে, কৃষকের মাঠে গিয়ে, সেটা হলো ঝলসা রোগ। এই ঝলসা রোগটা আমরা ধানের মোটামুটি ভাবে একেবারে বীজতলা থেকে শুরু করে প্রায় সবসময় দেখা যায়। এই ঝলসা রোগ একটি ছত্রাক দিয়ে হয়। এরপরে আসছে আমার বাদামি চিটে রোগ, যেটাকে আমরা বলি ব্রাউন স্পট ডিজিজ ইংরেজিতে, এটাও একটা ছত্রাক দিয়ে হয়। তার পরবর্তীকালে আসে খলা পচা রোগ, সেটা একেবারে ধানের গোড়ায় হয়। আমি এটা এই লক্ষণগুলো একটু আলোচনা করব সংক্ষেপে, যাতে কৃষকদের সুবিধা হয়। সেটাও একটা ছত্রাক দিয়ে হয়, এবং ব্যাকটেরিয়া জনিত একটা ঝলসা রোগ হয়। আর যেটা আমি একটু আগে বললাম ধানের চিটে রোগ হয়, যেটাও ছত্রাক, অনেকগুলো ছত্রাক এখানে থাকে। এখন দেখুন, এই রোগগুলোকে যদি আমরা একটু আলাদাভাবে চিন্তা করি, মানে বিষয়টা এরকম, দেখুন রোগ মানে তো ওষুধ, এটা আমরা জানি, কিন্তু আমরা যেমন কি জ্বর হলে তার পেট খারাপের ওষুধ খাই না, জ্বর হলে জ্বরের ওষুধটাই খাই, ঠিক আছে? কিভাবে ধানের যে রোগটা হচ্ছে তার কারণটা আপনাদের কিন্তু একটু জানতে হবে। এখানে আমরা যদি খুব সংক্ষেপে আপনাদের বলি, সেখানে ধানের যে রোগটা হয় সেটা একটা হয় ছত্রাক দিয়ে কিছু রোগ হয়, ব্যাকটেরিয়া দিয়ে কিছু রোগ হয় এবং ভাইরাস দিয়ে কিছু রোগ হয়। ভাইরাস জাতীয় রোগটা সাধারণত বড় মরশুমে খুব একটা দেখা যায় না এবং পশ্চিমবঙ্গে আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ নয়, ফলে এটা এই মুহূর্তে সেটা নিয়ে ভাবার খুব একটা প্রয়োজন নেই। কিন্তু ব্যাকটেরিয়া এবং ছত্রাক, ছত্রাকে যেটা আমি একটু আগে বললাম যে ঝলসা রোগ হয়, বাদামি চিটে রোগ হয়, খোলা পচা রোগ হয় এবং গড়া পচা রোগ হয়, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝলসা রোগের লক্ষণটা কি? ঝলসা রোগটা দেখবেন, কৃষক বন্ধুরা জানেন এটা, পাতায় যদি আপনি দেখেন, পাতায় একটা লম্বা মাকুর মতো, আমাদের যদি তাঁত বোনা মাকু হয় কাপড় বোনার জন্য, যে মাকু চাষিরা জানেন, এটা মাকুর মতো একটা লম্বা দাগ হবে পাতা, এই দাগটা ক্রমশ বাড়বে, দাগটা চারপাশটা বাদামি রঙের, মাঝখানটা সাদা, পুরো নৌকোর মতো দেখতে। এই দাগটা পাতায় প্রথমে আসে, যদি কোনো রকম ভাবে আপনি প্রতিরোধ না করেন, এখান থেকে কিন্তু রোগটা ছড়িয়ে পড়বে শীষে এবং দানায়। এটা একটা দিক গেল। তার মানে ঝলসা দেখুন কত গুরুত্বপূর্ণ। প্রথমে বীজতলায় তো আসেই, কিন্তু যেহেতু এখন বীজতলা নেই, মাঠের ফসল আছে, তাই আমরা বলছি পাতায় আসবে, তারপরে শীষে আসবে, তারপরে দানায় আসবে, অর্থাৎ দেখা মাত্রকেই কিন্তু এটা প্রতিরোধ ব্যবস্থা আমাদের নিতে হবে। এরপরে কি আসছে? বাদামি চিটে রোগ। এই রোগটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আমরা দেখতে পাই। এই রোগটার লক্ষণ কি? না, দেখবেন গাছের পাতায়, ধান গাছের পাতায় একবার গোড়া থেকে উপর অব্দি যত পাতা আছে, ছোট ছোট ডট ডট, মানে বিন্দু বিন্দু বাদামি বর্ণের দাগ দেখতে পাবেন, এবং এই দাগগুলো অসংখ্য। মানে দুটোর মধ্যে পার্থক্য, আমি প্রথমে ঝলসা বললাম, তার দাগগুলো লম্বা মাকুর মতো বা নৌকার মতো, মাঝখানে সাদা, আর এই বাদামি চিটে রোগের দাগগুলো কিন্তু গোল গোল, ডট ডট, মানে বিন্দু বিন্দু, ঠিক আছে? ফলে এই পার্থক্যটা একটু আমাদের বুঝতে হবে। এরপরে যেটা আমি আসছি, এবং এটাও কিন্তু পাতায় আসে, তারপরে শীষে যায় এবং ধানের বীজে আক্রমণ করে, যেটা আমরা হয়তো আলোচনা করবো, যে বীজ যেহেতু একটা গুণগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কৃষকরা ধানের বীজ নিজেরা রাখতে পারেন, এর সবসময় যে প্রতি বছর বীজ কিনতে হবে তা নয়, কিন্তু কেন, ধান সপরাগযোগী একটি ফসল, ফলে এই বীজ গুণগত মানভাবে ভালো তৈরি করতে গেলে এই রোগগুলো কিন্তু খুব ক্ষতি করে, সেটা আমাদের সতর্ক হতে হবে। এরপরে কি আসছি আমরা? না, ধানের খোলা পচা রোগ, সেটা কিন্তু একেবারে গোড়ায় হয়, সেটা কিন্তু পাতায় হয় না, উপরে একেবারে খোলা, যেখানে জল ধানের গোড়ায় থাকে সেখানে খোলাটা পচতে শুরু করে এবং একটা গুচি থেকে পাশের গুচিতে রোগগুলো ছড়িয়ে পড়ে। হ্যাঁ দেখুন, এটা কিন্তু পাতায় আপনি দেখতে পাবেন না, একবারে গড়ায় আছে। এরপরে কি আসছে? খলা ধসা রোগ, সেটা কিন্তু শীষে হয়। শীষে চাষি ভাইরা জানেন যে যে পাতাটা ধানের শীষটাকে জড়িয়ে থাকে ওই পাতায় হয়। তাহলে এই চারটে রোগ মোটামুটি ভাবে আমার মনে হয় বোঝা গেল যে কি কি তাদের লক্ষণ বা কি। দ্বিতীয় হচ্ছে কি, যে ব্যাকটেরিয়া জনিত যেটা ঝলসা রোগ আমরা বললাম, এটা কিন্তু পশ্চিমবঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ, ক্রমশ এর প্রাদুর্ভাব বাড়ছে। এই রোগটার প্রধান লক্ষণ কি? দেখবেন পাতার দুপাশটা মানে বড় বড় যে পাতাগুলো উপর থেকে নিচ হালকা হলুদ হবে এবং ক্রমশ সেই হলুদ অংশগুলো বাড়তে থাকবে, লম্বা হলুদ, কোনো দাগ নয় কিন্তু, এবং পরে সেই পাতাটা শুকিয়ে যাবে, যখন প্রচুর পরিমাণে বেড়ে যাবে দূর থেকে মনে হবে যেন পুরো জমিতে ঝলসে গেছে। এখন আমরা এই কথাগুলো আলোচনা করছি কেন? দেখুন একটা রোগ যখন আমরা প্রতিরোধ করব, কৃষক বন্ধুদের এটা একটু আমি মাথায় রাখতে অনুরোধ করব, যে রোগটা কেন হয় আমি তো আলোচনা করলাম, এরপরে রোগটা কিভাবে ছড়ায় বা কোথা থেকে আসে এটাও কিন্তু খুব জরুরি।
1: এই প্রশ্নে আমি আসছিলামই, যে এই রোগগুলো কিভাবে হয় এবং কিভাবে সেটা মাঠের পর মাঠ ছড়িয়ে যাচ্ছে।
0: ঠিক ঠিক ঠিক। আচ্ছা এখানে দেখুন এটা কেন গুরুত্বপূর্ণ, আমি যদি রোগটা কিভাবে হয় জানতে পারি তাহলে আমি প্রথমে সেটাকেই প্রিকশন নিতে পারবো।
1: ঠিক তাই।
0: হ্যাঁ, যেমন আমরা বিভিন্ন গবেষণা করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছি যে সমস্ত রোগগুলো ধানে হয় সেগুলোর প্রায় 90% রোগ আসে মাটি এবং বীজ থেকে,
1: শুরু থেকে।
0: তার ব্যাপারটা কি রকম দেখুন, খুব মজার বিষয়, বীজ থেকে যেহেতু আসে তাহলে আমাকে বীজটা শোধন করতে হবে, মাটি থেকে যেহেতু আসে আমরা মাটিটাকেও শোধন করতে হবে।
1: ঠিক
0: ঠিক। এবারে ধরুন কোনো কারণে আমার বীজ মাটি শোধন করার পরেও রোগ মাটি এসে গেল, আসতেই পারে, তখন আমাকে দেখতে হবে রোগটা কিভাবে ছড়ায়। আমি যে সমস্ত ছত্রাক জাতীয় রোগগুলো বললাম, যেমন ধানের ঝলসা রোগ, বাদামি চিটে রোগ বা ব্যাকটেরিয়া জনিত ঝলসা রোগ, এই রোগগুলো মোটামুটি বৃষ্টি বা বাতাসের দ্বারা ছড়ায়। কিন্তু আমি যে খলা পচা রোগটা বললাম যেটা ধানের গোড়ায় হয়, সেই রোগটা কিন্তু সেচের জলের মাধ্যমে ছড়ায় এবং জমিতে যদি আপনি খুব ঘন গাছ লাগান তাহলে কিন্তু রোগটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কৃষক বন্ধুদের আমরা দেখেছি ওনাদের একটা ধারণা আছে বোধহয় খুব কাছাকাছি গাছ লাগালে ফলনটা আমাদের বেশি হবে, তা নয় কিন্তু। যত আপনি ঘন গাছ লাগান

0: তারপরে গাছের ভেতরে অন্ধকার হবে, ওখানে আর্দ্র আহা মানে ভেজা ভেজা আহা তৈরি হবে, ফলে তার ফলে রোগ বা পোকাগুলো ওদের বংশ বিস্তার করতে সুবিধা হবে।
1: সেক্ষেত্রে ডক্টর ভুঁইয়া আমি এটাও জানতে চাইবো যে সেই সারির ব্যবধানটা কতটা ঠিক হওয়া উচিত?
0: মোটামুটি 25/15-20 এইভাবে আমরা করতে পারি, এবং সেক্ষেত্রে জাত টু জাত নির্ভর করে আমরা এইভাবে এটা লাগাতে পারি। এখন দেখুন, এটা করার পরে যে আমরা এইভাবে রোগটা কিভাবে ছড়ালো জেনে গেলাম এবং মাঠে আসার আগে, তাহলে আমাদের প্রথমে এই জায়গাগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতেই হবে। এখানে আমি আর একটা কথা একটু আলোচনা করে নিই, সেটা হলো আমরা তো রোগ নিয়ে বলছি, পোকাটাও বোধহয় একটু এই প্রাথমিকভাবে বলে না। ঠিক, তো আমরা কৃষকের মাঠে দেখুন পোকাও অনেকগুলো হয়, কিন্তু মূলত যেগুলো আমাদের রাজ্যে ক্ষতি করে বা কৃষকের মাঠে আমরা দেখতে পাই, সেগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো একটা বাদামি শোষক পোকা থাকে, আর একটা থাকে ইয়েলো স্টেম মোরার বলি কাণ্ড ছিদ্রকারী পোকা, আর কিছু কিছু ক্ষেত্রে পাতা মোড়া পোকা থাকে, গলমিজ বলে পোকা হয়। এই 4-5 পোকা মূলত ধানে রবি মরশুমে বা এমনকি আমার আমন ধানেও খারিফ মরশুমে ক্ষতি করে। এখন এই পোকাগুলোর আমার লক্ষণ কি, যে আমি সবসময় বা আমরা সবসময় বিষয়টাকে একটু গুরুত্ব দিতে চাইছি। দেখুন, যদি আমি বাদামি শোষক পোকার কথা বলি, কৃষক ভাইরা চেনেন এই পোকাটা, যদি কোনো জমিতে একবার আক্রমণ ঘটে, মূলত রস চুষে খাওয়ার ফলে বিঘের পর বিঘে জমি না শুকিয়ে যায়, পাতাগুলো মনে হচ্ছে কেউ ঝলসে গেছে, বাদামি হয়ে পুড়ে যায়, গাছগুলো বসে যায়, সেখান থেকে আর পাশ কাঠি ছাড়ে না, সিজ বেরোয় না, ফুল কিছুই আসে না। হ্যাঁ, এটা বাদামি শোষক পোকা, দূর থেকে মনে হবে যেন কেউ ঝলসে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, এটা একটা দিক। ইয়েলো স্টেম মোরার বলে যে পোকাটা হয়, তার ক্ষেত্রে লক্ষণটা কিন্তু খুব পরিষ্কার। কিরকম, এই পোকার আক্রমণ হলে আপনি প্রথমেই দেখবেন, যদি যেমন ধরুন এখন যদি আমরা বোরো ধান তো মাঠে আছে, এখন মূলত দেখবেন পাশ কাঠি ছাড়ছে, যারা একটু পরে লাগিয়েছেন, যারা আগে লাগিয়েছেন তাদের হয়তো শীষ বেরিয়ে যাওয়ার অবস্থা এসে গেছে। দেখবেন যদি ইয়েলো স্টেম বোরার এই পোকাটার আক্রমণ হয়, এরা কি করে, কাণ্ডের মধ্যে গিয়ে ফুটো করে রস খেয়ে নষ্ট করে দেয়, ফলে সেই অংশটা যে পাশ কাঠিটা না পুরো শুকিয়ে যায়, এবং একটা গুছিয়ে হয়তো দুটো বা একটা পাশ কাঠি শুকিয়ে গেছে, এটাকে আমরা বলি ডেড হার্ট। হ্যাঁ, এখন আবার যদি একটু পরে আক্রমণ হয়, যখন শীষ এসে গেছে, তখন দেখবেন শীষের গোড়াটা ফুটো করে নষ্ট করে ফেলার ফলে শুধু ধানে কি হয়, ধানের পাতায় যে খাদ্যটা তৈরি হয় সেটা তো আলটিমেটলি শীষে বা ধানে এসে জমা হয়, এবং তার ফলে আমরা ফলনটা পাই। ফলে শীষের গোড়ায় যদি ফুটো করে দেওয়া হয়, ফলে সেখান থেকে খাদ্যটা ভিজে আসতে পারবে না, ফলে পুরো শীষটা কিন্তু শুকিয়ে যায়, তখন দেখবেন পুরো গুছিতে একটা শীষ পুরো সাদা হয়ে গেছে, এটাকে আমরা বলি ইয়ারহেড। এখন এখানে একটা কথা আমি একটু বলে নিই, সেটা হলো এইগুলো দেখলে কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা একটা পরিমাপ ঠিক করেছি, যেটা বেশি হলে আমরা ওষুধ প্রয়োগের কথা ভাববো। সেটা কি, যেমন ধরুন এই যে ইআর হেড মানে শীষগুলো সাদা হয়ে যায়, শতকরা যদি দুটো বা তার বেশি শীষ সাদা হয়, তখন আপনি ওষুধ দেওয়ার কথা ভাববেন।
1: আচ্ছা,
0: আমি একটু আগে যেটা বললাম পাশকাঠিগুলো সাদা হয়ে যায়, মানে পুরো মনে হচ্ছে যেন এও নষ্ট হয়ে গেছে, শতকরা 10 বা তার বেশি হলে ওষুধ দেওয়ার কথা ভাববেন। ঠিক একইভাবে ধানের যে ঝলসা বা বাদামি চিটে রোগের কথা আমরা আলোচনা করছিলাম, সেক্ষেত্রে মোটামুটি 5-10% বেশি যদি রোগ আমরা মাঠে দেখতে পাই, ধরুন আপনার জমিতে মোড় যা গাছ আছে পাতা আছে 5% বা 10% বেশি আক্রমণ হয়ে যাচ্ছে, আবহাওয়া খুব আর্দ্র, গরম, ভ্যাপসা, বৃষ্টি হচ্ছে, ঝড় আসতে পারে, তাহলে কিন্তু অবিলম্বে আপনাদের ওষুধ প্রয়োগের কথা ভাবতে হবে। এখন কি ওষুধ দেবো সেটা আমরা নিশ্চয় পরে আলোচনা করবো।
1: তাহলে একটুখানি এই বিষয়েই আসি আমরা, যে এই রোগগুলোকে বা এই পোকাগুলোকে সুসংগতভাবে আমরা কিভাবে প্রতিহত করতে পারি।
0: ঠিক, দেখুন এখন আমরা এটা না দুটো ভাবে একটু বিষয়টা ভাবতে পারি, একটা হচ্ছে কি মানে একটা দীর্ঘকালীন পরিকল্পনা, আর একটা হচ্ছে বর্তমান সময়ের উপর ভিত্তি করে একটা পরিকল্পনা। আমি প্রথমে বর্তমানটাই বলি, কিরকম কৃষকদের জমিতে এখন কিন্তু ধান আছে, ফলে কৃষকরা এখনই চাইবেন যে তারা কি করবেন তাদের কাছে, কারণ কি আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি সঠিক তথ্যগুলো তাদের কাছে পৌঁছে দিলে তারা কিন্তু সঠিক পদ্ধতি মেনে কাজটা করেন। আমার মনে হয় আজকের আলোচনা থেকে যদি আমরা সেটা করতে পারি, অনেক বিষয়টা অনেকটা ভালো জায়গায় যাবে। সেটা কি, দেখুন আমি যে রোগগুলো বলেছি আমি দুটো ভাগে কিন্তু ভাগ করেছি, একটা হচ্ছে ছত্রাকজনিত রোগ আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত একটা রোগ ধানের ক্ষেত্রে। আমি প্রথমে রোগের কথা বলছি, দেখুন এটা হয় না, একজন কৃষক যখন ধান চাষ করবেন তাকে যদি আমি বলি আপনি এই রোগের জন্য একটা ওষুধ, ওই রোগের জন্য একটা ওষুধ, আরেকটা জন্য 3-4 ওষুধ সাজেস্ট করি, এটা আমার মনে হয় না খুব বাঞ্ছনীয় হবে এবং কৃষকদের পক্ষে ব্যাপারটা লাভজনক হয়ে দাঁড়াবে। ফলে আমরা এমন একটা ওষুধের কথা বলবো যেটা ধানের ছত্রাকজনিত যে সমস্ত রোগগুলো সবগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে, ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো তার জন্য আর একটা ওষুধ বলো সেগুলোকে প্রতিরোধ করতে পারবে। তো ধানের ক্ষেত্রে একটা মজার বিষয় হলো, মানে বিজ্ঞানসম্মতভাবে বিষয়টা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছি, ধানের ছত্রাক

0: ছত্রাক জনিত যে সমস্ত রোগগুলো হয় সেগুলো কিন্তু সেই ছত্রাকগুলো বা জীবাণুগুলো একই গোত্রের প্রায়, ফলে তাদেরকে মারতে গেলে একই গ্রুপের যদি কোনো ওষুধ আমরা প্রয়োগ করি সবগুলোকেই প্রায় মারা যাবে। হ্যাঁ, আলাদা আলাদা ওষুধ মারার কোনো দরকার নেই। যেমন ধরুন কৃষক বন্ধুরা জানেন এটা, ধানের সব থেকে উপকারী এবং সব থেকে মানে কি অত্যন্ত ভালো কার্যকরী একটা ওষুধ হলো টেবুকোনাজল 50% এবং ট্রাইফ্লক্সিস্টবিন 25%, যেটা বাবা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। আমরা আমি কেমিক্যাল নামগুলো আবার বলছি, টেবুকোনাজল 50% এবং ট্রাইফ্লক্সিস্টবিন 25%। আপনারা বাজারে গিয়ে বললে দেখবেন যার যেখানে কিনবে এই কম্পোজিশনটা বলবেন, এটা অত্যন্ত কার্যকরী ওষুধ। এটা মোটামুটিভাবে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনি গাছে প্রয়োগ করুন। এছাড়া আমরা যেমন বলতে প্রপিকোনাজল বলে একটা ওষুধ আছে, সেটাও 1 ml প্রতি লিটার জলে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া অ্যাজক্সিস্ট্রোবিন একটা ওষুধ আছে যেটা 25%, সেটাও 1 ml প্রতি লিটার জলে গুলে আমরা গাছে প্রয়োগ করতে পারি। হ্যাঁ, এছাড়া দেখুন রিসেন্টলি একটা টেবুকোনাজল 250% বলে একটা ওষুধ, এটাও 1 ml। এছাড়া রিসেন্টলি আমরাও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে একটা খুব ভালো ওষুধ আমরা পেয়েছি, সেটা হলো ফ্লুসিলাজল 12.5% এবং কার্বেন্ডাজিন 25%। আমি এটা আবার বলছি, ফ্লুসিলাজল 12.5% এবং কার্বেন্ডাজিন 25%। কৃষক বন্ধুরা পারলে যদি একটু নোট করে নেন ভালো হবে। এই ওষুধটাও কিন্তু 1 ml প্রতি লিটার জলে গুলে ব্যবহার করা যেতে পারে। অথবা আমরা অ্যাজক্সিস্ট্রোবিন 18% এবং ডাইফেনকোনাজল 11.4% এই দুটোর মিশ্রণে একটা ওষুধ আমরা ব্যবহার করতে পারি 1 ml প্রতি লিটার জলে গুলে। এই ওষুধগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী ওষুধ। এই ওষুধগুলো ধানের ছত্রাকজনিত রোগের জন্য। এবার ব্যাকটেরিয়া জনিত রোগ, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত অ্যালার্মিং, মাঠে অবিলম্বে এর প্রতিরোধ নিতে হবে। সেটা কি? কপার সালফেট পেন্টাহাইড্রেট নামে একটা ওষুধ পাওয়া যায়, কপার সালফেট পেন্টাহাইড্রেট, এটা 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এখন এই ওষুধগুলো আমি যেটা আরেকটা জায়গায় খুব জোর দেব, কৃষক বন্ধুরা ওষুধ প্রয়োগ করতে গেলেই না একটা ভুল সাধারণত হয়ে থাকে, কিরকম জানেন তো, তারা দেখবেন ওষুধ যখন স্প্রে করেন উপরে উপরে উপরে স্প্রে করে যান, এটা কিন্তু একটু পরিবর্তন করতে। অর্থাৎ অনেকে আছেন দেখবেন এক ব্যারেল জল একটা ছিপি মেপে ওষুধ দিয়ে দিল, তা নয়। কিন্তু আপনাকে জলের সঙ্গে ওষুধের যে মাত্রাটা আমি বললাম 1 ml কিংবা 1.5 ml, সেটার পরিমাপ ঠিক রেখে আপনাকে ওষুধেরটা জলের সঙ্গে ভালো করে মেশাতে হবে। কিন্তু ভালো করে মিশিয়ে ভালো করে স্প্রেয়ার ব্যবহার করতে হবে, মানে যেন দানাগুলো খুব সূক্ষ্মভাবে ধোঁয়ার মতো হয়ে গাছে পড়ে, তাতে ওষুধের কার্যকারিতাটা অনেক বেশি হবে। দ্বিতীয় বিষয় হলো ধান গাছ কিন্তু ভিজিয়ে স্প্রে করবেন। কিরকম? না হলে ধরুন আমি দিলেন, উপরের দিকে জীবাণুগুলো মরে গেল, নিচের দিকে যেটা আমি বলছি ঘন গাছ লাগিয়েছেন থেকে গেল, তারা কিন্তু বংশ বিস্তার করছে। এবার সেগুলো উপরের দিকে উঠে এসে সেগুলো আবার রোগ তৈরি করলো। এবার আপনাদের মনে হলো কি এটা তো বোধহয় কাজ করছে না ওষুধটা, দেখি তখন আপনারা আর একটা ওষুধের পিছনে ছুটলেন, তা নয়। কিন্তু যে ওষুধ আমরা বলছি অত্যন্ত কার্যকরী, ধানের গাছ ভিজিয়ে ভালো করে স্প্রে করুন। এই গাছ ভিজিয়ে এবং গাছের সঙ্গে ওষুধটা লেগে থাকার জন্য আপনারা কি করবেন, ধানের এই জলের ট্যাঙ্কির মধ্যে 1 পাতা ওই বাজারে যে সমস্ত শ্যাম্পু পাতা পাওয়া যায় 1-1.5 টাকা একটা শ্যাম্পু পাতা নিয়ে ওর সঙ্গে মিশিয়ে দেবেন। দেখবেন কিন্তু কোনো রকম সার্ফ কোনো রকম সাবান গুঁড়ো এগুলো কিন্তু দেবে না, শ্যাম্পু পাতাই দিয়ে মিশিয়ে দিলে গাছের পাতার সঙ্গে ওষুধগুলো ভালো করে আটকে থাকতে পারে। এটা গেল ঠিক একইভাবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ওষুধের নাম বলেছি। পরবর্তীকালে ধানের গোড়া ভিজিয়েও কিন্তু ওষুধটা দেবেন, এটা হলো একটা দিক। এবার পোকার ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ আছে যেগুলো আমরা বলতে পারি। যেমন ধরুন ফিপ্রোনিল 5% বলে একটা ওষুধ আছে, এটা মোটামুটি 1 ml মতো প্রতি লিটার জলে ব্যবহার করা যেতে পারে। এছাড়া থায়ামিথোক্সাম 25%, ইমিডিয়াক্লোপিড 17.8%, এই জাতীয় ওষুধগুলো। যেমন স্টেম মোরালের ক্ষেত্রে কোয়ান্টানিপ্রোল 18.5% বলে একটা ওষুধ পাওয়া যায়, খুব ভালো ওষুধ। কিংবা কাটা হাইড্রোক্লোরাইড 50%, স্টেম মোরার যে পোকাটা বললাম এবং পাতা মোড়া পোকা, বাদামি শোষক পোকার ক্ষেত্রে বললাম, সেক্ষেত্রে আমরা থায়ামিথোক্সাম ব্যবহার করতে পারি, আমরা ফিপ্রোনিল ব্যবহার করতে পারি। এই ওষুধগুলো কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়া অনেক সময় 2-3 ওষুধের মিশ্রণও পাওয়া যায়, যেমন ধরুন থায়ামিথোক্সাম 12.6% এবং ল্যামডাসাইহালোথ্রিন সেক্ষেত্রে 9.5% আমরা ব্যবহার করতে পারি। অনেক সময় এখন আমরা এটাও বলছি যে একটা গ্রুপের ওষুধ না ব্যবহার করে দুটো গ্রুপের মিশ্রণ ব্যবহার করলে ভালো কার্যকরী হয়। আমি একটা টিপস বলি, বাজারে গিয়ে দেখবেন স্ট্রবিন এবং জোল, ট্রাইফ্লক্সিস্ট্রবিন পপিকোনা জোল, এই স্ট্রবিন এবং জোল এই দুটো মেশানো গ্রুপের ওষুধ, দুটো আলাদা গ্রুপ যদি আপনি দেন তাহলে কিন্তু খুব ভালোভাবে কাজ পাবেন আপনি, মানে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে।
1: বেশ, মোটামুটি আমরা জেনে নিলাম যে কিভাবে রোগ এবং পোকাকে আমরা আটকে দিতে পারি বা আটকাবো।

0: পরিকল্পনা কিভাবে করব সেটা জানলাম। এছাড়াও আর কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে যাতে ভালো ফলন পাওয়া যায়, ভালো বীজ পাওয়া যায় সেটা একটু বলুন।
1: ঠিক, আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা প্রথমে একটু বলছিলাম। এটার ক্ষেত্রে কিন্তু কৃষকদের কী করতে, পরবর্তীকালে তারা ধান চাষ যখন করবেন অবশ্যই কিন্তু বীজটা শোধন করে নেবেন। এক্ষেত্রে কার্বেন্ডাজিম মোটামুটি 2 গ্রাম প্রতি কেজি বীজে, কিংবা ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি কেজি বীজে। বীজটাকে আমি প্রথমে, বীজের প্রধান রোগের প্রধান উৎস কিন্তু বীজ, বীজটা শোধন করে নেবেন, মাটিটাও শোধন করে নেবেন। সেক্ষেত্রে বিভিন্ন জৈব সার, যেমন জৈব খোল, ট্রাইকোডার্মা ভিরিডি বা ট্রাইকোডার্মা হার্জিয়ানাম, এই জাতীয় জৈব কীটনাশক ছত্রাংশ দিয়ে আপনারা বীজটা শোধন করে নেবেন পরবর্তীকালে ধান চাষ করার সময়। সবশেষে যেটা বলবো, দেখুন, অতিরিক্ত সার প্রয়োগ মানে অতিরিক্ত ফলন নয়, অতিরিক্ত ওষুধ প্রয়োগ, অতিরিক্ত ভিটামিন প্রয়োগ মানে বেশি ফলন নয়। বোরোতে 120 কেজি নাইট্রোজেন, 60 কেজি ফসফেট, 60 কেজি পটাশ প্রতি হেক্টরের জন্য এই মাত্রায় সার প্রয়োগ করুন, অতিরিক্ত সার দেবেন না, এবং অতিরিক্ত ওষুধ ভিটামিন এগুলো একেবারেই স্প্রে করবেন না যদি এই, এবং সঠিক মাত্রায় জলও দিন, সেচটা দিন, অতিরিক্ত সেচ দেবেন না। এইভাবে পদ্ধতি অবলম্বন করুন, সার্বিকভাবে এগুলো করলে কিন্তু রোগ বা পোকার প্রাদুর্ভাবটা অনেক কম হবে, এবং এখান থেকে যে ফলনটা আপনি পাবেন সেটা যেমন ফলন বেশি হবে, এই বীজটাও কিন্তু আপনাদের সংরক্ষণ করতে পারবেন পরবর্তী মরশুমে ব্যবহারের জন্য। একটা কথা মনে রাখবেন, ধান কিন্তু স্বপরাগযোগী, ফলে এখান থেকে যে বীজটা আমরা পাব সেই বীজটা কিন্তু পরবর্তীকালে বীজ দান হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। 1 কেজি ধান থেকে কিন্তু 80 কেজি বীজ ধান পাওয়া যায়, এটা মাথায় রাখতে হবে।
0: বেশ, আমরা আজকে মোটামুটি সার্বিকভাবে জেনে নিলাম যে বোরো ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব, এবং সেই সঙ্গে আগামী মরশুমের জন্য কিভাবে ভালো বীজ আমরা সংরক্ষণ করব সেটাও কিন্তু আমরা জেনে নিলাম। আজ আমরা বন্ধুরা কথা বলছিলাম বোরো ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমার সঙ্গে এতক্ষণ ছিলেন বাঁকুড়া ধান্য গবেষণা কেন্দ্রের যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর চন্দন কুমার ভূঁইয়া। ডক্টর ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
1: ধন্যবাদ,
0: এবং এই বলে আমিও বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। আমি সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।
1: নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45-এ বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz-এ অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz-এ।

0: মৈত্রী বাজার তরঙ্গে এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনছেন ধারাবাহিক কথিকা পশু পাখি থেকে অসুখ বিসুখ। আজ দ্বিতীয় পর্ব, বলছেন ভাইরোলজিস্ট ডাক্তার বিভূতি সাহা।
2: আজকে আলোচনা করব যেগুলো এই পশু পাখি থেকে আমাদের মধ্যে আসতে পারে। অ্যানথ্রাক্স, অ্যানথ্রাক্স অনেক পুরনো রোগ, সাধারণত বিভিন্ন ধরনের প্রাণী, বন্য প্রাণী, গরু ইত্যাদির মধ্যে রোগ হয়, এবং আমরা যদি তাদের ঘাঁটাঘাঁটি করি বা কখনো দেখা গেছে যে কোথাও কোনো প্রাণী মারা গেছে, তার মাংসটা আমরা ভালো করে রান্না না করে খেয়েছি, তখন এই রোগটা কিন্তু আমাদের মধ্যে আসতে থাকে। আমরা প্রায় কিন্তু অ্যানথ্রাক্সের সংক্রমণের খবর পাই গ্রামাঞ্চল থেকে। ইনফ্লুয়েঞ্জা ভীষণ গুরুত্বপূর্ণ রোগ। ইনফ্লুয়েঞ্জা দুটো ধরন হয়, একটা হচ্ছে প্রাণীদের যে ইনফ্লুয়েঞ্জা, আর একটা হচ্ছে পাখিদের যে ইনফ্লুয়েঞ্জা। আমরা সবাই জানি কিছুদিন আগে সোয়াইন ফ্লু বা H1N1 যে একটা আউটব্রেক হয়েছিল, সেটা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। সেই ভাইরাসটা কিন্তু আসলে শুকরের ভাইরাস, পাখির ভাইরাস এবং মানুষের ভাইরাস, এগুলোকে মিলে একটা সংকর ভাইরাস তৈরি হয়েছিল, এবং যে ভাইরাসটা আমরা জানি যে একটা প্যান্ডেমিক, সারা পৃথিবীব্যাপী একটা মহামারী আকার ধারণ করেছিল। আরেকটা পাখিদের ভাইরাস বা আমরা বলি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, কখনো কখনো সেই ভাইরাস, যেমন একটা H5N1 বলে একটা ভাইরাস, সেটা পাখিদের থেকে বেরিয়ে এসে মানুষকে সংক্রমিত করেছিল এবং বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছিল সেই H5N1-এর সংক্রমণে। ব্রুসেলোসিস বলে একটা রোগ আছে, গরু ছাগল ভেড়াদের হয়, তাদের দুধ খেলে বা তাদের মাংস যদি ঠিকঠাক করে আমরা ভালো করে রান্না না করে খাই, আমাদের কিন্তু ব্রুসেলোসিস বলে রোগ হতে পারে, জ্বর হয়, গ্ল্যান্ড ফুলে, নানাবিধ সমস্যা হয়। সিস্টিসার্কোসিস একটি কৃমিজাতীয় সংক্রমণ, সাধারণত গরু বা শুয়োরদের হয়, তাদের মাংস ঠিকঠাক করে রান্না না করে যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের এই সিস্টিসার্কোসিসের সংক্রমণ হতে পারে। ক্রিপ্টোস্পোরিডিওসিস বলে একটি প্রোটোজোয়া আছে, যারা ওই গরু ছাগল ভেড়াদের মধ্যে থাকে, জলের মধ্যে যদি তারা মলত্যাগ করে এবং সেই জলটা যদি আমরা পরিশোধন না করে খাই, আমাদের কিন্তু ক্রিপ্টোস্পোরিডিওসিসের সংক্রমণ হয়, প্রচুর পেট খারাপ হয় এবং ঠিকঠাক করে চিকিৎসা না করলে কিন্তু মানুষ খুব অসুস্থ হয়ে পড়েন। এছাড়া ক্যাম্পাইলোব্যাক্টার বলে একটি ব্যাকটেরিয়া আছে, যারা পোলট্রি প্রোডাক্ট থেকে আমাদের মধ্যে আসে। সালমোনেলা টাইফয়েড জাতীয় যে রোগ, সেটাও কিন্তু এই গরু ভেড়া শুয়োর ইত্যাদির থেকে, তাদের যদি মলের যদি সংক্রমণ হয় তাহলে সেই সংক্রামিত খাদ্য থেকে আমাদের মধ্যে চলে আসতে পারে। জিয়ারিয়াসিস আমরা জানি যে সেটাও কিন্তু মানুষের মধ্যে আসে, অনেক সময় প্রাণীদের থেকে জিয়ারি আমাদের মধ্যে আসে। একটা গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে হান্টার ভাইরাস, এটা রোডেন্টদের মধ্যে, অর্থাৎ ইঁদুর জাতীয় প্রাণীর পেচ্ছাপ যদি জলের মধ্যে যায়, সেইটা যদি বাষ্পীভূত হয়ে আমাদের নাকে আসে, তাহলে সেইটা কিন্তু আমাদের সংক্রমণ হতে পারে। আবার এই ইঁদুর জাতীয় প্রাণীর কথা বললাম, তাদের পেচ্ছাপের সঙ্গে যদি লেপ্টোস্পাইরা বলে একটি রোগ আছে, সেটা যদি জলের মধ্যে আসে, সেই লেপ্টোস্পাইরা সংক্রমণ হয়ে কিন্তু জ্বর, জন্ডিস, কিডনির রোগ ইত্যাদি নানাবিধ হতে পারে। হাইরেটিক ডিজিজ বলে আছে, কুকুরদের হয়, ভেড়াদের হয়, তাদের যদি কুকুরের মলের সঙ্গে হাইড্রেটিডের ডিম বেরোয়, সেইটা যদি আমরা খাই, খাবারের সঙ্গে যদি ঢুকে পড়ে আমাদের কোনো ফলমূল সবজির সাথে, তাহলে কিন্তু আমাদের হাইড্রেটিড সিস ডিজিজ হতে পারে। লিশম্যানিয়াসিস, কালাজার, এটা একটি রোগ যেটা আমাদের দেশে যদিও মানুষের থেকেই সংক্রামিত হয় পতঙ্গর মাধ্যমে, কিন্তু মেডিটারেনিয়ান অঞ্চলে এটা কুকুরদের মধ্যে থেকেও আসতে পারে। প্লেগ একটি গুরুত্বপূর্ণ রোগ, আমরা জানি ইঁদুরের থেকে মানুষের মধ্যে আসে, মহামারী হয়েছে প্লেগের আমরা খবর রাখি। রেবিজ, জলাতঙ্ক রোগ, প্রচুর মানুষ মারা যান প্রত্যেক বছর, কুকুর জাতীয় প্রাণীর থেকে আসে, তাদের কামড়ে আমাদের মধ্যে আসতে পারে। এছাড়া ইবোলা ভাইরাসের কথা আমরা শুনেছি, আফ্রিকাতে গত বছর মহামারী হয়েছে, প্রচুর মানুষ মারা গেছেন, এটাও কিন্তু বন্য প্রাণীদের থেকে মানুষের মধ্যে এসছে এবং মানুষের থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে। ওয়েস্ট নাইল ফিভার বলে একটি রোগ আছে, পাখিদের মধ্যে হয়, মশার বাহিত হয়ে আমাদের মধ্যে আসতে পারে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রোগগুলোর সংখ্যা, প্রচুর রোগ রয়েছে যারা সরাসরি তাদের থেকে অথবা কোনো পতঙ্গের মাধ্যমে অথবা তাদের মলমূত্রর মাধ্যমে আমাদের মধ্যে সংক্রমণ আসতে পারে, এবং আমরা যদি সাবধান না হই এগুলো কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত ঘটে আনতে পারে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন পশু পাখি থেকে অসুখ বিসুখ ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, বললেন ভাইরোলজিস্ট ডাক্তার বিভূতি সাহা।
0: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রীর আজকের অর্থাৎ শুক্রবার দোসরা মের দ্বিতীয় অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় দুপুর 3:30। সন্ধ্যে 7টায় শুনবেন তরজা গান, সন্ধ্যে 7:45 নস্টালজিয়া, স্বপ্নময় চক্রবর্তীর সঙ্গে কথা বলবেন দেবাশিস বসু, রাত 8:15 শুনবেন শ্রবণী, রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় থাকবেন সুরূপা মুখোপাধ্যায়, 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, রাত 9:45 আলোর সন্ধানে ডাউন সিনড্রোমে আক্রান্ত মানুষের পরিবারের সংগ্রাম এই বিষয়ে বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনায় দুর্বাদে। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার, পরিবেশন করবেন শিল্পী প্রদীপ নাগ, রাগ বিহাগ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন দেবাশিস সরকার। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। ভারতীয় সময় রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি

0: শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: মৈত্রী পূজার তরঙ্গে এখন শুনবেন তরজা গান।
1: Thank you.

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন লোকসঙ্গীত। লোকসঙ্গীতের আসরে আজ প্রথম গানটি শুনবেন তপন রায়ের কণ্ঠে।

মৈত্রী পূজার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন লোকসঙ্গীত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারই অর্থাৎ 594 কিলোহার্টজে। শুনবেন খবর একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার দুটি বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচনে বিকেল পর্যন্ত গড়ে প্রায় ৮৭% ভোট পড়েছে। ভোটগ্রহণ মোটের ওপর ছিল শান্তিপূর্ণ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন ১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং ৭৭ জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে। এলপিজি সরবরাহ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে রান্নার গ্যাস মজুত রয়েছে বলে সরকার ফের জানিয়েছে। ছত্তিশগড়ের কাঁকের নারায়ণপুর সীমান্তের কাছে আইইডি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর চার কর্মী প্রাণ হারিয়েছেন। বিজ্ঞাপন জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রসূন যোশী প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ৭ জনের মৃত্যু। বিসিসিআই আজ ২০২৬ আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার দুটি বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচন আজ মোটের ওপর নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত গড়ে প্রায় ৮৭% ভোট পড়ার খবর পাওয়া গেছে। মগরাহাট পশ্চিমের ১১টি বুথে ভোট পড়েছে ৮৬% বেশি। ডায়মন্ড হারবারে ৪টি বুথে ভোটের হার ৮৭.৬০%। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন এই বুথগুলিতে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামী সোমবার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আগামী ৪ঠা মে গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং ৭৭ জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা কক্ষ রয়েছে সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। গণনা কেন্দ্রে প্রবেশ নিয়েও জারি হয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলবে। পশ্চিমবঙ্গে ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা আবেদন খারিজ সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন, শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত সাংবিধানিকভাবে উপযুক্ত। তৃণমূল কংগ্রেসের সাংবিধানিক ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই বলেও অভিযোগ করেন তিনি।
1: বিগত न्यायालय के स्तरों पर लगभग 80 बार से अधिक टीएमसी कोर्ट जा चुकी है, हर बार उसे मुंह की खानी पड़ी। सर्वोच्च न्यायालय ने भी आज स्पष्ट रूप से संवैधानिक दृष्टि से किसी चुनावी प्रक्रिया में हस्तक्षेप करने से की तृणमूल कांग्रेस की याचिका खारिज कर दी।
0: আগেই জানানো হয়েছে ভোট গণনার কাজে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় কমিশনের নির্দেশিকাকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতি পি এস নরসিমহা ও জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, নির্বাচন কমিশনের জারি করা নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কাউন্টিং এজেন্ট হিসেবে কাদের নিযুক্ত করা হবে তা সম্পূর্ণভাবে কমিশনের সিদ্ধান্ত। প্রতিটি টেবিলে কাউন্টিং এজেন্টের পাশাপাশি কাউন্টিং সুপারভাইজার ও একজন মাইক্রো

সার্ভারে থাকার কথা। তার মধ্যে কেন্দ্র বা রাজ্য সরকারের যে কোনো কর্মী থাকতে পারেন। আগামী 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বুদ্ধ পূর্ণিমা তিথিতে গতকাল লেতে তথাগত বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্নের প্রদর্শনীর উদ্বোধন অত্যন্ত আনন্দের বিষয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, এই স্মৃতিচিহ্ন কপিলাবস্তুর পিপ্রাভা স্তূপের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রদর্শনীটি চলবে 14 মে পর্যন্ত। তিনি বলেছেন, বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য লাদাখের মানুষের কাছে এই প্রদর্শনী এক বিরাট সুযোগ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এলপিজি সরবরাহ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে রান্নার গ্যাস মজুত রয়েছে বলে সরকার জানিয়েছে। পশ্চিম এশিয়ায় সংকটের মধ্যেও গৃহস্থের বাড়িতে এলপিজি সিলিন্ডারের 100% সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, গতকাল অনলাইনে এলপিজি সিলিন্ডারের বুকিং 99% পৌঁছেছে এবং ওটিপি ভিত্তিক গ্যাস সরবরাহ 94% বেশি বৃদ্ধি পেয়েছে। এলপিজি সিলিন্ডারের বেআইনি মজুত এবং কালোবাজারি রুখতে গতকাল দেশব্যাপী 1700টিরও বেশি জায়গায় তল্লাশি চালানো হয়। দেশের সব পেট্রোল পাম্পগুলি স্বাভাবিকভাবে কাজ করছে বলেও সরকার জানিয়েছে। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রক জানিয়েছে, সংঘাতঘিন্ন অঞ্চলে থাকা সব ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন এবং গত 24 ঘন্টায় ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার কোনো ঘটনা ঘটেনি। ছত্তিশগড়ের কাঁকের নারায়ণপুর সীমান্তের কাছে আইইডি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর 4 কর্মী প্রাণ হারিয়েছেন। মাটিতে পুঁতে রাখা আইইডি নিষ্ক্রিয় করার সময় তাতে বিস্ফোরণ হয়। ইন্সপেক্টর সুখরাম ওয়াটি, কনস্টেবল কৃষ্ণ কোমরা, সঞ্জয় গড়পালে এবং পরমানন্দ কোমরা গুরুতর আহত হন, পরে তাঁদের মৃত্যু হয়। বাস্তার রেঞ্জের পুলিশের আইজি সুন্দরাজ পি জানিয়েছেন, আত্মসমর্পণকারী মাওবাদী এবং অন্যান্য সূত্র মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাম্প্রতিক সময়ে বাস্তার ডিভিশন থেকে একাধিক আইইডি উদ্ধার এবং নিষ্ক্রিয় করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক আজ বিজ্ঞাপন জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা সাহিত্যিক ও গীতিকার প্রসূন যোশীকে প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান নিযুক্ত করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে প্রসার ভারতী আরও উন্নত হবে। উল্লেখ্য, এর আগে শ্রী যোশী সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনেরও চেয়ারম্যান ছিলেন। ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মাজিদ হাকিম ইলাহি বলেছেন, ইরান সংঘাত চায় না, ইসরায়েল ও মার্কিন জোটের ক্রমাগত হামলার প্রত্যুত্তর দিয়েছে তারা। বেঙ্গালুরুতে সাংবাদিকদের তিনি বলেন, যদিও শান্তি স্থাপনের জন্য আলোচনা চলবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। ইরানের মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন বলেও তিনি জানান। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। 17 এপ্রিল থেকে সংঘর্ষ বিরতি কার্যকর হলেও ইসরায়েল এবং ইরান সমর্থিত হেজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে সংঘাত অব্যাহত। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, প্রথমে একটি গাড়ি এবং তারপর একটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে প্রাণ হারান 5 জন। শৌকিন গ্রামে পৃথক হামলায় 2 জন নিহত হয়েছেন। এদিকে হেজবুল্লাহ জানিয়েছে, তারা উপকূলবর্তী বায়েদ গ্রামে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, চলতি মাসে তাপপ্রবাহের সম্ভাবনার প্রেক্ষিতে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা এবং তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, তবে এজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং আবহাওয়া দপ্তরের পরামর্শ মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মে মাসে 2nd এবং 4th সপ্তাহে উত্তর পশ্চিম, মধ্য এবং পশ্চিম ভারতের কিছু অংশ এবং পূর্ব উপকূলে তাপপ্রবাহের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। প্রথম এবং 3rd সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে দেশের বেশিরভাগ অংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার পূর্বাভাস।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্কবার্তা।

0: নাগরিকদের কাছে পৌঁছে দিতে সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে ভারত সরকার। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সুপারিশ অনুযায়ী এবং সি ডটের সহযোগিতায় তৈরি সচেত নামের ইন্টিগ্রেটেড অ্যালার্ট সিস্টেমটি ইতোমধ্যেই দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর হয়েছে। এই সিস্টেমটির পরীক্ষা করার উদ্দেশ্যে নির্দিষ্ট এলাকার মোবাইল গ্রাহকদের কাছে SMS এর মাধ্যমে আজ মোবাইল ফোনে সাইরেন সহ দুর্যোগ সতর্ক বার্তা পাঠানো হয়। তবে নাগরিকরা যাতে চিন্তিত না হয় সেই কারণে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, মোবাইলে এ ধরনের কোনো সতর্ক বার্তা আসলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI আজ 2026 ICC মহিলা টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। অধিনায়ক হচ্ছেন হরমনপ্রীত কর এবং সহ অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন স্মৃতি মান্ধানা। ইংল্যান্ডের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্ট আগামী 12 জুন শুরু হবে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স 2 ওভার 5 বলে 1 উইকেটে 18 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচনে বিকেল পর্যন্ত গড়ে 87% ভোট পড়েছে। ভোট গ্রহণ মোটের ওপর ছিল শান্তিপূর্ণ। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন নস্টালজিয়া।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নস্টালজিয়া। আজকের আলোচনায় থাকছেন স্বপ্নময় চক্রবর্তী এবং দেবাশিস বসু। আজ প্রথম পর্ব।

0: নস্টালজিয়া। 12 মাস ভোর হতো শহর কলকাতা, মফস্বল, গাঁগঞ্জ, কয়লার ধোঁয়া, পাকপাকালির কলকাকলি আর সিগনেচার টিউন রেডিওর। রেডিও, কত শ্রুতি, কত স্মৃতি, শত বছরের স্মৃতিতে কত নস্টালজিয়া। 1979 না?
1: বেশ শীত, ডিসেম্বর।
0: বেশ শীত, কিন্তু এখন বেশ উষ্ণ মনে হচ্ছে।
1: তাই তো,
0: কারণ
1: তুই আছিস দেবাশিস বসু,
0: আর তুই আছিস স্বপ্নময় চক্রবর্তী, অর্থাৎ নষ্ট হয়নি আমাদের নস্টালজিয়া।
1: তাই তো, অনেকদিন পর এই আকাশবাণীতে এবং দেবাশিস বসুর সঙ্গে।
0: অনেকদিন পর সেই আকাশবাণী এবং প্রাণের বন্ধু স্বপ্নময়, যে তার প্রথম বইটা আমাকে যখন দেয় ডিটুটুমে, লিখে দিয়েছিল দেবু দেবা দেবাশিসকে, স্বপ্নময়। হ্যাঁ, আছো, আছে আমার কাছে বইটা, ভূমিসূত্র,
1: 1982 সাল।
0: তারও আগে আমরা আকাশবাণীতে এসেছি, এবং তুই এসেছিলি আকাশ ছোঁয়া একটা জায়গা থেকে, মানে আকাশ থেকে যখন সেই রূপলী পাখিরা ল্যান্ড করত।
1: ওই বিমানবন্দরে আমি কাজ করতাম বটে, তবে আমি হাওয়া অফিসে ছিলাম।
0: হাওয়া,
1: আবার হাওয়া থেকে আমি এখানে এলাম এআইআর।
0: সেইভাবে বলতে গেলে, এখন যে ঘরে বসে বলছি না, সেখানে আমার প্রথম আসে 1968, বিদ্যার্থীদের আসর স্পষ্ট মনে আছে। তারপর যখন অডিশন দেওয়া, প্রচুর রেকর্ডিং করা, টক বেঙ্গলি, এগুলো ধর সব 79-এর আগে, কারণ একটা সময় আসতাম 70-এর পরে, তখন গানের গ্রুপের সঙ্গে, লোকছন্দম বলে একটা গ্রুপ ছিল, পল্লীগীতি লোকগান, আর তারপরে গ্রামীণ গীতি সংস্থা দীনেন্দ্র চৌধুরীর, সেখানে অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজী চট্টোপাধ্যায়, কণা ভদ্র, শক্তি ঠাকুর, এরা সবাই থাকতেন এই দলেতে, অংশুমান রায়, বুঝছিস। এখানে আমরা লোকগান যেমন করতাম, তখন এটাও হতো মাঝে মাঝে, দেশবন্দনা, তারপর এই মাসের গান।
1: আমি এ বাড়িতে চাকরি পাওয়ার আগে কখনো ঢুকিনি।
0: ও, তুই প্রথম ঢুকলি?
1: হ্যাঁ, ওই প্রথম ঢুকলাম। প্রথম ঢুকে আমি একটু অবাকই হয়ে গেছিলাম, সেসব কথা বলবো। তো আমি একেবারে প্রথম ঢুকলাম, আমি আকাশবাণীতে চাকরি করব ভাবিনি কোনোদিন।

0: আমি যখন এই হাওয়া অফিসের পানাগড়ে কাজ করছি তখন আমি একই সঙ্গে WBCS পরীক্ষাও দিয়েছিলাম এবং ওটাও হয়েছিল 425 স্কেলে, কিন্তু আকাশবাণীতে আমরা যখন ঢুকলাম সেটাও ওই স্কেল 425 আর ওটাও ছিল 425। এটা কলকাতা আর যেটা আকাশবাণী এইসব ভেবে আমি এখানে ঢুকলাম, যাকে যাকে সে যাকে যাক। প্রথম যখন আমি CBS এ ঢুকলাম, মানে কমার্শিয়াল
1: ব্রডকাস্টিং
0: সার্ভিস, ওখানে আমাকে মীরা ভট্টশালী স্টুডিও নিয়ে গেল এবং প্রথম দেখলাম টেপ ডেক। ওই টেপ ডেকের উপরে ডেকচি চাপানো আছে, ম্যাগনেটিক টেপ ঘুরে যাচ্ছে
1: একদম।
0: তো সেখানে একজন অ্যানাউন্সার ছিলেন পীতাম্বর, যদ্দূর মনে হচ্ছে পীতাম্বর ঘটক,
1: ঘটক
0: হতে পারে
1: ঠিক আছে,
0: আর খৌনিশ বাগচি। সন্ধ্যাবেলা এলেন গৌরী ঘোষ, তুই যেতে আমার সঙ্গে আলাপ করলি পরে কয়েকদিন পর,
1: ন্যাচারালি উপায় তো নেই, এক ঘরে থাকবো।
0: তুই কি CBS এই ছিলি?
1: হ্যাঁ, তখন তো আমি CBS এ আছি। তা কিছুদিন আগে আমি জয়েন করেছি জেনারেল সেকশনে, তখন গল্প দাদুর আর শুরু করেছি পার্শ্বদার পরে পরেই, তারপরে আবার CBS এ আমাকে প্লেস করা হলো। তখন তোকে ওখানে তখন তো মনিদাও ছিল না?
0: হ্যাঁ, মনিদাও, মীরা ভট্টশালী ছিল ডিউটি অফিসার,
1: অজিত বোস্তা,
0: হ্যাঁ সে তোর নেই আর,
1: অনেকেই নেই।
0: যাকে বল,
1: তুই যেটা বলছিলি যে আমি যে চাই তোর সঙ্গে এসে আলাপ করলাম, কারণ তুই বলছিলেন তোকে দেখতে খুব সুন্দর ছিল। আচ্ছা ঠিক আছে, না আমার চোখের পাওয়ার বরাবরই বেশি,
0: এখানে তো কেউ দেখবে না,
1: না বুঝে গেছি। যাকে আসলে আপনারা যারা শুনছেন ভাবছেন এইসব কি ধরনের কথা হচ্ছে, যাকে এটাই ছিল স্বপ্নময় আর আমার মধ্যে একটা বন্ধুত্বের কেমিস্ট্রি। আমরা প্রায় সমবয়সী এবং তোর আসল নাম ছিল স্বপন, তাই তো?
0: অফিসের নাম স্বপন,
1: না অফিসিয়ালি স্বপন,
0: আমি স্বপন।
1: তারপর তুই
0: স্বপন, স্বপন চক্রবর্তী নামেই পেনশন পাই, ব্যাংকের খাতা সব এইসব।
1: আর স্বপ্নময় চক্রবর্তী
0: কেন আমি স্বপ্নময় হলাম সে তো লম্বা ইতিহাস, এখন এখানে বলা যাবে না। চারজন স্বপন চক্রবর্তী ছিল, আমি যখন স্বপন চক্রবর্তী ছিলাম
1: মানে লেখক হিসেবে,
0: হ্যাঁ, কেউ প্রবন্ধ লেখেন, কেউ কবিতা লেখেন ইত্যাদি। তার মধ্যে একজন অতি বিখ্যাত স্বপন চক্রবর্তী, ইনি যাদবপুর ইউনিভার্সিটির এমেরিটাস প্রফেসর, তিনি প্রয়াত হয়েছেন। উনি একটা দেশ পত্রিকায় কোনো এক ইংরেজ কবিকে নিয়ে একটা লেখা লিখেছিলেন, আমার স্কুলের মাস্টারমশাই বললেন তুই তো ইংরেজিতে কখনো 42-এর বেশি পাস নি, তুই কি করে সব প্রবন্ধ লিখিস? আমি বললাম না ওটা তো আমি লিখিনি। তারপরে একদিন একটা কবিতা বেরোলো, দারুণ কবিতা লিখিস তো তুই, সেটাও আমি লিখিনি, অন্য স্বপন চক্রবর্তী। আবার আরেক স্বপন চক্রবর্তী আমার একটা গল্প পড়ে দিল এক জায়গায়।
1: আচ্ছা,
0: হ্যাঁ,
1: তার বলে এইসব ভেবে
0: আমি সকল নামটা পাল্টাম আর কি। তোরা এখন এই নামই চিনিস আর এই নামেই আমি পরিচিত হয়ে গেছি।
1: কিন্তু রেডিওতে তোর যখন ফিচার বা টক বা যেসব অনুষ্ঠান হতো
0: ওটা স্বপ্নময় নামে,
1: স্বপ্নময় নামে চলতো ওটা।
0: রেডিওতে এসব করলে তো কোনো আমি টাকা পয়সার কোনো ব্যাপার ছিল না, এগুলো তো করতাম আনন্দে, করতাম মনের আনন্দে করতাম। তো তখন ওই স্বপ্নময় নামেই যেত আর কি। অনেকেই এরকম বলতো যে তোমার এই নামে একজন আছে কিন্তু রেডিওতে করে, এরকম ব্যাপার আর কি। এটা একটা সত্তা, কিন্তু রেডিওর এই লেখা এই প্রোগ্রামগুলো এগুলো তো সব মুছে গেছে
1: আমাদের, বেশিরভাগ কাজই তো বাতাসে মিশে গেছে।
0: হ্যাঁ, সবই মিশে গেছে, বাতাসে মিশে গেছে। এবারে কাদের কাদের সাথে কাজ করেছি বল।
1: ওরে বাবা, কার সঙ্গে নয় বল, প্রচুর মজার ঘটনা যেমন উঠে এসেছে তেমনি কত সিরিয়াস কাজ আমরা করেছি এবং সিরিয়াস কাজও সিরিয়াস ভাবে করিসনি। খেলতে খেলতে ওভারনাইটে তুই আমি সুশান্ত ঘোষ, মানে দিলীপ ঘোষের ভাই সুশান্ত ঘোষ, শোভন লালদা, আমার তো রাত কাবার করে দিতাম গপ্প করতে করতে আর দুষ্প্রাপ্য টেপ শুনতে শুনতে, তারপর ভোরবেলা উঠতাম, যারা শুয়ে থাকতো তাদের কি বলে ঘুম ভাঙাতাম বলতো?
0: নানান রকম ভাবে ঘুম ভাঙানো হতো। মনে আছে যে ওই রমেন রায়চৌধুরী,
1: রমেন আমাদের,
0: আমরা একটা টেপেতে পিয়ানোকে উল্টো পাল্টা আওয়াজ করে টেপটা উনি যেখানে শুয়েছেন তার পেছনে টেপটা চালিয়ে দিয়েছি, এই ভূতে পিয়ানো বাজাচ্ছে রে, এই তো পিয়ানোটা তো কেউ বাজাচ্ছে না, কিন্তু পিয়ানোর আওয়াজ হচ্ছে কেন? তখন কে বললো এই ঘরে ভূত আছে বলে না,
1: সে পুরনো
0: পুরনো, এইটা বুঝতে পারেননি রমেনদা।
1: রমেনদা খুব ভালো মানুষ ছিলেন, ভালো ছবি আঁকতেন। রমেনদার একবার এরকম হলো, রমেনদা আমাদের 5 নম্বর স্টুডিওতে মাঝে মাঝে শুতে যেতেন যেখানে নাটকটা হয়, নাটকের ঘরটা। একদিন আমরা সবকটা মাইক্রোফোন

0: এদিকে নামিয়ে দিয়েছি, দিয়ে টেপ চালিয়ে বলেছি তুমি ঘুমের ঘরে যা যা বলেছো সব রেকর্ড করা আছে, চা খাওয়াবে না হলে সব ভাইরাল করে দেবো তখনকার দিনে আর কি। এবং তখন মিষ্টি সম্পর্ক ছিল। আচ্ছা তোর গঙ্গাদাকে মনে পড়ে?
1: হ্যাঁ, গঙ্গাদা ব্রিটিশ আমলের রিক্রুট, ক্যান্টিনে চাকরি করতেন, সকাল বেলায় হলে আমাদের একটা ট্রেতে করে ব্রিটিশ কায়দায় ওই আলাদা দুধ আলাদা চিনি লিকার একটা পটে ভিজছে, কিন্তু যেই কেটলিতে চা পাতা দেওয়া আছে সেই কেটলির মাথাটা ভাঙা, মনে আছে? সেই ভাঙা টিপট থেকে চা বার করার কায়দা গঙ্গাদাই পারত।
0: এবং গঙ্গাদার একটা মজা ছিল, মানে যা নাম নয় সেই নামে ও ডাকত।
1: যেমন
0: দত্তর নাম স্বপন, তোকে হয়তো স্বচ্ছন্দে সজলবাবু বলে দিল, কমার্শিয়ালকে কামার্শাল বলতো, তাই না? পরে ক্যান্টিনে গিয়ে জানতে পারতাম যে তার আগের দিন নাইট শো দেখেছে, নাইট শো দেখাটা খুব নেশা ছিল গঙ্গাদার। গঙ্গাদার একটা ক্যারেক্টার,
1: গঙ্গাদার ইংরেজি বলতো ব্রিটিশ আমলের তো,
0: হ্যাঁ ও ইংরেজি বলতো, আরেকজন ইংরেজি বলতো, সেটা হচ্ছে অমূল্য। অমূল্যকে মনে আসতো?
1: হ্যাঁ,
0: অমূল্য মানে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতো এবং পরিষ্কার ভুল বলতো প্রথম থেকে শেষ, ওইটাও স্পেশালিটি। বলে যাবে বলে যাবে, ও থামবে না কিছুতে, এবং বলে হাসতো, একটা অদ্ভুত হাসি ছিল, এক চোখে হাই পাওয়ারের চশমা।
1: ইয়েস ইয়েস, সামবডি কেস গেস সামথিং নোবডি হিয়ার বাট বাট,
0: তবু তো মানে আছে, মানে আছে। সুশান্তকে তো মনে আছে, আমাদের সুশান্ত, এই সুশান্ত আমাদের ওই টেপ নিয়ে আসতো, এখনো দেখা হয় সুশান্তর সঙ্গে, আর আমরা সব বন্ধু ছিলাম তো, বন্ধু ভাবাপন্ন। তা আমি একদিন সুশান্তকে বললাম, হ্যাঁ রে অমূল্যকে রিটায়ার করেছে, দাদা একটা প্রবলেম হয়ে গেছে। মানে কী প্রবলেম হলো? বল দাদা শোনা যায় যে এই ভিত যখন প্রথম স্থাপন হয় তখন অমূল্য নাকি দেখেছিল, রিটায়ার আসলে ওর বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট কোনোটাই পাওয়া যাচ্ছে না, তাই অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে পারছে না ও রিটায়ারমেন্ট ডেটটা। আমি বললাম ও আচ্ছা, মানে সেন্স অফ হিউমার। ওকে খালি আমি জিজ্ঞেস করেছিলাম, মায়ের লুচিটা কখন ভেজেছে, বললো বলো দাদা এমআরপিটা উঠে গেছে। এই ছিল আমাদের সেন্স অফ হিউমার।
1: হ্যাঁ না, ওই এক্সপায়ারি ডেটটা উঠে গেছে,
0: এক্সপায়ারি ডেটটা উঠে যায়নি রে, ওটা বলছে যেহেতু ওর বার্থডে পাওয়া যাচ্ছে না বার্থ সার্টিফিকেট, লুচিটা হচ্ছে এমআরপি উঠে গেছে, ওই লেখা থাকে এমআরপি এত, সেটা উঠে গেছে, কত প্রাচীন সেটা, বার্থ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না, ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না, তাই অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে পারছে না রিটায়ারমেন্ট ডেট কবে।
1: আচ্ছা, যাদের এখানে দেখতাম এই ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে আছে, গেটের সামনে দাঁড়িয়ে আছে পাজামা পরে, আর এই অলোকনাথ দে পৃথিবী বিখ্যাত মানুষ
0: বসে থাকে, আর
1: গোবিন্দ বোস, শ্যামল বোস,
0: সাদুদ্দিন খা, আলিদার গল্প বলবো, আলিদার দারুণ ছিল,
1: আলীর মতন মানুষ,
0: আলী আহমেদ হোসেন,
1: আলী আহমেদ হোসেন এর মতন মানুষ একটা টুরের উপরে বসে আছে, বসে বসে এ করছে, এই যে বিশ্ববিখ্যাত মানুষগুলো, সাগিরউদ্দিন খান, ভাবো ওদের আমরা জানতাম না, বুঝতে পারিনি কাদের সঙ্গে এখানে কাজ করছি,
0: মানে পৃথিবী বিখ্যাত, এরা এটা নিজেরাই ইতিহাস,
1: পৃথিবী বিখ্যাত মানুষ।
0: আর দেখ তুই যখন বলি স্টুডিও গার্ড বলা হতো না ওই চেয়ারে যারা বসে থাকতেন, কারণ যখন আমাদের আকাশবাণী ভবনে ঢোকা হয়, ঢোকে ফার্স্টেই ছিল রিসেপশন, শ্যামলদাকে তোর মনে আছে, শ্যামল ব্যানার্জি দেখত, শ্যামল ব্যানার্জি হওয়ার পর তারপরে গেট, যদি তুমি স্টুডিওতে যাও তাহলে স্টুডিও পাস দেবে, আর না হলে তুমি যদি দুতলায় যাও ওইখান থেকে লিখে দেবে। একদিন আমাকে একজন বললো, আপ তোদের রিসেপশনে কে বসে থাকেন রে? আমার কেন, অদ্ভুত তুচ্ছতা ছিল করে তো, আমরা কেন বলে অমুক জায়গায় যাব, আমার মুখের দিকে না তাকে একটা বাঁ হাতি লিখে দিল, বাঁ হাতিকে লিখে দেয় বল, আমার তো বাঁ হাতেই তো উনি লেখেন, সেমন অত্যন্ত সজ্জন। এরকম অদ্ভুত ঘটনা ঘটছে, জানা থাকে তোর মনে আছে? খাঁকি প্যান্ট পরে থাকতো, পান খেতেন, চুলটা ব্যাক ব্রাশ করা, সুন্দর চেহারা, অদ্ভুত। আমি জানাদাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, ভীষণ শ্রদ্ধা করতাম। যারা বিখ্যাত বিখ্যাত, সুনীতিবাবুর বাড়ি চলে গেলাম, সুকুমার বাবুর বাড়িতে চলে গিয়ে বলতাম যে আমি আপনার লাইব্রেরিটা একটুখানি ঠিক করে দেবো, পরিষ্কার করে দেবো। যখন দুই পণ্ডিতের আলোচনা হতো আমি শুনতাম, ওইখান থেকে আমার পড়ার নেশা। অমিতদা, ডক্টর অমিত চক্রবর্তী, তখন সায়েন্স অফিসার, উনি নিত্য নতুন সাবজেক্ট নিয়ে তো বলতেন, তো একদিন আমার নিজের দেখা এটা যে অমিতবাবু আজ খুব ভালো লেগেছে, খুব সুন্দর বলছিলেন,

ভাল লাগলো। তবে জানেন, লেটেস্ট আমেরিকান জার্নাল এই কথা বলছে, বলো আপনি জানেন জানাদা এরকম, বা আমি নিজের চোখে দেখেছি শম্ভু মিত্রকে। শম্ভু মিত্র দাঁড়িয়ে রয়েছেন জানাদা হাত জোর করে। আমার কি দুজনে কথা হচ্ছে, শম্ভু মিত্র নত মানুষ, যে স্যার আপনি অমুক সালে অমুক নাটকটা রেকর্ড করেছিলেন, তার সংলাপ ছিল এই বলে জানাদা বলে আছে। আর শম্ভুবাবু বলছেন, তোমার

0: হাতটা টুকটুক করে জিজ্ঞেস করে নিত, বলো জানেন তো দেবাশিস দা, দেবাশিস বাবু যেভাবে সম্বোধন করতেন, অনেকে সে চিনেও চিনতে পারে না যে তুমি এই কাজ করি।
1: আমরা যখন প্রথম এলাম তখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে দেখতাম, একটা মলিন ধুতি এবং মলিন চাদর, ওই সিবিএস বিবিধ ভারতীর যে ঘরটা সেখানে একটা চেয়ারে একটু তেরচা করে বসতেন, আর হাতে একটা চটের ব্যাগ,
0: ব্যাগে থেকে আবার কিছু কাগজ গুঁজা।
1: সেই তো আমরা এখন কিরকম মনে হয় না যে আমাদের আর্কাইভে বীরেন্দ্র ভদ্রর একটা বড় রেকর্ডিং কিছু নেই? কেন নেই? কেন ইন্দিরাদিকে আমরা তো দেখেছি উনি ক্যাজুয়ালও করেছেন, অনেকদিন ধরে ওই রিটায়ার করার পরও শিশুমহল চালিয়েছেন। কারণ মনে হলো না যে এটা ইন্দিরাদির একটা স্মৃতিচারণা রেকর্ড করে রাখতে? বেলাদে মহিলা মহলের
0: বল কিসব মানুষ ছিলেন,
1: তাদের কোনো রেকর্ডিং নেই কিন্তু এখানে। এমনকি কবিতা সিংহ, তিনি নিজে এতদিন ধরে সাহিত্যের অনুষ্ঠান চালিয়েছেন কিন্তু নিজের কথা তিনি কখনো বলে যাননি।
0: কি সুন্দর হাতের লেখাটা ছিল, আর মানুষটা কি সুন্দর। তোর সঙ্গে কবিতা দিয়ে এখানে আসার পরে যোগাযোগটা ছিল?
1: হ্যাঁ ছিল, আমার যখন লেখা ইতিউতি বেরোচ্ছে সেটা কবিতা দিয়ে চোখেও পড়েছিল আর কি। তবে হ্যাঁ আমি প্রোগ্রামও করেছিলাম বোধ হয় কবিতা দিক সময় একটা দুটো, শ্রবণীতে হতে পারে,
0: শ্রবণীতে
1: একটা হতে পারে, শ্রবণীর করেছিলাম কবিতা দিক সময়তে।
0: কত রকমের মানুষ আমরা পেয়েছি না। আর এই যে একটা মজার ঘটনা বলি, আর এটা তো আসে একদম পাঞ্জাবি পায়জামা ধূপদুরস্ত, হাতে একটা অ্যাটাচি থাকতো মনে আছে, তার মধ্যে ওই সানাইটা রাখা থাকতো। এরকম মিউজিশিয়ানদের আলোচনা থেকে জানতে পারলাম ঘটনাটা এরকম, আলিদ একটা সময় হলো ওই শোন আমার তো ডিউটি শেষ আমি চলে যাচ্ছি, ওরা টকে টকে রয়েছে, দিয়ে আলিদাকে আটকাবার জন্যে একটা ডিউটি দিয়েছে লোকগানের শিল্পীর সঙ্গে, বলো তোকে তো কী বাজাবো রে, আলি তোকে ডিউটি দেওয়া আছে তুই করবি তাই নাকি রে, বলো হ্যাঁ, বলে আমাদের ওই লাস্ট ঘরটাতে তো স্টুডিওতে ঢুকে গিয়ে ওই ডান দিকটা দিয়ে লাস্ট ঘরটা, নম্বরটা আমার ঠিক মনে নেই, তা আলিদা ওইখানে টেবিল রাখা থাকতো, আলিদা করেছে কি সানাইটা বার করেছে, বার করে একটা কাঠের ওই তবলায় যে হয় না কাঠের ওই ছোট ছোট টুকরো একটা ঢুকিয়েছে, ঢুকিয়ে দরজাটা খুলেই না একটা বিকট প্যাং করে আওয়াজ করেছে সানাই। তখন ওরা তো আলিদাকে অত চেনে না, এটা কি বলে এটা ভেঁপু আপনার লাগবে, বলে না না না না লাগবে না। তা আলিদা চলে এসে বললো তোর আর্টিস্ট বলছে আমি কি করব। এই আলিদা একদিন দুই নম্বর স্টুডিওতে কাজ করছি বসে রয়েছে, তো বললো দেবাশিস শোন মাইরি এই একটা লেখা দিয়েছে বুললি, এটা আমার সম্বন্ধে লিখেছে, এটা একটু পড়ে শোনা তো, আমি তো ইংলিশ আছে বুঝছি না। তখন আমি পড়ে বললাম এটা দারুণ লেখা গো, বলো ছাড় মাইরি ও সব ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুই মোহাম্মদ রফিকে দেখেছিস? না আলিদা, জানিস তোকে এরকম মানুষ ছিল, তুই যদি গিয়ে বলিস যে রফি সাহেব আপনার গান খুব ভালো লাগলো তোকে বুকে জড়িয়ে ধরবে আর আকাশে হাত তুলে দেবে। আচ্ছা কোনো ছবি দেখেছিস মোহাম্মদ রফির এমন, হ্যাঁ এমন কোনো ছবি দেখেছিস যাতে দাঁত দেখা যাচ্ছে না হাসার সময়? না দেখিনি। এবং সত্যি একটা ঘটনা, যখন ১৯৮০ সালের ১৩শে জুলাই উনি চলে গেলেন উত্তম কুমারের ঠিক সাত দিন পরে, তখন তারপরে স্যাড সংস অফ মোহাম্মদ রফি বলে একটা অ্যালবাম করা হয়েছিল, প্ল্যান করা হয়েছিল, কিন্তু কোথাও ওর স্যাড মুখের ছবি পাওয়া যায়নি, হাসি মুখের ছবি দিয়েই ওটা মেন কাভারটা করা হয়েছিল, সেটাও তো একটা ইতিহাস।
1: এই যে ডিউটি টিউটিগুলো করতাম তো, শিফট ডিউটিও ছিল তো,
0: শিফট ডিউটি বেশি হতো,
1: এরকম কতদিন হয়েছে যে সকালে ডিউটি করে আমরা বেরিয়ে চলে গেলাম কোথাও?
0: হ্যাঁ বেরোনো তো প্রায় বেরোতাম, অনেক ইতিহাস আছে জানিস, তোর হয়তো মনে নেই, নস্টালজিয়া তো, আর নস্টালজিয়া নষ্ট হয় না। তুই আর আমি বেরিয়ে পড়ে গেলাম আউটরাম ঘাটে, তোর কাঁধে একটা ঝোলা এবং তোর একটা মানে ফর্মে হাঁটা আর কি,
1: মাথায় তখন কেড়া চাপলো মানে পোকা কিলবিল করে উঠে, দুষ্টুমি করব,
0: ওটাই তো স্বাভাবিক মানে স্বাভাবিক তুই আর। তো হঠাৎ বিশ্বাস করুন যারা শুনছেন যাদের আমি শ্রবণ শিল্পী বলি, আমি স্বপ্নের সঙ্গে গল্প করতে করতে দেখেছি কথা বলছি কোনো উত্তর পাচ্ছেন, গেলটা কোথায়, পিছনে ফিরে দেখে তুই একটা উপরে কোথায় একটা উঠে গেছিস,
1: গঙ্গাধরে একটা বেদিতে উঠে গেল,
0: বেদিতে উঠে গেছিস উঁচুতে, এই যে দাদারা এই যে দিদিরা এই বলে তুই কি একটা বার করে নি না
1: পুরো ক্যানভাসিং চালটা বার করলাম।
0: হ্যাঁ এই রুমাল দেখে এটা মন্ত্রপুত রুমাল,
1: এটা মন্ত্রপুত সুগন্ধি রুমাল, এই রুমাল নাড়িয়ে দিন আপনার পছন্দ মতো সে পুরুষ বা নারী যেই হোক না কেন, এই সুগন্ধি রুমালের মন্ত্রপুত রুমালের বাতা

0: স্পর্শ করলে সে আপনার পিছন পিছন আসবে। খালি রুমালটা নাড়িয়ে দিন, যাকে আপনি চান তার কাছাকাছি গিয়ে রুমালটা নাড়িয়ে দিন, মন্ত্রপুত বশীকরণ রুমাল।
1: লোকজন জড়ো করে দিলি তুই, নাম নাম নাম নাম নাম, মানে তোকে চোখে দিস। আর তোর একটা মজা আছে, তুই লিখতে শুরু করলে লিখেই চলিস আর বলতে শুরু করলে থামিস না, এটা তোর কিন্তু একটা স্পেশালিটি।
0: তোকে বলতে দিচ্ছি,
1: আমি জানি তো সেকেন্ড হাফে তুই অনেক বেশি বলবি। সেদিন জ্যোতির্ময় দত্তর সঙ্গে দেখা হয়েছিল ওই পার্টিকুলার ডেতে, মনে পড়ছে তো?
0: জ্যোতির্ময় সেদিন না, আরেকটা দিন ওইটা জাহাজ ছিল, সেখানে ওরা উনি জ্যোতির্ময় দত্ত একটা চা খাবার ব্যবস্থা করেছিলেন,
1: রাইট,
0: অনেক দাম ওখানে আর কি।
1: হ্যাঁ,
0: সেখানে গিয়ে ওখানেও বদমাইশি করেছিলাম। হ্যাঁ, কি করেছিলাম জ্যোতির্ময়?
1: কিছু না কিছু একটা তুই করিস,
0: কিছু একটা করেছিলাম
1: কিছু।
0: আচ্ছা, বললাম যে দুপুরে ডিউটি পড়ে গেছে, সকালবেলার পর টানা করতে হবে, লোক আসেনি বলে ট্রেনে চেপে তুই আমি চলে গেলাম বন্ধা লাইনে গিয়ে চাঁদপাড়া স্টেশন। চাঁদপাড়া স্টেশনে আমার এক আত্মীয়র বাড়িতে গেলাম।
1: সে কি দারুণ ক্ষেতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, শাক সবজি দেখছি।
0: যাই হোক, তুই তো তখন টেলিভিশনের স্টার,
1: তা জানি না,
0: কারণ ওই তখন খবর পড়ছিস টেলিভিশনে। যখন টেলিভিশন চালু হয়েছে 1975 চালু হলো তো, তারপরে বেশ কিছুদিন ওরা 80-85 থেকে বেশ ঘরে ঘরে
1: ঘরে ঘরে আসা শুরু
0: করতে লাগলো। আমি এটা 82-83 সালের কথা বলছি। তুই, ছন্দ সেন,
1: হ্যাঁ ছন্দ সেন অনেক সিনিয়র,
0: তরুণ চক্রবর্তী, এরা সব টিভিতে খবর,
1: সুমনদাও উপযুক্ত, শঙ্করদাও পড়েছে।
0: তো সেখানে চাঁদপাড়া স্টেশনের উল্টো দিকের প্ল্যাটফর্মে কয়েকটা লোক তোকে দেখে এরকম আঙুল তাকাচ্ছে তোর দিকে। তখন আমি বললাম, এরে মনে হচ্ছে তোকে চিনতে পেরেছে। ওরা বোধ হয় বাজি টাজি রাখছিল। হ্যাঁ, এ দেবাশিস বোস, চারিজনকে বলছিল না না ও এখানে কি করতে আসবে, তাহলে বেট বাজি কিরকম কিছু একটা আন্দাজ করছিলাম। এমন সময় ওরা আসলো লাইন পেরিয়ে, এসে জিজ্ঞাসা করলো, আপনি কি দেবাশিস বোস? তুই বলি, হ্যাঁ, অনেকেই এই ভুলটা করেন। হ্যাঁ, ফলে যে বাজিতে হেরে গেল তার কিন্তু বাজিতে হারাটা উচিত ছিল না, তার তো বাজিতে জেতাই উচিত ছিল, তুই ওকে হারিয়ে দিলি। তুই বলি, না না, লোকে এরকম ভুলটা করে।
1: এই করতে গিয়ে কেমন না খুব বিপদে পড়েছেন জানিস তো? সেম ডায়লগ আমি আর অমিত রায়। অমিত রায় আমাদের আকাশবাণীতে অনেকদিন কাজ করেছে, একটা জায়গায় গেছে একটা পলিক্লিনিকের মতো, তাই বসে রয়েছে। হঠাৎ আমি আরো গল্প করছি, দেখলাম এক ভদ্রলোক একদম আমার নাকের কাছে নাকটা চলে এসেছে, মানে এত ক্লোজ, আমি হেসে ফেলেছি, বলে এক হাসি এক গলা। এমন এই ভুলটা সবাই করে, কিন্তু না তাই না, এবার বিষয়ে আমরা গল্প করছি, মানে হাসাহাসি নিজেদের মধ্যে করছি, হঠাৎ ভদ্রলোক দূর থেকে দেখেছি আবার আসছে রে, সঙ্গে আবার একজন ভদ্রমহিলা। তো বলছে যে দেখো দেখো দেবাশিস বসু টিভিতে খবর পড়ে। আমি আবার একটু স্টাইল করে নমস্কার টমস্কার করলাম ভদ্রমহিলাকে।
0: এই যে গ্রামের এই হাট বাজারগুলোতে চলে ফলে গেছি মাঝে মাঝে, অ্যাটম বোম মনে আছে
1: বল,
0: ওই যে একটা বড় ফলি টাইপের একটা বড়, তার উপরে একটা ছোট্ট ডিমের স্লাইস দিয়েছে, বলো রাজহাঁসের ডিমের চপ, বলেছিল না,
1: রাইট।
0: তা তখন ওখানে দেখা গেল কিছুই নেই, ডিমের একটা পাতলা ফালি ওপরে রয়েছে। তখন আমি বললাম, এটা চপ বলবেন, এটা বলুন অ্যাটম বোম, অ্যাটম বোম।
1: মানে দেখ, আমি একটা জিনিস ভাবছিলাম সিরিয়াসলি, যে এই মজা, এই বেরিয়ে পড়া, এই নিত্য নতুন মানুষের সঙ্গে মেশা, মানে তুই তো ভীষণ তাড়াতাড়ি মিশে যেতিস, তোর গল্পের অনেক উপাদান এখান থেকে পেয়েছিস না?
0: হ্যাঁ, তা তো মানুষের সঙ্গে মিশেছি বলেই তো পেয়েছি, বিভিন্ন রকম কাজের সূত্রে, আকাশবাণীর কাজের সূত্রেও তো আমি যখনই চেষ্টা করতাম বাইরে যাওয়ার, বাইরে যেতাম। আচ্ছা, ওটা মনে আছে তোর, ওই তুই তো তখন টিভিতে এসব করিস ভীষণ পপুলার, মানে যে জলসা হতো, এখন তো আর জলসা হয় না,
1: না
0: এই যে জলসাগুলো হতো
1: সারা রাত্রির,
0: মানে জলসাতে এরকম আধুনিক গান, পল্লীগীতি, গিটার বাজানো থেকে কৌতুক গীতি সবই হতো, সব রকম কিছু হতো। আমরা নন্দকুমার যাচ্ছি,
1: স্বপ্ন নন্দকুমার যাবো, চ তোর সঙ্গে যাই, মেদিনীপুরের নারায়ণ বলে একজন,
0: বাড়িতে কি আর বললাম মনে নেই। নন্দকুমার যখন যাচ্ছি, তখন যেই গাড়িতে একদিকে আছে ছোট বউ খ্যাত সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে আছে লতাকণ্ঠী না কি আছে,
1: তখন এরকম বিজ্ঞাপন হতো,
0: তো এইসব ছিল। তো যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যেত গাড়িটা, তাহলে বঙ্গ সংস্কৃতির যে কি ক্ষতি হতো তার কোনো ঠিকানা নেই। সমস্ত ট্যালেন্ট নিয়ে যাচ্ছে নন্দকুমার। তো নন্দকুমারের যারা অর্গানাইজার, ওটা ব্যবসায়ী সমিতির কোনো কিছু পুজো ছিল, ধান ক্ষেতের ওপরে সেই অনুষ্ঠান,
1: প্রচুর মানুষ।
0: তুই বলেছিলি যে আমার

0: বন্ধুকেও আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। ও কিন্তু বড় লেখক, ও এখানে অনুষ্ঠান করে, যদি বলে একটা অনুষ্ঠান করে, ওকে কিন্তু হেলাফেলা করবেন না, ওর যেন সম্মানটা থাকে। তখন বলছিল কোনো কিচ্ছু ভাববে না দেবাশিস দা, একবারে ফ্যালাট করে দেবো। সেই নন্দকুমার মনে আছে যে হারু সেনাপতি, নারু সেনাপতি, তোমরা যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি এখানে চলে এসো, তোমার বাড়ির জার্সি গরুর
1: উল্টো বাচ্চা।
0: এটাই আমার তোমার বাড়ির জার্সি গরুর উল্টো বাচ্চা হচ্ছে, এটা একটা অদ্ভুত একটা প্রতীক। তুমি দেখো জার্সি গরু একটা দামি জিনিস, আর উল্টো বাচ্চা মানে মাথাটা আগে না এসে পাগুলো আগে বেরোচ্ছে আর কি, তাতে করে প্রসূতি এবং বাচ্চা দুজনেরই ক্ষতি হওয়ার কথা, ওটা একটা বিরাট বিপর্যয়। কিন্তু সেই হারু সেনাপতি নারু সেনাপতি দুই ভাই, তারা গাভীন গরুর পরিচর্যা ছেড়ে এখানে ওই ফাংশন
1: শুনতে এসেছে,
0: এটা একটা বিরাট ব্যাপার। তো তখনই আমার ওই জার্সি গরুটাও একটা প্রতীক, যেটা হচ্ছে মেশানো, মিক্সড। জার্সি গরু তো আমাদের দেশীয় জিনিসই নয়, এবং সেই জার্সি গরুর উল্টো বাচ্চা। হ্যাঁ, সেখান থেকেই একটা গল্পেরও জন্ম হয়ে গেল,
1: একটা গল্প লেখা। হ্যাঁ, আচ্ছা, আমরা যতই উল্টো পাল্টা কথা বলি না কেন, নস্টালজিয়া তো মানে কার পরে কোন কথা কখন আসবে কেউ জানে না। বলছেন না জার্সি গরুর উল্টো বাচ্চা, সেটাও যেমন সত্যি, আমাদের কথাগুলো বর্ণে বর্ণে সত্যি। আরো কিছু কথা বাকি রয়ে গেল না?
0: কত কথা বাকি আছে, কথা তো শেষ নেই। কথার বাচ্চা কথা, কথার বাচ্চা কথা, কথার ছেলে কথা, কথার নাতি কথা, কথার পুতি কথা,
1: আজের মতো ইতি কথা।
0: হ্যাঁ, ইতি কথা, স্মৃতি কথা,
1: নস্টালজিয়া আবার আসবো। আপনাদের ছেড়ে যাবো কোথায়?

শুনলেন নস্টালজিয়া। আজকের আলোচনায় ছিলেন স্বপ্নময় চক্রবর্তী এবং দেবাশিস বসু। সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা দুর্বাদে, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন শ্রবণী।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী।

0: শ্রবণীতে আপনাদের সকলকে স্বাগত। আজ শ্রবণী শুরুতে আপনাদের জন্য রয়েছে আমাদের বিশেষ বিভাগ গল্পে লেখা সত্যি, যেখানে সাহিত্যিকরা আপনাদের শোনান তাঁদের গল্প উপন্যাস নির্মাণের অজানা নেপথ্য কাহিনী। আজ এই বিভাগে বলছেন বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র।
1: ছোট গল্পের কথা বলি, ছোট গল্প শূন্য থেকে নামে প্রায়, কিন্তু কিভাবে নামে তা ঠিক বলতে পারবো না। আমি কাগজ কলম নিয়ে বসে গল্প লেখার কথা ভাবি, কি লিখব অতটা জানি না, কিন্তু কিছু কিছু মাথায় আছে। কোনো একটা ঘটনা দেখেছিলাম, কোনো একটা মুহূর্ত দেখেছিলাম, সেটা মাথার ভিতরে রয়েছে, সেটা আমাকে তখন স্পর্শ করেছিল, সেটা নিয়েই লিখব। তার আগে কি ঘটেছিল, পরে কি ঘটেছিল আমি জানি না, কিন্তু ওটা নিয়ে আমি লিখব। লিখতে আরম্ভ করলাম, কিভাবে লিখব অর্থাৎ আঙ্গিকটা যদি পেয়ে যাই তাহলে লেখাটা হয়। কিন্তু আঙ্গিকটা হচ্ছে এমন, আপনার নিজের জীবনযাপনের সঙ্গে আঙ্গিক জড়িত। কিভাবে আমি বলছি, আমি 1974 সালে, তখন আমার বয়স 22-23, সেই সময় মেলার দিকে ঘর নামে গল্পটা লিখেছিলাম। তখন আমি একটা মেদিনীপুরের দুর্গম অঞ্চলে গ্রামে থাকতাম এবং সেটেলমেন্ট কানুঙ্গো চাকরি করতাম। ওই যে গ্রামে যেতে হতো, বাস থেকে নেমে কংসাবতী নদী পাড়িয়ে প্রায় 1 ঘন্টা 20 মিনিট হেঁটে আমার ক্যাম্পে পৌঁছতে হতো। এই যে আমার যাওয়ার পাশে আমি দুপাশের গ্রাম দেখতে দেখতে যাচ্ছি, এই দেখাটাই আমার গল্প হবে আমি ভাবলাম, অর্থাৎ আগে আঙ্গিকটা ভাবলাম। এরপরে বাবা মেয়েকে মেলা দেখাতে নিয়ে যাচ্ছে ওই পথে, এবং মেয়েটা একটা বালিকা, সবে বড় হচ্ছে, সে চারপাশ সবিস্ময়ে দেখছে, বাবাকে বারবার প্রশ্ন করছে, বাবা উত্তর দিচ্ছে। আসলে বাবা ওকে বিক্রি করতে নিয়ে যাচ্ছে, তখন খুব অভাবী সংসার, খুবই অভাবী, দরিদ্র, ওই কিছু টাকা আগাম নিয়েছে, যারা নেবে তারা অপেক্ষা করছিল। বাবা ক্রমশ রুক্ষ হয়ে যাচ্ছে আর মেয়ে ক্রমশ প্রশ্ন করছে। এই যে যাওয়ার রাস্তাটায়, এই রাস্তায় আমি যাতায়াত করতাম, ফলে এই গল্পটা আমি লিখেছিলাম। এবং এই গল্প লেখার পরে আমি ঠিক করে নিই যে আমি গল্পই লিখব। এরপরে এই একইভাবে এই যে যাওয়া এবং ফেরা, এই নিয়ে আর একটা গল্প লিখেছিলাম গাঁও বুড়ো, তারপরে লিখেছিলাম মাঠ ভাঙে কালপুরুষ, রাজকাহিনী, এরকম বেশ কয়েকটা গল্প লিখেছিলাম তখন আমাকে হাঁটতে হতো বলে। আর দানপত্র নামে একটা গল্প লিখেছিলাম আদিবাসীদের জমি হস্তান্তর নিয়ে। আমি ওই যেহেতু সেটেলমেন্ট কানুনগো চাকরি করতাম, আমাকে অনেক দলিল দস্তাবেজ দেখতে হতো, এবং দলিলগুলোর ভেতরে জমির ইতিহাস থাকত, কাকে বিক্রি করা হয়েছে, সে কাকে বিক্রি করেছে, এই সমস্ত। এবং ওই জমির যে দলিলের যে জমির ইতিহাস, আমি ওই ইতিহাসে যেটা থাকে দলিলে সাধারণত সেটা বাদ দিয়ে গল্পটা ওর ভেতর লিখলাম, এক আদিবাসীর জমি কিভাবে হস্তান্তরিত হয়ে তাদের কাছে আর নেই। এটা হচ্ছে দানপত্র গল্প। এইভাবে সাধারণত গল্প লেখা হয়। আরও অনেক গল্পের কথা বলা যায়, আমি বরং উপন্যাসের কথা বলি। আমি ধ্রুবপুত্র নামে একটা উপন্যাস লিখেছিলাম 1994 থেকে 2000 সাল পর্যন্ত সময়সীমা ধরে লিখেছি। সংশয়ে লেখা থামিয়ে দিয়েছি, 6 মাস বাদে আবার পুরো পাণ্ডুলিপি নিয়ে বসেছি, সংশয় কেটে গেছে, আবার লিখতে বসেছি। এর ভেতরে 1997 সালে কি করলাম, 1981 সালে লেখা বিভ্রম নামের একটা ছোট্ট নভেলেটকে অশ্বচরিত উপন্যাসে পরিণত করলাম। 16-17 বছর পড়েছিল বিভ্রম, আমি বইও করিনি, মনে হয়েছিল এই বিষয়টিতে আমার আরও কিছু বলার আছে,

যেটা আমি খুঁজে পাইনি। এত বছর ধরে আমি মাঝে মাঝে ভেবেছি, খুঁজেছি, একসময় মনে হয়েছে যে এই লেখাটার বই হবে না, কারণ এই লেখাটা শেষই হল না। সেই সময় ১৯৯৭ সালে রাজস্থানের মরু অঞ্চলে আণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়েছিল এবং সাংকেতিক ভাষা যা পাঠানো হয়েছিল তা হয়েছিল বুদ্ধ হেসেছেন, এবং বুদ্ধ পূর্ণিমার দিনেই এটা ঘটানো হয়েছিল। এই সংকেতটাই আমাকে উপন্যাসটা লিখিয়ে নিল। ধ্রুবপুত্র লেখার কারণে সংস্কৃত সাহিত্য সম্ভার পড়েছিলাম, আমাদের প্রাচীন কবিদের কাব্য পড়েছিলাম, অশোক ঘোষের বুদ্ধচরিত পড়ি ওই সময়ে, ঘোড়াপালক ভানু হয়ে গেল রাজপুত্র গৌতমের সারথি ছন্দক, আর ঘোড়াটা হয়ে গেল রাজপুত্র গৌতমের ঘোড়া খন্থক। এটা আচমকা পাওয়া, অশ্বচরিতের মূল সূত্রও আচমকা পাওয়া, এক ভোরে ঘুম ভাঙার পর পাওয়া। আমি দীঘায় এক বছর কাটিয়ে ফিরে এসেছিলাম একটা হারানো ঘোড়ার কাহিনী নিয়ে। কিরকম ছিল, ভানুচরণ দাস বলে একটা লোকের সঙ্গে দীঘায় আমার আলাপ হয়েছিল। আমি একটা হোটেলে ভাড়া থাকতাম, একা একা থাকতাম, আমার একটা রেকর্ড প্লেয়ার ছিল, তাতে আমি গান বাজাতাম, হয়তো সন্ধ্যেবেলায় নিখিল ব্যানার্জি বাজালাম, বাজতে লাগলো। ভানু কিছুই জানে না, সে হচ্ছে একটা বাসের হেল্পার ছিল, সে ওই বাস স্ট্যান্ড থেকে খদ্দের ধরে নিয়ে আসতো হোটেলওয়ালার জন্য। হোটেলওয়ালা দুটো ঘর, ছোট্ট, সামনে একটা কিচেন, এবং সে সবে ব্যবসা আরম্ভ করেছে, তার কিছুই নেই বলতে গেলে, কিন্তু ভানু তার কাছে খেত এবং ইত্যাদি ইত্যাদি। এবারে ওই হোটেলওয়ালার একটা ঘোড়া ছিল, টাট্টু ঘোড়া, সাদা। আমি ডিসেম্বর মাসে প্রথম গেছিলাম, জানলা খুলে দেখি জানলার বাইরে একটা ঘোড়া চুপ করে দাঁড়িয়ে আছে কুয়াশার ভিতরে। তার এই ঘোড়াটা মাঝে মাঝে পালাতো, এর একটা অদ্ভুত অভ্যাস ছিল, এবং ঘোড়াটা সাধারণত পালাতো হচ্ছে আশ্বিন মাসে। সেবার আমি যখন ছিলাম গ্রীষ্মে ঘোড়াটা পালিয়েছিল, এরকম তো কখনো ঘটে না। ভানু সেই ঘোড়া খুঁজতে বেরোলো, যতবার বেরোয় হোটেল মালিকের কাছ থেকে ১০ টাকা নিয়ে যায়, ২০ টাকা নিয়ে যায়, তখন সে টাকা অনেক রাহা খরচ হিসেবে, এবং চতুর্দিকে ঘুরে টুরে এসে বলে বাবু পাওয়া গেল না। আমি বুঝতাম যে ভানু এটা হোটেলওয়ালাকে মিথ্যে বলছে এবং এইভাবে কিছু উপায় করছে। আমিও মাঝে মাঝে ভানুর সঙ্গে ওই ঘোড়া খুঁজতে যেতাম, এটা আমার মনে হলো আমি যাই, চলো। নুনের খালারি হয়েছে, মানে সমুদ্রের জল দিয়ে নুন তৈরি করছে গ্রামের গরিব মানুষ, সেখানে গিয়ে ভানু জিজ্ঞেস করছে, এই একটা ঘোড়া দেখেছ? তারা সব জেনে গেছে, বলে তোমার অশ্ব পাওয়া যায় নাই? এইরকম বললো, ওটা রানীশাহের দিকে থাকতে পারে, এক বুড়ো বলল। কেন বলল রানীশাহের দিকে, সে কি রানীশাহের লোক? না। তা ভানু এসে বলল, রানীশাহে আছে, বাবু টাকা দিন। ভানু রানীশাহে গেল, ভোগরাইয়ে গেল, কোথাও সেই ঘোড়াটাকে পেল না। এরকম গ্রীষ্ম গেল, বর্ষা গেল, তারপরে শরৎকাল গেল, শীত এসে গেল, ভানু ঘোড়াটাকে পেল না। ডিসেম্বর মাসে আমি বদলি হয়ে চলে এলাম। তারপর আমি ভাবলাম যে ঘোড়াটা গেল কোথায়, ভাবছি ভাবছি। এরকম একদিন ভোরবেলা আমার মনে হলো, আচ্ছা এমন তো হতে পারে, ওই ঘোড়াটা তো আশ্বিন মাসে পালাতো, এই বৈশাখ মাসে পালালো কেন? এমন তো হতে পারে, সেদিন প্রবল রৌদ্র ছিল, সেই রৌদ্রে ঘোড়ার পিঠে চেপে হোটেল মালিক ফিরল তার গ্রাম থেকে, ঘোড়াটা হাঁপাচ্ছিল, চুপ করে দাঁড়িয়ে আছে ওই নিম গাছটার ছায়ায়। এই সময়ে অনেকক্ষণ বাদে দুপুরের দিকে ঈশেনকোণে মেঘ উঠল এবং কালো মেঘে ছেয়ে গেল, ঝড় উঠল এবং প্রবল বৃষ্টি হল, ঘোড়ার গা শীতল হল, ঝমঝম করে বৃষ্টি হল, এবং তারপরে ওই দীঘার ওই বালির চড়ায় মাঝে মাঝে খোঁদলের মধ্যে জল জমে গেল, রাত্রিবেলা একটা চাঁদ উঠল, পূর্ণিমার চাঁদ, ভগবান বুদ্ধের মতো চাঁদ, সেই চাঁদে ছায়া পড়ল জলে। এই যে জলে পড়ল, ঘোড়াটা এটা দেখে বলল যে সকালবেলা তো আমি রৌদ্রে পুড়েছি, দুপুরে তো বৃষ্টি হল, এখন আবার চাঁদ উঠল, তাহলে কি শরৎকাল এসে গেল? ওর একদিনেই তিনটে ঋতু পার করল, পার করে ও খুঁটো ছুঁড়ে পালিয়ে গেল। এই যে পালিয়ে গেল, এটা নিয়েই আমি বিভ্রম উপন্যাসটা লিখেছিলাম। ওইটুকু লেখার পরে একটা পত্রিকায় ছাপা হয়েছিল, ছোট উপন্যাস, কিন্তু মনে হয়েছিল যে শুধু এইটুকুতে কাহিনী নয়, এই কাহিনীর অনেক আছে এর অন্তরে, সেইটা আমার খুঁজতে হবে। তো অনেক বছর পরে থেকে
1998 সালে আমার বইটা বেরিয়ে

ছিল। ধ্রুবপুত্র উপন্যাসটা কথা বলেছি আমি প্রথমে, আর একটু বলি, উজ্জয়িনীতে আমার আত্মীয় ছিলেন, মানে আমার বিবাহ সূত্রে আত্মীয়তা হয়েছিল। আমি উজ্জয়িনীতে বেশ কয়েকবার গেছি, তার আগে আমি জানতাম না যে উজ্জয়িনী বলে নগর সত্যিই আছে, কারণ ওটা ভাবতাম কালিদাসের কাব্যের নগর, ও নগর বোধহয় আর নেই। কিন্তু দেখলাম উজ্জয়িনী, বিদিশা সবই আছে। উজ্জয়িনীতে প্রবল গরম, বৃষ্টিহীন খরা উজ্জয়িনীতে এমনভাবে আমি দেখেছি। একদিন বিকেলবেলায় আমি শিপ্রা নদীর তীরে মঙ্গলগ্রহ মন্দিরের ধারে বসে আছি, হঠাৎ মনে হলো যে কালিদাস মেঘদূতম কাব্যে কি লিখেছেন, লিখেছেন অবিরাম বর্ষণের কথা, এবং সে বর্ষণের রাতে মহাকাল মন্দিরের মাথায় মেঘ গর্জন করছে, অভিসারিকারা প্রদীপ হাতে অভিসারে যাচ্ছে, সেই উজ্জয়িনী কই, সেটা তো নেই। তখন আমার মনে হলো আমি একটা উপন্যাস লিখি, যে উপন্যাস কালিদাস যা লিখেছেন তার বিপরীত হবে। এইভাবে আমি ওই খরায় পোড়া উজ্জয়িনীর কথা লিখলাম। কিন্তু এই খরাটাকে আমি কতটা দেখেছি, আমি বাঁকুড়ায় একসময় ছিলাম, বাঁকুড়ার শালতোয়া বলে একটি জায়গায়, সেখানে আমি প্রবল জলাভাব দেখেছি, কি জলের কষ্ট মানুষেরা এই গ্রীষ্মকালে এবং খরা, সেইটা দেখে আমি একটা উপন্যাসও লিখেছিলাম হাঁস পাহাড়ি বলে, খরা নিয়ে, জল নিয়ে। আর একটা উপন্যাস লিখেছিলাম নয় পাহাড়ের উপাখ্যান সমাবেশ নামে। তারপরে আমি যখন ধ্রুবপুত্র লিখতে আরম্ভ করি, তখন বাঁকুড়ার খরাটা উজ্জয়িনীতে নিয়ে উপস্থাপিত করি, এবং আমার লিখতে খুব সুবিধা হয়েছিল। এবং এই লেখাটা কোনো ইতিহাস নয়, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে একটা নগরে বৃষ্টি নেই, কেন বৃষ্টি নেই, যে নগরের কবিকে নির্বাসন দিয়েছে নগরের বণিক, ফলে কবির নির্বাসন মানেই অজ্ঞানতা, এবং অজ্ঞানতা মানেই বৃষ্টিহীনতা, এবং নগরের নারীরাও গর্ভধারণ করতে ভুলে গেছে। এইটাই হচ্ছে ধ্রুবপুত্রের মূল জায়গাটা। এবং সেসবদি কি হলো না, বৃষ্টি এলো এবং কবি ফিরে এলো মেঘদূতম কাব্য নিয়ে, এবং সেই মেঘদূতমের শ্লোক উচ্চারণে উচ্চারণে মেঘ এলো এবং বৃষ্টি হলো এবং খরা কাটল। এটাই হচ্ছে ধ্রুবপুত্র। এই উপন্যাসটা 2003 সালে বেরিয়েছিল, কিন্তু এই উপন্যাসটা লিখেছিলাম আমি 7 বছর ধরে, 1993-94 থেকে প্রায় 2000 সাল অবধি লিখেছিলাম। একটু লিখি, আবার বন্ধ করি, 3 মাস বাদে আবার ধরি, এবং তখন তো কাগজ কলমে লিখতাম, এখন তো ল্যাপটপে লিখি। আরেকটি উপন্যাসের কথা বলি, ধনপতির চর। সেই চরটা হচ্ছে আপনার এই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র উপকূলে, এরকম চর কিছু নেই, কিন্তু ওখানে হেনরি আইল্যান্ড, মৌসুমি দ্বীপ এরকম অনেক আছে। এবং আমি একটা রিপোর্ট দেখেছিলাম মৌসুমি দ্বীপ থেকে মৎস্যজীবীদের উচ্ছেদ করা হচ্ছে, কেননা তাতে নাকি গাছপালার ক্ষতি হচ্ছে, বনাঞ্চলের ক্ষতি হচ্ছে। দেখে আমার কেমন একটা মনে হয়েছিল, আমি মনে এটাকে কিছু করা যায় কিনা। আমি গ্রাম অঞ্চলে ঘুরেছি 17 বছর, প্রায় প্রথম জীবনের গ্রামে ঘুরেছি, এবং আমি ভেরিয়ার এলিউনের বই পড়েছি, আদিবাসী মিথ জানি, সাঁওতালদের কাছে যেমন শুনেছি তেমনি বইয়েও পড়েছি। ধনপতির চরকে আমি এমনভাবে কল্পনা করি, সেটা চর নয়, সেটা একটা কাছিম। সেই কাছিমটা এসছিল পর্তুগাল থেকে, আটলান্টিক ভারত মহাসাগর পেরিয়ে বঙ্গোপসাগরে ডিম পাড়তে, ডিম পেড়ে এরা ফেরত চলে যায়, কিন্তু সেই কাছিমটা রয়ে গেছিল, ঘুমিয়ে পড়েছিল। এই যে ঘুমন্ত কাছিম, তার উপরে চর, যে লোকটা ওই চরটার মালিক, সে মালিক ক্লেম করে নিজেকে মালিক হিসেবে, তার নামও ধনপতি, এবং সে বলে যে কাছিমটার নাম পেদ্রু, পর্তুগালের লোক, আমিও পেদ্রু, পেদ্রু আমার পূর্বপুরুষ। এই হলো ব্যাপার। ওখানে মৎস্যজীবীরা 6 মাস থাকে, মানে আশ্বিনের পরে চৈত্র অবধি মাছ ধরে, এবং একটা সংসার পাতে। কি সংসার, ওই গরিব মেয়েরা যায় কাজ করতে, তাদের সঙ্গে সংসার পাতে, এবং মূল ভূখণ্ড থেকে দূরে থাকে। তো এইটা হলো, এই সময়ে সরকারের মনে হলো ওই দ্বীপটাকে অধিগ্রহণ করে ওখানে একটা ট্যুরিস্ট স্পট তৈরি করবে। এরা তো দেখল যে আমরা আমাদের কাজ চলে যাবে, আমরা আমাদের মাছ ধরা বন্ধ হয়ে যাবে, আমাদের জীবিকা নষ্ট হয়ে যাবে, আমরা কি করব, আমরা তো 6 মাস এখানে বাঁচি, আমরা 6 মাস সংসার পাতি,

0: এই 6টা মাস আমাদের যাবে। তখন ওরা কি করল, সমস্ত রাত্রি ধরে কাছিম ধনপতিকে জাগিয়ে তুলতে লাগলো, তুমি জেগে ওঠো জেগে ওঠো, ওর মধ্যে কিছু মন্ত্রতন্ত্র আছে, বইয়ের মধ্যে আছে। এবং ধনপতি কাছিম তখন তার ঘুম ভাঙে। পরের দিন সরকারি সার্ভেয়ার টার্ভেয়ার গিয়ে দেখে যে কোথায় দ্বীপ, কিচ্ছু নেই, খলখল করছে জল, তারা কোন দিকে চলে গেছে তার ঠিক নেই। এই যে ওরা দ্বীপ নিয়ে পালিয়ে গেল, এবং এই যে কাহিনী ধনপতির চরের, এই কাহিনীটা আমি পেয়েছিলাম, তার একটা সূত্র আছে। যেখানে পেয়েছিলাম সেখানে না ছিল সমুদ্র, না ছিল নদী, এই বজবজের ওখানে একটা জমি অধিগ্রহণ হচ্ছিল, আমি জমি অধিগ্রহণে ছিলাম, আমি বসে আছি, এবং তখন এক বৃদ্ধার বাড়ি নিয়ে নেওয়া হয়েছিল। বৃদ্ধা একটা মাদুর এবং বালিশ এই সমস্ত বগলে নিয়ে দৌড়দৌড়ি করছিলেন ভয়ে যে কোথায় যাবেন, এবং প্রচুর পুলিশ ভয় পেয়ে গেছিলেন। আমাকে দেখে কি মনে হলো তার, আমার পায়ে পড়ে গিয়ে বলেছিলেন যে বাবা আমার বাড়িটা বাঁচিয়ে দাও, আমি খুব কষ্ট পেয়েছিলাম, আমার তো কিছু করার ক্ষমতা নেই। পরে আমি আস্তে আস্তে ভেবেছিলাম যে বৃদ্ধা তার কাঁথা মাদুর নিয়ে পালাচ্ছেন, যদি গ্রামটা নিয়ে পালাতে পারতেন তাহলে বেঁচে যেতেন, সবাই বেঁচে যেত। ধনপতিচর উপন্যাসে এইটাই, ওই যে কাছিমকে জাগিয়ে নিয়ে দ্বীপটা নিয়ে চলে যাওয়া, এই কাহিনীটা রচনা করতে সাহায্য করে। মানে একটা ঘটনা কিভাবে উপন্যাসে অন্যভাবে পরিবর্তিত হয়ে যায় সেই কাহিনীটা বললাম। আমি এই তিনটি উপন্যাসের কথা বললাম, আরও উপন্যাস লিখছি, এবং আমি মূলত জানি যে পুরো তো বাস্তবতা যতটা আছে, কল্পনার মিশেল না থাকলে উপন্যাস পাঠ করে আনন্দ হয় না। আমি এমনি রুশ সাহিত্যের ভক্ত, দস্তয়েভস্কি পড়েছি, টলস্টয় পড়েছি, চেখভ আমাকে গল্প শিখিয়েছেন, এবং কেউ কেউ ধনপতিচর, ধ্রুবপুত্র, অশ্বচরিত পড়ে বলেন যে এর ভিতরে বোধহয় কি জাদু বাস্তবতা ইত্যাদি ইত্যাদি আছে। এই জাদু বাস্তবতা সে বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না, কেন অশ্বচরিতের খসড়া লেখা হয়েছিল 1980-81 সালে, তখন এসব কিছু আমাদের এখানে আসেওনি, আর আমি তো রাশিয়ান উপন্যাসের ভক্ত। কিন্তু এটা হচ্ছে একটা লেখার ধরন, আমি এইভাবে লিখতে পারি এবং এইভাবে লিখি। এর পরেও লিখেছি কুমারী মেঘের দেশ চাই, মোমেনশাহী উপাখ্যান বা র্যাটক্লিফ লাইন, এখন একটা লিখছি আটাঙ্গির হাট, এইসব উপন্যাসের ভেতরে বাস্তব এবং পরাবাস্তব দুই মিলে মিশে গেছে।
1: শুনলেন গল্পে লেখা সত্যি। আজ এই পর্যায়ে নিজের গল্প ও উপন্যাস নির্মাণের নানান আকর্ষণীয় নেপথ্য কাহিনী আপনাদের শোনালেন বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র। গল্প উপন্যাসের দুনিয়া থেকে যাওয়া যাক কবিতার জগতে। শুনুন স্বরচিত কবিতা পাঠ, কবি যশোধরা রায়চৌধুরী।
2: মূর্খ সিরিজ এক। মূর্খের পুজোর জামা চাই, মূর্খ চায় জামা কিনতে বহু প্রতীক্ষায়, সেই জামা মূর্ত হয়। জুলাই মাসের সন্ধে বৃষ্টি ভেজা ময়েশ্চার আকুল, দিকে দিকে খুঁটি পুজো হয়, আর মূর্খ চায়, মূর্খ একটি শক্ত খুঁটি চায়, চায় 250টা টাকা প্যান্টের কাপড় যদি থান থেকে কেটে কেনা যায়। তারপর আগস্ট নামে মূর্খ চায় আরও 100টাকা, টাকায় সেলাই হয় টেলারিংয়ে মূর্খের পেন্টুল। সেপ্টেম্বর আসে, তারপর অক্টোবর, আরও কেন যেন পেন্টুলের সুখ মূর্খ ভুলে যায়, ফের দুঃখ পায়। চায় একটি কালো শার্ট বড় হাতা, যেমন সিনেমা হলে পড়ে যায় পাড়ার কেলটুদা, যে কলার তোলা যায়, যে শার্টের মার দেওয়া কলারের কাছে খড়খড় ঘাড়ে দেয় সুরসুরি সূক্ষ্ম অহং। আত্মপ্রত্যয়ী এক চিলতে এই বাক্রামের কলারের কাছে নতজানু হয়ে থাকে মূর্খ, আর কালিকাটরার দিকে ছোটে সেই শার্টের আসে চিরদিন সেই সেই সব, পকেটে সুতোর লালে লেখা রেড বুল এর নিরিখে দাস হয়ে থেকে থেকে ঘুর ঘুর করে এই দোকানে দোকানে। দুই। মূর্খ জানে প্রতিদিন উঠে যেতে সকাল 7টায়, তারপর আবার শুতে প্রাতকৃত্য করে এসে ফের, যদি না বাহির থেকে কেউ তাকে ঘাড়ে ধরে ঠেলে দেয় কাজের গোড়ায়, যদি না বৌদি এসে খ্যাঁক করে কামড়ায় গোড়ালিতে তার, এক ভাঙা ডাঁটি কাপে গোলা তরলের চায়ে উষ্ণতা যদি মরে যায়, যদি না বিস্কুট পাওয়া যায়। ঈষৎ মিয়নো লেড়ো, যেমন কুত্তার বাচ্চা লেজ নাড়া মানুষের সঙ্গে সঙ্গে চলে, চায়ের সঙ্গে যদি বিস্কুট না আসে তবে মূর্খ যায় কষ্টের অতলে। খেকানো বৌদির হাতে চিনি নাই, চিনি নাই, আহা চায়ের লিকার শুধু, দুধ নাই, ক্ষীর নাই, রস নাই, তপ্ত সুবাস নাই, হায়। মূর্খ তখনই বোঝে সারা ঘর নেতা করে, সারা বাসনের মধ্যে সবুজ সাবান ঘষে তবু খুশি করা যাবে না বৌদিকে। তিন, স্বপ্নে মূর্খ তবু পায় আনন্দ প্রস্তুতি, তবু পায় সশব্দ বাজির গান, চকোলেট বোমার প্রয়াণ। এই তো হেমন্ত আসে, পুজো গেল, আর নেই পুজোর কাপড়, আর নেই কোনো আশা, বাসি খিচুড়ির ঘ্রাণ, প্লাস্টিকের প্যাকেটে পুরনো পেঁড়াগুলি, লাড্ডু সুস্বাদ নেই, খবর কাগজে মোড়া তিন দিন পুরনো। তবু মূর্খ স্বপ্ন দেখে দেওয়ালির, মনে পড়ে একটি ফুলঝুরি, মায়ের আঁচল থেকে লুকোনো রত্নের মতো, বাবু বাড়ি থেকে আনা এক ফালি ঘ্রাণ বারুদের, সরু সরু কাঠি কাঠি ফুলঝুরির প্যাকেট একখান, ওপরে মেয়ের ছবি, ছোট ফ্রক, গোলাপি চুলের, ভেতরে আগুন ঝরা কালো অন্ধকার, আকাশের গায়ে রং বুলোবার কাঠিগুলো বড় যত্নে রোদে দিয়ে তিন দিন ধরে ফুটিয়েছে। সে বয়স চলে গেলে আর তো ফোটে না দীপাবলি, শুধু মূর্খ স্বপ্নে দেখে রংমশাল, তুবড়ি আর এত্ত এত্ত ঘুরন্ত চরকির ফেরেববাজি, শব্দবাজি ফেটে গিয়ে কানের ভেতর। আজ মূর্খ প্রকৃত বধির কিন্তু সুখী। আলমারি তলদেশ অব্দি আমি চলে যাই আজ, ধর্মীয় চেতনা বসে বাধ্যতা জন্মায়। এই মেয়ে রোজ চায় নতুন নতুন স্বরে শাড়ির সহিত ব্লাউজের গান বাঁধা, এইসব কাজে এক রকমের পুণ্য পায়। তলদেশ অব্দি আমি চলে যাই তার, স্তূপ করে রাখা সব কাপড়ের আচার বিচার, আলমারি গভীর হয়ে গ্রহণ করেছে যা যা দেখি। এইভাবে ধীরে ধীরে পথ ফুটে ওঠে, সুন্দর নারীর মতো সুন্দর শাড়ির কল্পে ক্রমশ প্রতিটি খোপ হেসে ওঠে যেন। এইভাবে ধীরে ধীরে ইতিহাস জন্মায় আবার, এক ইতিহাস থেকে অন্য ইতিহাস, এক ইদিপাস থেকে অন্য ইদিপাস। একদিন সে সমস্ত পিছে ফেলে অগ্নিতে আহুতি দেবে এই রূপ, দেবে যৌবন, দেবে অস্থিসার, চামড়া মোড়া খটখটে পুরনো হাহাকার। তার আগে পুত্রবধ জ্ঞান করে আলমারিটিকে, তার আগে প্রেম করে আলমারিটিকে, তার আগে অতল সে গহ্বর অবধি হাত ঢুকায়, ফিরে পায় প্রথম যৌবন থেকে আসা শাড়ি, মধ্যবয়স থেকে আসা, বিবাহ বয়স থেকে আসা, আর সাধের পায়েস থেকে আসা, নব্য বিলাস থেকে আসা, আর বান্ধবী কথন থেকে আসা, পাড়ার বুটিক থেকে আসা, আর মিনিবাস চড়ে যাওয়া পথ পেরিয়ে দোকান থেকে আসা শাড়িগুলি। একে একে লোপ হবে, একে একে নষ্ট হবে জেনে, যেমন এ চুল, চোখ, নখ ও দাঁতের অপরূপ অলঙ্কার, তেমনি তেমনি সে এখন হাসে আর কাঁদে। তারপর ধর্মীয় বাহানা থেকে পুণ্যলোভী ফের খুঁজে নেয় ম্যাচিং ব্লাউজ আর রঙে রং মেলাবার পেটিকোট ঢের। দুপুর বিকেল, দুপুর বিকেল, দুই পিঠোপিঠি ভাই বোন দুষ্টুমির জন্য কত বকুনি খেয়েছে। দুপুর বিকেল জানে কত বই পোকা কাটা হাট পড়ে রয়েছে দরাজ। দুপুর দেরাজ খুলে চুপি চুপি বার করে নেবে সে প্রখর একটি মদির গান রোদ্দুরের, বিকেল মুছবে সেই সুর। দুপুর অন্যায় করে, বিকেল মোছায় চোখে জল। দুপুর বিকেল জানে ভালোবাসা এক প্রকার গোপন কাজল, একজন শুরু করলে অন্যজন শেষ করে তাকে। দুপুর যে ভুল করে, যে নীরব চিৎকারে নিজে নিজে বাজে, বিকেল দিয়েছে তাকে উপহার কবিতা সমাজে। দুপুর বিকেল জানে সবুজ খড়খড়ি খুলে দেখা যায় অল্প আকাশ, দুপুর বিকেল জানে

0: রাজামশাইয়ের কেচ্ছা কিভাবে প্রকাশ, গুপ্ত কথা ফাঁস করে দুপুর ও বিকেল ওড়ায় সে গুজব, বিকেলের ঝালমুড়ি বিকেলের ফুচকা থেকে বন্ধুত্ব তৈরি হয় সব। দুপুর ভালোই জানে মন খারাপের চাষ, কিভাবে বিছানা ছেড়ে ওঠে না স্বভাব, বিকেল সে কথা শুধু খুলে বলে, সেই মন খারাপের পরতে পরতে আনে হৃদয়ের বিষণ্নতা খাঁজ। আর শুধু একটি প্রজাপতি কিংবা একটি কবিতা গাধার টুপির মতো বঙ্গলিপি খাতা থেকে কেটে নেওয়া রুলটানা পাতা, দুপুর বিকেল বলে, দুপুর বিকেল বলে, খুলতে খুলতে ভাঁজ।
1: শুনলেন যশোধরা রায়চৌধুরীর স্বরচিত কবিতা পাঠ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
3: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে। এখন শুনবেন কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। সহজ কথা লিখতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে। এই যে সহজ, এই শব্দটি নিয়ে আজকে আমাদের কথায় গানে। হ্যাঁ, সহজ করে গান লেখা, কবিতা লেখা এবং সহজ করে যে যত আধ্যাত্মিক বা যে কোনো কথা সহজে বলে ফেলতে পারে, তাদের কদর তো পৃথিবী জুড়ে। যেমন রামকৃষ্ণ দেবের ছিল, তাই তো? তাই জন্যই তিনি বলেছিলেন, যত মত তত পথ। কত কঠিন কথা কত সহজে তিনি বলে ফেলেছেন। তাই আজকে কথায় গানে সাজানো সহজ গান, সহজ শিল্পীদের গান কীরকম সেটা, কারণ আজকে অনুষ্ঠানের শুরুই করব সহজ মা, তার গান দিয়ে। তার কথার মধ্যে যেমন আছে সহজতা, তার গানের মধ্যে, তার নামের মধ্যেও আছে। আজকের বিষয় থাকুক সহজকে ঘিরে।

আচ্ছা, জীবনে কোন কথা বলুন তো সহজ, এই কথার মাধ্যমে বা কথার পিঠে কথা আমরা যখন চাপিয়ে দিই তখন কথাটা অনেক জটিল হয়ে যায়, কিন্তু সহজ করে কথা বলার যে একটা আর্ট, সেটা সত্যি একটা শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে। আজকালকার মানুষজন এই যে জটিলতার মধ্যে দিয়ে যে আমরা যাই, আমরা আস্তে আস্তে যত জটিল হয়ে যাই সহজ কথা বুঝতে এবং সহজ কথা বলতে কোথাও গিয়ে যেন ভুলে যাই। সহজ জীবনযাপনও ওটা একটা চর্চা, তাই জন্য এই জীবনযাপনটাকে ঘিরে যখন বাউল ফকির দরবেশেরা সারাটা জীবন কাটিয়ে দেন, তখন সেই জীবন থেকে শিখতে হয় কিভাবে সহজে বাঁচা যায়। এবারের গান যার কণ্ঠে, সেই গানের নাম বলবো সহজ মানুষ, এবং যার থেকে আমরা শুনব অদ্ভুত এক নাম, অদ্ভুত এক সহজ নাম, ভবগুরের থেকে আমরা এই গানটি শুনে নিই।

আচ্ছা, সহজেই কথাটা বললেই অনেক কিছু আমাদের মনে পড়ে যায়। যেমন সিনেমার ক্ষেত্রে সহজ পাঠের গল্প, সিনেমাটি খুবই বিখ্যাত, অনেকে আমরা দেখেছি বা অনেকে আমাদের দেখা হয়নি। তবে এই সহজ পাঠের গল্প আমাদের এক অসাধারণ সারল্যে ভরা জীবনে নিয়ে যায়, যেখানে চট করে আমরা ঢুকতে সাহস পাই না বা ফেলে

0: আসা সারল্যকে বারবার ফিরেও পেতে চাই। আবার সহজ কথাটা বললে এমন এক বইয়ের কথা মনে পড়ে যায়। আচ্ছা, বইটার নাম বলার আগে একটুখানি বইটার সম্পর্কে বলি। ডাক পারে ও ও ভাত আনো বড় বউ, বা খিদে পায় খুকিং অ শুয়ে কাঁদে কিয় কিয়। ঠিকই, সহজ পাঠ। এই সহজ পাঠ প্রতিটা শিশু, প্রতিটা বাঙালি শিশু একটা যাকে বলে মুখে ভাতের মতো, তাই না? পড়াশোনার ক্ষেত্রে এই সহজ যাপনটা আমরা যখন অনেক বড় হয়ে যাই, আমাদের জীবন যখন অনেক বাঁকে বাঁকে চলে, জটিলে ভরা চলে জীবন, তখন যখন এই সহজ পাঠ আমরা তুলে নিই, সেই শৈশবে পৌঁছে যাই। এইভাবেই সহজ থাকার চেষ্টা করি। সহজ থাকার চেষ্টাটাই কিন্তু আমাদের জীবন সারল্যে ভরিয়ে দেওয়ার পক্ষে অনেকখানি চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সহজ থাকতে হবে। পরের গানে উৎপল ফকির এবং সহজ মা দ্বৈত কণ্ঠে শুনব এই গান।
1: ও বসে ভাবলে কিছুই হবে না, ও বসে ভাবলে কিছু

কথায় গানে অনুষ্ঠান আজ এ পর্যন্তই। স্টুডিও থেকে বিদায় নেব আমি, ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে শ্রীরূপা মুখোপাধ্যায়। শুনলেন কথায় গানে, কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি প্রবীর ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুটি আসনের 15টি বুথে পুনর্নির্বাচনে আজ প্রায় 90% ভোট পড়েছে। ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রেক্ষিতে ফলতায় দুই তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ নির্বাচন কমিশনের।
1: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ তিন ক্যারিবীয় দেশ জ্যামাইকা, সুরিনাম এবং ত্রিনিদাদ টোবাগো সফরে রওনা হচ্ছেন।
1: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা 2026-27 সালের জন্য 4টি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন।
0: বিজ্ঞাপন জগতের অন্যতম ব্যক্তিত্ব প্রসূন যোশী প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হচ্ছেন।
1: ছত্তিশগড়ের কাঙ্কের নারায়ণগড় সীমানার কাছে আইইডি বিস্ফোরণে 4 নিরাপত্তা কর্মী নিহত।
0: বিপর্যয় মোকাবিলার লক্ষ্যে নাগরিকদের কাছে তাৎক্ষণিক সতর্কবার্তা পৌঁছে দিতে সরকার দেশীয় প্রযুক্তিতে নির্মিত সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে।
1: অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের 7 ব্যক্তির মৃত্যু। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য ইরানকে কোনো অর্থ দেওয়া হলে জাহাজ কোম্পানিগুলির ওপর নিষেধাজ্ঞা চাপানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
0: পশ্চিম এশিয়ায় সংকটের জেরে জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন বিমান পরিবহন সংস্থা স্পিরিট এয়ারলাইন্স তাদের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে।
1: 2026-এর আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ ক্রিকেটের জন্য 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত।
0: আসছি বিস্তারিত খবরে, প্রথমেই দেশের খবর। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুটি বিধানসভা আসনের 15টি বুথে আজ পুনর্নির্বাচন চলে। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 11টি এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে 4টি বুথের পুনর্নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ ছিল। প্রায় 90% ভোট পড়ার খবর পাওয়া গেছে। একটি প্রতিবেদন।
2: মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 15টি বুথে ভোট ছিল মোটের উপর শান্তিপূর্ণ। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটেছে, যেমন বাসুলডাঙ্গা পঞ্চায়েতের চাঁদা গ্রামের 179 নম্বর বুথে উত্তেজনা ছিল। অভিযোগ, এক বিশেষভাবে সক্ষম ভোটার তার মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে গেলে নিরাপত্তারক্ষীরা বুথে ঢুকতে বাধা দেয়, পরে তাদেরকে আটক করে নিয়ে যায় পুলিশ। ঘটনাকে ঘিরে বুথের কাছে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। এছাড়া এই বিধানসভা কেন্দ্রে রায়নগরের 11 নম্বর ওয়ার্ডের 243 নম্বর বুথে বেশ খানিকক্ষণ ইভিএম বিকল হয়ে পড়ায় ভোট গ্রহণ ব্যাহত হয়, ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগে পড়েন ভোটাররা। খবর পেয়ে কমিশনের আধিকারিকরা দ্রুত বিকল ইভিএম বদলে দেন, পরে স্বাভাবিকভাবে ভোট গ্রহণ শুরু হয়। মগরাহাট পশ্চিমের বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন চলাকালীন বুথ পরিদর্শনে আসেন বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ। সেখান থেকে বেরোনোর সময় তৃণমূলের একদল কর্মী সমর্থক বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে জয় বাংলা স্লোগান দেয় বলে অভিযোগ ওঠে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানেরই নাজিরা অবৈতনিক বিদ্যালয়ের 127 নম্বর বুথের কাছে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর ও তাদের কয়েকজন কর্মীকে মারধরের অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
0: পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, আসাম, কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোট গণনা সোমবার অনুষ্ঠিত হবে। আসামের 126টি, কেরালের 140টি, পুদুচেরির 30টি আসনের জন্য ভোটগ্রহণ গত 9 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। তামিলনাড়ুর 234টি বিধানসভা কেন্দ্রের সবকটিতে এবং পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনে 152টি আসনে গত 23 এপ্রিল ভোট নেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটগ্রহণ গত 29 তারিখে 142টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল।
3: জনমত 2026।

0: 2026
1: কারা জিতছে,
0: কারা হারছে,
1: কারা করবে নতুন সরকার, জানতে হলে কাল পাতুন আকাশবাণীতে।
0: চৌঠা মে সোমবার ভোট গণনার গতি প্রকৃতি ফলাফল জানতে শুনুন জনমত 2026।
1: চৌঠা মে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠান।
0: থাকবে নির্বাচনী সংবাদ, বিশেষজ্ঞদের ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত।
1: রাত 8:05 থেকে 10টা পর্যন্ত শুনুন জনমত 2026 এর দ্বিতীয় পর্ব।
0: দুটি পর্বই রিলে করবে আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র।
1: শোনা যাবে ডিটিএইচ পরিষেবাতেও।
0: ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও শুনতে পাবেন জনমত 2026।
1: চৌঠা মে সোমবার সকাল 10টা থেকে শুনুন
0: জনমত 2026।
2: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা কেন্দ্র রয়েছে সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে পুলিশ অবজারভাররা। এদিকে গণনা কেন্দ্রে প্রবেশ নিয়েও জারি হয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলবে। এই পরিচয়পত্র ইসিআই নেটের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দ্বারা জারি করা হবে। গণনা চলাকালীন শুধুমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া কাউন্টিং হলের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি থাকছে না।
3: শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরই কাউন্টিং সুপারভাইজার বা গণনা তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ করার বিষয়ে ভারতের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচিকে নিয়ে গঠিত একটি বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে কমিশনের নির্দেশিকাগুলি অবশ্যই কঠোরভাবে মেনে চলতে হবে। শীর্ষ আদালতের এই রায় তৃণমূল কংগ্রেসের জন্য ফের আরও একবার ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। এর আগে কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে জরুরি ভিত্তিতে তারা মামলা দায়ের করেছিল। শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, আধিকারিক নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। তিনি বলেন যে প্রতিটি গণনা টেবিলেই এজেন্ট, সুপারভাইজার এবং পর্যবেক্ষকরা উপস্থিত থাকেন। এর মধ্যে একজন কেন্দ্রীয় সরকারের কর্মীদের উপস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তার যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। কমিশনের আইনজীবী দামা শেষাদ্রি নাইডু স্পষ্ট করে দেন জানান যে রিটার্নিং অফিসাররা হলেন রাজ্য সরকারের কর্মী এবং অন্যান্য আধিকারিকদের নিয়োগের দায়িত্ব তাঁদের উপরে ন্যস্ত থাকে। স্বচ্ছতার বিষয়টি নিয়ে প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার জন্য আদালতের কাছে আর্জি জানান। কমিশন আদালতকে জানায় যে এ ধরনের ফুটেজ 45 দিনের জন্য সংরক্ষণ করে রাখা হবে। দুই বিচারপতির বেঞ্চ শেষে নির্দেশে জানিয়েছেন যে কমিশনের দেওয়া সার্কুলার যেন যথাযথভাবে মেনে চলা হয়।
2: ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত দুই নেতার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। পুলিশ পদক্ষেপ করতে গড়িমসি করলে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ফলতা বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোটের দিন থেকেই কারচুপির অভিযোগ তুলে সরব ছিল বিরোধীরা। আজ সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় হাসিমনগর ও সংলগ্ন এলাকায়। অভিযোগ, বিজেপি সমর্থক বলে পরিচিত পরিবারের বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তাদের গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হয়, মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার কেন্দ্রে উঠে আসে জাহাঙ্গীর ঘনিষ্ঠ দুই নেতা ইসরাফুল চোকদার ও সুজাদ্দিন শেখের নাম। গ্রামবাসীদের একাংশের দাবি, ইসরাফুলের নেতৃত্বেই একদল যুবক বাইক বাহিনী নিয়ে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। ঘটনা তদন্তে নেমে নির্বাচন কমিশন কড়া অবস্থান নেয়। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ইসরাফুল চোকদার, সুজাদ্দিন শেখ এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করতে হবে। কমিশনের বার্তা, এলাকায় শান্তি ফেরাতে হবে প্রশাসনকেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না।
3: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ তিনটি ক্যারিবীয় দেশ সফরে রওনা হচ্ছেন। জ্যামাইকা, সুরিনাম এবং ত্রিনিদাদ টোব্যাগো এই তিন দেশ সফর চলবে এ মাসের 10 তারিখ পর্যন্ত। গিরমিটিয়া সম্প্রদায়ের উপস্থিতির প্রেক্ষিতে ভারতের সঙ্গে এই দেশগুলির বিশেষ যোগাযোগ রয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে ডক্টর জয়শঙ্কর তার সফরকালে এই তিন দেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন। ওই দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে তাদের মধ্যে কথা হবে। পাশাপাশি জয়শঙ্কর ওই দেশগুলির শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গেও এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মত বিনিময় করবেন।
2: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা 2026-27 সালের জন্য চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার বিজেপি সাংসদ ডক্টর সঞ্জয় জয়সওয়ালকে এস্টিমেটস কমিটির সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। এই কমিটিতে নিম্নকক্ষে 30 জন সদস্য রয়েছেন। লোকসভার 15 জন এবং রাজ্যসভার 7 জন সদস্য নিয়ে গঠিত কমিটি অন পাবলিক আন্ডারটেকিংসের নেতৃত্বে থাকবেন বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডা। শ্রী বিড়লা লোকসভার কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপালকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি হিসাবে নিয়োগ দিয়েছেন। এই কমিটিতে লোকসভার 15 জন এবং রাজ্যসভার 7 জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। অন্যদিকে তপশিলী জাতি ও উপজাতি কল্যাণ কমিটির নেতৃত্বে থাকবেন লোকসভার বিজেপি সাংসদ ফাগ্গন সিং কুলাস্তে। এই কমিটিতে লোকসভার 20 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য রয়েছেন। এই কমিটিগুলির কার্যকাল চলবে চলতি মাসের 1 তারিখ থেকে আগামী বছরের 30শে এপ্রিল পর্যন্ত।
3: বিজ্ঞাপন জগতের অন্যতম ব্যক্তিত্ব প্রসূন যোশীকে প্রসার ভারতীর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিজ্ঞাপন প্রচার অভিযান গীতিকার হিসেবে তার কর্মপরিধি সুপ্রশংসিত। তার গল্প বলার শৈলী দেশের বিভিন্ন প্রান্তের দর্শক শ্রোতাদের মোহিত করে রাখে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে শ্রী যোশী এমন এক বিরল সৃজনশীল ব্যক্তিত্ব যিনি বিজ্ঞাপন, সাহিত্য, শিল্পকলা এবং চলচ্চিত্র সবকটি ক্ষেত্রে বিশ্বজুড়ে সমাদৃত। তিনি বলেন যে প্রসূন যোশীর বরিষ্ঠ নেতৃত্বে প্রসার ভারতী নতুন করে প্রাণশক্তি এবং এক নতুন সৃজনশীল কণ্ঠস্বর খুঁজে পাবে। এর আগে শ্রী যোশী সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করেছেন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য হিসাবে ডক্টর আর বালাসুব্রমণিয়াম এবং ডক্টর জোরাম আনিয়ার নিয়োগ অনুমোদন করেছেন। মন্ত্রিসভা সচিবালয় এক গেজেট বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে।
3: ছত্তিশগড়ে আজ কাঙ্কের নারায়ণপুর জেলার সীমানার কাছে একটি আইইডি বিস্ফোরণে 4 নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন এবং 1 আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে ছোটবেড়িয়া থানা এলাকার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড DRG-র জওয়ানরা মাইন অপসারণ এলাকায় তল্লাশি অভিযানের কাজে নিযুক্ত করা হয়েছিল। অভিযান চলাকালীন আইইডি নিষ্ক্রিয় করার প্রচেষ্টায় সময় সেটি বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ইন্সপেক্টর সুখরাম ওয়াট্টি এবং কনস্টেবল কৃষ্ণ কোমরা, সঞ্জয় গড়পারে এবং পরমানন্দ কোমরা গুরুতরভাবে আহত হন এবং পরবর্তীতে সেই আঘাতের ফলে তাদের মৃত্যু হয়। বস্তা রেঞ্জে পুলিশের IG সুন্দরাজ পি জানিয়েছেন যে আক্রমণকারী মাওবাদীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং অন্যান্য সূত্রের ভিত্তিতে সাম্প্রতিক সময়ে বস্তার বিভাগে বিপুল সংখ্যক আইডি উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে।
2: নাগরিকদের কাছে দুর্যোগের তাৎক্ষণিক সতর্কবার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার দেশীয় প্রযুক্তিতে নির্মিত সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে সিস্টেমটির কার্যকারিতা যাচাই করতে আজ দুপুরের দিকে নাগরিকদের মোবাইল ফোনে সাইরেন সংবলিত একটি সতর্কবার্তা পাঠানো হয়। পরীক্ষার সময় প্রদর্শিত বার্তাটিতে লেখা ছিল সতর্ক নাগরিক, নিরাপদ রাষ্ট্র। বার্তায় আরও উল্লেখ করা হয় যে এটি কেবল একটি পরীক্ষামূলক বার্তা হওয়ায় এটি পাওয়ার পর জনসাধারণের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। সামাজিক প্রচার মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, যদি কেউ তাদের মোবাইলে এ ধরনের কোনো বার্তা পান তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটি ভারতের নতুন মোবাইল ভিত্তিক দুর্যোগ যোগাযোগ ব্যবস্থার একটি পরীক্ষামূলক বার্তা মাত্র। তিনি জানান, টেলিযোগাযোগ বিভাগ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় এবং সেল ব্রডকাস্ট প্রযুক্তি ব্যবহার করে এই ব্যবস্থাটি গড়ে তুলেছে। শ্রী সিন্ধিয়া আরও বলেন, ভবিষ্যতে এই একই ব্যবস্থার মাধ্যমে দুর্যোগ বা জরুরি পরিস্থিতির সময় নাগরিকদের অবস্থান ও স্থানীয় ভাষা অনুযায়ী তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠানো সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, নাগরিকদের নিরাপত্তা আরও জোরদার করতে এবং দুর্যোগকালীন সময়ে দ্রুত তথ্য আদান প্রদান নিশ্চিত করতে এই উদ্যোগটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
3: দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস ভারতে প্রথম ছোট আকারের এমআরআই ব্যবস্থার সূচনা করেছে। এর ফলে সংকটাপন্ন রোগীর শয্যার পাশে রাখা এমআই মেশিনের মাধ্যমে দ্রুত মস্তিষ্কের ছবি তোলা সম্ভব হবে। আপৎকালীন ভিত্তিতে এবং স্নায়বিক সার্জারির ক্ষেত্রে চিকিৎসকদের ব্যাপক সুবিধা হবে। এই ব্যবস্থা প্রবর্তনের ফলে রোগীকে এমআরআই মেশিনের কাছে না নিয়ে গিয়ে এমআরআই মেশিনকেই রোগীর কাছে নিয়ে আসা সম্ভব হবে। এর ফলে স্ট্রোক, ট্রমা, আইসিইউ পর্যবেক্ষণ, শিশু চিকিৎসা এবং সার্জারি পরবর্তী চিকিৎসার জন্য এই ব্যবস্থা সহায়ক হবে।
2: সরকার জানিয়েছে যে এলপিজি বিতরণ কেন্দ্রগুলিতে ড্রাই আউট বা সিলিন্ডার ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি এবং পশ্চিম এশিয়া সংকটের মধ্যেও সরকার গৃহস্থালী পর্যায়ে এলপিজি সিলিন্ডারের 100% সরবরাহ

0: নিশ্চিত করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে যে গতকাল এলপিজি সিলিন্ডারের অনলাইন বুকিংয়ের হার বৃদ্ধি পেয়ে 99% পৌঁছেছে। অন্যদিকে ওটিপি ভিত্তিক ডেলিভারির হার বেড়ে 94%-এর কাছাকাছি হয়েছে। এলপিজি মজুদদারি ও কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপের অংশ হিসাবে গতকাল সারা দেশে 1700-টিরও বেশি স্থানে অভিযান চালানো হয়েছে। মন্ত্রক জানিয়েছে গত এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত 22,78,000-এরও বেশি 5 কেজি ওজনের সিলিন্ডার এবং 2,00,000 মেট্রিক টনেরও বেশি বাণিজ্যিক এলপিজি বিক্রি হয়েছে। তারা আরও জানিয়েছে যে চলতি বছরের মার্চ মাস থেকে এখন পর্যন্ত প্রায় 5,96,000 PNG সংযোগ চালু করা হয়েছে এবং অতিরিক্ত 2,68,000-এর সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। গতকাল পর্যন্ত 43,000-এরও বেশি PNG গ্রাহক তাদের এলপিজি সংযোগ বিচ্ছিন্ন করেছেন। পেট্রোলিয়াম ক্ষেত্রে গত মাসের 9 তারিখ থেকে এখনও পর্যন্ত মুম্বাই, কোচি, বিশাখাপত্তনম, চেন্নাই, মথুরা এবং গুজরাটের শোধনাগারগুলো থেকে রাসায়নিক ওষুধ এবং রং শিল্পে 10,000 মেট্রিক টনেরও বেশি প্রোপিলিন এবং 1,200 মেট্রিক টনেরও বেশি বিউটাইল অ্যাক্রিলেট বিক্রি করা হয়েছে। সারা দেশে জ্বালানি তেলের খুচরো বিক্রয় কেন্দ্রগুলি স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক জানিয়েছে যে ওই অঞ্চলে অবস্থানরত সকল ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন এবং গত 24 ঘন্টার মধ্যে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গত 24 ঘন্টায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে 30 জন নাবিকের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে মন্ত্রক। এবার বিদেশের খবর।
1: অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে 7 ব্যক্তি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের 9টি গ্রামের অধিবাসীদের ঘর খালি করে দেওয়ার সতর্কতা জারি করার পরপরই এই বিমান হামলাগুলি চালানো হয়। গত 17 এপ্রিল থেকে অস্ত্রবিরতি বলবৎ থাকলেও ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে এটি গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলার ফলে 2 ব্যক্তির মৃত্যু হয়। অপর একটি ক্ষেপণাস্ত্র হামলায় একই বাড়ির 3 সদস্যের মৃত্যু হয়। অপর একটি হামলায় 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি বাহিনী লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে। ওই বাহিনী উপকূলীয় গ্রাম বায়েদ একটি বাড়িতে লুকিয়েছিল।
0: হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য ইরানকে কোনো অর্থ দেওয়া হলে জাহাজ কোম্পানিগুলির ওপর নিষেধাজ্ঞা চাপানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ সংক্রান্ত অফিস থেকে এ ব্যাপারে এই সতর্কতা জারি করা হয়েছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ইসরায়েল যৌথ হামলা শুরু হবার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজের চলাচলে ইরান বাধা সৃষ্টি করছে। পরে কিছু জাহাজকে তাদের উপকূল এলাকা বরাবর অর্থের বিনিময়ে চলার জন্য অনুমতি দেয় তারা। আমেরিকা এই নীতিকে টোল ব্যবস্থা আখ্যা দিয়ে বলেছে এর ফলে মার্কিন অথবা অমার্কিন যে কোনো আন্তর্জাতিক জাহাজ কোম্পানি নিরাপদ যাতায়াতের গ্যারেন্টির বিনিময়ে ইরানকে টাকা পয়সা দিলে নিষেধাজ্ঞার মুখে পড়বে। এদিকে ইরানের এই টোল নেওয়ার খবর সামনে আসার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র গত 13 এপ্রিল থেকে কোনো ইরানি তেলবাহী ট্যাঙ্কারকে ওই অঞ্চল ছেড়ে বেরোতে দিচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এখনও পর্যন্ত 45টি বাণিজ্যিক জাহাজকে ফেরত পাঠানো হয়েছে।
1: ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মাজিদ হাকিম ইলাহি ইরান এবং মার্কিন ইসরায়েল জোটের মধ্যে চলতি উত্তেজনাকে যুদ্ধ অথবা শান্তির কোনো আখ্যা দিতেই অস্বীকার করেছেন। বেঙ্গালুরুতে এক সাংবাদিক সম্মেলনে ইলাহি বলেন ইরান এই সংঘর্ষ চায়নি, কিন্তু ক্রমাগত হামলার জবাব দিতে তাদেরকে বাধ্য করা হয়েছে। এমনকি যখন সংঘর্ষ বিরতি নিয়ে আলাপ আলোচনা চলছে তখনও তাদের হামলার জবাব দিতে হয়েছে। তিনি দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে বলেন এই সংঘর্ষ পরিস্থিতি যারা সৃষ্টি করেছে তাদের উপরে বিশ্বের স্থিতিশীলতা নির্ভর করছে। ইরানে বর্তমান অবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন সেখানকার জনগণ স্থিতিশীল জীবনযাপন করছেন এবং দৈনন্দিন রুটিন অনুযায়ী জীবনযাত্রা নির্বাহ করছেন। তবে সমুদ্রপথে অস্থির পরিস্থিতির জন্য তিনি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকেই দায়ী করেন। ইলাহি ভারতের সঙ্গে ইরানের দীর্ঘ মৈত্রী সম্পর্ক উল্লেখ করে বলেন এই মহান দেশকে ইরান গভীর শ্রদ্ধা করে। দুদেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন 5,000 বছরের বেশি উল্লেখ করে তিনি জানান শিক্ষা, দর্শন, সংস্কৃতি, সভ্যতা এবং অর্থনৈতিক ক্ষেত্রে দুদেশের মধ্যে মজবুত বন্ধন রয়েছে।
0: মার্কিন বিমান পরিবহন সংস্থা স্পিরিট এয়ারলাইন্স তাদের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে। কম খরচে যাতায়াতের জন্য সুপরিচিত এই বিমান পরিষেবা সংস্থাটি জানিয়েছে, পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে ক্রমবর্ধমান জ্বালানির দামের প্রেক্ষিতে তারা আর আর্থিক ব্যয়ভার বহনে সক্ষম নয়। সমস্ত উড়ান পরিষেবার পাশাপাশি উপভোক্তা পরিষেবাও তারা বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে তারা ঘোষণা করেছে সমস্ত যাত্রীদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে। যাত্রীদেরকে অন্য উড়ান পরিষেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। স্পিরিট এয়ারলাইন্স হঠাৎ

0: বন্ধ হয়ে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবায় বড়সড় প্রভাব পড়েছে। হাজার হাজার যাত্রী অসুবিধার সম্মুখীন হয়েছেন।
1: জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াস বলেছেন, জার্মানি থেকে পরিকল্পিতভাবে মার্কিন বাহিনী হ্রাস করা হলে ইউরোপকে তার প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে হবে। উল্লেখ্য, পেন্টাগন গতকাল জানিয়েছিল জার্মানি থেকে 5,000 সৈন্য আমেরিকা শীঘ্রই সরিয়ে নেবে। ইরানের সঙ্গে সংঘাত এবং ইউরোপীয় দেশগুলির সঙ্গে বাণিজ্য শুল্ক নিয়ে উদ্বেগের মধ্যে আমেরিকার এই ঘোষণা। বরিস পিস্তোরিয়াস ইউরোপের নিরাপত্তার জন্য সমস্ত ইউরোপীয় দেশকে আরও দায়ী নিতে বলেছেন। পাশাপাশি জার্মানির সামরিক পরিকাঠামো বৃদ্ধির কথাও তিনি উল্লেখ করেছেন।
0: কেনিয়ার বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে 10 জনের মৃত্যু হয়েছে। এলগেও মারাকওয়েট কাউন্টির বেশ কিছু অংশ ভূমিধসের কবলে। কোয়েল এবং কিতুই প্রদেশে 2টি সেতু ভেঙে পড়েছে। কেনিয়ার জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের কারণে ইটেন কাবারনেট সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে তানা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে থাকায় সেদেশের সরকার উচ্চ সতর্কতা জারি করেছে।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ সভার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরাম IMRF এর ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। নিউ ইয়র্কে সম্মেলন শুরু হবে মাসের 4 তারিখ, চলবে 8 তারিখ পর্যন্ত। IMRF এর পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতের জাতীয় বক্তব্য তুলে ধরবেন শ্রী সিং। এবার খেলার খবর।
0: ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI আজ 2026 ICC মহিলা T20 বিশ্বকাপ ক্রিকেটের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। অধিনায়কের দায়িত্ব পালন করবেন হরমনপ্রীত কৌর এবং সহ অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন স্মৃতি মান্ধানা। ইংল্যান্ডের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্ট আগামী 12 জুন শুরু হবে। ফাইনাল ম্যাচটি হবে লর্ডসে 5 জুলাই। দলে রয়েছেন শেফালি ভার্মা, জেমিমা রড্রিগেজ, ভারতী ফুলমালি, রিচা ঘোষ, স্বস্তিকা ভাটিয়া, রাধা যাদব, নন্দিনী শর্মা প্রমুখ। ভারতকে গ্রুপ ওয়ানে রাখা হয়েছে। এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, যারা মহিলা T20 বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক 6 বার চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। আগামী 14 জুন এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
1: চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য 160 রানের লক্ষ্য রেখেছে। টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মুম্বাই দল 20 ওভারে 7 উইকেটে 159 রান করেছে।
0: কলকাতা নাইট রাইডার্স আগামীকাল IPL ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3:30। অন্যদিকে আমাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 অন্য ম্যাচে গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে।
1: ব্যাডমিন্টনে 2026 টমাস কাপের সেমিফাইনালে ভারতের পুরুষ দল আজ ডেনমার্কের হারসেন্সে ফ্রান্সের মুখোমুখি হয়েছে। কোয়ার্টার ফাইনালে চীনা তাইপেকে 3-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা।
0: প্যারাঅলিম্পিকে 4 বারের সোনাজয়ী ইতালির প্রাক্তন ফর্মুলা ওয়ান চালক অ্যালেক্স জানার্টি প্রয়াত, বয়স হয়েছিল 59 বছর। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি তাঁকে এক অসাধারণ মানুষ এবং মহান চ্যাম্পিয়ন বলে উল্লেখ করেছেন। জানার্টি ফর্মুলা ওয়ান রেসিংয়ে 5 বার অংশগ্রহণ করেছিলেন। 1993 ব্রাজিল গ্রাঁপিতে তিনি ষষ্ঠ স্থান অধিকার করেন। 2001 সালে এক বড় দুর্ঘটনায় তাঁর 2টি পাই বাদ যায়। 2012 লন্ডন প্যারালিম্পিক গেমসে তিনি চ্যাম্পিয়ন হন। প্যারাসাইক্লিংয়ে 2টি বিভাগে তিনি স্বর্ণপদক জয় করেন। 4 বছর পর রিও দি জেনেইরোতে বসা প্যারালিম্পিকের আসরে ফের তিনি ওই 2টি বিভাগেই সোনা জেতেন। তার এই অসাধারণ কৃতিত্বের জন্য সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষ তাকে চিরকাল মনে রাখবে।
1: গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আজ ISL ফুটবলে নর্থ ইস্ট ইউনাইটেড FC 3-2 গোলে ইন্টার কাশিকে হারিয়ে দিয়েছে। নর্থ ইস্টের 11 ম্যাচে পয়েন্ট 11, ইন্টার কাশি 10 ম্যাচে পয়েন্ট 11। হায়দ্রাবাদের গাজীবৌলি স্টেডিয়ামে অন্য ম্যাচে স্পোর্টিং দিল্লি পাঞ্জাব FC-র মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। এবার দৃষ্টিকোণ। সত্যজিৎ রায়ের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের নিবেদন, মহারাজা তোমারে সালাম।

ফুট 4 ইঞ্চি দৈর্ঘ্যের মানুষটির পাশে অনেকেই আক্ষরিক অর্থে ক্ষুদ্রকায়। কিন্তু শুধু শারীরিক দৈর্ঘ্য তো নয়, তার থেকেও বড় তার বিশাল ছায়াটি পড়ে রূপলি পর্দায়।

0: মৃত জনে দেহ প্রাণ
1: কে দেবে? আলো কে দেবে প্রাণ? মুশকিল থেকে যায়নি মিস্টার সেনগুপ্ত, আজকালকার দিনে মঙ্গলময় পরমেশ্বরে বিশ্বাস রাখা অবশ্য কঠিন হয়ে উঠছে। দৈনিক পত্রিকা, দৈনিক প্রতিদিন সে বিশ্বাসে আঘাত আনে, কি করুন বলুন।
2: বিশিষ্ট পরিচালক আকিরা কুরোসাওয়ার মতে, সত্যজিৎ রায়ের ছবি দেখা যেন চন্দ্র সূর্য প্রত্যক্ষ করার, সেই মানুষটির জন্মদিন আজ। কমার্শিয়াল আর্টিস্ট হওয়ার স্বপ্ন নিয়ে শান্তিনিকেতনে দুবছর সে বিষয় পড়াশোনার পর কলকাতায় ফিরে এসে সত্যজিৎ একটি ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থায় যোগ দেন। কিন্তু বিশ্ব চলচ্চিত্রের দুনিয়ার প্রতি তার টান এবং পথের পাঁচালী নির্মাণের পর সিনেমার জগতের সঙ্গে তার সুনিবিড় অবিচ্ছেদ্য বন্ধন গড়ে ওঠে।
3: কি রাজ্য
4: দেখছো না,
3: পোলাও কোরমা কালিয়া,
5: তাই রাধুনা একদিন ভুলে গিয়েছে?
4: ভুলে গেছি।
5: তাহলে আর হলো না, ভেবেছিলাম খোকার অন্নপ্রাশনটা একটু জাঁক করে করব।
4: কোন ভরসা করবে শুনি?
5: কেন, আসছে মাস থেকে তো রায়খুলের দোকানে চাকরি হচ্ছে।
4: সত্যি?
5: আজ নীলমণিপুরের সঙ্গে দেখা, বললেন রায়খুলের কথা দিয়েছে।
4: ওর মাইনের কথা বলেছে কিছু?
5: শুনে ভাবিনি, আমি তার চিরকাল গোমস্তাগিরি করতে যাচ্ছি নি যে রায়গুলো তার কেনা গোলাম করে রেখে দেবেন।
2: ছবির জগতের পাশাপাশি লেখালেখির দুনিয়ায়ও তার বিচরণ চলে সমান তালেই। বড়দের পাশাপাশি তার বড় ভক্ত হয়ে ওঠে ছোটরা। ফেলুদা, প্রফেসর শঙ্কু ছোট মনগুলিতে বড় দীর্ঘস্থায়ী প্রভাব রেখে দেয়।
6: আপনি হিন্দি চালিয়ে যেতে পারেন, বেশ লাগছে।
7: আমি গড়পাড়ের লোক, হিন্দি কি শাড়ি বলে নাকি? এই দেখুন,
5: এই নিয়ে ঘুরে বেড়াচ্ছি।
6: বেশ অনেকদিন হলো ঘুরে বেড়াচ্ছেন মনে হচ্ছে।
7: হ্যাঁ, 15 ডিসেম্বর তো দেখেছি বাড়ি থেকে।
6: আপনার ঘড়ির ব্যান্ডের তলায় চামড়ার আসল রঙটা মাঝে মাঝে দেখা যাচ্ছে।
7: ঘড়ি?
6: ওরে বাবা, আপনার তো দারুণ চোখ মোশাই, ঠিক যেন গোয়েন্দা
2: আঁকেন ছবি, গল্পগুলিকে রূপ দেন চিত্রপটে, করেন সঙ্গীত নির্দেশনার কাজটিও। তার ছবি, পুরস্কার, বিশ্বজোড়া খ্যাতির তালিকা স্বল্প পরিসরে বাঁধা অসম্ভব। বাংলা ছবিকে তিনি নিয়ে গেছেন আন্তর্জাতিক আঙিনায়। নিজে পেয়েছেন দাদাসাহেব ফালকে সম্মান, 32টি জাতীয় পুরস্কার। কান, মস্কো, ভেনিস ও বার্লিনে তার ছবি বিশেষ প্রশংসিত হয়। ফরাসি রাষ্ট্রপতি তাকে সম্মানিত করেন লিজিয়ন অফ অনারে। মৃত্যুর কিছুদিন আগেই ভূষিত হন ভারতরত্ন সম্মানে, পান অনারারি অস্কার। অসুস্থতার দরুন কলকাতার একটি হাসপাতালে তার হাতে পুরস্কার তুলে দেন অড্রে হেপবার্ন। তার ভাষণটি লাইভ ভিডিওয় ছড়িয়ে পড়ে। পান আকিরা কুরোসাওয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট মরণোত্তর।

0: শেষপরাকে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার।
1: পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুই আসনে 15টি বুথে পুনর্নির্বাচনে আজ প্রায় 90% ভোট পড়েছে। ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রেক্ষিতে ফলতার দুই তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ নির্বাচন কমিশনের।
0: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ তিন ক্যারিবীয় দেশ জামাইকা, সুরিনাম এবং ত্রিনিদাদ টোবাগো সফরে রওনা হচ্ছে।
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা 2026-27 সালের জন্য 4টি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন।
1: বিজ্ঞাপন জগতের অন্যতম ব্যক্তিত্ব প্রসূন যোশী প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হচ্ছেন।
0: ছত্তিশগড়ের কাঙ্কের নারায়ণপুর সীমানার কাছে আইইডি বিস্ফোরণে 4 নিরাপত্তা কর্মী নিহত।
1: বিপর্যয় মোকাবিলার লক্ষ্যে নাগরিকদের কাছে তাৎক্ষণিক সতর্ক বার্তা পৌঁছে দিতে সরকার দেশীয় প্রযুক্তিতে নির্মিত সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী।

0: এখন শুনবেন আলোর সন্ধানে।
1: এখন শুনবেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত।
2: প্রতিবন্ধকতার দুটো ধরন থাকে, এক যা দূর থেকে দেখে বোঝা যায়, আর দুই যা সেভাবে চোখে দেখে বোঝা যায় না। ডাউন সিনড্রোমকে আমরা এই দ্বিতীয় ভাগের মধ্যে রাখি, কারণ আপনি চট করে দেখে বুঝতে পারবেন না যে একজনের ডাউন সিনড্রোম আছে। কিন্তু কি এই ডাউন সিনড্রোম, এটা কেন হয়, যাদের ডাউন সিনড্রোম আছে তাদের ক্ষেত্রে সঙ্গীতের লয় ঠিক কি ভূমিকা নেয়, স্বেচ্ছাসেবী সংস্থারাই বা এখানে ঠিক কিভাবে কাজ করছে, আজ এসব বিষয় নিয়েই কথা হবে আলোর সন্ধানে। আমি এখন আছি একটি স্বেচ্ছাসেবী সংস্থা টুমোরোস ফাউন্ডেশনে। তো সবার আগে এঁদেরই একজন প্রতিনিধির কাছ থেকে ডাউন সিনড্রোমের ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা তৈরি করা যাক।
3: আমি অমৃতা রায়চৌধুরী, আমি টুমোরোস ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার। এই চড়াইবেতি প্রজেক্ট, যেটা মানসিক প্রতিবন্ধকতা বাচ্চাদের নিয়ে রাজাবাজার স্লামে প্রায় 15 বছর ধরে কাজ করছি। ডাউন সিনড্রোম হচ্ছে একটা জেনেটিক কন্ডিশন, যেটাতে 21 নম্বর ক্রোমোজোমটা একটা এক্সট্রা কপি থাকে, তিনটে থাকে। তার জন্য কি হয়, ফিচার্সটা একটু আলাদা হয়, ইউজুয়ালি বলা হয় মঙ্গোলাইড ফিচার্স, এবং তার সাথে যেটা হয় লার্নিং ডিসএবিলিটি থাকে, পড়াশোনা শিখতে আর 10টা বাচ্চার থেকে একটু অসুবিধে হয়। বাট এই ধরনের বাচ্চারা খুব সোশ্যাল হয়, মজা করতে ভালোবাসে, হ্যাপি থাকে। বাট 8-10টা বাচ্চার যেরকম বড় হওয়ার যে যে চ্যালেঞ্জেসগুলো থাকে, সেই চ্যালেঞ্জেস এই বাচ্চাদেরও থাকে। এবং এদের যদি একটু হেল্প করা যায়, প্রচুর এরা উন্নতি করে, এবং আজকাল পৃথিবীতে প্রচুর জায়গায় এদেরকে এমপ্লয় করা হচ্ছে। আর আমাদের এখানে যেটা আরেকটা হয়, যে এই ডাউন সিনড্রোম বাচ্চাদের প্রেফারেবলি ইনক্লুড করার জন্য আমরা স্কুল রেডিনেস প্রোগ্রাম দিই, এবং তারপরে আমরা চেষ্টা করি তাদের যাতে নর্মাল স্কুলে ভর্তি করিয়ে দেওয়া যায়। তো এই ধরনের প্রচেষ্টা চলছে, তার সাথেও হয় পেরেন্ট কাউন্সিলিং। আর আমাদের এখান থেকে ডাউন সিনড্রোম ছেলে মেয়েরা একটা জায়গায় ক্যাফে ট্রেনিং নিতে যায়, এবং গার্ডেনিংয়ের জন্য ট্রেনিং নিতে যায়।
2: এই সংস্থার কাজ সংক্রান্ত একটা আভাস যেহেতু পাওয়া গেল, তাই এখন সেই দিকটাকেই আরও একটু বেশি জানা যাক।
4: নমস্কার, আমি পাপিয়া রয়, টুমোরোস ফাউন্ডেশনের একটি প্রজেক্ট চড়াইবেতি, চড়াইবেতি থেকে আমি বলছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, আমরা মার্জিনালাইজড কমিউনিটি এবং যারা পিছিয়ে পড়া মানুষজন আছেন বিভিন্ন দিক থেকে, সোশিও ইকোনমিক কন্ডিশনও হতে পারে সেক্ষেত্রে, তাদের জন্য কাজ করি। সেখানে আমরা প্রথম কাজটা শুরু করি, আমাদের কমিউনিটি মোবিলাইজার আছেন, যিনি পাড়ায় পাড়ায় ঘুরে একদম বাড়িতে পৌঁছে যান, এবং বাড়িতে পৌঁছে সেখান থেকে কোনো বাচ্চার কোনো সাপোর্ট লাগবে কি না, তার এজ অ্যাপ্রোপ্রিয়েট সব কিছু হচ্ছে কি না, তার বিহেভিয়ার ঠিক আছে কি না, তাকে নিয়ে বাড়ির লোকের কোনো অসুবিধা আছে কি না, এইগুলো খোঁজ করে। অনেক সময় হয়েছে যে বাড়ির লোক বুঝতেই পারেন না যে বাচ্চার জন্য আলাদা করে কোনো থেরাপির প্রয়োজন আছে, সেখানে তারা হয়তো স্বাভাবিকভাবে বাচ্চাকে আচ্ছা বড় হলে ঠিক হয়ে যাবে, বা অথবা অন্যরকমভাবে এর কিছুই হবে না, এই দুরকম চিন্তাভাবনা থেকে ছেড়ে রেখে দিয়েছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে বাচ্চার কিছুই হওয়ার নেই, ওরা কিছু হবে না, সেইখান থেকে তারা হয়তো বাচ্চার জন্য কিছু ভাবছেন না। আমরা সেখানে সেন্সিটাইজ করি বাড়ির লোকেদেরকে, বাবা মাকে এবং কমিউনিটিকে, যে এই বাচ্চা যার কথা আপনি ভাবছেন কিছু হওয়ার নেই, তারও অনেক কিছু হওয়ার আছে, সে নিজের কাজটাও নিজে করতে পারবে, এবং সেটা করতে পারলে বাবা মার জন্য কতটা হেল্প হবে, বাবা মার কতটা সাপোর্ট হতে পারে, এবং ফ্যামিলির কতটা সাপোর্ট, সেইটা আমরা বাড়ির লোককে বোঝানোর চেষ্টা করি। সেখান থেকে আমরা সেই বাচ্চাকে আমাদের সেন্টারে আসার জন্য, বাবা মাকে আসার জন্য রিকোয়েস্ট করি, এবং তারা রাজি হলে তারা আসেন। এখানে আমরা পেরেন্ট কাউন্সিলিং করি, আমরা বাচ্চার সাথে ওয়ান অ্যান্ড ওয়ান কাজ করি। যখন কোনো ছোট বাচ্চা আসছে একদম আর্লি ইন্টারভেনশন থেকে, সেখান থেকে তার সমস্ত রকম প্রোগ্রেসের এরিয়াগুলো, যা যা তার ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে, তার অন্য কোনো রকম এরিয়াগুলোতে যা যা সাপোর্ট লাগবে, সেগুলোর ওপর আমরা একটা প্ল্যান করি। আমরা প্রথমে তার একটা অবজারভেশন করি, অবজারভেশন থেকে আমরা বার করি যে তার কী কী জায়গায় কাজ করলে তার ইম্প্রুভমেন্ট হবে, এবং এই কাজটা সম্পূর্ণরূপে একটা টিম হিসেবে করতে হয়, এবং সেই জন্য আমরা পেরেন্টকেও ট্রেনিং করি যে বাড়িতে হোম বেস প্রোগ্রাম দিই। আমরা এখানে কাজ করছি, সাথে বাড়িতে মাকে আমরা ট্রেন করি, মূলত মাকে ট্রেন করা হয়, যেখানে বাড়ি

0: লোকেরা মা তাকে তার সেলফ হেল্প স্কিলের ওপর এবং বাকি এরিয়াগুলোর ওপর কাজ করবেন। এবং এটার জন্য আমরা প্রত্যেক উইকে একদিন করে পেরেন্টকে মিট করি, ফিডব্যাক নিই, কোথায় কাজ করতে আটকাচ্ছি, দরকার হলে তাকে আবার ট্রেন করি। এরকমভাবে আমরা আস্তে আস্তে করে বাচ্চার প্রোগ্রেস প্ল্যান করি। এর সাথে সাথে আমরা হাইজিনের ওপর কাজ করি, পেরেন্টকে হাইজিন কেন দরকার, কীভাবে মেনটেন করতে হয় সেগুলো বোঝাই। এখানে এই যে সমস্ত কাজগুলো আমরা করি, এর জন্য কখনোই পেরেন্টকে কোনোরকম কোনো ফিস বা কোনোরকম চার্জেস দিতে হয় না।
1: এবার বোঝার চেষ্টা করা যাক যে সঙ্গীতের লয়, ডাউন সিনড্রোম আছে এমন বাচ্চাদের ওপর ঠিক কীভাবে কাজ করে।
2: আচ্ছা, আমি ডক্টর মধুমিতা ব্যানার্জি, আমি ডান্স মুভমেন্ট থেরাপি আমাদের এই ডাউন সিনড্রোম বাচ্চাদের ওপরে প্রয়োগ করছি এবং বহু বছর ধরে এই ফিল্ডে কাজ করছি। প্রথমত বলি যে ডান্স বা নৃত্য যে ব্যাপারটা, এটা আমাদের সাধারণ মানুষ থেকে এবং চিলড্রেন উইথ স্পেশাল নিডস এদের প্রত্যেকের ওপরেই কিন্তু ফিজিক্যাল যে ডেভেলপমেন্ট বা আমি বলবো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটা কিন্তু ভীষণভাবে ওদের ওপর কাজ করে, যে ফিজিক্যাল ফিটনেস বাড়াতে প্রথমত। দ্বিতীয়ত যদি আসি যে মেন্টাল ফিটনেসের ব্যাপারটা, তাহলে সেক্ষেত্রে ডাউন সিনড্রোমরা যেহেতু ভীষণ ভালো কপি করে এবং তারা ডান্স এবং মিউজিকটাকে ভীষণ ভালো এনজয় করে, তার জন্য তারা কিন্তু ডান্স এবং মিউজিকের ক্লাস বা ডান্স বা মিউজিকটাকে নিজেদের মধ্যে নিতে তারা খুব পছন্দ করে। সেই জন্য ডাউন সিনড্রোমরা ভীষণ ভালোবেসে নাচ এবং গান দুটোকেই তারা করতে পারে। ডাউন সিনড্রোমদের মধ্যে বেশিরভাগই দেখা যায় যে তারা, তাদের স্পিচ আছে, সেই জন্য তাদের স্পিচের প্রবলেম না থাকার কারণে তারা গানটা গাইতে এবং গেয়ে নাচতে পছন্দ করে। এবং যাদের মধ্যে যদি অল্প কিছু ভাষার সমস্যা থেকে থাকে বা তারা যদি একবারে সেই গানটা পুরোটা গাইতে না পারে, তাহলেও তারা কিন্তু সেই রিদিমটাকে নিজেদের শরীরে নিতে পারে এবং ভীষণভাবে তারা ফিজিক্যালি সেটাকে এনজয় করে। এবং তার সঙ্গে নাচের মাধ্যমে তারা কিন্তু তাদের মেন্টাল স্ট্রেস সেটাকে দূর করতে সাহায্য করে। মেন্টাল স্ট্রেসটা তারা, তাদের যদি দূর হয়ে যায় এবং তারা নিজেদেরকে যদি সেই ক্লাসটার সঙ্গে নিজেদেরকে যদি একাত্ম করে ফেলতে পারে, তাদের কিন্তু একটা ভেতরের যে ডেভেলপমেন্ট বা মানসিক স্বাস্থ্য সেটা উন্নতি হয় ধীরে ধীরে এবং সেটা তাদের অন্যান্য কাজকর্মের মধ্যেও প্রভাব ফেলে। তো দেখা যায় যে বেশ কয়েক বছর ধরে যারা এই ডান্স মুভমেন্ট থেরাপি ট্রেনিংটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের কিন্তু অন্যান্য ডেলি রুটিনের যে লাইফ স্কিলগুলো আছে, সে সকালবেলা উঠে দাঁত মাজা থেকে শুরু করে নিজেদের কাজকর্মগুলো করা, নিজেদের জামা কাপড় পরা, চুল আঁচড়ানো, সাজগোজ, এমনকি রাস্তায় একা একা চলা বা কোনো একটা কাজে এগিয়ে যাওয়া, এই যে সেলফ কনফিডেন্স, এটাও কিন্তু নাচের মাধ্যমে বা আরও ভালো বলবো ডান্স মুভমেন্ট থেরাপির মাধ্যমে তাদের মধ্যে সেই ডেভেলপমেন্টটা দেখা যায়। এবং তার ফলে তাদের যে কনফিডেন্সটা বাড়ে, তাতে তারা অন্যান্য কাজগুলোতেও তারা নিজেদেরকে আরও সেই কাজের স্কিলগুলোকে তারা ইম্প্রুভ করতে পারে এবং অন্যান্য যে কাজগুলো তাদের যদি শেখানো হয়, তাহলে কিন্তু তাদের সেই ক্ষেত্রেও দেখা যায় যে তারা নিজেদেরকে অনেকটা উন্নতি করতে পারছে এবং আমাদের সমাজের আর পাঁচজন মানুষের সাথে মিশতে পারছে। এবং তার সঙ্গে তাদের সোশ্যালাইজেশনটা কিন্তু এই বাচ্চাদের ক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তাই নাচের মাধ্যমে, যেহেতু তারা একটা নাচ যখন তারা গ্রুপে করছে, তখন আরও পাঁচজনের সঙ্গে একসঙ্গে করে তাদের কিন্তু মিলেমিশে কাজটা করতে হচ্ছে এবং তারা তাদের টিচারকে ফলো করছে। তো সেইভাবে ডাউন সিনড্রোম বাচ্চারা যখন তারা একজনকে ফলো করছে এবং আরও পাঁচজনের সঙ্গে কাজ করছে, তখন কিন্তু তাদের সেই আই কন্ট্যাক্ট এবং সোশ্যালাইজেশন, এই দুটো স্কিলই ইম্প্রুভ করছে। এই ইম্প্রুভমেন্টটা তারা তখন তাদের অন্যান্য যে একাডেমিক বা আর যদি কিছু কাজ তাদের হাতের কাজ শেখানো হয় তাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ডান্স মুভমেন্ট থেরাপি বা ডান্সের প্রভাবটা দেখা যাচ্ছে, যেটাতে তারা নিজেদেরকে ইনভলভ করতে পারছে। যদি এবং যাদের মধ্যে একটু শেকিনেস থাকে, তারাও কিন্তু এই নাচের ক্লাসটার মাধ্যমে বা নাচের ট্রেনিংয়ের মাধ্যমে তারা কিন্তু সেই শেকিনেসটা কাটিয়ে ওঠে এবং নিজেদেরকে, নিজেদের মধ্যে কনফিডেন্স গ্রো হয় এবং তারা তাদের প্রতিদিনের জীবনে আরও ডেভেলপমেন্ট আনতে তাদের সাহায্য করে। প্রথমত ডান্স মুভমেন্ট থেরাপির কিছু নির্দিষ্ট নিয়ম আছে। নির্দিষ্ট নিয়ম বলতে, ডান্স মুভমেন্ট থেরাপিতে কোনো একটা ডান্সকে কিন্তু সম্পূর্ণভাবে ইনকর্পোরেট করা হয় না। সেখানে বিভিন্ন ডান্সের যে মুভমেন্টগুলো আমাদের এই ডাউন সিনড্রোম বাচ্চারা তারা ফলো করতে পারবে, সেইভাবে বিভিন্ন ডান্স থেকে ভেঙে সেই মুভমেন্টগুলোকে, কিছু স্পেসিফিক বেসিক মুভমেন্ট রয়েছে সেগুলোকে দিয়েই ডান্সটা শেখানোর প্রাথমিক চেষ্টা করা হয়।

0: এবং তারপর আস্তে আস্তে যখন তার আমাদের ডাউন সিনড্রোম বাচ্চারা আস্তে আস্তে নাচটা শিখে যায় একে বিভিন্ন মুভমেন্ট দীর্ঘদিন ধরে প্র্যাকটিসের মাধ্যমে, যখন তারা একটা পুরো ডান্স করতে পারে, হয়তো দেখা যায় শারীরিক অসুস্থতার কারণে বা কোনো কারণে তারা হয়তো তিন চার মাস বাদে বা হয়তো এক সপ্তাহ বাদেই তারা সেই নাচটা ভুলে গেল, তখন সেই নাচটাকে আবার মনে করাবার জন্য আমাদের কিন্তু যে মুভমেন্টগুলোকে দিয়ে সেই নাচটাকে তৈরি করা হয়েছিল, অর্থাৎ কোরিওগ্রাফিটা যেভাবে ছিল সেটাকে কোথাও চেঞ্জ না করে আবারও যদি সেই নাচটাকে তাদেরকে ফিজিক্যাল বা ভার্বাল প্রম্পট দেওয়া যায়, তাহলে কিন্তু তারা আবার সেটাকে রিকালেক্ট করতে পারে। অর্থাৎ তারা যদি ভুলেও যায়, তাদের যদি আবার মুভমেন্টটা দেখানো হয় বা গান সেম গানের সঙ্গে সেম আমি যদি মুভমেন্ট দেখাই, তাহলে কিন্তু দেখা যায় তারা আবার সেটাকে ফলো করতে পারছে। অর্থাৎ একদম মেমারি লস কিন্তু ডাউন সিনড্রোম বাচ্চাদের নর্মালি হয় না। প্রথম কথা হচ্ছে যে বাচ্চারা ডান্স বা মিউজিক চালিয়ে দিলে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের হয়তো সেই বিশেষ কোনো একটা নাচ করতে চাইছি না, কিন্তু আমাদের শরীর আপনা থেকেই নেচে ওঠে। তো এই যে ব্যাপারটা, এটা ডাউন সিনড্রোম বাচ্চাদের মধ্যে ভীষণ থাকে। তারা হয়তো এমন হতে পারে, কিছু বাচ্চা তারা হয়তো সেই স্পেসিফিক যেটা শেখানো হচ্ছে সেটাতে ইন্টারেস্টেড নয়, নিজের মতো করতে ইন্টারেস্টেড, তখন তাদেরকে সেইভাবেই তারা যেটা করতে চাইছে সেইভাবেই এগোতে দেওয়া হয়। কিছুক্ষণ বাদে যখন দেখা যায় যে এবার সে যে টিচার বা আমি আমার কথাই যদি বলি যে আমার সঙ্গে যখন তার একটা র্যাপও গড়ে ওঠে, তখন কিন্তু দেখা যায় যে সে তার নিজেরটুকু ছেড়ে দিয়ে আবার আমি যেটা শেখাচ্ছি সেটাতেও তারা সুন্দরভাবে ইনভলভ হয়ে যায়। তারা নিজের মতো যদি তাদের প্রথমে কিছুটা করতে দেওয়া হয় এবং তাকে বলা হয় ঠিক আছে তোমার যেটা মনে হচ্ছে তুমি সেই নাচটাই করে যাও, তাহলে সেটা করার পর কিন্তু তারা সেই অ্যাটমসফিয়ারটাকে নিজের মতন করে নেয় এবং তারপরে তাদের যেটা শেখানো হয় তখন কিন্তু সেরা সেটা করতে পারে। প্রথম থেকেই যদি তাদের জোর করা হয় তাহলে কিন্তু তারা সেই এনভায়রনমেন্টটাকে নিজের পছন্দের এনভায়রনমেন্ট মনে করবে না। গার্জেনদের ভূমিকা এখানে অনস্বীকার্য, কারণ আমরা হয়তো সপ্তাহে একদিন এক ঘন্টা বা সপ্তাহে দুদিন এক ঘন্টা করে দু ঘন্টার ক্লাস দিচ্ছি, কিন্তু বেশি সময়টাই বাকি 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময়টা সে তার পরিবারের সঙ্গে কাটাচ্ছে। এখানে গার্জেনদের একটা বিরাট ভূমিকা রয়েছে। সেই জন্য এখন বর্তমানে যেহেতু প্রযুক্তির সুবিধা রয়েছে, সেই জন্য ক্লাসে যে জিনিসটা করানো হচ্ছে সেটা ভিডিওর মাধ্যমে গার্জেনদের কাছে দিয়ে দেওয়া হয়, যাতে তারা সেটা দেখে প্র্যাকটিস করতে পারে। কিন্তু পদ্ধতিটা বলে দেওয়া হয় যে কীভাবে আমি জিনিসটা করাচ্ছি, আপনারা ঠিক সেভাবেই করাবেন, বা ভিডিওটা বাচ্চাদেরকে চালিয়ে দেওয়া হবে যেটা তারা দেখে প্র্যাকটিস করতে পারবে। তাই বাড়িতে প্র্যাকটিসের একটা সেশন, কারণ ডান্স থেরাপি মুভমেন্ট এই জিনিসটা মানেই হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সময় কিছু নির্দিষ্ট জিনিস প্র্যাকটিস করা। তাই আমি এক ঘন্টা যেটা ক্লাসে করাচ্ছি সেই পুরো জিনিসটা আমি বলবো প্রত্যেক দিন অন্তত 25-30 মিনিট যেন গার্জেনরা বাড়িতে প্র্যাকটিস করায়। এটা গেল শুধু মুভমেন্টের প্র্যাকটিস। এবার যদি পুরো একটা ডান্স বলুন, তাহলে ডান্সেরও ভিডিও করে দেওয়া হয়, কিন্তু এবার সেক্ষেত্রে দেখা যায় যে কোনো বাচ্চা যদি ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে, সে হয়তো দেখে সেটা কিছুটা মুখস্থ করলো, তারপরে দেখা গেল তার নিজস্ব কিছু মুভমেন্ট তার ভেতর ঢুকে পড়লো, সেই স্বাধীনতাটুকু কিন্তু আমাদের বাচ্চাদের দেওয়া হয়। যদি সে করতে করতে ভুলে গিয়ে থাকে, সেখানে তারা দেখা যায় যে ডাউন সিনড্রোম বাচ্চারা নর্মালি তারা দাঁড়িয়ে পড়ে না, তারা নিজেদের মতো করে কোনো একটা বা দুটো মুভমেন্ট সেখানে করে পুরো মিউজিকটাকে কভার আপ করতে চেষ্টা করে। এটা ডাউন সিনড্রোম বাচ্চাদের একটা স্পেশালিটি, বা বলবো ঈশ্বরের আশীর্বাদ যে আমরা এই বাচ্চাদের এইভাবেই পেয়েছি যে তারা কখনো নিজেদের কখনো নিজের জায়গায় হারে না। তাদের যেটুকু শেখানো হয় যদি তারা কোনোভাবে ভুলে যায়, তারা কিন্তু দাঁড়িয়ে না পড়ে সেই জায়গাটা অন্য কোনো শেখা মুভমেন্ট দিয়ে সেই জায়গাটাকে বের করে দিতে পারে, এবং এখানেই সাধারণের সঙ্গে তারা কোথাও একটা মিলে যায় যে তারা অন্যদের থেকে পিছিয়ে পড়া নয়, তারা কিন্তু আমাদের সাধারণ মানুষের সঙ্গে চলার মতন ক্ষমতা রাখে।
1: আমরা সবাই কোথাও না কোথাও গিয়ে সমান, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সীমাবদ্ধতা আছে। এটাই এই যে যাদের আমরা বৃহত্তর সমাজের অংশ বলে চিহ্নিত করি, তাঁরা যদি বুঝতে শুরু করেন তাহলেই দেখবেন পৃথিবীটা বসবাসের জন্য আরও অনেক বেশি উপযুক্ত হয়ে উঠবে, হয়ে উঠবে আরও অনেক বেশি সুন্দর। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বা।
2: এখন শুনবেন সংবাদ।
3: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল।

0: নির্বাচনের গণনার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে। মেডিকেলের স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আগামীকাল অনুষ্ঠিত হবে। ছত্তিশগড়ের কাঁকের নারায়ণপুর সীমান্তের কাছে IED বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর 4 জওয়ান প্রাণ হারিয়েছেন। বিজ্ঞাপন জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রসূন যোশী প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। BCCI আজ 2026 ICC মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। আসি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার 2 বিধানসভা কেন্দ্রের 15 বুথে আজ পুনর্নির্বাচনে ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচন কমিশনের শেষ পাওয়া তথ্য অনুযায়ী গড়ে ভোট পড়েছে 90%। অন্যদিকে 144 ফলতা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে যে অভিযোগ জমা পড়ে তার ভিত্তিতে এখনও পর্যন্ত পুনর্নির্বাচনের কোনো সিদ্ধান্ত জানায়নি কমিশন। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামী সোমবার। বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল গণনাকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ এবং ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করা। গণনা কেন্দ্রে প্রবেশ নিয়েও জারি রয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলবে। এই পরিচয়পত্র ECI নেটের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দ্বারা জারি করা হবে। গণনা চলাকালীন শুধুমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া কাউন্টিং হলের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি থাকছে না। পশ্চিমবঙ্গে ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা আবেদন খারিজ সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে BJP। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে BJP মুখপাত্র ডাক্তার সুধাংশু ত্রিবেদী বলেন, শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত সাংবিধানিকভাবে উপযুক্ত, তৃণমূল কংগ্রেসের সাংবিধানিক ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই বলেও অভিযোগ করেন তিনি।
1: বিগত 10-12 বর্ষে ভিন্ন ভিন্ন न्यायालय के स्तरों पर लगभग 80 बार से अधिक TMC कोर्ट जा चुकी है, हर बार उसे मुंह की खानी पड़ी। सर्वोच्च न्यायालय ने भी आज स्पष्ट रूप से संवैधानिक दृष्टि से किसी चुनावी प्रक्रिया में हस्तक्षेप करने से की तृणमूल कांग्रेस की याचिका खारिज कर दी।
0: আগেই জানানো হয়েছে ভোট গণনার কাজে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় কমিশনের নির্দেশিকাকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি আগামীকাল অনুষ্ঠিত হবে। দুপুর 2টায় শুরু হয়ে পরীক্ষা বিকেল 5টা পর্যন্ত চলবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় দুপুর 1:30। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রকের অনুমোদনক্রমে 2019 সাল থেকে স্নাতক পর্যায়ের মেডিকেল শিক্ষায় ভর্তির উদ্দেশ্যে এই নিট ইউজি পরীক্ষাটি হয়ে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের পূর্ণ সময় সদস্য হিসেবে ডক্টর আর বালাসুব্রহ্মণ্যম এবং ডক্টর জোরাম আনিয়ার নিয়োগের অনুমোদন কর দিয়েছেন। মন্ত্রিসভার সচিবালয়ের তরফে এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। আগামী 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত গীতাঞ্জলির প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র 2টি পর্বই রিলে করবে। এছাড়া DTH পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল RNU কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X Handle AI News কলকাতাতে। ছত্তিশগড়ের কাঁকের নারায়ণপুর সীমান্তের কাছে আইইডি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর 4 জওয়ান প্রাণ হারিয়েছেন। মাটিতে পুঁতে রাখা আইইডি নিষ্ক্রিয় করার সময় তাতে বিস্ফোরণ হয়। ইন্সপেক্টর সুখরাম ওয়াটি, কনস্টেবল কৃষ্ণ কুমড়া, সঞ্জয় গারপালে এবং পরমানন্দ কুমড়া গুরুতর আহত হন, পরে তাদের মৃত্যু হয়।

0: বাস্তার রেঞ্জের পুলিশের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, আত্মসমর্পণকারী মাওবাদী এবং অন্যান্য সূত্র মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাম্প্রতিক সময়ে বাস্তার ডিভিশন থেকে একাধিক আইডি উদ্ধার এবং নিষ্ক্রিয় করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রক আজ বিজ্ঞাপন জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা সাহিত্যিক ও গীতিকার প্রসূন যোশীকে প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান নিযুক্ত করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে প্রসার ভারতী আরও উন্নত হবে। উল্লেখ্য, এর আগে শ্রী যোশী সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনেরও চেয়ারম্যান ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সশস্ত্র বাহিনীর শৌর্য কেবলমাত্র যুদ্ধক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও তারা মানুষকে যথাসম্ভব সহায়তা দিয়ে থাকে। নতুন দিল্লিতে আজ অপারেশন সিন্দুরের এক বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যোগ দেন। শ্রী সিং বলেন, ভারতীয় সেনার অদম্য সাহস অপারেশন সিন্দুরকে ইতিহাসের এক সোনালী অধ্যায়ে পরিণত করেছে। দেশ মাতৃকার প্রতি সেনাবাহিনীর ভালোবাসা এবং দেশ সেবায় তাদের আত্মত্যাগের কথা এদিন তার বক্তব্যে উঠে আসে। তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় সশস্ত্র বাহিনী অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে। তাদের আত্মত্যাগের কাহিনী সকলের সঙ্গে আরও বেশি করে ভাগ করে নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
1: मैं उन वीर जवानों को सत सत नमन करता हूं जिनके त्याग और बलिदान से हमारा राष्ट्र आज पूरी तरह से सुरक्षित है, जिनके अदम्य साहस की गूंज आज पूरे देश में सुनाई दे रही है। मैं ऑपरेशन सिंदूर का जिक्र करना चाहूंगा कि हर योद्धा को और उनके परिजनों को नमन करता हूं, और जब ऑपरेशन सिंदूर के दौरान मैं अपने जवानों से मिल रहा था तो मैं निश्चित रूप से भावुक हो गया था। युद्ध भूमि पर पराक्रम दिखाना हो या पीड़ितों की सेवा करनी हो, हमारी सेनाओं ने हर जगह अपना शौर्य का परिचय दिया है।
0: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্কবার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে ভারত সরকার। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সুপারিশ অনুযায়ী এবং সি ডটের সহযোগিতায় তৈরি সচেত নামের ইন্টিগ্রেটেড অ্যালার্ট সিস্টেমটি ইতিমধ্যেই দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর করা হয়েছে। এই সিস্টেমটি পরীক্ষা করার উদ্দেশ্য নির্দিষ্ট এলাকার মোবাইল গ্রাহকদের কাছে SMS এর মাধ্যমে আজ মোবাইল ফোনে সাইরেন সহ দুর্যোগের সতর্কবার্তা পাঠানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বুদ্ধ পূর্ণিমা তিথিতে গতকাল লেতে তথাগত বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্নের প্রদর্শনের উদ্বোধন অত্যন্ত আনন্দের বিষয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেছেন, এই স্মৃতিচিহ্ন কপিলাবস্তুর পিপ্রাহোয়া স্তূপের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রদর্শনীটি চলবে 14 মে পর্যন্ত। LPG সরবরাহ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে রান্নার গ্যাস মজুত রয়েছে বলে সরকার ফের জানিয়েছে। পশ্চিম এশিয়ায় সংকটের মধ্যেও গৃহস্থ বাড়িতে LPG সিলিন্ডারের 100% সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, গতকাল অনলাইনে LPG সিলিন্ডারের বুকিং 99% পৌঁছেছে এবং OTP ভিত্তিক গ্যাস সরবরাহ 94% বেশি বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। 17 এপ্রিল থেকে সংঘর্ষবিরতি কার্যকর হলেও ইসরায়েল এবং ইরান সমর্থিত হেজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে সংঘাত অব্যাহত। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, প্রথমে একটি বাড়ি এবং তারপরে একটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে প্রাণ হারান 5 জন। শৌকিন গ্রামে পৃথক হামলায় আরও 2 জন নিহত হয়েছেন। এদিকে হেজবুল্লাহ জানিয়েছে, তার উপকূলবর্তী বায়েদ গ্রামে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি দ্রোন হামলা চালিয়েছে। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI আজ 2026 ICC মহিলা T20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। অধিনায়কের দায়িত্ব পালন করবেন হরমনপ্রীত কৌর এবং সহ অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন স্মৃতি মান্ধানা। ইংল্যান্ডের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্ট আগামী 12 জুন শুরু হবে। ফাইনাল ম্যাচটি হবে লর্ডসে 5 জুলাই। দলে রয়েছেন শেফালি ভার্মা, জেমিমা রড্রিগেজ, ভারতী ফুলমালি, রিচা ঘোষ, জস্তিকা ভাটিয়া, রাধা যাদব, নন্দিনী শর্মা প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচনে 90% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামী সোমবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গণনার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা NEET UG আগামীকাল অনুষ্ঠিত হবে। খবর এখনকার মতো পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীর কালকের অনুষ্ঠান পরিচিতি একটু জানিয়ে দিই। কালকে রবিবার 3/5/2026 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 6:05 শুনবেন সুচিন্তন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়। 6:30 শাশ্বত ভারত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়। 6:55 কৃষক বন্ধুদের জন্য তিল চাষ বিষয়ে বলবেন ডক্টর মৌসুমী ঘোষ। 7:05 সুফি গানের আসর। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান সোমপুর মহাবিহার বাংলাদেশ উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 7:35 সকালের আটে উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 8:30 কবিকণ্ঠে স্বরচিত কবিতা পাঠে সৌভিক গুহ সরকার। কথোপকথনে সাক্ষ্যদীপা সরকার অনুষ্ঠানের প্রথম পর্ব শুনবেন। 9:16 বাঙালি সেতার শিল্পী নয়নজ্যোতি ঘোষের সঙ্গে আলাপচারিতায় সুদীপ চট্টোপাধ্যায়ের তৃতীয় পর্ব প্রযোজনা দুর্বাদে। 9:30 মনের মতো গান উপস্থাপনায় শ্রেয়া দত্ত রায়। 10:30 ভক্তিগীতি শিল্পী সৌমিতা সরকার। 10:45 লোকগানের আসর। ভারতীয় সময় বেলা 11:00 অতিথি আবির চট্টোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুচিস্মিতা গুপ্ত। শুনবেন প্রথম পর্ব। 11:30 রোমাঙ্গীতি। 12:00 অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় চয়নিকা ধারা। 12:30 যাত্রাপালা ছত্রপতি শিবাজী রচনা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। পরিবেশনায় দিবাকর পাত্র এবং সহশিল্পীবৃন্দ। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন মৈত্রীর সূচনা হবে 3:30 ভারতীয় সময়। 3:35 অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর। রহস্যময়ী বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। 4:45 ষোলো আনা বাঙালি সেতার শিল্পী নয়নজ্যোতি ঘোষের সঙ্গে আলাপচারিতায় সুদীপ চট্টোপাধ্যায় তৃতীয় পর্ব শুনবেন প্রযোজনায় দুর্বাদে। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় শাগনিকা চৌধুরী। 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শ্যামবাগের এ সপ্তাহের খেলোয়াড়। ভারতীয় সময় সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা গ্রীষ্মকালীন শাকসবজির রোগ পোকা আক্রমণ এবং প্রতিকার আলোচনায় ডক্টর রঘুনাথ মণ্ডল এবং ডক্টর প্রণব দেবনাথ ও সৌমিত্র করবেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য হাসির প্রয়োজনীয়তা এই বিষয়ে বলবেন ডক্টর নীলাঞ্জন সান্যাল। 7:30 বেতার নাটক রূপনারায়ণ রচনা মৃত্যুঞ্জন পায়েতি প্রযোজনায় প্রমোদ গঙ্গোপাধ্যায়। 7:45 নান্দনিক মঞ্চ অভিনেতা অমিত শাহ সাক্ষাৎকার গ্রহণে শ্রাবণী মুখোপাধ্যায় প্রযোজনায় দুর্বাদে। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে উপস্থাপনায় গোপীনাথ পাল। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি এবং ধাত্রা শিল্পী আলপনা রায়। রাগ ঠুমরি কাফি তিলক এবং ধাত্রা হারমোনিয়ামে হিরণময় মৃত্র। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় গোপীনাথ পাল। 12:00 আকাশবাণী মৈত্রী তৃতীয় অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন মৈত্রীর আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রীতে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার, শিল্পী প্রদীপ নাগ, রাগ বিহাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন দেবাশীষ সরকার।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনছিলেন গিটার, শিল্পী ছিলেন প্রদীপ নাগ, রাগ শুনলেন বেহাগ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন দেবাশীষ সরকার। কিছুক্ষণের মধ্যেই শুনবেন উপমহাদেশের খবর।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি সুব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন প্রবীর ভট্টাচার্য। আজকে শিরোনামে রয়েছে, পশ্চিমবঙ্গের ফলতা

0: বিধানসভার সবকটি বুথে আগামী 21 মে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভোট গণনা 24 মে।
1: পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 2টি আসনে 15টি বুথে পুনর্নির্বাচনে আজ প্রায় 90% ভোট পড়ে। ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রেক্ষিতে ফলতা দুনম্বর তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ নির্বাচন কমিশনের।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ 3 ক্যারিবীয় দেশ জামাইকা, সুরিনাম এবং ত্রিনিদাদ টোবাগো সফরে রওনা হচ্ছেন।
1: বিজ্ঞাপন জগতের অন্যতম ব্যক্তিত্ব প্রসূন যোশীর প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হচ্ছে।
0: ছত্তিশগড়ের কাঙ্কের নারায়ণপুর সীমানার কাছে IED বিস্ফোরণে 4 নিরাপত্তা কর্মী নিহত।
1: বিপর্যয় মোকাবিলার লক্ষ্যে নাগরিকদের কাছে তাৎক্ষণিক সতর্কবার্তা পৌঁছে দিতে সরকার দেশীয় প্রযুক্তিতে নির্মিত সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে।
0: 2026 ICC মহিলা T20 বিশ্বকাপ ক্রিকেটের জন্য 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত।
1: আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের সবকটিতে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গত 29 তারিখে ভোট গ্রহণের সময় গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে গুরুতর অপরাধ সংগঠিত হওয়ার অভিযোগে কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করে। আগামী 21 মে ফলতা বিধানসভার 285টি ভোটকেন্দ্রের সবকটিতে পুনরায় ভোট গ্রহণ সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, গণনা 24 মে।
0: পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 2টি বিধানসভা আসনের 15টি বুথে আজ পুনর্নির্বাচন হয়। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 11টি এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 4টি বুথের পুনর্নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ ছিল। প্রায় 90% ভোট পড়ার খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোট গণনা সোমবার অনুষ্ঠিত হবে। অসমের 126টি, কেরলমের 140টি এবং পুদুচেরির 30টি আসনের জন্য ভোট গ্রহণ গত 9 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। তামিলনাড়ুর 234টি বিধানসভা কেন্দ্রের সবকটিতে এবং পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনে 152টি আসন গত 23 এপ্রিল অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট গ্রহণ গত 29 তারিখে 142টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল।
2: জনমত 2026,
3: জনমত 2026,
2: কারা জিতছে,
3: কারা হারছে,
2: কারা করবে নতুন সরকার, জানতে হলে কাল পাতুন আকাশবাণীতে।
3: 4 মে সোমবার ভোট গণনার গতি প্রকৃতি ফলাফল জানতে শুনুন জনমত 2026।
2: 4 মে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠান।
3: থাকবে নির্বাচনী সংবাদ, বিশেষজ্ঞদের ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত।
2: রাত 8:05 থেকে 9টা পর্যন্ত শুনুন জনমত 2026 এর দ্বিতীয় পর্ব।
3: 2টি পর্বই রিলে করবে আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র।
2: শোনা যাবে DTH পরিষেবাতেও।
3: ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল RNU কলকাতা সোশ্যাল মিডিয়াতেও শুনতে পাবেন জনমত 2026।
2: 4 মে সোমবার সকাল 10টা থেকে শুনুন
3: জনমত 2026।
1: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা কেন্দ্র রয়েছে সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। এদিকে গণনা কেন্দ্রে প্রবেশ নিয়েও জারি হয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র QR কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলবে। এই পরিচয়পত্র ECI নেটের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দ্বারা জারি করা হবে।
0: শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরই কাউন্টিং সুপারভাইজার বা গণনা তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ করার বিষয়ে ভারতের নির্বাচন কমিশনের সিদ্ধান্ততে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি PS নরসিমা এবং বিচারপতি জয়মল্ল বাগচিকে নিয়ে গঠিত একটি বেঞ্চ নির্দেশ দিয়েছে যে কমিশনের নির্দেশিকাগুলি অবশ্যই কঠোরভাবে মেনে চলতে হবে। শীর্ষ আদালতের এই রায় তৃণমূল কংগ্রেসের জন্য ফের আরও একবার ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। এর আগে কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের জরুরি ভিত্তিতে তারা মামলা দায়ের করেছিল।
1: ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে

0: দুই নেতার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। পুলিশ পদক্ষেপ করতে গড়িমসি করলে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। ফলতা বিধানসভা কেন্দ্রের দ্বিতীয় দফার ভোটের দিন থেকেই কারচুপির অভিযোগ তুলে সরব ছিল বিরোধীরা। আজ সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় হাশিমনগর ও সংলগ্ন এলাকায়। অভিযোগ, বিজেপির সমর্থক বলে পরিচিত পরিবারের বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তাদের গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হয়, মারধরে ঘটনাও ঘটে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় কেন্দ্রে উঠে আসে জাহাঙ্গীর ঘনিষ্ঠ দুই নেতা ইসরাফুল চোকদার ও সুজায়ুদ্দিন শেখের নাম। গ্রামবাসীদের একাংশের দাবি, ইসরাফুলের নেতৃত্বে একদল যুবক বাইক বাহিনী নিয়ে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। ঘটনা তদন্তে নেমে নির্বাচন কমিশন করা অবস্থান নেয় স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ইসরাফুল চোকদার, সুজায়ুদ্দিন শেখ এবং তার সহযোগীদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করতে হবে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ তিন ক্যারিবীয় দেশ সফরে রওনা হচ্ছেন। জামাইকা, সুরিনেম এবং ত্রিনিদাদ টোবাগো এই তিন দেশ সফর চলবে এ মাসের 10 তারিখ পর্যন্ত। গিরমিটিয়া সম্প্রদায়ের উপস্থিতির প্রেক্ষিতে ভারতের সঙ্গে এই দেশগুলির বিশেষ যোগাযোগ রয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ডক্টর জয়শঙ্কর তাঁর সফরকালে এই তিন দেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন। ওই দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথা হবে। পাশাপাশি শ্রী জয়শঙ্কর ওই দেশগুলির শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন।
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা 2026-27 সালের জন্য চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার বিজেপির সাংসদ ডক্টর সঞ্জয় জয়সওয়ালকে এস্টিমেটস কমিটির সভাপতি নিযুক্ত করা হয়েছে। এই কমিটিতে নিম্নকক্ষে 30 জন সদস্য রয়েছেন। লোকসভার 15 জন এবং রাজ্যসভার 7 জন সদস্য নিয়ে গঠিত কমিটি অন পাবলিক আন্ডারটেকিংসের নেতৃত্বে থাকবেন বিজেপির সাংসদ বৈজয়ন্ত পাণ্ডা। শ্রী বিড়লা লোকসভার কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপালকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই কমিটিতে লোকসভার 15 জন এবং রাজ্যসভার 7 জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। অন্যদিকে তপশিলী জাতি উপজাতি কল্যাণ কমিটির নেতৃত্বে থাকবেন লোকসভার বিজেপি সাংসদ ফগন সিং কুলস্তে। এই কমিটিতে লোকসভার 20 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য রয়েছেন। এই কমিটিগুলোর কার্যকাল চলবে চলতি মাসের 1 তারিখ থেকে আগামী মাসের 30 এপ্রিল পর্যন্ত।
1: বিজ্ঞাপন জগতের অন্যতম ব্যক্তিত্ব প্রসূন যোশীকে প্রসার ভারতীর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিজ্ঞাপন প্রচার অভিযান গীতিকার হিসেবে তার কর্মপরিধি সুপ্রশংসিত। তার গল্প বলার শৈলী দেশের বিভিন্ন প্রান্তে দর্শক শ্রোতাদের মোহিত করে রাখে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে শ্রী যোশী এমন এক বিরল সৃজনশীল ব্যক্তিত্ব যিনি বিজ্ঞাপন, সাহিত্য, শিল্পকলা এবং চলচ্চিত্র সবকটি ক্ষেত্রেই বিশ্বজুড়ে সমাদৃত। তিনি বলেন যে প্রসূন যোশীর বলিষ্ঠ নেতৃত্বে প্রসার ভারতী নতুন করে প্রাণশক্তি এবং এক নবীন সৃজনশীল কণ্ঠস্বর খুঁজে পাবে। এর আগে শ্রী যোশী সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের পূর্ণ সময় সদস্য হিসাবে ডক্টর আর বালাসুব্রমণিয়াম এবং ডক্টর জোরাম আনিয়ার নিয়োগ অনুমোদন করেছেন। মন্ত্রিসভার সচিবালয়ের এক গেজেট বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: ছত্তিশগড়ে আজ কাঙ্কের নারায়ণপুর জেলার সীমানার কাছে এক আইডি বিস্ফোরণে চার নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন একজন। পুলিশ জানিয়েছে, ছোটবেড়িয়া থানা এলাকায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড DRG-র জওয়ানরা মাইন অপসারণ ও এলাকায় তল্লাশি অভিযানের কাজে নিযুক্ত করা হয়েছিল। অভিযান চলাকালীন আইডি নিষ্ক্রিয় করার প্রচেষ্টার সময় সেটি বিস্ফোরণ হলে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ইন্সপেক্টর সুখরাম ওয়াট্টি এবং কনস্টেবল কৃষ্ণ কোমরা, সঞ্জয় গড়পালে ও পরমানন্দ কোমরা গুরুতরভাবে আহত হন। পরবর্তীতে সেই আঘাতের ফলেই তাদের মৃত্যু হয়। বস্তার রেঞ্জের পুলিশের IG সুন্দর রাজপি জানিয়েছেন যে আত্মসমর্পণকারী মাওবাদীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং অন্যান্য সূত্রের ভিত্তিতে সাম্প্রতিক সময়ে বস্তার বিভাগে বিপুল সংখ্যক আইডি উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে।
1: নাগরিকদের কাছে দুর্যোগে তাৎক্ষণিক সতর্কবার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার দেশীয় প্রযুক্তিতে নির্মিত সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে। এই উদ্যোগের অংশ হিসাবে সিস্টেমটির কার্যকারিতা যাচাই করতে আজ দুপুরের দিকে নাগরিকদের মোবাইল ফোনে সাইরেন সম্বলিত একটি সতর্কবার্তা পাঠানো হয়। পরীক্ষার সময় প্রদর্শিত বার্তাটিতে লেখা ছিল, সতর্ক নাগরিক, নিরাপদ রাষ্ট্র। বার্তায় আরও উল্লেখ করা হয় যে এটি কেবল একটি পরীক্ষামূলক বার্তা হওয়ায় এটি পাওয়ার পর সাধারণের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। সামাজিক প্রচার মাধ্যমের এক পোস্টে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, যদি কেউ তাদের মোবাইলে এ ধরনের কোনো বার্তা পান তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটি ভারতের নতুন মোবাইল ভিত্তিক দুর্যোগ যোগাযোগ ব্যবস্থার একটি পরীক্ষামূলক বার্তা মাত্র। তিনি জানান, টেলিযোগাযোগ বিভাগ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতা এবং সেল ব্রডকাস্ট প্রযুক্তি ব্যবহার করে এই ব্যবস্থাটি গড়ে তুলেছে। শ্রী সিন্ধিয়া আরও বলেন, ভবিষ্যতে এই একই ব্যবস্থার মাধ্যমে দুর্যোগ বা জরুরি পরিস্থিতির সময় নাগরিকদের অবস্থান ও স্থানীয় ভাষা অনুযায়ী তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠানো সম্ভব হবে। তিনি উল্লেখ করেন যে নাগরিকদের নিরাপত্তা আরও জোরদার করতে এবং দুর্যোগকালীন সময়ে দ্রুত তথ্য আদান প্রদান নিশ্চিত করতে এই উদ্যোগটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
0: ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম ইলাহি ইরান এবং মার্কিন ইসরায়েল জোটের মধ্যে চলতি উত্তেজনাকে যুদ্ধ অথবা শান্তি কোনো আখ্যা দিতেই অস্বীকার করেছেন। বেঙ্গালুরুতে এক সাংবাদিক সম্মেলনে ইলাহি বলেন, ইরান এই সংঘর্ষ চায়নি, কিন্তু ক্রমাগত হামলার জবাব দিতে তাদেরকে বাধ্য করা হয়েছে। এমনকি যখন সংঘর্ষ বিরতি নিয়ে আলাপ আলোচনা চলছে তখনও তাদের হামলার জবাব দিতে হয়েছে। এই দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সংঘর্ষ পরিস্থিতি যারা সৃষ্টি করেছে তাদের উপরই বিশ্বের স্থিতিশীলতা নির্ভর করছে। ইরানের বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সেখানকার জনগণ স্থিতিশীল জীবনযাপন করছেন এবং দৈনন্দিন রুটিন অনুযায়ী জীবনযাত্রা নির্বাহ করছেন। তবে সমুদ্রপথে অস্থির পরিস্থিতির জন্য তিনি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে দায়ী করেন। ইলাহি ভারতের সঙ্গে ইরানের দীর্ঘ মৈত্রীর সম্পর্ক উল্লেখ করে বলেন, এই মহান দেশকে ইরান গভীর শ্রদ্ধা করে। দুদেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন 5000 বছরের বেশি উল্লেখ করে তিনি জানান, শিক্ষা, দর্শন, সংস্কৃতি, সভ্যতা এবং অর্থনৈতিক ক্ষেত্রে দুদেশের মধ্যে মজবুত বন্ধন রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজগুলিকে নিরাপদে পার করে দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন দিল্লি এবং তেহরানের মধ্যে সহযোগিতা এবং সুসম্পর্ক বজায় রয়েছে।
1: ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI আজ 2026 ICC মহিলা T20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। অধিনায়কের দায়িত্ব পালন করবেন হারমনপ্রীত কৌর এবং সহ অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন স্মৃতি মান্ধানা। ইংল্যান্ডের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টটি আগামী 12 জুন শুরু হবে। ফাইনাল ম্যাচ হবে লর্ডসে 5 জুলাই। দলে রয়েছেন শেফালি ভার্মা, জেমিমা রড্রিগেজ, ভারতী ফুলমালি, রিচা ঘোষ, ইয়াস্তিকা ভাটিয়া, রাধা যাদব, নন্দিনী শর্মা প্রমুখ। ভারতকে গ্রুপ এতে রাখা হয়েছে। এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া। মহিলা টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক 6 বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। ভারত আগামী 14 জুন এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপের অভিযান শুরু করবে। এরপর 17 জুন নেদারল্যান্ডস, 21 জন দক্ষিণ আফ্রিকা, 25 জন বাংলাদেশ এবং 18 জন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে।
0: চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য 160 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 159 রান করে। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই শেষ খবর পাওয়া পর্যন্ত 15 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে 131 রান করেছে।
1: কলকাতায় নাইট রাইডার্স আগামীকাল IPL ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3:30। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যে 7:30 অন্য ম্যাচে গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি পুঁথি আগামী 21 মে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, ভোট গণনা 24 মে।
0: পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 2টি আসনের 15টি বুথে পুনর্নির্বাচনে আজ প্রায় 90% ভোট পড়েছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ 3 ক্যারিবীয় দেশ জামাইকা, সুরিনাম এবং ত্রিনিদাদ টোব্যাগো সফরে রওনা হচ্ছেন।
0: বিজ্ঞাপন জগতের অন্যতম ব্যক্তিত্ব প্রসূন যোশী প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হচ্ছেন।
1: ছত্তিশগড়ের কাঙ্কের নারায়ণপুর সীমানার কাছে আইডি বিস্ফোরণে 4 নিরাপত্তা কর্মী নিহত। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, বিচিত্র এক মানবের করিব বর্ণন। একাধারে সাহিত্যিক, সুরকারও বটে, পরিচালক হিসেবে তার বিশ্বে নাম রটে। দোসরা মেয়ে কলকাতা, ব্রিটিশের

গল্পেতে ভরাট, গঙ্গা জলে গঙ্গা পুজো ঠিক যেমন হয়, জন্মদিনে সত্যজিৎ মনো মাঝে রয়ে। বন্ধুরা, আজ দোসরা মে, বাঙালির কাছে এই দিনটা রে দিবস। আজ সত্যজিৎ রায়ের জন্মদিন আর সত্যজিৎ রায়, যিনি বিশ্ব মানচিত্রে বাংলা সিনেমার নাম খোদাই করে দিয়ে এসেছেন, আমাদের দিয়েছেন আশৈশব কৈশোর স্বপ্ন বোনার গল্পগুলোকে। হারানো দিনের গানের বিষয়ে তাই থাকুক আজকে, মহারাজা তোমারে সালাম।

আর এই মহারাজাকে সালাম করতে করতে একটা জিনিস বড় মনে পড়ে, এই যে সত্যজিৎ রায় আর রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুটো মানুষ বাঙালিদের কাছে বড্ড আপন, আর এতটাই আপন যেমন আমরা মোটামুটি মা বাবার সমস্তটা জানি, তেমন এনাদের দুজনেরও বোধহয় সমস্তটাই জানি। তবে কম শ্রুত বা অল্পশ্রুত কোনো গল্প, কোনো ঘটনা একেবারে অশ্রুত নয়, না, রবীন্দ্রনাথ বা সত্যজিৎ রায়ের এমন কোনো ঘটনা নেই যে অশ্রুত একদম বলে দাবি করা যায়। তবে ওই যে একটু কম শোনা যায় বা একটু কম দেখা যায়, শোনা যায়, এই রকম কথা নিয়ে

আজকের অনুষ্ঠান সাজানো। খুব বেশি সেই প্রত্যেকটা সিনেমা ধরে ধরে তার গল্প বলার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ আমরা আপনারা অনেক কিছু জানেন। সত্যজিৎ রায়ের একটু আলাদা আলাদা দিক থেকে তাকে আমরা ধরতে চেষ্টা করব, বিভিন্ন দিক থেকে। সুতরাং সত্যজিৎ রায়ের ওপরে যদি শুধু নারী নিয়ে বলি, তাহলে একটা পুরো হারানো দিনের গান শুধু নারী এবং সত্যজিৎ রায়, এটা নিয়ে নারী চরিত্র, দরজা জানলা, সিনেমার আলোক সজ্জা বহু বহুভাবে, কিন্তু এত কম সময় সত্যজিৎ রায়কে বেঁধে রাখা সত্যিই কঠিন। যেটুকু পারব শোনাবো অবশ্যই সেই কথা। আমরা যখন একদম ছোট থেকে বড় হচ্ছি, নববর্ষ হোক কিংবা জন্মদিন, বাঙালির শৈশব আর কৈশোর জুড়ে এই দুটো মানুষ, আর যার বই খুললেই একরাশ আনন্দ, তিনি হলেন সত্যজিৎ রায়। খগম থেকে সেই অক্টোপাসের খিদে সব যেন জ্যান্ত খলবল করে উঠে আসছে মানিক বাবুর অঙ্কনে। হ্যাঁ, বাবার থেকে সত্যজিৎ রায় পেয়েছিলেন এই আগ্রহ। সুকুমার রায় যেমন আমাদের দিয়েছিলেন এই মনে আছে তো হাঁস ঝাড়ু, তেমনই প্রফেসর শঙ্কুর ইলাস্ট্রেশনে পেলাম আমরা সত্যজিৎ রায়কে। রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়ের সাথে সাথে আঁকিবুকির দিক থেকে বাংলা সাহিত্য পেল সত্যজিৎ রায়কে। আমরা যদি একটু দেখি, তাহলে লেআউটের কারিগরি থেকে টাইপোগ্রাফি, লোগো ডিজাইন থেকে ক্যালিগ্রাফি, সবইতেই তিনি অসাধারণ ছাপ রেখে গেছেন। একটা উদাহরণ দেয়া যাক, তিনি অ্যাডের কাজ করছেন, সেই সময় হট লিখছেন। হটটা কীভাবে লিখছেন? এইচ লিখলেন, ও লিখলেন আর টি, তাই তো? এবারে মাঝের হটের ওটা একদম দাউ দাউ করে জ্বলছে, এভাবে তিনি লোগো ডিজাইন করছেন। আর তার সঙ্গে আমরা পেয়েছি সেই রকম সুন্দর সুন্দর বিভিন্ন সিনেমার পোস্টারগুলোকে, তাই না, যেগুলো দেখলে অপূর্ব লাগে। যেমন চারুলতার পোস্টার, চারুলতার কথা বলছি, চারুলতার পোস্টারের কথায় আসবো, এই গানটা শুনে আসি কিশোর কুমারের কণ্ঠে।

আর চারুলতাকে মনে পড়লেই দেখুন, চারুলতার সেই তিনি ছুতসুতোর মধ্যে ঠিক চারুলতাকে বেঁধে রাখতে চাননি, তার সঙ্গে একটা আইগ্লাস দিয়ে দিয়েছেন যেখানে চারুলতা ছুটে যায় ফেরিওয়ালাদের ডাকে। পাড়ার মোড়ে রাস্তার পথিক ফেরিওয়ালাদের

ধাওয়া করে সেই চারুক এবং আলমারি থেকে উপন্যাস খুলে নামিয়ে নেয় পড়ার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। আর এই চারুলতার শুধু গান শুনবো না, দেখুন সমস্ত কিছু, একটা পোস্টার যখনই এঁকে দিলেন সত্যজিৎ রায়, একটা কালো কালিতে একটা মেয়ের মুখের লেআউট, তার সঙ্গে একটা লাল টুকটুকে টিপ, আর ওই টিপটাই যেন কোথাও গিয়ে একটা সৌন্দর্য খুলে দিল। আমরা আঁকার দিক থেকে দেখছি, আমরা গানের দিক থেকে দেখছি, সিনেমার দিক থেকে দেখছি, তেমনি শুধুমাত্র থিম মিউজিক এগুলো একটু শুনি, কি সুন্দর সুন্দর আলাদা আলাদা সিনেমার আলাদা আলাদা থিম মিউজিকগুলো আজকে শোনাবো আপনাদের। অনেক সময় এগুলো ফিলার হিসেবে আমরা ব্যবহার করি, কিন্তু আজকে একটু শোনাতে ইচ্ছা করছেন। দেখুন প্রত্যেকটা থিম মিউজিক কি সুন্দরভাবে উনি ব্যবহার করেছেন, যেমন চারুর থিম মিউজিক এটা। আবার চারুর এইটা থিম মিউজিকের সঙ্গে সঙ্গে চারু যখন তার শৈশবের কথা চিন্তা করছে, সেই সময়ের যে শব্দ, সেই সময়ের কি সুন্দরভাবে টিউন করা, সেগুলোকে একটু শুনি।

আসলে এই থিম মিউজিকগুলো শোনানোর সাহস পেলাম এই কারণেই, কারণ আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আপনারা অনেকক্ষণ ধরে শোনেন, সুতরাং এইরকম আলাদা আলাদা শব্দ বা ফিলারের শব্দ হিসেবে বা থিম মিউজিকগুলো আপনাদের শোনাতে সাহস পাই, কারণ আপনারা শুনবেন আর কোথাও গিয়ে। তাই জন্য চারু থিম বা তিন কন্যা থিম, এই তিন কন্যা থিমটা শুনুন, একদম কোথাও গিয়ে মনে হচ্ছে এটা সত্যজিৎ রায়েরই। আবার যদি পোস্টারের কথা বলছিলাম, সেই পোস্টারের কথায় আসি, তাহলে পোস্টারে যে ওয়ার্ড টাইপোগ্রাফি সেটা নিয়েও কিন্তু আমাদের সত্যজিৎ রায় ভীষণভাবে ভয়ঙ্করভাবে সিনেমা জগতে আলোড়ন ফেলে দিলেন। দেবী, দেবীর যখন পোস্টার করলেন তখন সেখানে কি দেখা যাচ্ছে যে দেবীকে টকটকে লাল অক্ষরে লিখে দিলেন, আর দেবীর অসাধারণ যে রূপ সেটা যেন সেই অক্ষরের মধ্যে দিয়ে বিচ্ছুরিত হতে রাখলো। খুব কম এই সমস্ত সিনেমায় গান আছে, তবে দেবী থেকে একটি গান পেয়েছি পৃথ্বীশ মুখোপাধ্যায়ের কণ্ঠে, একটু শুনে নি সেই গান।

দেবী সিনেমা থেকে পৃথ্বীশ মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম এই গান, এবং রয়েছি অবশ্যই মহারাজের জন্মদিনে। আমাদের প্রাণীর মানুষ, আমাদের মনের দেবতা যাকে বলে সত্যজিৎ রায়, আমরা যখন ছোট থেকে বড় হই, বড় থেকে বুড়ো হই, কোথাও গিয়ে আমাদের সবাই ছেড়ে গেলেও সত্যজিৎ রায় যেন ছাড়েন না, তার গানে, তার গল্পে, তার মিউজিকে আমাদের পরিপূর্ণ করে রাখেন। টাইপোগ্রাফির কথা বললাম এবং পোস্টারের কথাটাও যদি বলি, চোখ বুঝে দেবীর পোস্টারটা যদি দেখি তাহলে দেখবই শর্মিলা ঠাকুরের টানা টানা চোখ এবং তার মাঝে লাল টিপ, সেরমভাবে তিনি পোস্টার ডিজাইন করতেন। একবার পোস্টারের কথা বলছি, দেখুন তারপরে তো কত সিনেমা হয়েছে, কিন্তু দেবী, মহানগর, পথের পাঁচালী, এই সমস্ত পোস্টারগুলো বাঙালি এখনও কিন্তু তার ঘরের মধ্যে টাঙিয়ে রাখে। একটা ফেলুদার ছবি, একটা প্রফেসর শঙ্কুর ছবি, তার সঙ্গে কোথাও দেবীর ছবি, মহানগরের ছবি, এগুলো কেন রাখে? কারণ কোথাও গিয়ে টাইপোগ্রাফি, পোস্টার অদ্ভুতভাবে আমাদের সিনেমাকে যেন ওয়ার্ল্ড ক্লাস বানিয়ে তুলেছে, কোথাও গিয়ে যেন বিয়ন্ড দ্য থটস, এটাও অবশ্যই। আর এই যে আমি এখন থিমটা বাজাচ্ছি সেটা পথের পাঁচালীর থিম। পথের পাঁচালীতেও আমরা যদি দেখি অনেক গল্প এসেই পথের পাঁচালী নিয়ে, তার মধ্যে একটি গল্প যে আপনারা অনেকেই হয়তো জানেন যে পথের পাঁচালী বানাতে গিয়ে মাঝপথে সিনেমাটা বন্ধ হয়ে যাচ্ছিল টাকার অভাবে, এবং সত্যজিৎ রায় তার নিজের অত্যন্ত প্রিয় কিছু দুষ্প্রাপ্য বই এবং গ্রামোফোন রেকর্ড বিক্রি করে দিয়েছিলেন, এমনকি তার জীবন বিমার টাকা তুলেও নিয়েছিলেন শুটিং শেষ করার জন্য, এবং তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার সাহায্য করেছিলেন পথের পাঁচালী শেষ করার জন্য। এবং সেই বিখ্যাত কাশবনের দৃশ্য, সেখানে শুটিং হচ্ছে এবং অর্ধেকটা সময় শুটিং হওয়ার পরই বারবার আলো কমে যাচ্ছে, কোথাও গিয়ে সেই যেখানে ধরুন কাশ ফুলের যে মাঠ, সেখানে যেখানে আগের দিন দেখে এসেছেন আর কি কাশ ফুলের মাঠ, সেখানে পরের দিন গিয়ে দেখছেন গরু কাশ ফুল খেয়ে নিয়েছে, এরকম বিভিন্ন মজার, আমাদের কাছে মজার হলেও সেই সময় তার সত্যি কষ্টসাধ্য ঘটনা আমরা সত্যজিৎ রায়ের বিভিন্ন বইতে, তার স্মৃতিচারণায়, তাকে নিয়ে লেখা বইতে পড়ে থাকি। এগুলো ছেড়ে আমরা কোথাও যেন বেরোতে পারি না, কোথাও গিয়ে আজও মন খারাপ হলে তাই যেন এই সিনেমাগুলো আমরা দেখতে বসে যাই, যেমন দেখতে বসে যাই এই ছবিটি চিড়িয়াখানা, সেই সিনেমা থেকে একটি গান নমিতা ঘোষালের কণ্ঠে। এই একটা দুটো করেই গান আছে, বাদবাকি যে গান আছে সেটা আপনারা বিভিন্ন সময় সারাদিন শুনেওছেন, সেই গানগুলো আবার শোনাবো, কারণ যতবারই শুনি সেই গান শোনার আশা মেটে না, শোনাবো সেই সব গান। তবে চিড়িয়াখানার এই গানটা আপনার জন্য নমিতা ঘোষালের কণ্ঠে।

চিড়িয়াখানা মানে উত্তম কুমার, আর উত্তম কুমার মানে সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় মানে সত্যজিৎ রায়। এই যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে বারবার বিভিন্ন সিনেমায় কাস্ট করার জন্য উত্তম কুমার একবার নিজে বলেছিলেন যে আপনি তো ওনাকে কাস্ট করেন। নায়ক লিখেছিলেন সত্যজিৎ রায় একমাত্র আমাদের উত্তম কুমারকে মাথায় রেখে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক জায়গায় বলছিলেন যে লিখেছেন বা সাক্ষাৎকারে বলেছেন, সেটা ছাপা হয়েছে, সত্যজিৎ রায় নিজেই বলেছিলেন যে নায়কের জন্য মহানায়ক উত্তম কুমারকে কাস্ট করেছিলেন তিনি, কারণ এটা অভিনয় নয়, উত্তম কুমারের ভেতরই একটা জিনিস গ্রো করে গিয়েছিল যার সঙ্গে কিছু কিছু দৃশ্য সিকোয়েন্সে সেই ছবিটা তাকে বোঝাতে হয়নি, ফলে পর্দার যে অরিন্দম এবং বাস্তবের যে উত্তম কুমার তিনি যেন মিলে মিশে গেছেন। আমরা ওই একটা কথা বলি না যে অরা, এখন দেখবেন চারদিকে একটা কথা চলছে অরা ফার্মিং, একদম তাই, এই অরাই বোধহয় একজন নায়ককে মহানায়ক করে তোলেন, আর সেখানেই সার্থকতা। কাস্টিংয়ের কথা যখন বললাম সত্যজিৎ রায়, ওই তো বললাম যে যে কোনো দিক নিয়েই বোধহয় একটা সারা অনুষ্ঠান করে দেওয়া যায়। কাস্টিংয়ের দিক থেকে পথের পাঁচালিতে আপনি দেখুন না অপু দুগ্গার মা, সেখানে বিভূতি

বিভূষণ বন্দ্যোপাধ্যায় সারল্যে ভরপুর, গোলগাল একটি সুন্দর মুখশ্রী গ্রামীণ এক বউকে এঁকেছেন, কিন্তু এখানে একদম ভেঙে দিলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় লম্বাটে মুখ, শিক্ষিত পরিমার্জিত, এমন এক শিক্ষিত, চূড়ান্ত শিক্ষিত ভদ্রমহিলাকে আনলেন, তিনি নায়িকা হয়ে গেলেন, যার আভিজাত্য কিন্তু বা অভিনয়ের দাপট সবার থেকে আলাদা। কাস্টিং এমন করেছেন যে সবার থেকে আলাদা, তাই জন্য নায়কেও যখন উত্তম কুমার অভিনয় করছেন বা চিড়িয়াখানায় অভিনয় করছেন, কোথাও গিয়ে তিনিও নিজে ভাবছেন আর সত্যজিৎ রায়ের সেই লেখার সঙ্গে কোথাও গিয়ে আমরা একত্র হয়ে যাচ্ছি প্রত্যেকটা কাস্টিংয়ে কাস্টিংয়ে। যেমন আমরা জয়বাবা ফেলুনাথের কথা যখন বলছি, এবার উত্তম কুমার মানেই তো সৌমিত্র চট্টোপাধ্যায়, তার কথা কি করে না বলি, আসবো তার কথাতেও। তারই সিনেমা থেকে, জয়বাবা ফেলুনাথ থেকে রেবা মুহুরীর কণ্ঠে এই গানটি আপনার জন্য আর আমার জন্য অবশ্যই।

0: জয় বাবা ফেলুনাথ থেকে আমরা রেবা মুহুরির কণ্ঠে শুনছিলাম এই গানটি। তবে কালকের হারানো দিনের গানে কি আছে সেটি জেনে নেওয়ার সময় এখন। স্বপন যদি মধুর এমন হোক না সে মিছে কল্পনা, মান্নাদের গাওয়া এই বিখ্যাত গানের কথা থেকেই বলা যায় স্বপ্ন দেখতে কে না ভালোবাসে, মানুষ তো স্বপ্ন নিয়েই বাঁচে। আবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আমি স্বপ্নে তোমায় দেখেছি গানটি শুনতে শুনতে স্বপ্ন দেখা প্রিয়জনকে মনে পড়ে যায়। বেঁচে থাকার মূল প্রেরণাই হলো স্বপ্ন। অচেতন এবং অবচেতন মনের নানা বিন্যাস সমবায়ে উঠে আসে আমাদের এই স্বপ্নকারে। আগামীকাল হারানো দিনের গানের ডালি সাজিয়েছে স্বপ্ন দিয়ে। কে সাজিয়েছেন? আপনাদের সঙ্গে থাকবেন মৈত্রী বন্ধু গোপীনাথ পাল। তাহলে কালকের হারানো দিনের গান স্বপ্ন নিয়ে। আর এই স্বপ্ন যখন উঠলই, ওই যে বললাম সত্যজিৎ রায়ের সিনেমা যদি দেখি, তার কথা যদি ভাবি, সাহিত্যে যদি দেখি, গল্পে যদি দেখি, কোনো কিছুতে কোনো কিছুই বোধহয় বাদ নেই। স্বপ্নের কথা যখন উঠলই, তাহলে স্বপ্ন দেখতে দেখতে সেই তিন বরের কথা শুনে নেওয়া যাক। তার সিনেমায় বিখ্যাত সেই ভূতের রাজা দিল বর, শুনে নেওয়া যাক।
1: আপনি আমাদের নাম জানেন?
2: নাম জানি ধাম জানি সব জানি, রাজা দিল দূর করে ঠাই নেই ঠাই নেই, কোথা যাবি কি বাঁচাবি জানা নেই জানা নেই জানা নেই।
3: সত্যি রাজা মশাই, আমাদের বড্ড দুঃখ,
1: কিছু করবো কিছু বুঝতে পারছি না।
2: আমি আছি আমি আছি বৌত রাজা, খুশি হলে বর দি খুশি হলে বর দি, তিনবার তিনবার তিনবার
3: তিনবার,
2: শুধু তিন শুধু তিন, দেবে দেবে বল তোরা কোন বার কোন বার, চাষ বল কোন বার চাষ বল কোন বার।
3: আমাদের জন্য খাওয়া পড়া কোনো ভাবনা না থাকে,
2: খাওয়া পড়া বেশ বেশ, খেতে চেয়ে হাত তালি, জামাতে গিয়ে হাত তালি, এর হাতে ওর হাতে মিলে তালি, আর কোন বার চাষ বল।
1: আমাদের খুব দেশ বেড়াও সব রাজা মশাই,
3: যদি একটু ঘুরে ঘুরে বেড়াতে পারতাম।
2: দেশ দেখা দেশ দেখা দেশ দেশ দেশ দেশ, জুতো জোড়া পায়ে পরে কোথা যাবি নাম করে, এর হাতে ওর হাতে তালি দিবি তালি দিবি তালি দিবি।
3: আর রাজা মশাই, যদি আমরা গান বাজনা করে লোককে একটু খুশি করতে পারতাম।
2: হবে হবে হবে হবে, গান হবে ঢোল হবে সুর হবে তাল হবে লয় হবে, লোকে শুনে বাবা কাকা পীর হয়ে থেমে যাবে থেমে যাবে থেমে যাবে।

0: ওরা আর যত বেটা হোমরা চমরা
1: আর যত হোমরা চমরা আছো হেতা।

গানটি গেয়েছেন কামু মুখোপাধ্যায়, রবি ঘোষ এবং অন্যান্য শিল্পীবৃন্দ। এবারে এই কামু মুখোপাধ্যায়ের কথা বললাম এবং তার সঙ্গে আরেকটা থিম মিউজিক শোনাই। ভাবুন তো কোথায় এই দুটোর লিঙ্ক।

হ্যাঁ, আমরা সোনার কেল্লায় আমরা এই শব্দ শুনি মুকুলকে যখন হিপনোটিস করা হচ্ছে। এই হিপনোটিজমের মিউজিক সেই সময় কি অপূর্বভাবে ব্যবহার করলেন সত্যজিৎ রায়। কোথাও গিয়ে কামু মুখোপাধ্যায়, মন্দার বোস, কোথাও গিয়ে যেন এই হল্লা রাজার মন্ত্রী জহর রায়, সবাই যেন একটা ভিলেনের যে রূপ পালন করেছেন, এখনো গিয়ে সেই ভিলেনের রূপের দিকে তাকিয়ে দেখব, এরা তো আমাদের যেন চারপাশেই আছে। আর এই মিউজিক যেন, এই সঙ্গীত যেন কোথাও গিয়ে আমাদের রোমাঞ্চ জাগায়, মনে হয় যে সত্যি কোথাও গিয়ে যেন আমরা বেঁচে থাকার গানগুলোকে পাই, সাহস পাই সেই রকমভাবে মাথা তুলে ঘুরে দাঁড়ানোর। যখন সেই ব্রেন ওয়াশ মেশিনের যে শব্দ সেগুলো আমাদের কানে আসে, তারপরেই উদয়ন পণ্ডিতের ডাক কানে আসে।

সমানে চলে মগজ ধোলাই। আর এই মগজ ধোলাই কোথাও গিয়ে যখন চারিয়ে যায় সকলের মধ্যে, তখনই আবার আসে সেই গোপী বাঘা, আবার আসে উদয়ন পণ্ডিতের মতো মানুষেরাও।

রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক

0: धिक धिक धिक धिक धिक धिक धिक धिक धिक राजा धिक।
1: इटालियन दार्शनिक राजनैतिक ম্যাকিয়াভেলির কথা মনে আছে? তার লেখা দ্য প্রিন্স অনেকেই পড়েছেন। স্বয়ং ম্যাকিয়াভেলি নিজে সাহস পাননি তার জীবনদশায় এই বই বের করতে। তার মৃত্যুর 5 বছর পর এই বই বের হয়। আর এই বই সত্যজিৎ রায় নিছক পড়ে সরিয়ে রাখেননি, সেখান থেকে উঠে এসেছে চরিত্রেরা। হীরক রাজার দেশে যখন সিনেমা দেখি, মানুষের দুর্নিবার দুঃখের মধ্যেও আনন্দে বিরাজিত হল্লা রাজার মন্ত্রী। আর এই মন্ত্রী, রাজা, মন্ত্রীমশাই সমস্ত কিন্তু সত্যজিৎ রায় এক সোচ্চার রাজনৈতিক চিন্তার প্রতিফলন। এখন আমরা বসে এই সিনেমা দেখলে মনে হবে আমাদের বাস্তবে পুরো মিলে যাচ্ছে। আজ থেকে 100 বছর পর সেটা দেখলে একই মনে হবে। আর তাই জন্যই এই সিনেমা, এই গল্প কালজয়ী, কারণ কালের গণ্ডি তারা পার করে ফেলেছেন এই গল্প দিয়ে, এই সুর দিয়ে। প্রতিটা লাইনে লাইনে কোথাও গিয়ে কাঁটা জাগায় এই সিনেমা, এই গল্প।

এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড় সবই তো শক্ত এখনো ধকল সয় এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড় সবই তো শক্ত এখনো ধকল সয়

0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার, কত কি শেখার,
1: সবই তো বাকি, কিছুই দেখা হয় নাই।
0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার, কত কি শেখার, ঘরে কেন বসে রয়েছি বেকার, ঘরে কেন বসে রয়েছি বেকার, আর কি সহ্য হয়, আর কি সহ্য হয়,
2: অসহ্য
0: এখনো আছে সময়।

আর এই ঘোড়ার মন থেকেই তিনি কিন্তু বিভিন্ন রকমের যে চরিত্র গড়ে তুলেছিলেন তার মধ্যেও ঢেলে দিয়েছিলেন ভ্রমণ, পিপাসু, ইচ্ছা এবং অ্যাডভেঞ্চার। সেই অ্যাডভেঞ্চার নিয়ে জটায়ুর কথা বলবো না কি করে হয়, আর জটায়ু মানেই সেই উটের পিঠে চড়া।

আসলে আজকে মিউজিকগুলো শোনাচ্ছি কারণই, কারণ অন্য সময় খুব একটা আলাদা করে এগুলোকে যে শোনা হয় বা অনুষ্ঠানের মধ্যে চালানো হয় এরকম তো নয়, তাই জন্য এই থিমে বসে সত্যজিৎ রায়ের কথা বলতে বলতে যখন আমরা সেই ট্রেনের দৃশ্য, সেই উটের দৃশ্যের কথা মনে পড়ি, তখন কোথাও গিয়ে সেই সন্তোষ দত্তের কথা মনে পড়ে যায়। জটায়ু, সন্তোষ দত্তের মতো জটায়ু বোধ হয় আর হবে না। এবং আমরা যখন বারবার দেখি যে সত্যি বাপু ফেলুদাকে একদম উনি যেরকম ফেলুদা এঁকেছিলেন ঠিক তেমনই খুঁজে খুঁজে বার করেছিলেন, মানে কাস্টিংয়ের দিক থেকেও আমরা যদি সত্যজিৎ রায়কে নিয়ে অনুষ্ঠান করতে যাই, তাহলে একটা সারা দিন মোটামুটি কাস্টিংয়ের জন্য আমরা নির্বাচন করতে পারি, তাই তো? একটা সারা দিন কথা বলতে বলতে কেটে যাবে, কিন্তু গান থাকবে অল্প, তাই জন্য গান ওই যে কিছু শোনা কিছু অশোনা বা অল্প শ্রুত নয়, সবই শোনা এবং মনের কাছাকাছি থাকা গান, সেই গান আবারও আপনার জন্য অনুপ ঘোষালের কণ্ঠে।

রায়ের চলচ্চিত্র না দেখার বিষয়টি এমন যে আপনি পৃথিবীতে বাস করছেন অথচ সূর্য চাঁদ দেখেননি। সত্যজিৎ রায় সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন অস্কার বিখ্যাত জাপানি চলচ্চিত্র নির্মাতা আকিরা কুয়াসাকি। কুয়াসাকি সর্বকালের সেরা চলচ্চিত্র নির্মাতাদের একজন বলে বিবেচনা করা হয়। আর স্বনামধন্য এই নির্মাতাই বিভিন্ন সময়ে তার দেয়া সাক্ষাৎকারে বলেছেন, সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের একজন বড় মাপের ভক্ত তিনি, যেমন ভক্ত আমরা। তাই জন্য একদম শেষবেলায় গানে গানে সত্যজিৎ রায় যাপন, সত্যজিৎ রায় স্মরণ, মননে থাক সত্যজিৎ রায়। অনুপ ঘোষাল এবং রবি ঘোষের দ্বৈত কণ্ঠে এই গান আপনার জন্য।

অনেক সিনেমার কথা বলা হলো না, অনেক কিছু নিয়ে ছোঁয়া হলো না, তার লেখা নিয়ে তো বলাই হয়নি, কারণ এইটুকু সময় বলা সম্ভব নয়। কিন্তু ওই তার কথা বলতে বলতে, তার যাপন করতে করতে একটা জিনিস হারানো দিনে আজকে একটু অন্যভাবে শুনলাম, সেটা হচ্ছে তার থিম মিউজিকগুলোকে। অনেক সময় সিনেমা দেখতে বসে সেগুলো পাই আলাদা করে, শোনার সৌভাগ্য অনেক সময় আমাদের হয় না, কিন্তু আকাশবাণীতে যেহেতু আলাদা আলাদা করে আসছে তাই জন্য আমরা শুনে নিতে পারলাম। আজকে অনুষ্ঠান শেষ করব শিশু শিল্পীদের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় গান দিয়ে, কারণ সত্যজিৎ রায় মানেই আমাদের রঙিন ছেলেবেলাটাকে আরও রাঙিয়ে দেওয়া। তাই অনুপ ঘোষালের কণ্ঠে এই গান না শুনে শিশু শিল্পীদের কণ্ঠে, সমবেত কণ্ঠে এই গানটি শুনতে শুনতে আমাদের মহানায়কের জন্মদিন থেকে, আমাদের মহারাজার জন্মদিন থেকে বিদায় নেব। আমি শ্রীরূপা মুখোপাধ্যায়, আর সত্যজিৎ রায়ের জন্মদিন না হলেও অন্য সময় অন্য কোনো আঙ্গিকে অবশ্যই আসবো ফিরে। ততক্ষণ আপনার জন্য রইল এই গানটি।

হ্যাপা মন খুঁচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা তিন দিন আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন আজগু বিচাল বেঠিক বেতাল মাদবি মাতাল রং গেতে আয় রে তবে ফুলের ভবে অসম্ভবে ছন্দেতে।

শুনছিলেন হারানো দিনের গান। উপস্থাপনায় ছিলেন শ্রীরূপা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58 বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 হয়ে 42 সেকেন্ড এবং বাংলাদেশ সময় রাত 12:28 হয়ে 16 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই শুনবেন DTH প্রচার তরঙ্গের অনুষ্ঠান একযোগে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:20। এখন আধুনিক গান, প্রথমে শরৎচন্দ্র পণ্ডিতের কথা এবং সুরে, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

তোমার হলো শুরু, আমার হলো সারা, আমার সমস্ত বলা শেষ, আমার যা কাজ সারা হয়েছে। এরপরে নতুন যুগের ছেলে মেয়েদের হাতে ভবিষ্যতের কাজ। আমার শুধু এইটুকুই বলার যে তারা যেন পাশ্চাত্য দেশের অন্ধ অনুকরণ না করে নিজের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তার সত্যিকারের গৌরবে প্রতিষ্ঠিত করে।

শুনছেন আধুনিক গান, শিল্পী, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, কথা সুকান্ত ভট্টাচার্য, সুর সুলীল চৌধুরী।

হেমন্ত মুখোপাধ্যায়ের পরে নির্মলা মিশ্রর কণ্ঠে শুনলেন এই গানটি। শুনছেন আধুনিক গান, আবারও শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটি। গানটির কথা সত্যেন্দ্রনাথ দত্তের, সুর সলিল চৌধুরী।

আবার মাঠে আমার কাটে, কেউ ছোটে কেউ পাশে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, বাল

0: গানটি শুনলেন নন্দিনী ভট্টাচার্য এবং সমবেত কণ্ঠে। এবারে হেমন্ত মুখোপাধ্যায়। শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

শুনছেন আধুনিক গান, গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুপর্ণকান্তি ঘোষ। এবারের গানটির শিল্পী কিশোর কুমার, কথা শিবনাথ বন্দ্যোপাধ্যায়, সুর অমিত কুমার।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো, আরে কায়র নিকলতা কেউ নহি বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রাহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠল ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আয় কর আমায় করল দেশান্তর সংসার।

শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবা নিউজ অন এআইআর অ্যাপে। এবারের শিল্পী নির্মলা মিশ্র।

춘친 아드니깐 রামকুমার চট্টোপাধ্যায়ের এই গানটি শুনলেন। গানটির পরে এবারের শিল্পী শ্যামল মিত্র। মাফ করবেন, এবারের শিল্পী নির্মলা মিশ্র।

0: ও শ্বশুরের মেয়ে গো,
1: কথা বলিস না কেন?
2: মরমে আছি যে

0: যদি বলি তো
1: কি বলবি?
0: বাছা ফাঁদে পড়েছে পিরিতি, সে পিরিতি বুকে দাগা লাগিলে তিলে তিলে মরিবি জানু।
2: তাই নাকি? বনের পাখি বনে ছিল তেমন করে ধরি গো, যেমন তেমন পাতা বাঁধে কেমন।

0: গরম যে দুধ খোয়ে, ভাদরের দধি চিড়া, ভুলেও না ভুলি বাঁধি গামছায়।
1: সহেলি,

যদি চাস আমারে এখনি সুনয়ন সুভদনী, যদি চাস আমারে এখনি সুনয়ন সুভদনী, হে তুই জীবন তুই মরণ তুই।

এতক্ষণ শুনলেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে দুটো বেজে এগারো সেকেন্ড। এখন শুনবেন বাংলা ছবির গান। প্রথমে ছবির নাম আমার তুমি, শিল্পী লতা মঙ্গেশকর।

শুনছেন বাংলা ছবির গান। এবারে সমবেত কণ্ঠে আরতি মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা শুনবেন সাত ভাই চম্পা ছবির গান।

0: শোন শোন শোন রে সখি, সদাগর বলছে ওকি, হায় রে হায় হায়।
1: ওর ঝুলি কোথায়? সব দাও নেই তো মাথায়।
0: হায় রে হায় হায়।

আজ ঝুমুর ঝুমুর তোলে, আমি চাই না কিছুই মন সদার দাম যে তাহলে, আমি চাই না কিছুই মন সদার দাম যে তাহলে।

শুনছেন বাংলা ছবির গান। এবারে রাহুল দেব বর্মণ, ছবির নাম পুরুষোত্তম।

এবারে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবির নাম অনুপমা, কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর অনুপম ঘটক।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:15। এখন নানা রঙের গান, প্রথমে অতুল প্রসাদী গান, শিল্পী শিখা বসু।

0: শুনছেন অতুল প্রসাদী গান, এবারে শিল্পী পাহাড়ি সান্যাল।
1: জল কহে চল মোর সাথে।

শুনছেন নানা রঙের গান। এবারে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, শুনছেন অতুল প্রসাদী গান।

শুনছেন বাউল গান। এবারে পূর্ণদাস বাউলের কণ্ঠে শুনছেন বাউল গান।

শুনলেন বাউল গান শিল্পী পূর্ণ দাস বাউল। নানা রঙের গানে প্রথমে অতুল প্রসাদী গান, তারপর বাউল গান, এবং সবশেষে পূরবী দত্তের কণ্ঠে নজরুলগীতি।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ নটভৈরব। তবলায় ছিলেন হিন্দুল মজুমদার।

এখন শুনবেন খেয়াল, শিল্পী শ্রীমতী কৌশাম্বী মুখোপাধ্যায়, রাগ জনপুরী।

Da ba ma ba da ni sa ni da ba ma ga ni sa sa ni

শিল্পী শ্রীমতী কৌশাম্বী মুখোপাধ্যায়। তবলায় ছিলেন তরুণ রায়, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য এবং তানপুরায় মীরা চ্যাটার্জি। রাগ জনপুরীতে শুনছিলেন এই খেয়াল পরিবেশনা। একটু পরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 3রা মে, রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। একটা একটা করে দিন পেরিয়ে, একটা একটা করে সপ্তাহ, একটা একটা করে মাস পেরিয়ে যায়। এই সেদিন আমরা সবাই নতুন বছর এলো বলে কত কি বললাম, দেখতে দেখতে মে মাস চলে এলো। কিন্তু মিল একটাই থাকে প্রত্যেকটা সপ্তাহ বা প্রত্যেকটা মাসের, বলুন, তা হচ্ছে শুক্র, শনি, রবি। সপ্তাহের এই তিনটে দিন শেষ আর শুরু, অনেকে রবিবার দিয়ে শুরু করেন তাই বললাম শেষ আর শুরু, এই তিনটে দিন ঠিক ভোর 5টায় গল্পের ভাণ্ডার নিয়ে হাজির হই আমরা চিরন্তনীর আসরে। আপনাকে গল্প শোনাবো বলে, হ্যাঁ, এখানে গল্প মানে নিছক গল্প নয়, তার মধ্যে ধরা থাকে এমন কিছু বিশেষ বার্তা। কি সেই বার্তা, সে কথাই তো শুনতে চাই আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে আর মেসেজে আপনার মনের কথা হয়ে। তবে এটা ঠিক কথা, আগে তো আসবে গল্প, তারপর আসবে ভাবনা, তারপর আসবে সেই মতামত, নিজস্ব মতামত। অবশ্যই গল্পের শেষে আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। আজ আমি সঙ্গে আছি ইন্দ্রাণী, আর আমার সঙ্গে আছেন আপনারা, আছেন 107। চলুন সবাই মিলে গল্প শুরু করা যাক। আর হ্যাঁ, এটাও তো ঠিক কথা, গল্পের মধ্যে যে বার্তা থাকে সেই একই বার্তা থাকে যে গানের মধ্যেও। আজকের গল্প কি?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কত রকম কাণ্ড করে বলা হলো গানটাতে, কি বলুন তো? সেই আলিবাবা 40 চোরের গল্প শুনছিলাম গানে গানে। একেবারে আজ শোনাব ডাকাতের গল্প, তিন ডাকাতের গল্প। যদিও এর মধ্যে একটা বিশেষত্ব আছে। চলুন গল্প তো শুরু হোক, তারপর জানা যাবে কি বিশেষত্ব আছে এই ডাকাতের গল্পের মধ্যে। ঘন অরণ্যের ভিতর দিয়ে গিয়েছে এক সরু পথ। লোকজন বলে সেই পথে গেলে মানুষ যেন নিজেকেই চিনতে পারে না। একদিন সন্ধ্যার ঠিক আগে সেই পথে হাঁটছিল এক যুবক, তার নাম অনিরুদ্ধ। জীবনের মানে সে খুঁজতে বেরিয়েছে, কিন্তু সে জানে না তার সামনে তার অদূর বা সুদূর ভবিষ্যতে কি অপেক্ষা করে আছে। সে এক মনে হাঁটছে হাঁটছে। এই ঘন বন ঘন জঙ্গলকে আপনি আপনার চারপাশের যে অস্থির অবস্থা, যে দৌড় দৌড় ছুট ছুট, কোনো দিকে যেন খেয়াল নেই সেটাও ভাবতে পারেন। এই যে বলি না, একটা গল্পের মধ্যে আরো কিছু বলা থাকে, এই গল্পটা পড়তে গিয়ে আমার ঠিক তাই মনে হচ্ছিল। সত্যি তো ঘন বন, সেখানে শুধু জঙ্গল, অন্ধকার আর গাছগাছালির ভিড়। আমাদের চারপাশেও অনেক অস্থিরতা, অনেক দিশাহীনতার ভিড় আছে না? আর তারই মধ্যে আমরা কোথাও যেন মাঝে মাঝেই পথহারা হয়ে পড়ি। কোথায় পথ খুঁজে পাব, সঠিক পথ আমার জন্য কোনটা হবে, এইসব নানান দ্বিধায় বারে বারে বারে বারে দ্বিধাগ্রস্ত হয়ে যাই। কিন্তু তাতে কি পথ চলা থামে? ওটাই তো জীবন। যাই হোক, এই যে আমরা অনিরুদ্ধের কথা শুনছি, সে হাঁটতে হাঁটতে জীবনের মানে খুঁজতে খুঁজতে পৌঁছে গিয়েছে এক ঘন বনের মধ্যে। সে পথ চলছে পথ চলছে, হঠাৎ হঠাৎ কি হলো, ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো তিনজন ডাকাত। প্রথম জনের চোখ লাল, মুখে হিংস্র হাসি, সে গর্জে উঠল, ছিনিয়ে নাও, এর কাছ থেকে সব কিছু ছিনিয়ে নাও, এমনকি ওর প্রাণটাও ছিনিয়ে নাও। এই ডাকাতের নাম তম। তম মানে অন্ধকার, অলসতা আর ধ্বংস। দ্বিতীয় জন যে ডাকাত, সে একটা চতুর, তার লোভে চোখ চকচক করে। সে বলে, না না না, প্রাণ নেওয়ার দরকার নেই, ও যা কিছু আছে সব নিয়ে ওকে বেঁধে রেখে যাই, চলো, ব্যাস দেখবে ঠিক আমাদের কাজে আসবে। এ ছিল রজ। এই রজ ডাকাত চঞ্চল, লোভী,

হে সবসময় কিছু না কিছু পেতে চাইছে, এই হচ্ছে রজ ডাকাত। আর যদিও ডাকাত, তবুও তৃতীয় জন যেন একটু শান্ত, তার চোখে অদ্ভুত এক কোমলতা। সে ধীরে ধীরে এগিয়ে এলো, বলল খুব শান্তভাবে অথচ দৃঢ়ভাবে, না এভাবে নয়, আমরা ওকে লুটে নিতে পারি কিন্তু ক্ষতি কেন করব। এই ডাকাতের নাম সত্য, তার মধ্যে ছিল আলো, তার মধ্যে ছিল মায়া আর শান্তি। তবুও নিয়ম মেনে তারা অনিরুদ্ধর সমস্ত কিছু কেড়ে নিল। নিয়ম মেনে, ডাকাতির যে নিয়ম, ডাকাতি করা, আর ডাকাতরা তাই করল। যাই হোক, তারা তার সব কিছু কেড়ে নিল। রজ মানে রজ ডাকাত তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলল, আর তম ডাকাত খুশি হয়ে দারুণ হা হা করে হেসে উঠল। আর তারপরে তিনজন ডাকাত চলে গেল তাদের নিজস্ব পথে। পথ খুঁজতে বেরিয়েছিল অনিরুদ্ধ, আর সে পথেই তার যা কিছু ছিল সর্বস্ব কেড়ে নিল, সত্য, রজ আর তম, তিন ডাকাত।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে ডাকাতিয়া বাঁশি। বাঁশিতেই ভালো লাগে, কিন্তু ডাকাতেরা বাঁশি বাজিয়ে আসে কি? ওই একজন ডাকাত ছিল যে তার সবার মনোহরণ করার জন্য বাঁশি বাজাত। সত্যি একটা শব্দ আমাদের কাছে কত রকমের ব্যঞ্জনা নিয়ে আসে, তাই না? কোথাও সুখ, কোথাও আনন্দ, কোথাও আতঙ্ক। যাই হোক, গল্পে এগোই, কারণ টিকটিক করে লালচো কয়লা ঘড়ির সময়টা এগোতে থাকে, তাই ওর সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও এগোতে হয়। বলছিলাম যে নিয়ম মেনে ডাকাতেরা অনিরুদ্ধর সব কিছু কেড়ে নিয়ে চলে গেল। তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলল রজ ডাকাত। তমদাতে দারুণ খুশি হল, তারপর তিনজনেই চলে গেল। রাত নেমে এলো, অন্ধকারে একা পড়ে রইল অনিরুদ্ধ। ভয়, দুঃখ আর হতাশায় একা একা কাঁপতে লাগলো। কিছুক্ষণ পরে অদ্ভুত এক ঘটনা ঘটল। ফিরে এলো এক ডাকাত, তার নাম সত্য। চুপি চুপি ফিরে এসে সে অনিরুদ্ধর বাঁধন খুলে দিয়ে বলল, চলো আমি তোমাকে পথ দেখিয়ে দিই। অনিরুদ্ধ অবাক হয়ে তার দিকে তাকাল। তুমি তো ডাকাত, আমার সব কেড়ে নিয়েছো তোমরা, আর এখন তুমি আমাকে সাহায্য করতে চাইছ কেন? তখন সত্য ডাকাত মৃদু হেসে বলল, আমি ডাকাত বটে, কিন্তু আমার কাজ ধ্বংস করা নয়, আমি শুধু তোমাকে সঠিক পথের কাছে পৌঁছে দিয়ে আসতে পারি। এই বলে সে অনিরুদ্ধকে জঙ্গলের বাইরে এনে একটি বড় রাস্তার কাছে দাঁড় করিয়ে দিল আর বলে দিল, এই পথ ধরে এগিয়ে গেলেই তুমি তোমার গন্তব্যে পৌঁছবে। অনিরুদ্ধ বলল, তুমি আমার সঙ্গে চলো না কেন? সে মাথা নেড়ে বলল, আমি শুধু এত দূরই যেতে পারি, আমি এখনো ডাকাত দলেরই একজন, আমার সীমা আছে যাওয়ার, এগোনোর। তোমাকে এখন নিজেকেই এগোতে হবে। অনিরুদ্ধ একা দাঁড়িয়ে রইল, কিন্তু তার এবার আর ভয় নেই। একটু আগে সে ভয়ে কাঁপছিল, আর এখন সে যেন বুঝতে পারল যে তম তাকে ধ্বংস করতে চেয়েছিল, আর রজ তাকে বেঁধে রাখতে চেয়েছিল, কিন্তু না, সত্য তাকে মুক্তির পথ দেখিয়েছে। আর এইভাবেই সে তার জীবনের, তার চলার পথের রাস্তার দিকে

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম রঞ্জিত গোসাইয়ের কণ্ঠে এই গানটি, তাই তো। আসলে প্রতিটি গান বা প্রতিটি গল্প এমন একটা কিছু বার্তা আনে যেখানে অন্যরকম একটা অর্থ তৈরি হয়। আমরা যখন তার মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পাই, তখন তা আমাদের এক অপূর্ব উপলব্ধির জন্ম দেয় মনের মধ্যে। এখানে যেমন সত্য রজতম, এই তিনটে শব্দ আমাদের কাছে খুব চেনা, খুব সহজ। কিন্তু এরই মধ্যে যদি বলা হতো বোধিসত্ত্ব, অর্থ পাল্টে যেত। যদি বলা হতো রজ, আচ্ছা রজ তো শুভ্র, তাহলেও পাল্টে যেত। তখন নিছক নাম আর তম, হ্যাঁ তম দিয়েও যদি কোনো নাম ওরকম বলা হতো যে তমঘ্ন বা তপব্রত, যাই হোক না কেন, তো এইরকমভাবে নাম একটা শব্দ বহন করে আর নাম একটা অর্থ বহন করে, তাই না? এখানেও যেমন এই যে অনির্ধ, তাকে যখন রাস্তার খোঁজ দিয়ে সত্য নামক ডাকাত চলে গেল, সে একা দাঁড়িয়ে রইল, কিন্তু এবার তার আর কোনো ভয় নেই। সে বুঝতে পারল তমও তাকে ধ্বংস করতে চেয়েছিল, রজও তাকে বেঁধে রাখতে চেয়েছিল, আর সত্য তাকে মুক্তির পথ দেখালো। এই দিন থেকেই অনিরুদ্ধ আরও একটা কথা জানতে পারল, সে যে জীবনকে চিনতে বেরিয়েছিল, জীবনের পথ খুঁজতে বেরিয়েছিল, আর এই ঘটনা থেকে সে জানল মানুষের মনেও এই তিন ডাকাত বাস করে। অন্ধকার সেই তো তম আমাদের নিচে নামায়, চঞ্চলতা লোভ সেই তো রজ ডাকাত আমাদের বেঁধে রাখে আষ্টে পৃষ্ঠে, আর শান্তি আর জ্ঞান যা কিনা সেই সত্যের সম্পদ, সেই সত্য আমাদের মুক্তির পথে এগিয়ে নিয়ে চলে। তবে শেষ পথটুকু, সত্যিকারের পথটুকু আমাদের নিজেদেরকেই হাঁটতে হয়, কারণ জীবনটা যে যার যার পথ, যে তার তার পথ দেখায় হয়তো কেউ, চলতে যে হয় তাকে, একা নিজেকে। এই গল্পটার মধ্যে দিয়ে আমরা একটা সহজ শিক্ষা পাই, তাই না, যে নিজের ভেতরের সত্যগুণকে জাগ্রত করতে হয়, তবেই জীবনের সত্যিকারের পথ খুঁজে পাওয়া যায়। আসলে এই যে বলছি সত্যিকারের পথ খুঁজে পাওয়া, যার যার পথ তার তার মতো, কে কোন পথে চলতে চায়, কে কোন ডাকাতকে সঙ্গী করে তার পথ চিনতে চায়, সে তো একান্তই তার হাতে। না, এভাবেই আমাদের সকলেরই জীবনের পথে চলতে হয়, জীবনের পথ চিনতে হয়, আর জীবনের পথ উপলব্ধিও করতে হয়। এ পথ জ্ঞানের আলোয় মোড়া, কে কি গ্রহণ করবে সে স্বাধীনতা তার। দেখতে দেখতে ঘড়িতে 5:26। আজকের গল্পটা এখানে শেষ করছি, হয়তো কিছু ব্যাখ্যা আসবে আমার আরও কিছু কথায় আর আপনাদের কথায়। তবে এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের, আপনার মতামত হোয়াটসঅ্যাপ আর মেসেজে আসুক। আপনাদের অপেক্ষায় খোলা রেখেছি 9903653992 এই নম্বর নম্বরে আসবেন, আপনার মনের কথা বলবেন এবং আপনি যে উপলব্ধি করলেন এই গল্পটা থেকে সে কথাও জানাবেন। কেমন? সব নিয়ে আমরা আসলে বসে থাকি কোথাও একটা, কি যে আছে কি যে হারাবে জানি না, তবুও দিনশেষে মনে হয় অনেকটা পথ চলতে চলতে মনে হয় হারিয়ে তো যাই, অবশ্যই যায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম বনানী ঘোষের কণ্ঠে এই গানটি, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। সত্যি এই মানুষটি আমাদের মনে সব কথা বলে গিয়েছেন, তাই না? উপলব্ধি তাই আমাদের বুঝিয়ে দেয় সব হারিয়ে যায়। কখনো কখনো মনে হয় আশা আর চলে যাওয়া, আর তার মাঝখানে একটু একটু করে হারানো, একটু একটু করে প্রাপ্তিবোধ, আর একটু একটু করে ওই হারানোর মাঝে যে শান্তি তাকে অনুভব করা, এও বোধ হয় জীবনেরই এক ধরন। আসলে জীবন বোধের মধ্যে দিয়ে আমরা তো জীবনকে নানানভাবে উপলব্ধি করি, আর সেই উপলব্ধি আমাদের ওই পাওয়া আর হারানো সব যেন একাকার করে দেয়। কি জানি আপনাদের কি মনে হয়, অপেক্ষায় তো আছি 9903653992 আপনার কি মনে হচ্ছে? আর একটা কথা, মানে এই পড়ব আপনাদের লেখাগুলোই পড়ব, তার আগে বলি এই গানগুলোর মধ্যে গানের কথা, গানের সুর মাঝে মাঝে সত্যি অবাক লাগে কিভাবে তৈরি করেছেন। একেবারে যেন মনের কথাটা কখনো কখনো আমাদের দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে, কখনো আনন্দ হাসি আহ্লাদ হয়ে বেরিয়ে আসে, আবার এই আনন্দ আর হাসির বা দুঃখের মাঝখানে আরও একটা যে একটা সুন্দর উপলব্ধির বোধ থাকে, যা আমাদের স্নিগ্ধ শান্ত করে ওই সত্য ডাকাতের মতো। সে জানে তার পরিধি, তবু সে এগিয়ে দেয়, সে হাত ধরে পথ চিনিয়ে দেয়। আমাদের অভিজ্ঞতাও যেন সেই সত্য ডাকাতের মতো, চলতে চলতে নানান ঘটনার মধ্যে দিয়ে শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয় যা কিছু ভাবি হারিয়ে গেছে আসলে তা হারায়নি, যা কিছু ভাবি অনেক অনেক সঞ্চয় করেছি উপলব্ধি বুঝিয়ে দেয় আসলে কিছুই সঞ্চয় করিনি, সবটুকু ফেলে রেখে চলে যেতে হবে। চরম সত্য, পরম সত্যও বটে, আর এ নিয়ে আমাদের কোনো দুঃখবোধ নেই। নিজে যখন চলে যাব ভাবি, হ্যাঁ চলে তো যাবই, এসেছি যখন পথ তো একটা দিয়ে শুরু হয়, আর সে পথের প্রান্ত দেশ নিশ্চয়ই থাকে, সেখানে তো কোনো দুঃখবোধ নেই। ঠিক একই রকমভাবে এই ডাকাতের গল্পেও হারানোতেও কোনো দুঃখবোধ নেই, কারণ তা হারিয়েই যায়। লিখছেন রাজমহল বড়পোল থেকে, খুব ভালো লাগলো গান আর গল্প, আবার নেক্সট উইকে। থ্যাংকস